বলল, বেশ। হাসি লাইলি, দাঁড়াও। লাইলি বলল, চিত্রকর বলল, যাবার একটা জিনিস তোমাকে উপহার দেব, নেবে কি বলো? নেবে কি না? দাও। লাইলি অন্য ঘর থেকে একটি ঢাকনা দেওয়া চিত্র এনে চিত্রকরকে দিয়ে চলে যাচ্ছিল। লাইলি বলল, একটু দাঁড়াও, এই নাও। কি এটা? কি এই চিত্র? কে আঁকলে? লাইলি বলল, আমি। চিত্রকর চমকে উঠল, তুমি? হ্যাঁ, ওই আমার দীর্ঘ বিরহের তপস্যার স্মৃতি। এই দীর্ঘ দিন মাস শুধু আমারই ছবি এঁকেছ, যে তার জীবনকে ব্যর্থ করে না, ব্যর্থ করনি শিল্পী। মুখের কথা কেড়ে নিয়ে লাইলি বলল, তুমি সে কথা বুঝবে না। সে চলে গেল। চিত্রকর সে চিত্রখানা ললাটে স্পর্শ করে বলল, কি জানি লাইলি, সত্যি হয়তো বুঝিনি। তুমি সুখী হবে, তুমি সুখী হবে লাইলি, তুমি সুন্দরের সান্নিধ্য লাভ করেছো, তুমি সুখী হবে। আমি আসি লাইলি। লাইলির কান্না শোনা যাচ্ছে দূর থেকে। ধীরে ধীরে দূরের জ্যোৎস্নাধৌত পথে মিলিয়ে যাচ্ছে চিত্রকর লাইলি বাতায়নে। পথে দেখতে দেখতে সে মূর্ছিতা হয়ে পড়ল। তৃতীয় দৃশ্যে চিত্রা জিজ্ঞেস করছে, আচ্ছা সিরাজ, একটা কথা বলবো, তুমি সত্যি করে উত্তর দেবে? সিরাজ নয় চিত্রা, শিল্পী। শিল্পী বলো, বন্ধু বলো, যা বরাবর বলেছ, আর কিছু না। তুমি শুধু শিল্পী, শুধু আনন্দলোকের নিঃসঙ্গ স্বপ্নচারী। তুমি এই মাটির মোদির গন্ধ তোমায় মাতাল করে তোলেন না? তোলে চিত্রা, সে শুধু নিমেষের জন্যে, তারপর উড়ে চলি উঠতে। নিম্নে চারপাশে শুধু আকাশ, শুধু সুনীলের শান্ত উদার শূন্যতা। সেইখানে উঠে গান গাই, আনন্দের গান। সেইখানে বসে রচনা করি আমার চিত্র লেখা। আসলে এটাই একজন শিল্পীর সত্তা, যে হয়তো কোনো কারণের জন্য, মুহূর্তের জন্য, হয়তো কোনো উদ্দীপনার প্রভাবে উত্তেজিত হয়, কিন্তু পরমুহূর্তেই সে চলে সেই শূন্য পানে যেখানে তার সৃষ্টির ধ্যান রয়েছে। এইভাবেই কিন্তু শিল্পীকে প্রকাশ করেছেন নজরুল। চিত্রা বলছে, আচ্ছা আমার চিত্রা বলো কেন? আমি তো চিত্রা নই, জানি, কিন্তু তুমি যে আমার সুন্দরের প্রতীক, আমার শিল্পী লক্ষ্মী ধ্যান প্রতিমা। তুমি এমন করে বলো বলেই তোমায় আরো কাছে পেতে ইচ্ছে করে। কেমন করে যেন মনে হয় আমার এই নতুন পায়রাগুলোকে বুকে জড়িয়ে যেমন চুম খাই, তেমনি করে আমি তোমায় সাপ্রষ্ট দেবকুমার শিল্পী বলেই জানতাম। তাই তোমার কাছে এসেছিলাম শ্রদ্ধার পূজাঞ্জলি নিয়ে। তুমি মুগ্ধ চোখে চেয়ে দেখলে, আমার রূপের প্রশংসা শুনতে শুনতে আমার বিরক্তি ধরে গেছে। শুধু ওই ছাওয়া দেখে মনে হলো আমার এত রূপ সার্থক হলো এতদিনে। মনে হলো এত রূপ ধরবার মতো শুধু ওই দুটো চোখই আছে এই পৃথিবীতে। আমার স্তবগানে আমার হৃদয় শতদলের মতো বিকশিত হয়ে উঠল। হায় উদাসীন, তুমি আমায় বুঝবে না। তুমি বিকশিত শতদলের শোভা দেখো শুধু, বেদনায় শতদল বিকশিত হয়ে ওঠে, সে বেদনার কি বুঝবে তুমি? সত্যি চিত্রা, শিল্পী চাঁদ তারা ফুল পাখি এর আর সব বোঝে, শুধু বোঝে না বেদনা। তুমি পাশা না পেলো, তবু জিজ্ঞাসা করতে ইচ্ছে হয়, তোমার মনে আর কোনো বাসনা নেই? যে ফুল কানুনে ফুটে তাকে কানুনেই ঝরে দিতে চাও, মালা করে গলায় পড়তে ইচ্ছে করে না? না বন্ধু, ফুলের সুবাসই আমার পক্ষে যথেষ্ট, তাকে গলায় জড়িয়ে ফাঁসি পরবার স্বাদ আমার নেই। ও, আমি অন্যের হলে তোমার দুঃখ হবে না, সে দুঃখ আমার জন্যে নয়, তোমার জন্যে। সুন্দর ফুল এমনি ঝরে পড়ে তা সওয়া যায়, কিন্তু তাকে

জোর করে বৃন্তচ্যুত করে কাঁটা বিঁধে মালা করতে দেখলে আর কষ্ট হয়, ও ব্যথা তো সকলের জন্যে, একা আমার জন্যে। আমার জন্য তোমার কোনো ব্যথা নেই না চিত্রা, আমি শিল্পী, হৃদয়হীন নির্বেদ উদাসীন শিল্পী। তাহলে আমি যাই? যাও, চলে যাও। চিত্রা চমকে উঠল, কি সহজে তাকে চলে যেতে দিল। তোমার একটা কিছু দেবে আমায়, তোমায় মনে রাখার মতো কিছু নেবে, তবে এই তুলিটা নিয়ে যাও। কি এতো তুলি ধরো, তুমি আর ছবি আঁকবে না শিল্পী? না চিত্রা, আমার এই তুলি বহু হৃদয়ের রক্তে রক্তাক্ত হয়ে উঠেছে, আর পারছি না। হে কি শিল্পী, হে সত্যি চিত্রা, জীবনে প্রথম অশ্রু এলো আমার চোখে। যেই তুমি চলে যেতে চাইলে অমনি কেন আমার এই প্রথম মনে হলো এমন সুন্দর বিশ্বকে কে যেন তার স্থূল হস্ত দিয়ে মুছে ফেলল। আমি চললাম চিত্রা, কোথায় যাবে বন্ধু? যে পথে পৃথিবীর কোটি কোটি ধুলিলিপ্ত সন্তান নিত্যকাল ধরে চলেছে, সেই দুঃখের পথে, সেই চিরবেদনার পথে।

তুমি আমায় ভালোবাসো, তাই তো আমি কবি। আমার রূপ সেজে তোমার ভালোবাসার ছবি, আপন জেনে হাত বাড়ালো।

আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলার সন্ধ্যা তারা, পুবের অরুণ রবি, তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই আমার। আমি লুকিয়েছিলাম তোমার ভালোবাসায়, তুমি আমার মাঝে আসি, অসিতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি, আমার বাণী জয় মাল্য রানী তোমার সবই, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার রূপ সেজে তোমার ভালোবাসার ছবি। শুনলাম কাজী নজরুল ইসলামের লেখা, শিল্পী, নাটক বা গল্প যাই বলুন না কেন, আসলে একজন শিল্পীর মনের যে দ্বন্দ্ব, মনের যে প্রেরণা, তার থেকে দুঃখবোধ, তার সঙ্গে জীবনের দ্বন্দ্ব, তার চারপাশের মানুষের সঙ্গে সম্পর্ক, এই গল্পটা ছোট্ট একটা গল্প কিন্তু তার মধ্যে দিয়ে এত সুন্দর করে প্রকাশিত হয়েছে। আপনারা অনেকে বার্তা পাঠিয়েছেন, আসলে আপনাদের বার্তাগুলো না পড়তে খুব ভালো লাগে বা পড়তে ইচ্ছে করে একটাই কারণে, আপনারা এত ইনোভেটিভ কিছু কথাবার্তা মাঝে মাঝে লেখেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ভালো লাগা খারাপ লাগাগুলোও আমরা বুঝতে পারি, সেগুলো অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রামের পারসেপশনসগুলোকে তৈরি করি। একটু পড়তে শুরু করি চট করে। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না লিখছেন, সুপ্রভাত চিরন্তনী, মে মাসের চার কিংবদন্তির শেষ জন্মদিবস আগামী 26 তারিখে, চিরন্তনীর দিনে মনে পড়ছে না তাই আজ স্মরণ করি কবি নজরুলকে। একই বৃন্তে দুটি কুসুম প্রশ্নের মুখে আজ পড়েছে, ভেঙেছে দেশ নজরুলকেও ভাঙতে চাইছে। চিরন্তনী তোমাকে উজ্জ্বল এই অনুরোধ, একদিন তোমার উদাত্ত কণ্ঠে নজরুলের আবৃত্তি ও নজরুলগীতি শুনতে চাইছি। হ্যাঁ, কবিতা তো শুনিয়েছি অবশ্যই, গল্পও শুনিয়েছি, তবে একদিন খুব ইচ্ছা আছে নজরুলকে নিয়ে একটা অন্যরকম কিছু শোনানোর। হয়তো আগে কখনো শুনিয়েছি, নজরুল একটা বিশেষ লেখা, আমার খুব ভালো লাগে, সেটা কখনো যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনাবো, থ্যাংক ইউ। এরপর লিখছেন প্রভাল শর্মা অধিকারী, প্রিয় উজ্জ্বল দাদা ভাই, বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখছেন, সকলকে সকালের শুভেচ্ছা। আপনার আর ইন্দ্রানীতি ভাইয়ের পরিচালনায় চিরন্তন অনুষ্ঠান এক অনন্য মাত্রায় পৌঁছে যান, আজকেও ভালো ভালো গান, আপনারা আপনার গল্পের আশায় থাকলাম, শিক্ষা আমাদের পাথেও যা আমি অন্তত চিরন্তনী থেকে পাই। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকুন, হাসতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা। বিলাসপুর ছত্তিশগড় থেকে প্রবাল শর্মা অধিকারী, এত দূর থেকে আপনি লেখেন শোনেন, এগুলো আমাদের কাছে সত্যি একটা বড় পাওয়া, ভালো লাগা। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখছেন, সুপ্রভাত দাদা, কবির জন্মদিনের প্রাক মুহূর্তে জানাই প্রণাম, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সৌভিক সরকার কসবাহালতু থেকে, সুপ্রভাত দাদা, চিরন্তনীতে বিদ্রোহী কবি কাজী নজরুলের গল্প শুনতে বসলাম, আর সাথে এত সুন্দর সুন্দর গান, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেজুতি বিবেকনগরতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, সাত সুরে সারাদিন তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবই ভীষণভাবে ঋণী, নজরুল কথন আজ অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপন জন, রবি আর নজরুল বাঙালির মন প্রাণ, বাংলা ভাষার সাথে থাকবে অনন্য সেই দান, লেগে শখ থাকলেই তবে সফল তুমি হবে, দুঃখুর কষ্টের জীবন উদাহরণ এই ভবে, জন্মদিনের প্রাককালে প্রণাম কবি বরে, ধর্মের বিভেদ সরিয়ে দিয়েছেন আপন সবকে আপন করে, পাছে লোকে কিছু বলে ছাড়তে তুমি শেখাও, অযুত নিযুত সৃষ্টিতে পথটি তুমি দেখাও, চরৈবীতি চিরন্তনী বেশ লাগছে বেশ, উজ্জ্বলতম নিবেদনের থাকবে মননের রেশ। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকেও। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত, আসবে কবে সেই বর্ষা রানী, সেই আশাতেই দিনগুনি, তবে এলো যখন উষা রানী, তাই শুনতেই থাকি চিরন্তনী। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন, কাজী নজরুল তার লেখা ও উজ্জ্বল তার অপূর্ব সুন্দর উপস্থাপনা মনটা ভরিয়ে দিল, আপনি বা ইন্দ্রাণী ম্যাডাম থাকলে চিরন্তনী আসর ভালো লাগে, উপস্থাপকের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, সীমান্ত গ্রামের একটি চিত্র দিলাম, ভারত বাংলা সীমান্তের দুই গ্রাম, এই পথটা গেছে পাশের গ্রামে, পথটা কেটে শায়রা নদী বয়, কেউ বা তাকে শ্যামলা বলে ডাকে, একটু গেলেই কাঁটাতারের বেড়া, দেশ কেটেছে যেমন কাটে নদী, সারাটা দিন বাংলাদেশ

চোখে কাজের ফাঁকে তাকাই দিতি। পথের ওপর তৈরি হলো সেতু, দীর্ঘদিনের দাবির ফসল নিয়ে শ্যাওলা নদী বইছে তারি নিচে দুটি গ্রামে মিলল সেতু দিয়ে। কাঁটাতারের বেড়ার দুটি পাশে চোখে তারায় কথার ভেলা ভাসে, দুটো হৃদয় ভীষণ কাছে আসে। তারের ওপর নেই তো কোনো সেতু, দুটো মানুষ কাঁটাতারের ফাঁসে অনন্তকাল আটকা পড়ে আছে। সবাই ভালো থাকবেন। বিদ্যুৎ রায়, খুব সুন্দর একটা ছবি আপনি তৈরি করলেন আপনার এই কথাগুলোকে জুড়ে জুড়ে। একটা যেন সত্যি সত্যি সীমান্তবর্তী গ্রামের ছবি আমরা দেখতে পেলাম। ধন্যবাদ অনেক। অনঙ্গমোহন রায় পোর্শাঘাট পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, রবিবারের চিরন্তনীতে উজ্জ্বল, তোমার লেলার গল্প শুনছি, কি সুন্দর নাট্যাভিনয় তোমার, নানান দিনের নানা গল্প গানে আমাদের ভরিয়ে তোলো, তোমার এই বাচনভঙ্গি আমাদের মুগ্ধ করে, সুপ্রভাত জানাই সবাইকে। অনেক ধন্যবাদ অনঙ্গবাবু আপনাকেও। আপনাদের এই কথাগুলোই আমাদের নতুন করে প্রেরণা যোগায় এবং মনে হয় আরও ভালো কিছু অনুষ্ঠান করার ইচ্ছে। শুভ সকাল দাদা ভাই, লিখছেন, সপ্তাহের শেষ চিরন্তনীতে আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষা করব, শর্মিষ্ঠা মুখার্জী সাঁকড়াইল হাওড়া থেকে। অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। এরপর লিখছেন সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, গুড মর্নিং দাদা ভাই, আমি চিরন্তনীর গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ আপনাকেও সোনালী। এরপর লিখছেন কে, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, বিদ্রোহী কবি নজরুলের জন্মের প্রাককালে ওনারই এক লেখা গল্প গান শুনছি, সাথে অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকেও। সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখছেন, দুপুরের শুভেচ্ছা সহ একটা জিনিস জানাবার, ও আচ্ছা, বলার ভাষা হয়েছে স্তব্ধ, কণ্ঠ গিয়েছে থেমে, শুনতে শুনতে শিল্পীর কথা বাস্তব এসেছে নেমে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই নজরুলেরও কিন্তু একটা সময় কণ্ঠস্তব্ধ হয়ে গিয়েছিল, আমি জানি না বা আমরা জানি না সে সময় তার মনের মধ্যে কার চিন্তাভাবনাগুলো কীভাবে অঙ্কুরিত হতো, কারণ তার প্রকাশ ছিল না। এরকম একজন অসম্ভব প্রকাশমান মানুষ, তিনি যখন স্তব্ধ হয়ে যান, সেটা তার কাছে বা তার পারিপার্শ্বিকের কাছে কতটা সংঘাতের, কতটা মানে কষ্টের, সেটা বোঝা খুব মুশকিল আমাদের সাধারণ মানুষের পক্ষে। যাই হোক, এরপরে তিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, আজ ভোরে হাঁটতে বেরোয়নি কারণ শরীর ভালো না, রাতে বিরাট ভয়ের স্বপ্ন দেখেছি, তাই শুয়ে শুয়ে তোমার গল্প শুনছি। এই গানটা কি সুন্দর নিরঞ্জন সাহু। আসলে এই ভালো লাগাগুলোই হয়তো আমাদেরকে আবার বারবার করে বলি অনেক বেশি প্রেরণা যোগায়। নিবেদিতা সেন শাওরাগুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান, নতুন গল্প অপেক্ষায় আছি, শেষ রবিবারের গল্প শোনার জন্য, লাইলি ও সিরাজের গল্প এত দুঃখের গল্পকে মনোতোলা করে দেয়, তার থেকে গানই শুনি মন দিয়ে, ছোটো থেকে তার জীবন দুঃখে ভরা। আসলে না, এটা দুঃখের নয়। হ্যাঁ, আমরা হয়তো দুঃখটা ভাবি বাস্তবের দিক থেকে তাকিয়ে, কিন্তু কোথাও একটা উত্তরণের জায়গা, সেই উত্তরণ একজন শিল্পীর উত্তরণ, শিল্পীর মানসিক সত্তাটা সাধারণ মনের মানুষের থেকে হয়তো ওটা অন্যরকম, তার জন্যে সেই সত্তাটাকে বোঝানোর বা দেখার জন্যই এই ছবিটা আমরা তুলে ধরেছিলাম আজকে। গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনী শুনছি, খুব ভালো লাগছে, ফ্রম সাগিনা মাহাতো সিন্দ্রি চাস রোড পুরুলিয়া থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। নমস্কার, সুপ্রভাত, লাইলি ও চিত্রকরের গল্প শুনছি, আগামী ১১ জ্যৈষ্ঠ কবি জাতি কাজী নজরুলের জন্মদিন, আমার বাড়ির অতি নিকটে নজরুলের স্মৃতিধন্য গ্রেস কটেজ, আড়াই বছরের বাসস্থান, এখানে কবির আদরের বুলবুলের জন্ম হয়েছিল, কবি কৃষ্ণনগর আসেন তার জীবনের এক সংকট মুহূর্তে, আছে অনেক গল্প, আছে কবির ব্যবহৃত কিছু সামগ্রী, আর এবছর কবির কৃষ্ণনগরে আগমনের ১০০ বছর পূর্ণ হলো, কবিকে আমার শ্রদ্ধা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ, চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর করে একটা ছবি তুলে ধরলেন। মোহাম্মদ আকবর মোল্লা ভুষোয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে লিখছেন, রবিবারের সকালের চিরন্তনীটা শুনছি, লাইলি আর সিরাজের গল্প, সকালের হালকা ঠান্ডা মিষ্টি বাতাসের মধ্যে হাঁটছি আর শুনছি গল্প, খুব ভালো লাগছে, ভালো থাকবেন দাদা ভাই, আর এইরকম ভালো ভালো গল্প নিয়ে আসবেন আমাদের জন্য, খুব চেষ্টা করি আপনাদের ভালো লাগানোর, এবং আপনাদের ভালো লাগাটাও যখন আপনারা প্রকাশ করেন সেটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি, ধন্যবাদ আপনাকে। মানুষের সামন্ত বাগনান হাওড়া থেকে লিখছেন, প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি, শান্ত স্নিগ্ধ সকালে এমন এক মন ছুঁয়ে যাওয়া অনুষ্ঠান, গান গল্প উপস্থাপকের কণ্ঠস্বর জমজমাট আজকের সকালে, সুপ্রভাত, অনেক ধন্যবাদ আপনাকেও।

রেনপাল লিখছেন মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত চিরন্তনীয় উজ্জ্বলদা। এত সুন্দরভাবে পড়লেন যেন একটা ছবি দেখতে পাচ্ছি, আর মনটাও কেমন যেন হয়ে গেল। ধীরেনপাল মেদিনীপুর শহর থেকে, আসলে এটাই সত্যি কথা যে কথাটা বারবার ফিরে আসে, যখন তোমাকে পাই না তখনই তোমাকে বেশি করে পাই। এই বোধটা আমাদের সবার মধ্যে কাজ করে ভীষণভাবে। এরপর লিখছেন, শুভ সকাল শ্রবণবন্ধু উজ্জ্বলদা, আজকের গল্পটা মন ছুঁয়ে গেল। আমার একটা অনুরোধ আছে, এত ভালো অনুষ্ঠান যদি দিনের যে কোনো সময় পুনঃপ্রচার করার ব্যবস্থা করেন ভালো হবে। যারা বয়স্ক লোক বা অসুস্থতার কারণে ভরে উঠতে পারেন না তারা শুনতে পারে। জয়গুরু সকলে ভালো থাকবেন। অজিত কুমার আদক, উত্তরবাহলি আদকপাড়া থেকে। আসলে এই গানগুলো, এই কথা গল্পগুলো তো আমাদের হাওয়ায় মিলিয়ে যায়, তাই না? আমরা লাইভ অনুষ্ঠান করি, তারপর তো আর কোনো রেকর্ডিং হয় না। আপনারা যারা যারা হয়তো ভালোবেসে রেকর্ডিং করেন পরে শোনার জন্য, তাদের কাছে হয়তো থেকে যাবে স্মৃতিগুলো। আমাদের এখানে সেন্ট্রালি কিছু স্মৃতি থাকে না। ডাকব খুলনা বাংলাদেশ থেকে লিখছেন মুকুল সর্দার, নমস্কার, শুভ সকাল। গল্পে গানে সকালটা চিরন্তন করে তোলার জন্য উজ্জ্বলদাকে আন্তরিক ধন্যবাদ। নজরুল ইসলামকে নিয়ে পরিবেশনায় মুগ্ধ হয়েছি, কবিকে প্রণাম জানাই। মুকুল সর্দার, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই, খুব ভালো থাকবে, দারুণ লাগছে আজকের, ধন্যবাদ। চন্দন কুমার মাল দমদম কলকাতা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। কমলেন্দু দাস বাগাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, কবি নজরুল গানে গল্পে খুব ভালো লাগছে সকলে, উপস্থাপনা ধন্যবাদ দাদা ভাই, ধন্যবাদ চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, আজকের গান গল্প খুব ভালো লাগলো, শুনছি দাদা ভাই। প্রফুল্ল সিংহ শিলিগুড়ি থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত হাওড়া থেকে লিখছেন, উচিলদহ মণ্ডলপাড়া থেকে শ্রীমতী চন্দনা মণ্ডল, সুপ্রভাত, প্রণাম জানাই। প্রেমের কবি নজরুলের গল্প শুনছি, গতকাল ইন্দ্রাণী ম্যাম এক সপ্তাহ পরে স্টুডিওতে এসেছিলেন, অসুস্থতা বসতার ভাঙা গলায় শুনছিলাম গল্পটা। ঠিক, হ্যাঁ, পুরনো মানে কালকের ঘটনাটা এবং তার আগে না আসাটা নিয়ে আপনি লিখেছেন, খুব ভালো লাগলো। খেয়াল রাখেন আপনারা, এবং এটাই তো পারস্পরিক বন্ধন। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, চিরন্তনী অনুষ্ঠানে আজ মাত্র দিনের প্রথম দিকটা গানে আর গল্পে। আগামী রবিবার 31 তারিখ আমাদের সাগরদিঘি সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত করতে চলেছি নজরুল রবীন্দ্র বিকেল, ভালো থাকবেন সকলে, খুব ভালো হোক আপনাদের অনুষ্ঠান, এটাই আশা করি। এরপর লিখছেন দীপ্তেশ রায় বর্তমান থেকে, মেঘলা আদুরে সকালে হাঁটার তালে তালে পাখিদের কলকাকুলি আর তোমার ব্যারিংটন ভয়েস ভালো লাগছে চিরন্তনী, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর আর বার্তাগুলো একটু চট করে পড়ে দিই, কারা কারা লিখেছেন। শুভ সকাল, বিদ্রোহের আগুনে সে জ্বালায়, প্রতিবাদের ভাষা সে শেখায় হৃদয়ে ঘোরে, সাহসের শিক্ষা তুমি হৃদয় কোনো কোণে জ্বালো, আধার আবেশ কাটিয়ে তুমি আনলে ভোরের আলো, মেঘ কাটিয়ে সূর্য কিরণ তুমি দেখাও জানি, হৃদয়ে ঘোরে ফুল ফোটালে তুমি জীবন সংগ্রামী, নজরুল। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, প্রথম মনে হয় পেলাম আপনার বার্তা, খুব সুন্দর একটা কবিতার মধ্যে দিয়ে লিখেছেন, যদিও ইংলিশে লেখা বলে আমার একটু হয়তো পড়তে অসুবিধে হলো, মানে পড়াটা ঠিক হলো না, জানি না কতটা ঠিক হলো আর কি, তবে চেষ্টা করেছিলাম পড়তে, ফার্স্ট রিডিং তো, ধন্যবাদ আপনাকে পায়েল। এরপরে লিখছেন রাজবন্ধু সরসোনা থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ SSS by your dramatic presentation from Rajbandhu. SSS মানে একটা তো সিরাজ আর SSS জানি না, আপনি কিছু একটা অ্যাপ্রিভিয়েশন করেছিলেন। আউরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, চিরন্তনীর সকালে শ্রোতাবন্ধুকে জানাই মাঙ্গলিক শুভেচ্ছা। এরপরে কে লিখেছেন একটু পড়ে দিই, রঞ্জন লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলী ঠাকুরিয়া থেকে লিখেছেন, একদম প্রায় শেষ মুহূর্ত, এরপর সম্মুখ অপেক্ষা করছে আপনাদের জন্য, আর শেষ মুহূর্তে আমরা বন্দে মাতরম শুনেই কিন্তু শেষ করব। আবার সামনের সপ্তাহে দেখা হবে আপনাদের সবার সঙ্গে, খুব ভালো থাকবেন, এবং এইভাবে পাশাপাশি থেকে আমরা যেন পরস্পর পরস্পরকে ভালো রাখতে পারি, এই ইচ্ছে বা এই কামনা নিয়েই কিন্তু শেষ করছি আজকের চিরন্তনী।

0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா சுஃபலா மலய ஜ சீதலா.

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আজ 24শে মে, রবিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 35 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 23 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন সুচিন্তন, আজ শুনবেন ক্ষিতিমোহন সেনের রচনা থেকে পাঠ।

0: মৎস্যজীবীদের জন্য এখনও পর্যন্ত ভারী কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুচিন্তন, আজ শুনবেন ক্ষিতিমোহন সেনের রচনা থেকে পাঠ।
1: সারা ভারতবর্ষই ধর্ম বিষয়ে চিরদিন উদার, তাহার উপর জৈন বৌদ্ধ নাথ পন্থ যোগীদের মত ও বৈদিক ধর্ম, এরূপ নানা মতবাদের প্রচার একে একে বাংলাদেশে হওয়ায় বাংলার সাধনার আকাশ নানাভাবে আরও উদার হইয়া উঠিয়াছে। বর্তমান যুগেও রামমোহনের ব্রাহ্মধর্ম আর্য সমাজের পূর্বে প্রতিষ্ঠিত, পরমহংস রামকৃষ্ণের উদার সন্ন্যাস ধর্ম সকল ভারতের হৃদয় জয় করিয়াছে। অতি প্রাচীনকাল হইতেই বাংলাদেশ উদার মতাবলম্বী। মীমাংসা দর্শনের দুইটি শাখা, কুমারিল হইলে

0: ছিলেন রক্ষণশীল, প্রভাকর হইলেন উদার। বাঙালি শালিকনাথ যে উদার মতের প্রভাকরের অনুবর্তী, সে কথা স্থানান্তরে বলা হইয়াছে। প্রভাকরের উদার মত সমর্থন করিয়া মীমাংসা দর্শনেও বাঙালি আপন উদার বুদ্ধির পরিচয় দিল। পূর্বেই বাংলায় বেদ চর্চা প্রসঙ্গে পূর্ববঙ্গের অধিপতি শ্রী চন্দ্রদেবের নাম করা হইয়াছে। পূর্ববঙ্গের অধিপতি শ্রী চন্দ্রদেব সৌগত অর্থাৎ বুদ্ধ ভক্ত হইয়াও ব্রাহ্মণ্য ধর্মের প্রতি ভক্তিমান ছিলেন। বুদ্ধ ভক্তিও তাঁহার কম ছিল না। ঢাকা মিউজিয়ামে ধল্লায় প্রাপ্ত রাজা শ্রী চন্দ্রদেবের একটি তাম্র শাসন আছে। তিনি বুদ্ধ ভট্টারকের নামে কান্ন শাখাধ্যায়ী বৈশ গঙ্গা শর্মাকে চতুর্হোমানুষ্ঠানের অদ্ভুত শান্তিক্রিয়া সম্পন্ন করায় ভূমিদান করিতেছেন। বুদ্ধের নামে বৈদিক অনুষ্ঠানে দান, এই রূপ আচরণ কি আর কোথাও পরিদৃষ্ট হয়? রামপাল তাম্রশাসনে শ্রী চন্দ্রশান্তি বারিক পিতবাস রামগুপ্ত শর্মাকে ভূমিদান করিতেছেন। পাহাড়পুর স্তূপে 478-479 খ্রিস্টাব্দে সম্পাদিত অনুশাসনে জানা যায়, ব্রাহ্মণনাথ শর্মা ও তাঁহার পত্নী রামী নিজেদের বাসস্থান বটগোহালী গ্রামে নির্গ্রন্থদের অধিষ্ঠিত বিহারে ভগবান অর্হত্যের উদ্দেশ্যে ভূমিদান করিয়াছেন। জয়দেব ও মহাপ্রভু শ্রী চৈতন্য বুদ্ধদেবকেও নারায়ণের অবতার বলিয়া মান্য করিয়াছেন। রাজা ধর্মপাল দেবের রাজ্যাব্দের 2600 বৎসরে ভাদ্র কৃষ্ণা পঞ্চমীতে শনিবারে উজ্জ্বল ভাস্করের পুত্র কেশব বুদ্ধগয়াতে একটি চতুর্মুখ মহাদেব মূর্তি প্রতিষ্ঠা করিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী মল্ল স্নাতকদের কল্যাণার্থ অতি সুগভীর পুষ্করিণী খনন করাইয়া দিয়াছিলেন। বরেন্দ্রভূমিতে ধুরাইল নামক স্থানে 1530 খ্রিস্টাব্দে একটি সেতু রচিত হয়। পাঠান রাজাদেরই রচিত সেই সেতু, তাহাতে যে লেখা আছে তাহা সংস্কৃতে লেখা। ত্রিবেণীতে যে জাফর খাঁ গাজীর সমাধি স্থান আছে তাহাতে রামায়ণ ও মহাভারতের চিত্রাবলীর সঙ্গে যে লেখা আছে তাহা বঙ্গাক্ষরে। পাণ্ডুয়া মসজিদে রক্ষিত শেখ শুভদিয়া গ্রন্থখানি সংস্কৃত ভাষায় রচিত। রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রভৃতির উদারতার কথা অনেকেই জানেন। একজন পণ্ডিতের কথা অনেকেরই জানা নাই, তিনিও বাঙালি। ইংরেজরা যখন এদেশে আসেন তখন ভারতীয় পণ্ডিতেরা কেহই তাঁহাদের সংস্কৃত পড়াইবেন না। আজ যে প্রাচ্য পাশ্চাত্যের পাণ্ডিত্যের এত বড় শুভযোগ, তাহার আদি গুরুদের মধ্যে স্যার উইলিয়াম জোন্স একজন মহা তপস্বী। তাহাকে যখন কেহই সংস্কৃত শিখাইতে রাজি হইলেন না, তখন শালকিয়াবাসী রামলোচন কবিভূষণ এই ভার লইলেন।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন ক্ষিতিমোহন সেনের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত। আজ শুনবেন কোমল ঋষভ আশাভরী ও ললিত রাগে সেতার, শিল্পী পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।

0: সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন কোমল ঋষভ আশাবরী এবং ললিত রাগে সেতার। শিল্পী ছিলেন পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন বাংলায় সংবাদ।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দু দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের এসওপি প্রকাশ। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন

বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক

0: ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তির প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশি মিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত ও উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড তার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এ জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশ সচিব গতকাল প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং শিক্ষা ও জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন রুবিও। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলে রুবিও আশা প্রকাশ করেন।
1: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
0: রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুজন অত্যন্ত দায়িত্বশীল নেতা হিসেবে অভিহিত করেছেন। চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের PM বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাদের পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুব সমাজকে বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 29তম রোজগার মেলায় গতকাল সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব ভারতের যুব সমাজের দিকে অধীর আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে। যুবাদের কর্মসংস্থানের লক্ষ্যে একাধিক দেশের সঙ্গে ভারতের যোগসূত্র স্থাপিত হয়েছে বলেও প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন।
2: दुनिया भारत के युवाओं और भारत की टेक्नोलॉजिकल प्रोग्रेस को लेकर बहुत उत्साहित है। आज दुनिया भारत की विकास यात्रा का हिस्सा बनना चाहती है। भारत भी दुनिया के अलग अलग देशों के साथ पार्टनरशिप कर रहा है। इसका उद्देश्य यही है कि भारत के युवाओं को अवसर मिले, रोजगार मिले, उनका सामर्थ्य खिल उठे। साथ साथ मैं चाहता हूं मेरे देश के नौजवानों को ग्लोबल एक्सपोजर भी मिले।
0: দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 2টি, কলকাতা শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025

খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিবিজিরামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষা করা হবে। ভারতের সভাপতিত্বে 21 ও 22 মে নতুন দিল্লিতে ব্রিক্স সন্ত্রাস দমন কার্যনির্বাহী গোষ্ঠীর CTWG 11th বার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশন এবং উপগোষ্ঠীগুলির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী দিনে বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ মূল বক্তব্য পেশ করেন। তিনি সন্ত্রাসবাদের বৈশ্বিক হুমকি মোকাবিলায় ব্রিক্স সদস্য দেশগুলোর সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেন। তিনি ব্রিক্স সদস্য দেশগুলোকে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। গত বছর 22 এপ্রিল জম্মুর পহেলগাম সংঘটিত সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতের প্রতি সংহতি প্রকাশ ও সমর্থন জানানোর জন্য তিনি ব্রিক্স সদস্য দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সন্ত্রাসবাদের প্রতি ভারতের শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন। বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব ডক্টর বিনোদ বাহাদে এই বৈঠকগুলোতে সভাপতিত্ব করেন। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ সোয়েকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং অ্যারোস্পেস উৎপাদন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, স্বাস্থ্যসেবা ও পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সেসের 23তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে IPL ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। এদিকে আজ IPL এর 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:25।

আহা কি আশ্চর্য, দয়াময়ের কি অপরূপ দয়ার প্রভাব! আমি যেমন মনে মনে সকল চিন্তা করিতেছিলাম, অমনি তিনি শুনিয়া আমার মনোবাঞ্ছা পূর্ণ করিলেন। তখন আমার বড় ছেলেটি 8 বৎসর বয়স্ক, আমি পাকের ঘরে পাক করিতেছি। ইতিমধ্যে কর্তা আসিয়া ওই ছেলেটিকে ডাকিয়া বলিলেন, বিপিন, আমার চৈতন্য ভাগবত পুস্তকখানি এখানে থাকিল, আমি যখন তোমাকে লইয়া যাইতে বলিব তখন তুমি লইয়া যাইও। এই বলিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি ওখানে রাখিয়া তিনি বাহির বাটিতে গেলেন। পরে পুস্তকখানি ঘরের মধ্যে রাখিলে আমি ওই পুস্তক খুলিয়া একটি পাত লুকাইয়া রাখিলাম। সে পাতটি কোথা রাখিব কেহ দেখিবে বলিয়া ভারী ভয় হইল। আমি মনে মনে ভাবিতে লাগিলাম, এই পুস্তকের পাত যদি

আমার হাতে কেহ দেখে তাহা হইলে নিন্দার এক শেষ হইবে। সে এক কাল গিয়াছে, সম্পূর্ণরূপে পরাধীনতায় কালযাপন হইত। বিশেষত আমার অতিশয় ভয় ছিল। তখন ওই পুস্তকের পাতটি লইয়া আমি মুশকিলে পড়িলাম। হাতে করিয়া ভাবিতে লাগিলাম, কি করিব, কোথায় রাখিব, কোথায় থইলে কে দেখিবে। এ প্রকার ভাবিয়া মনে মনে স্থির করিলাম যে স্থানে থাকিলে আমি সতত দেখিতে পাইব, অথচ অন্য কেহ না দেখে এমন স্থানে রাখা উচিত। আর কোথায় রাখিব, রান্নাঘরের হেঁসেলের মধ্যে খড়ির নিচে লুকাইয়া রাখিলাম। তখন আমার বড় ছেলেটি তালপাতে লিখিত, আমি তাহার একটি তালের পাতাও লুকাইয়া রাখিলাম। ওই তালপাতটি একবার দেখি, আবার ওই পুস্তকের পাতটিও দেখি, আর আমার মনের অক্ষরের সঙ্গে যোগ করিয়া দেখি, আবার সকল লোকের কথার সঙ্গে যোগ করিয়া মিলাইয়া মিলাইয়া দেখি। এই প্রকার করিয়াই কতক দিবস গত হইল। সেই পুস্তকের পাতটি একবার বাহির করিয়া দেখিতাম, আবার কেহ দেখিবে বলিয়া অমনি খড়ির নিচে লুকাইয়া রাখিতাম। আমি যে ছেলেবেলা স্কুলে বসিয়া থাকিতাম তাহাতে আমার অনেক উপকার হইয়াছে। আমি সেই পুস্তকের পাতটি ওই তালের পাতটি লইয়া মনের অক্ষরের সঙ্গে মিলাইয়া মিলাইয়া দেখিতাম। আমি এই প্রকার করিয়া সকল দিবস মনে মনে পড়িতাম। আমি অনেক দিবসে, অনেক পরিশ্রমে, অনেক যত্নে এবং অনেক কষ্ট করিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি গোঙাইয়া পড়িতে শিখিলাম। সেকালে এমন ছাপার অক্ষর ছিল না, সে সকল হাতের লেখার অক্ষর পড়িতে ভারী কষ্ট হইত। আমার এত দুঃখের পড়া, বস্তুত আমি এত কষ্ট করিয়া পড়িতে শিখিয়াও তাহা লিখিতে শিখিলাম না। বিশেষত লিখিতে বসিলে তাহার অনেক আয়োজন লাগে, কাগজ কলম কালি দোয়াত চাহি, তাহা লইয়া ঘটা করিয়া সাজাইয়া বসিতে হয়। আমি একে তো মেয়ে, তাহাতে বউ মানুষ, মেয়ে মানুষকে লেখাপড়া শিখিতেই নাই, এটি স্ত্রী জাতির পক্ষে প্রধান দোষ বলিয়া সকলে সিদ্ধান্ত করিয়া রাখিয়াছেন। সে স্থলে আমি এ প্রকার সাজিয়া লিখিতে বসিলে লোকে আমাকে দেখিয়া কি বলিবে, বাস্তবিক আমাকে কেহ কটুবাক্য বলিবে বলিয়া আমার অত্যন্ত ভয় ছিল। এই জন্য আমি লেখার বিষয় ক্ষান্ত দিয়া গোপনে গোপনে কেবল পড়িতাম। আমি যে ওই সকল পুস্তক পড়িতে পারিব সে কথাটি আমার চিত্তের অগোচর। বিশেষত এমন অবস্থায় লেখাপড়া হওয়া কোনো মতেই সম্ভব নয়। তবে যে যৎকিঞ্চিত শিখিয়াছি সে যেন পরমেশ্বর নিজে আমার হাত ধরিয়া শিখাইয়াছেন, এই মতো আমার জ্ঞান হইত। আমি যে একটুকু পড়িতে পারিতাম তাহাতেই আমার মন মগ্ন হইয়া থাকিত, আর লেখার কথা মনেও করিতাম না।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন রাজসুন্দরী দেবীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলাদেশ সংবাদ পর্যালোচনা। বাংলাদেশে শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসা প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সংবাদ সংস্থা ডেইলি স্টার সূত্রে জানা গেছে, সম্প্রতি সে দেশে শিশুদের ওপর ঘটে যাওয়া নৃশংস ঘটনায় ইউনিসেফ গভীর দুঃখ প্রকাশ করেছে। শিশুদের ওপর এই ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা অবশ্যই বন্ধ করতে হবে বলে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স মন্তব্য করেছেন। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, ইরান যুদ্ধের আবহে ভারতীয় খুচরো বিক্রেতারা তৃতীয়বার জ্বালানির মূল্য বৃদ্ধি করেছে। শনিবার ডিলাররা জানিয়েছেন, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যে ক্ষতি হয়েছে সেটা পূরণ করতেই ভারতীয় রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিক্রেতা সংস্থাগুলোর এই সিদ্ধান্ত। ডিলারদের তথ্যমতে নতুন দিল্লিতে লিটার পিছু পেট্রোলের দাম 87 পয়সা বেড়ে 99.51 টাকা হবে। অন্যদিকে ডিজেলের দাম 91 পয়সা বেড়ে প্রতি লিটার 92.49 টাকা নির্ধারণ করা হয়েছে। স্টারলিংক চালিত D2C মোবাইল পরিষেবার পরীক্ষামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করল বাংলাদেশ, জানিয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। মহাকাশভিত্তিক টেলিযোগাযোগ প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত এলাকায় সংযোগ ব্যবস্থা

শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে এই পরীক্ষামূলক কার্যক্রমের অনুমোদনকে বাণিজ্যিক পরিচালনার অনুমতি হিসেবে গণ্য করা হবে না। নিউএজ জানিয়েছে, ভারতে নিজের প্রথম সফর শুরু করলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। চীনের সঙ্গে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক ঠিক এক সপ্তাহের পর। সমমনস্ক অংশীদার ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা লক্ষ্যে শনিবার ভারতে তার প্রথম সফরে এলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট। চার দিনের এই সফরকালে তার চারটি শহর যাওয়ার কর্মসূচি রয়েছে। সফরের শুরুতে তিনি কলকাতায় প্রয়াত মাদার তেরেসার প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটির সদর দপ্তর পরিদর্শন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ মার্কিন গোয়েন্দা পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তুলসি গ্যাবার্ড, জানিয়েছে প্রথম আলো। তিনি জানান, তার স্বামীর দেহের হাড়ের এক বিরল ধরনের ক্যান্সার ধরা পড়েছে এবং তাকে সাহায্য করার উদ্দেশ্যেই তিনি নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। শুক্রবার ওভাল অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে গ্যাবার্ড ট্রাম্পকে তার পদত্যাগের ইচ্ছের কথা জানিয়েছেন। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানান যে ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস এখন থেকে ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে ডেইলি অবজারভার দেশের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। শনিবার সকালে 9টা থেকে শুরু করে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের বিভিন্ন এলাকায় বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সংবাদ পর্যালোচনা এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী শ্রুতিনাহা সেন।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রুতিনাহা সেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তীতে আরেকটি রবীন্দ্রসঙ্গীত শুনবেন উৎপলা সেন এবং শচীন গুপ্তর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: আজকের অনুষ্ঠান আজ শুনবেন

0: ফসলে মাকড়ের আক্রমণও তার প্রতিকার। এ বিষয়ে বলছেন প্রাক্তন রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা।
1: বর্তমানে একটা বিরাট সমস্যায় দাঁড়িয়েছে কৃষক বন্ধুদের মধ্যে, যে মাকড়, মাকড় শব্দটা আমরা শুনেছি এইভাবেই যে পোকা মাকড়, কিন্তু পোকা এবং মাকড় দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এবং মাকড়ের সঙ্গে পোকার অনেকটা ডিফারেন্স থাকে। পোকার যেমন তিন জোড়া পা থাকে, মাকড়ের কিন্তু চার জোড়া পা থাকে। পোকা যেমন উঠতে পারে, ওদের উইং থাকে, মাকড়ের কিন্তু উইং থাকে না। পোকার দেহটা তিনটে ভাগে ভাগ থাকে, মাথা, ধর এবং বুক, এই তিনটে ভাগে ভাগ করা থাকে। মাকড়ের কিন্তু দুটো ভাগে ভাগ থাকে, এবং মাকড় হচ্ছে একটা সম্পূর্ণ প্রাণীজগতের স্বতন্ত্র সদস্য, এর সাথে কোনো রকমের মিল নেই, মাকড়ের সাথে পোকার কোনো ধরনের মিল নেই। আবার অনেকের ধারণা মাকড় এবং মাকড়সা বোধহয় একই জিনিস, সম্পূর্ণ ভুল। এবং বর্তমানে যেহেতু বিশ্ব উষ্ণায়ন, আমরা যেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলছি, এই বিশ্ব উষ্ণায়নের ফলে দিন রাতে তাপমাত্রা বিশাল একটা হেরফের থাকছে। আমরা আগেকার সময়ে কখনোই ফেব্রুয়ারি মাসে কিন্তু টেম্পারেচার 35 কাছাকাছি কিন্তু আমরা দেখিনি, কিন্তু বর্তমানে 35 কাছাকাছি ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, তার ফলে একটা বিশ্ব উষ্ণায়ন শুরু হয়েছে, যার ফলে এই যে শোষক গোত্রীয় যে সমস্ত পোকা আছে, মাকড় আছে, এদের কিন্তু আক্রমণের তীব্রতা এখন অনেকটা বেড়ে গেছে। আজ থেকে 10-15 বছর আগে কিন্তু অতটা তীব্রতা ছিল না। কেন ছিল না? তার কারণ হচ্ছে রাসায়নিক সার যে পরিমাণে ব্যবহার করি, যে নাইট্রোজেন ঘটিত সার, আগেকার সময় সমস্ত চাষটা হতো কিন্তু জৈব পদ্ধতিতে, বা সমস্ত চাষ হতো, হাল চাষ করতো কৃষকের পরিবারের, কিন্তু সবার মধ্যে কিন্তু একজোড়া দুজোড়া করে হাল চাষের বলদ থাকতো, কিন্তু বর্তমানে হচ্ছে মেকানাইজেশন, যন্ত্রপাতির মাধ্যমে সমস্ত চাষ হচ্ছে। এবং বর্তমানে যে সমস্ত আমাদের যেহেতু অনেক সদস্য সংখ্যা বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, যার ফলে আমাদের সবার জন্য খাওয়ারের যোগান দিতে হবে। একটা সময় ছিল দেশি জাত, পরবর্তী 60-এর দশকের পরে উচ্চ ফলনশীল জাত আসলো, যেগুলি সম্পূর্ণভাবে নির্ভর করে কিন্তু এই সমস্ত বস্তাবন্দি এই রাসায়নিক সারের উপরে তাদের উৎপাদন নির্ভর করে। তাহলে এই সারের পরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে এই আক্রমণ কিন্তু মাকড়ের আক্রমণ বা অন্যান্য পোকারও আক্রমণ অনেকটা বাড়বে, এইটা একটা কারণ। আর হচ্ছে যে আমাকে সবসময় কিন্তু জৈব পদ্ধতির মাধ্যমে, যে গোবর সার যেটা বলছিলাম, বা যেহেতু গরু নেই এখন, আমাকে ভার্মি কম্পোস্ট বা পোলট্রি সার বা আমাদের ধৈঞ্চা চাষ করে জমির উর্বরতা শক্তিটা কিন্তু বাড়াতে হবে, তাহলেই কিন্তু এই সমস্ত রোগ, পোকা বা মাকড়ের আক্রমণ অনেকটা কমবে। বর্তমানে আমরা দেখেছি যে শত্রু হিসাবে যে সমস্ত মাকড়ের আক্রমণ, তার মধ্যে চার ধরনের মাকড় আছে। একটা হচ্ছে টেট্রাচিডি, লাল জাতীয়, যারা এটাকে স্পাইডার মাইট বলে, খুব পরিচিত হচ্ছে সিঁদুরে পোকা হিসাবে ওরা চেনে, সিঁদুর একচুয়ালি পোকা না, মাকড়, এটা একটা। তারপরে হচ্ছে টেনিউপালপিডি, বা যে গোয়াভা চাষ যারা করছে, বারুইপুরে বিস্তীর্ণ এলাকা আমাদের এ পেয়ারা চাষ করছে, সেটা করছে, এবং সেই ফলের ক্ষেত্রে বা অন্যান্য লেবু জাতীয় ফলের মধ্যে এই স্কারলেট মাইটের কিন্তু আক্রমণটা হচ্ছে, এটা হচ্ছে টেনিউপালপিডি ক্ষেত্রে, এই দু ধরনের আছে। তাছাড়া আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে ভেলভেটে গ্রোথ হয়ে যাচ্ছে পাতার মধ্যে, বা যারা নারকেলের চাষ করছেন, ডাব দেখবেন বাজারে যখন কিনে খাবেন, তখন দেখবেন যে ডাবের উপর অংশটা অনেকটা লালচে কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা একমাত্র সম্ভব হয়েছে এটা কিন্তু মাকড়ের আক্রমণের ফলে, এবং সেটা একটা এক ধরনের মাকড়, গল মাইট বলি, গল মাইট, যেহেতু গল, এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন আম বা অন্যান্য ক্ষেত্রে গল ফর্মেশন করে পাতার মধ্যে, যার জন্য গল মাইট বলি। আরেকটা হচ্ছে আমাদের হলুদ মাইট, ইয়েলো মাইট বলি, যেটা লঙ্কা চাষ, লঙ্কা চাষে মার খাচ্ছে একটাই কারণে, যে এই মাকড়ের, ইয়েলো মাইটের জন্য হলুদ মাকড় হয় উপরের দিকের অংশে। তাছাড়া পশ্চিমবঙ্গের চা শিল্প যেখানে হচ্ছে উত্তরবঙ্গে, সেখানেও কিন্তু মাকড় আক্রমণ। এর জন্য সবটাই করতে হবে সিস্টেমেটিক্যালি চাষ করতে হবে, একদম সুন্দরভাবে জৈব চাষ, জৈব পদার্থ দিতে হবে, জৈব জীবাণু একসঙ্গে দেওয়া যাবে, জৈব জীবাণু রাসায়নিক সার একসঙ্গে দেওয়া যায় না, তাহলে সেই ক্ষেত্রে একটা। সেকেন্ড হচ্ছে সহনশীল জাত নির্বাচন করতে হবে সব চাষের ক্ষেত্রে, সেটা একটা। থার্ড হচ্ছে যতটা পারবেন একটু স্পেসিংটা, গাছ থেকে গাছের দূরত্ব, সারি থেকে সারির দূরত্ব যেন ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অনেক অংশে আক্রমণ কম হবে, এবং রাসায়নিক কীটনাশকের মাত্রা যেন ঠিক থাকে সেটা দেখবেন, তাহলে কিন্তু আপনিও সুখে থাকবেন, ভালো থাকবেন, আপনার উৎপাদন বৃদ্ধি পাবে, সব দিক থেকে ঠিক থাকবে।
0: এতক্ষণ শুনলেন ফসলে মাকড়ের আক্রমণ ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন প্রাক্তন রাজ্য কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান, প্রচারিত হচ্ছে।

0: ময়ফে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন জানিয়ে দেব আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আজকে সকাল 7:05 শুনবেন সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, 7:35 শুনবেন সকালের আড্ডা, 8:30 শুনবেন অনুষ্ঠান কবিকণ্ঠে, স্বরচিত কবিতা পাঠে কবি রণজিৎ দাস, আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার, প্রযোজনায় তনয়া বিশ্বাস। 9:00 থাকবে অনুষ্ঠান ষোলো আনা বাঙালি, মণিপুরী ঘরানার নৃত্যশিল্পী প্রীতি প্যাটেলের সঙ্গে আলাপচারিতায় পঙ্কজ চক্রবর্তী, সম্পাদনা দীপজ্যোতি কর, প্রযোজনা দুর্বাদে। ভারতীয় সময় সকাল 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন ইনা বাগচি, 10:30 শুনবেন ভক্তিগীতি, শিল্পী সঙ্গীতা সেন, 10:45 শুনবেন লোকগানের আসর। সকাল 11:00 শুনবেন অনুষ্ঠান অতিথি, বিষয় জীবনানন্দ অনুসন্ধান, এ বিষয়ে গৌতম মিত্রের সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, শব্দগ্রহণ ও সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 11:30 শুনবেন রৌম্যগীতি, 12:00 শুনবেন পেশার সন্ধানে, উপস্থাপনায় কিংসু ঘোষ, 12:30 শুনবেন যাত্রাপালা তুমি আমার মা, রচনা অশোক কুমার ঘোষ, পরিবেশনা মাহের সংকেত নাট্য সংস্থা, 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে বিকেল 3:35 থাকবে অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর রসময়ী, বাইরে থেকে রেকর্ড করে অনুষ্ঠান এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় তবস্যুম মারা ও উমা মৈত্র। 4:35 থাকবে ষোলো আনা বাঙালি, 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়, 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাক, বিষয় এই সপ্তাহের খেলোয়াড়, সন্ধ্যে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, মহামঞ্চের মহাজীবন, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনায় অনল চক্রবর্তী, কাকলি চৌধুরী, চৈতালী মল্লিকের সঙ্গে তনয়া বিশ্বাস। 6:50 আপনার স্বাস্থ্য, জলবাহিত রোগ থেকে সাবধান, এ বিষয়ে বলবেন ডাক্তার তুষারকান্তি সাহা। 7:00 শুনবেন বেতার নাটক নূরজাহান, রচনা কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 7:45 শুনবেন নান্দনিক, প্রখ্যাত সাহিত্যিক বিনোদ ঘোষালের সঙ্গে আলাপচারিতায় শ্রীরূপা মুখোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, প্রযোজনা দুর্বাদে। ভারতীয় সময় রাত 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান, 9:00 শুনবেন অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়, 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 থাকবে গ্রন্থ পরিচয়, সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, রাগ বাগেশ্রী, শিল্পী সুনীল চট্টোপাধ্যায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র। 10:45 উপমহাদেশের খবর এবং রাত 11:00 থাকবে হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুফি গানের আসর, আজকের এই আসরের প্রথম শিল্পী গোলাম ফকির।
1: যার পিয়ালা

সুফি গানের আসর এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন

আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান এই অনুষ্ঠানে ঘুরে দেখব বিছারখান্দি, যেটিকে প্রথম দেখায় মনে হয় পাথরের বিছানা বা মাঠ। বাংলাদেশ ভারত সীমান্তের খাসিয়া পাহাড়গুলো ধাপে ধাপে এসে যেখানে মিলে গেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বিছানখান্দিতে, সেই সঙ্গে মেঘালয় পাহাড়ের খাঁজে থাকা সুউচ্চ ঝর্ণা এই প্রকৃতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। মনে হবে যেন পাহাড় আর সমুদ্রের এক গভীর মিলন, যা যুগ যুগ ধরে একে অপরকে আলিঙ্গন করে ধরে আছে।

শীতকাল হলো এই অঞ্চলের জন্য সবথেকে উপযুক্ত। অনেকক্ষণ যদি আকাশে আর পাহাড়ের দিকে তাকিয়ে থাকা যায়, তাহলে হয়তো মন আর এই অঞ্চল থেকে ফিরে যাওয়ার জন্য এক পাও এগোতে চাইবে না। স্বচ্ছ জলে গা এলিয়ে দিয়ে যে মানসিক প্রশান্তি এখানে মানুষ পান, সেই জন্যই হয়তো এই অঞ্চলে পর্যটকরা বারবার চলে আসেন। পাহাড়, নদী, ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক যে মায়াজাল তৈরি হয়েছে তা কিন্তু সত্যি অভূতপূর্ব। যে কোনো সময় বিছানাকান্দিতে গিয়ে ঘুরে আসা যায়, তবে বর্ষাকালে গেলে সবথেকে বেশি ভালো লাগে। প্রচুর জল থাকায় এই সময় এর প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম হয়ে ওঠে, আবার শীতকালে এর সৌন্দর্য অন্যরকম হয়ে যায়। তবে মাঝে মধ্যে পাথর উত্তোলনের কারণে ভ্রমণের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হয়।

ছোট্ট করে জানিয়ে দিই কিভাবে যাবেন। প্রথমেই যেতে হবে সিলেট শহরে, সেখান থেকে যেতে হবে বিছানাকান্দি। সিলেটের আম্বরখানার সিএনজি স্টেশন থেকে লোকাল সিএনজিতে চড়ে হাদারপার যেতে হবে। সেখানে ঘাট থেকে নৌকো করে বিছানাকান্দির মেন পয়েন্টে যেতে পারেন। বর্ষাকালে বিছানাকান্দি ভ্রমণে গেলে সেখানে কিন্তু নৌকো ভাড়া পাওয়া যায় এবং অবশ্যই নৌকো ভাড়া করে সেখানে আপনারা থাকতে পারেন। বিছানাকান্দি যেতে আসতে সময় লাগে অনেকটাই কম, তাই সিলেট শহরে ঘুরতে গেলে এই অঞ্চলটি কিন্তু দেখে আসা যেতেই পারে। সবথেকে অসাধারণ হল প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বর্ষাকাল এবং শীতকাল দুটো সময়ই পর্যটকদের ভিড় কিন্তু এই অঞ্চলে লেগেই থাকে।

পাথরে ভরা এই বিছানাকান্দিতে জলের মধ্যে রয়েছে ছোট বড় হাজার কোটি পাথর, এবং তার বিভিন্ন রং বিভিন্ন বর্ণ। সব পাথরের কোনোটা মোটা ঘাসের আস্তরণ, কোনোটা আবার ধপধপে সাদা। এই সব পাথর মেঘালয় পর্বতমালার উপর থেকে প্রবাহিত হয়ে ঝর্ণার ধারায় চলে এসেছে পিয়াইন নদীর এই বিছানাকান্দি অংশে। যত তাকিয়ে থাকা যায় স্বচ্ছ জলের মধ্যে এই রঙিন পাথর মুগ্ধ করে তোলে দর্শকদের। মনের অজান্তে ঝাঁপিয়ে পড়ে মানুষ, এবং সবথেকে বড় কথা, এখানকার দৃশ্যময় যে প্রশান্তি, তা লাভের জন্যই হয়তো পর্যটকরা ঘুরে ফিরে যান এই বিছানাকান্দি দর্শনের জন্য।

অঞ্চল, এই সৌন্দর্য তার পাথরের রঙের বাহারে। সেই জন্যই হয়তো দূর থেকে যখন সূর্যের আলো এসে পড়ে, তখন হয়তো ভারত সীমান্তে ঝুলে থাকা সেতু এবং বর্ষাতে মেঘে ঢাকা এই অঞ্চলকে মনে হয় স্বর্গের দরজা। পর্যটকদের জন্য এ এক অসাধারণ দৃশ্য। আজকের বাংলাদেশের দর্শনীয় স্থানে চট করে ঘুরে আসা হলো বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি অঞ্চল থেকে। পরবর্তীতে এইরকমই আরও কোনো মনোজ্ঞ অঞ্চল নিয়ে চলে আসব বাংলাদেশের দর্শনীয় স্থান ভ্রমণে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তর ও পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল চার দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়া পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেছেন।

0: কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশিমিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে, দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক নতুন ঘোষণা করতে চলেছে বলেও রুবিও আশা প্রকাশ করেন।
1: Expanded commercial ties now with more than $20 billion in investments. $20 billion in investments from Indian companies in the United States. We've deepened a security partnership through military exercises in the Indo-Pacific. And of course, as part of that, we recognize that an orderly and a secure consular system is vital to solidifying this important relationship.
0: চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর গতকাল নবান্নে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন। মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এ রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতিমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই কেন্দ্রের PM বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাদের পরিবার। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। মন্ত্রকের মতে, ভিভি জি রামজি আইনের 33 নম্বর ধারা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধান অনুসারে খসড়া বিধি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু অংশে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানেও একই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হওয়ার কথা। তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং বিদর্ভের কিছু স্থানে রাতের বেলায়ও উষ্ণ আবহাওয়া থাকবে। আবহাওয়া দপ্তর আজ আসাম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে আজ ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মোট 21 রাউন্ডে গণনা শেষ হবে। উল্লেখ্য, গত 29 এপ্রিলের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আসায় কমিশন সামগ্রিকভাবে ফলতায় পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। 21 মে পুনর্নির্বাচনের দিন ওই কেন্দ্রে 88% ভোট পড়েছে বলে কমিশন জানিয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP নাড্ডা বলেছেন, স্বাস্থ্যসেবা পরিকাঠামোর পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসা পেশাজীবীদের প্রশিক্ষণও সমান গুরুত্বপূর্ণ। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেসের 23তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। শ্রী নাড্ডা জোর দিয়ে বলেন, চিকিৎসকরা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সফটওয়্যার হিসেবে কাজ করেন, অন্যদিকে পরিকাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হার্ডওয়্যার হিসেবে কাজ করে। মন্ত্রী মন্তব্য করেন, দেশের উদীয়মান বিশেষজ্ঞদের সম্মানিত করার মাধ্যমে ভারত তার স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করছে।
2: We all know that under the visionary leadership of Prime Minister Modi ji, we want India to be developed India, Viksit Bharat by 2047. And when we talk about Viksit Bharat in 2047, health or healthy India is a very key factor. Because if we are healthy, certainly we'll be able to get the success.
0: ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য

পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কঙ্গো ইবোলা সংক্রমণের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 204। মহারাষ্ট্রে নাসিকে টিসিএস কেন্দ্রের সঙ্গে যুক্ত যৌন নিপীড়ন এবং জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টার ঘটনায় নাসিকের একটি আদালত 1500 পৃষ্ঠার চার্জশিটে জমা দেওয়া হয়েছে। এসআইটির প্রধান সন্দীপ মিতক জানান, গতকাল চার অভিযুক্ত মতিন প্যাটেল, নিদা খান, দানিশ শেখ এবং তৌসিফ আত্মারের বিরুদ্ধে এই চার্জশিট জমা দেওয়া হয়। তিনি জানান, এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই অতিরিক্ত চার্জশিট দাখিল করা হবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে বোয়িং কোম্পানির গ্লোবাল পাবলিক পলিসি এবং কর্পোরেট স্ট্র্যাটেজির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জেফ শাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গোয়েল জানান, এই বৈঠকের সময় উভয় পক্ষই বিমান চলাচল এবং এরোস্পেস উৎপাদন খাতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর হরমুজ প্রণালী উন্মুক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ইরানের সঙ্গে চুক্তির ব্যাপারে অনেকটা অগ্রগতি হয়েছে। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই অগ্রগতির কথা ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির চূড়ান্ত দিকগুলো ও বিস্তারিত বিষয়াদি নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি ট্রাম্প জানান, তিনি ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডন এবং বাহরাইনের নেতাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের অবস্থান ক্রমশ কাছাকাছি এসেছে। আজ আইপিএল ক্রিকেটের 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতা ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে 6:30। এদিকে লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে গতরাতে আইপিএল ক্রিকেটে পাঞ্জাব কিংস 7 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সকালের আড্ডা, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী।

রবিবারের সকালে চলে এসেছি বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, সকালের আড্ডায়। আর সকালের আড্ডায় এসে গেছি মানেই আমরা অনেকগুলো অনুষ্ঠান, অনেকগুলো মন ভালো করা গান একসঙ্গে পেয়ে যাব এক ঘন্টায়। তো যার মধ্যে থাকবে জানা

জানা জানা অজানায় আজ পাবেন মাইক্রোস্কোপের কথা, থাকবে দৃষ্টিকোণ, দৃষ্টিকোণে শুনবেন গীতাঞ্জলি, এবং অবশ্যই থাকবে জনস্বার্থে সচেতনতামূলক প্রচার। আর আজকের আবহাওয়ার খবর, সব কিছু নিয়েই যখন সকালের আড্ডা শুরু হয়ে গেছে তখন আর দেরি কিসের, এখন তো সময় একটা সুন্দর গান শুনে নেওয়ার। প্রথম গান শ্রোতা বন্ধুদের জন্য রাখলাম লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

গানে গানে এক মুঠো রোদ ধরার আহ্বান তো এসেই গেছে, কিন্তু সব থেকে বড় কথা হলো রোদের মধ্যেও মাঝে মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাসও কিন্তু থাকছে। আর বৃষ্টির কথা বললে পরেই মনে পড়ে যায় প্রাকৃতিক ঐতিহ্যবাহী এক বর্ষাতির কথা। মনে আছে একদম ছোটবেলায় মাঝে মধ্যে দূরদর্শনের পর্দায় দেখতে পাওয়া যেত কৃষক ভাইরা যারা কাজ করছেন মাঠে

0: বাস করছেন তারা, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ক্ষেতের কাজ করবার সময় এমন একটা জিনিস মাথাতে দিয়ে রেখেছেন যেটা পিঠের দিকটা ঢেকে রাখে, আর অবশ্যই মাথা থেকে পিঠ পর্যন্ত একটা সূক্ষ্ম পাতার কারুকার্য যার মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক ধরেছেন, পুরুলিয়ার একটি বিশেষ অঞ্চলের প্রাকৃতিক বর্ষাতি যার নাম ঘোং। বাঁকুড়া অঞ্চলের গ্রামাঞ্চলেও কিন্তু এই ঐতিহ্যবাহী বর্ষাতি দেখতে পাওয়া যায়। সাধারণত এটি চিহর পাতার গাছের বা খড় বাঁশের সাহায্যে হাতে তৈরি করা হয়। রেনকোটের প্রাকৃতিক যে সংস্করণ তা কিন্তু কৃষক বন্ধুরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছিলেন অনেক আগেই। আমাদের অত্যাধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে হয়তোবা কিছু আধুনিকতাকে মাথায় রেখে কিছুটা শ্রমকে কমানোর স্বার্থেই হয়তো এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার নিদর্শনটি এখন আর ঠিক অতটা চোখে পড়ে না, কিন্তু হাতে তৈরি করা নিপুণ বুননে তৈরি এই ঘোং, এই কিন্তু এক অসামান্য শিল্পকর্ম, যে কারণে হয়তো পালিশ করা সজারুর কাঁটাকে দুদিকে ছুঁচলো করে শুরু করতেন তারা তাদের হাতের জাদুকরি। একটা পাতার নিচে দুটো পাতা, তার তলায় আবার তিনটে চারটে পাতা, এইভাবে ক্রমে বুনন চলতে থাকত। আর সামনেটা খোলা পিরামিডের মতো দেখতে এই শিল্প আকর্ষণীয় ছিল, শুধু তাই নয়, ঝড় বৃষ্টি আর সব কিছুকে উপেক্ষা করে মানুষকে তার লক্ষ্যের দিকে, তার কাজের দিকে এগিয়ে নিয়ে যেত। এইভাবেই হয়তো জীবন এগিয়ে চলে, জীবনের এটাই হয়তো নিয়ম। সেই জন্যেই হয়তো আমরা যতবারই জীবনের কথা বলি, জীবিকার কথা বলি, ততবারই ঘুরে ফিরে আসে প্রকৃতির কথা। তাই প্রকৃতিকে বাঁচানো সবার আগে হয়তো দরকার।
1: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
0: সেই জন্যেই হয়তো আমাদের সমস্ত খুশি সব কিছুতেই মিলে থাকে প্রকৃতি। আর তেমনই প্রকৃতির কথা গানে গানে বলবে শ্রোতা বন্ধুদের শাগনিক।

এবার জানিয়ে দিই আজকের আবহাওয়ার খবর। আজকে প্রধানত কিছুটা মেঘলা আকাশ থাকবে এবং তার সঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এরই সঙ্গে বলে দিই আজকে রাতের হারানো দিনের গানের কথা। মৈত্রী প্রচার তরঙ্গের একটি বিশেষ অনুষ্ঠান হারানো দিনের গান, এবং বৈচিত্র্যময় এই অনুষ্ঠানের বিষয়বস্তু হল সিনেমায় ছিল তার ধ্যান জ্ঞান, যেমন বিষয় বৈচিত্র্য তেমনি ব্যতিক্রমী ভাবনা। অন্য ধারার পরিচালক হলেও সিনেমায় সাংগীতিক প্রয়োগ তার দৃষ্টিকোণ আর দর্শনের এক অপার্থিব মেলবন্ধন। শত বছরেও অমলিন সেই সুরের আলো, সেই সব সঙ্গীত, যুক্তি আর তর্কের সীমানা ছাড়িয়ে তৈরি হয় যে গল্প, তার নাম ঋত্বিক ঘটক। আজ রাতের হারানো দিনের গানে আকাশবাণী মৈত্রীতে ঋত্বিক স্মরণ, সুরে কথায় এবং সৃজনে কিয়া মুখোপাধ্যায়, শ্রোতা বন্ধুদের সঙ্গে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে, আর বন্ধুরা রয়েছেন সকালের আড্ডায়। আর সময় হয়ে গেছে পরপর দুটো গান শুনে নেওয়ার। প্রথম গানটি শুনবেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এবং পরবর্তীতে থাকবেন স্বাগত শ্রোতা বন্ধুদের জন্য।

আমার খেলা যখন ছিল তোমার শানে, তখন কে তুমি তা কি জানত? তখন ছিল না লাজ, ছিল না ভয় মনে, জীবন বহে যেত অশান্ত। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলেন ছুটে, সেদিন কত না বন বনান্ত। জীবন দেবতা আপন সখার মতো ডাক দেন গীতাঞ্জলের প্রতিটি ছত্রে। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, সেই তুমি চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্ত।

গীতাঞ্জলি সম্পর্কে কবি ডব্লিউ বি ইয়েটস বলেছেন, ইন গীতাঞ্জলি আই ফাউন্ড উইজডম, লস্ট ইট অ্যান্ড ফাউন্ড ইট এগেইন। আমরাও ফিরে পাই সেই প্রত্যয় যা চলার পথের বাঁকে নানা ঘাত প্রতিঘাতে আমরা হারিয়ে ফেলি এমত উচ্চারণে। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। দুঃখকে জয় করার সাধনা চলছে তখন কবির নিজের অন্তরেই। ১৯০৭ সালে কনিষ্ঠ পুত্র সমীর মৃত্যুর শোক উত্তীর্ণ হল জীবন দেবতার প্রতি এক অনবদ্য আরাধনায়, যে পূজার উপচার প্রেম, যে আরাধনা চলে নিরন্তর আপন অন্তরে।

জীবনের প্রতি অনন্ত মুগ্ধতায় দুঃখ রাতের দুয়ার ঠেলে জীবনের রম্ভবীণা ঝংকৃত হয় গীতাঞ্জলির গানে। কবি বলছেন, কাল সন্ধ্যা থেকে এই গানটি কেবলই আমার মনের মধ্যে ঝংকৃত হচ্ছে, বাজে বাজে রম্ভবীণা বাজে। আমি কোনো মতেই ভুলতে পারছি নে কাল রাতে ছাদে দাঁড়িয়ে নক্ষত্রলোকের দিকে চেয়ে

সুন্দরের সত্যের খোঁজ যে অনন্ত, জীবন ছাপিয়ে নবজীবনেও তাই, তোমায় খোঁজা শেষ হবে না মোর। চলে যাব নবজীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে, নবীন হয়ে নূতন সে আলোকে পূর্ব তব নবমিলন ডোর। তোমায় খোঁজা

0: শুনছিলেন দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ। বন্ধুরা রয়েছেন সকালের আড্ডায়, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
0: সকালের আড্ডায় শ্রোতা বন্ধুদের জন্য রাখি পরবর্তীতে সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

রেডিওর এপার থেকে আমরাও আপনাকেই চাই, কারণ হচ্ছে আমাদের শ্রোতা বন্ধুরা হচ্ছেন আমাদের সব থেকে কাছের, সব থেকে প্রিয়। কাজেই আপনি যতক্ষণ না আমাদেরকে জানাচ্ছেন যে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, ততক্ষণ পর্যন্ত আমরা আরও বৃহত্তর উন্নতি কী করে করতে পারি বলুন। সেক্ষেত্রে অনুষ্ঠানের রদবদল, আপনারা আরও কী কী চান, সমস্ত কিছু জানিয়ে ফেলুন আমাদের ইমেল আইডিতে maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com আর ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না যেন। এবং অবশ্যই আপনাদের প্রত্যেকটা মূল্যবান মতামত আমাদের জন্য অসম্ভব অসম্ভব ভালো লাগার। সেক্ষেত্রে কথা, গান এবং আড্ডা নিয়ে অনুষ্ঠানের একদম মধ্যবর্তী সময়, কাজেই কথা না বাড়িয়ে চলে যাই আরও একটা গানে। পরবর্তীতে থাকুন শুভঙ্কর ভাস্কর আমার শ্রোতা বন্ধুদের জন্য।

0: জানা অজানায় পরপর তিন দিন মাইক্রোস্কোপের কথা। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।
1: লক্ষ্য করলে দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা হাত না ধুয়েই খাবার খেয়ে নেয়, কিন্তু এতে শরীরে কি ক্ষতি হতে পারে সেটা জানে না তারা। ভালো করে হাত ধোয়ার প্রয়োজন বুঝতে পারে না শিশুরা। তাদের বোধ তৈরি করতে মজার একটা কাজ করা যেতে পারে। সামান্য একটু জল দিয়ে একটি বাচ্চার হাত ধুয়ে নিয়ে সেই জলের দু এক ফোঁটা ফেলতে হবে কাচের স্লাইডের ওপর। তার উপর একটা কভার স্লিপ চাপিয়ে মেলে ধরতে হবে একটি বিশেষ যন্ত্রের নিচে। এর পরের দৃশ্য নিজের চোখে যদি দেখে বাচ্চাটি, তাহলে তাকে আর বলতে হবে না কেন খাবার আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হয়। ঠিক ধরেছেন, এই বিশেষ যন্ত্রটি হল মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ। মাইক্রোস্কোপ দেখেছি আমরা সবাই, কথাটা উচ্চারণ করতেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশেষ ধরনের যন্ত্র, যার মধ্যে থাকে এক বা একাধিক লেন্স। যেটাকে আমরা দেখতে চাইছি সেটাকে একটা স্লাইডে রাখতে হয়। এটা হলো অবজেক্ট বা স্পেসিমেন। ওপরে চোখ রেখে দেখতে হয় স্লাইডের ওপরে রাখা বস্তুর বড় হয়ে ওঠা ছবি বা প্রতিবিম্ব। চোখটা ঠিক যেখানে রাখতে হয় সেটাকে বলে আইপিস। অণুবীক্ষণ যন্ত্রে চোখ রাখলেই অদেখা একটা জগৎকে চোখের সামনে আমরা দেখতে পাই। খালি চোখে কখনোই দেখতে পাই না সেটা। অদ্ভুত জগৎ সেটা। যতই দেখা যায় জানার উৎসাহ বাড়তে থাকে ততই। ধরা যাক আপনি দেখতে চান পুকুর বা নদীর জলে কি আছে। দুফোঁটা জল স্লাইডে রেখে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, বিচিত্র অদ্ভুত

জগৎ, কত প্রাণী সেখানে ঘুরে বেড়াচ্ছে, কতই না বিচিত্র ধরনের দেখতে সেই সব প্রাণীদের, কি বিচিত্র তাদের আকার আকৃতি, কেউ গোল, কেউ বা লম্বা, কেউ আবার চ্যাপটা, কি সাবলীল তাদের জীবনযাপন, না দেখলে বিশ্বাস করা যায় না। তারপর বলি আমাদের প্রকৃতির কথা, আমরা নিয়মিত কত রঙের প্রজাপতি দেখতে পাই, কি সুন্দর তাদের নকশা, কিন্তু

0: অবাক হয়ে দেখতে হয় প্রজাপতির ডানার নকশা এবং সৌন্দর্য কিভাবে সৃষ্টি হয়েছে সেই রহস্যটা চোখের সামনে ফুটে ওঠে। খুব সাধারণ জিনিস, যেমন ধরুন মশা, আমাদের সবার ঘরেই সবসময় দেখতে পাই। সেই মশার ডানার সৌন্দর্য মাইক্রোস্কোপে দেখলে অবাক হতে হয়। কি অপূর্ব সৌন্দর্য সেই ডানার, কি অপূর্ব তার কারুকার্য, ঠিক যেন গল্পে পড়া বা শিল্পীর তুলিতে আঁকা পরীর ডানা। ভাবতে অবাক লাগে ডানার ভেতরে এবং বাইরে কত সৌন্দর্যই না লুকিয়ে রয়েছে, অথচ খালি চোখে আমরা কিছুই বুঝতে পারি না। মশা যখন এলো তখন মশার কামড়ের কথাটাই বা বাদ থাকে কেন? যেখানে মশা কামড়ায় সেখানে খুব চুলকাতে শুরু করে এবং চুলকানোর সঙ্গে সঙ্গে জায়গাটা ফুলেও যায়, সেটা আমরা সবাই লক্ষ্য করেছি। কিন্তু কারণটা কি জানেন? মশার শরীরে থাকে কয়েক লক্ষ স্কেল, বাংলায় হয়তো আঁশ বলা হয়, দেখতে ঠিক গাছের পাতার মতন, এবং তার মধ্যে থাকে অনেকগুলো সমান্তরাল রেখা। মাইক্রোস্কোপে এগুলোকে দেখা যায় কিন্তু খালি চোখে ধরা পড়ে না, এই ব্যাপার। মশার শুঁড়ের মধ্যে অসংখ্য স্কেল থাকে। মশা যখন আমাদের শরীরে শুঁড়টি ঢোকায় তখন স্কেলগুলি শুঁড়ের সঙ্গে আমাদের শরীরে প্রবেশ করে এবং তার কিছুক্ষণের মধ্যেই জায়গাটা চুলকাতে শুরু করে, ফুলে যায়, অনেক পরে বন্ধ হয় সেই অস্বস্তি। এরকম অসংখ্য ঘটনা প্রতিনিয়ত আমাদের সামনে ঘটে চলেছে, যেগুলির কারণ খুঁজে পেতে মাইক্রোস্কোপের অবদান অপরিসীম। খালি চোখে যেগুলো জানা বা বোঝা সম্ভব নয়, প্লাস্টিকের বোতল বা গ্লাসে বা চায়ের কাপে আমরা পানীয় খেয়ে থাকি, সেটাও যে আমাদের শরীরের পক্ষে কত ক্ষতিকর হতে পারে সেটা মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে বোঝা যায়।
1: মাইক্রোস্কোপের কথা প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর রমেন্দ্রলাল মুখোপাধ্যায়।
2: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে সকালের আড্ডার একদম শেষ পর্বে চলে এসেছি, আর এই শেষ মুহূর্তে শ্রোতাবন্ধুদের জন্য রাখি সৈকত মিত্রের কণ্ঠে এই গানটি। আর গান শুনতে শুনতে বিদায় নেব। সবাইকে বলি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।

নতুন বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কবি কণ্ঠে। আজ শুনবেন বিশিষ্ট কবি রণজিৎ দাসের সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তার সঙ্গে কথা বলেছেন শর্মিষ্ঠা সরকার।
1: স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের এই অনুষ্ঠানে যার নাম কবি কণ্ঠে। কবি কণ্ঠে অনুষ্ঠানের গত পর্বে কথা দিয়েছিলাম যে আবারও আগামী পর্ব নিয়ে আসব এবং নিয়ে আসব রণজিৎ দাকে, বিশিষ্ট কবি রণজিৎ দাস, যার সঙ্গে কথা হচ্ছিল, যার কবিতা শুনলাম অনেকগুলি, বাকি রয়ে গেছে আরও অনেক কথা। স্বাগত জানাই রণজিৎ দা আবার আপনাকে আমাদের স্টুডিওয়ে।
2: তোমাদেরকেও আমার ধন্যবাদ জানাই, শ্রোতাদের নমস্কার জানাই।
1: আমরা গল্পে তো আসবই, তার আগে শুরুটাই বরং কবিতা দিয়ে হোক, তারপর আবারও আসছি গল্পে।
2: বেশ। আমরা নিখুঁত নই, আমরা নিখুঁত নই, একটা ঘাসফড়িং নিখুঁত, একটা সন্ধ্যা তারা নিখুঁত, একটা বৃষ্টির ফোঁটা নিখুঁত, নিখুঁত একটা বসন্তের রাত। কিন্তু আমরা জন্ম থেকেই পঙ্গু, বেঢপ, মূর্খ এবং দিশাহারা। আমরা ধূর্ত, জালিয়াত, ভঙ্গুর, ভিখারী। আমরা জন্মাই শুধু ভুল স্বপ্নে, ভুল কামে, ভুল শহরে হেঁটে নিজেদের ধ্বংস করার জন্য, ভুল মানুষকে ভালোবেসে এবং আঘাত পেয়ে বুক ভেঙে মরে যাওয়ার জন্য। শুধু সব শেষে টের পাই আমাদের ভুলগুলি কি মারাত্মক নিখুঁত।
1: ভুলগুলি কি মারাত্মক নিখুঁত, ওটুকুই বোধ হয় ঠিকঠাক করতে পারি আমরা।
2: আমার সাম্প্রতিকতম বই থেকে একটি কবিতা পড়ছি, সংবাদ মূলত কাব্য। এটি বিষ্ণুদের একটি কবিতার বইয়ের নাম। এটা পরবর্তীকালে আমরা অনেক কবিরাই ব্যবহার করি, কারণ একটি অত্যন্ত মূল্যবান কথা উনি বলে গেছেন। সংবাদ মূলত কাব্য। শুনেছ খবর মা গো, শুনেছ খবর, জঙ্গলমহলের দহিজুড়ি গ্রামের বুড়ি ময়না শবর, আজকে দুপুরবেলা আলু পোস্ত ডিম দিয়ে ভাত খেল জীবনে প্রথম, জীবনে প্রথম মা গো, জীবনে প্রথম, ফোকলা মুখে সে কি হাসি, যেন এই পরগনা হেসে উঠল শতাব্দীর পর, ময়না শবর মা গো, জটাবুড়ি ময়না শবর, অনাহারে মরছিল, প্রশাসন গিয়েছে গো, প্রশাসন দিয়েছে গো, জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত বুড়িকে এক থালা সুখাদ্য জবর, একটি বেলার জন্য, তা হোক, তা হোক মা গো, জীবনে প্রথম আলু পোস্ত ডিম দিয়ে ভাত খেল ময়না শবর, শ্রেষ্ঠ কবিতা মা গো, এ জীবনে শ্রেষ্ঠ খবর।
1: কিছু কবিতার পরে আহা কথাটাও বলা যায় না, মনে হয় অপরাধ করে ফেলছি আহা বলতে গেলে। সত্যিই তাই। এই যে শবরদের জীবন, এই যে এর আগেও অন্য কবিতাতেও আপনার দেখেছি রাঢ়বঙ্গের ভাষা উঠে আসছে আপনার লেখায়, আদপে আপনি শিলচরের মানুষ, এই জীবনগুলো কি আপনার দেখা জীবন?
2: অবশ্যই দেখা।
1: একটু শুনি না সেই গল্পে আসি।
2: আমাদের জীবন দেখা মানে কি, আমার জন্ম 1949 সালে, কেমন, স্বাধীনতার 2 বছর পর। 50-এর দশক, 60-এর দশক যে দারিদ্রের ভিতর দিয়ে গোটা ভারতবর্ষ গেছে সেটা তোমরা কল্পনা করতে পারবে না, তুমি হয়তো 70-এ জন্মেছ বা তার উপরে। ফলে এটা তো আমরা যারা বর্ষিয়ান কবি, বিশেষ করে 60-এর দশক, 70-এর দশক, আমাদের তো এই জীবন প্রত্যেককে দেখতে হয়েছে, কেউ রূপোর চামচ মুখে নিয়ে জন্মায়নি। ভারতবর্ষের সার্বিক দারিদ্র এতটাই ছিল, ফলে এটা কোনো অভিনব কিছু নয়, এদের প্রত্যেককে চোখে দেখা আমাদের, এটুকুই বলতে পারি।
1: এবার একটু আসি, মাস ছয়েক আগে আপনি আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে কবি হিসেবে, এবং সে অত্যন্ত গর্বের কথা বাঙালি হিসেবে, বাঙালিদের জন্য এবং কবিতা যারা ভালোবাসেন তাদের জন্য। তো রাষ্ট্রপতি ভবনে গিয়ে কবিতা পড়া, কবি হিসেবে সেখানে আমন্ত্রিত হয়ে যাওয়া, এবারও কম কথা তো নয়, একটু শোনা যাক না সেই অভিজ্ঞতার কথা।
2: দেখো, নিজের মুখে নিজের কথা বলা, কিন্তু
1: অভিজ্ঞতা
2: শুধু নয়, শুনতে চাইতেই পারো, আমারও বলা উচিত, কারণ এই অনুষ্ঠানটা তো আমি করেছি এবং খুবই প্রশংসা পেয়েছি। সুতরাং সংক্ষেপে বলা যেতেই পারে যে রাষ্ট্রপতি ভবনে এই ধরনের বড় সাহিত্য পাঠের অনুষ্ঠান খুব কমই হয়, আমি তো জানিই না। এতে আমরা মাত্র 8 জন ভারতীয় কবি আমন্ত্রিত ছিলাম। 2 দিনের কনফারেন্স ছিল, লিটারেরি কনফারেন্স, ইন্ডিয়ান লিটারেরি কনফারেন্স নামে। তাতে অনুষ্ঠান শুরু হয়েছিল 29শে মে কবিতা পাঠের আসর দিয়ে, কারণ কবিদেরকে সব সময় আগে একটা ইয়ে দেওয়া হয়, তাতে আটজন ভারতীয় কবি ছিলাম, বাঙালি কবি ছিলাম একমাত্র আমি, এবং আমাকে দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছিল। স্বয়ং মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত ছিলেন, আমাদের সঙ্গে ছবি তুললেন, বক্তৃতা দিলেন, এবং তারপরে কবিতা পাঠ শুরু হলো। আমি প্রথমে কবিতা পড়লাম, তো আমি সাতটি কবিতা পড়েছিলাম, প্রথমটি বাংলা এবং তার সঙ্গে ইংরেজি, আর বাকি ছটি, কারণ সময় সংক্ষিপ্ত, বাকি কবিরা পড়বেন, তারপরে আবার অন্য অনুষ্ঠান রয়েছে। তো প্রথম কবিতাটি পড়েছিলাম, যেটি আজকের আসরেও আগের তোমাদের পর্বে আমি না এলিয়েন নয় আগের পর্বে যেটি আমি পড়েছি ওই ঘুণাক্ষরে।
1: আচ্ছা,
2: ঘুণাক্ষরে বাংলায় পড়েছি, এবং তারপরে এর ইংরেজি অনুবাদ আমারই করা, যেটি আমার বইতে আছে সেটা পড়েছি। এবং সেখানে দেখো অদ্ভুত যোগাযোগ, এই কবিতাটা লিখেছি আমি 1972 সালে, আমার মা মারা গেছেন তারপর, আর রাষ্ট্রপতি ভবনে আমি কবিতা পড়ছি 2025 সালে। তখন রাষ্ট্রপতি একটি সাঁওতাল নারী, হ্যাঁ, শ্রীমতী দ্রৌপদী মুর্মু। কবিতাটা পড়ার সময় আমি খেয়াল করিনি, পরে আমার খেয়াল হয়েছে যে এ তো আমার মায়ের আশীর্বাদ, যে আমি তো আমার মাকে একটি সাঁওতাল মেয়ে বলেছি, কারণ আমি এটুকু নৃতাত্ত্বিক পরিচয় জানি যে আমরা বাঙালিরা 30% এথনিক্যালি সাঁওতাল, কেমন। কিন্তু এই কবিতাটা দিয়ে আমি অনুষ্ঠান শুরু করলাম, তো এইটা কত বড় একটা যোগাযোগ ভাবো, যে সেই মুহূর্তে ভারতবর্ষের কত বড় গর্বের কথা ভাবো,
1: তাই তো,
2: ভারতবর্ষের ডেমোক্রেসির কোন মাহাত্ম্য এটা প্রমাণ করে, হ্যাঁ, যে আজকে সেই একটি সাঁওতাল নারী আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি, তার আমন্ত্রণে একজন বাঙালি কবি তার কবিতা পড়তে উঠেছে, সেও সত্তরোর্ধ্ব একজন প্রবীণ, এবং তার মাকে নিয়ে সে 50 বছর আগে কবিতা লিখেছিল যে একটি সাঁওতাল মেয়ে আমার মা। তো এইটা একটা মারাত্মক অভিজ্ঞতা। এবং মজা কি জানো, যে বাংলা ভাষা নিয়ে নানা রকম সমস্যা হচ্ছে, এই কবিতাটা পড়ার পরে আমি যখন পরে ইংরেজিতে দ্বিতীয় কবিতাটা পড়লাম, সম্পূর্ণ হিন্দিভাষী অডিয়েন্স, 600 লোকের অডিটোরিয়াম, বুঝতেই পারছো রাষ্ট্রপতি ভবনে ঢোকাই মুশকিল, একেবারে সেরা সব রয়েছেন দিল্লির এলিটরা। তারপরে কবিতাটা ইংরেজিতে পড়লাম, তারপরে একজন হিন্দিভাষী মহিলা, খুবই সম্ভ্রান্ত দর্শন এবং তার পুত্র, উঠে বলল, দাসজি আপ ইয়ে ছড়িয়ে, ইংলিশ ছড়িয়ে, আপ বাংলা মে পড়িয়ে, বেঙ্গলি ইজ সাচ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, কোট আন কোট, বাংলা সমস্ত আর বাংলা আমি পড়ি। সেটা আমি পড়িনি, কিন্তু এই আমার অভিজ্ঞতা, এই 29শে মে 2025 সাল, ইট শুড বি কেপ্ট অন রেকর্ড, যে আমি রণজিৎ দাস, আমার চোখে জল এসে গেল।

0: যে বলছে বেঙ্গলি ইজ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ, আর বাংলা আমি পড়ি বহুত আচ্ছা লাগ রা হ্যায়। ওই একটা মাত্র কবিতা ঘুণা করে, একটি সাঁওতাল মেয়ে জঙ্গলে প্রসব করে জঙ্গলেই ফেলে রেখে, তো এই হলো ব্যাপার। ফলে রাষ্ট্রপতি ভবনে ছটি কবিতা যা পড়লাম, তারপরে আমি বিপুল প্রশংসা করলাম। বাকি সাতজন যারা কবি ছিলেন, দুজন পদ্মশ্রী একজন পদ্মভূষণ,
1: বাহ,
0: তারা তত জানতেন না আমার পরিচয়, আমি তো আত্মপ্রচার বিমুখ। তারা বললেন যে, তারপরে তো আমরা রইলাম দুদিন ধরে রয়েছি তো একসঙ্গে, তারা যা প্রশংসা করলেন সে আর আমি নিজের মুখে বলবো না। সুতরাং বাংলা কবিতা, বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ, জীবনানন্দ, এই যে ঐতিহ্যের আমরা মানুষ, আমার পরম সৌভাগ্য যে বাঙালি হয়ে আমি জন্মগ্রহণ করেছি, এবং রাষ্ট্রপতি ভবনের এই অনুষ্ঠানে আমি আপ্লুত, আমি সকলে যেভাবে আমাকে ইয়ে করেছেন,
1: এ আমাদেরও ভারী গর্বের কথা বটেই। শুনবো কবিতায় আসা যাক এবারে আবারও।
0: ইয়েস, বাংলাদেশ নিয়ে তোমার সঙ্গে কথা বলছিলাম। বাংলাদেশে আমি তো অনেকে গিয়েছি, একটি সংকলন করেছি, যেটি মানে এটা আমার খুবই গর্বের কথা, যেহেতু সম্পাদক শুধু আমি, বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা নামে আমি একটি বৃহৎ সংকলন করেছি 2008 সালে। এটি প্রকাশ করেছিলেন স্বয়ং শঙ্খ ঘোষ বাংলা একাডেমিতে, এবং এটির এখন বোধহয় ষষ্ঠ সংস্করণ চলছে, এবং এটি এখন 8টি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তুলনামূলক সাহিত্যে। আমার জীবনের এটা একটা শ্রেষ্ঠ কাজ। এটিতে আমার কবিতা তো নেই এবং পশ্চিমবঙ্গের কোনো কবির কবিতা নেই। আমি প্রথম ঠিক করেছিলাম যে বাংলাদেশের কবিদের কবিতা দিয়ে, এখানে অনেক এপার বাংলা উপর বাংলার কবিতার কালেকশন ছিল। আমি বাংলাদেশে যেতে শুরু করি 87 সাল থেকে, আমার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে ওখানে, প্রথম আলোর সম্পাদক সাজ্জাদ শরীফ, যিনি এখন ও বিশিষ্ট কবি ওখানকার এবং আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, তো ওকে নিয়ে আমি সংকলনটা করেছিলাম, এবং সেই সংকলন এখন তাতে শুধু বাংলাদেশের 80 বছরের কবিতা, জসীমউদ্দিন থেকে শুরু করে 70 সালে জন্মেছে এমন কবির কবিতা আমি রেখেছিলাম। এবং এত সৌভাগ্য এবং সৌহার্দ্যের কথাটাও এখানে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই বই যা বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা, যাতে 85 জন কবির কবিতা আছে, ভারতবর্ষের কারুর কবিতা নেই, বাংলা অন্য বাঙালি কবি, এই বইটি কিন্তু ভারতবর্ষের 8টি বিশ্ববিদ্যালয়ে এখন পাঠ্য তুলনামূলক সাহিত্যে। সুতরাং সংস্কৃতির জগৎ কিভাবে কাজ করে রাজনীতির জগতের থেকে বাইরে, হয়তো সেই জায়গায় এই তথ্য তো। ফলে ওই বাংলাদেশে যাতায়াতকালে চট্টগ্রামে একবার আমার একটা একক কবিতা পাঠের সভা ছিল, এবং বাংলাদেশের সভা মানে জানো তো কবিতা পাঠের সভা হাউসফুল হয়ে যাবে। ঢাকায় আমি প্রোগ্রাম করেছি একক কবিতা পাঠ, 100 টাকা করে টিকিট বিক্রি হয়েছে, তাতে করে দাঁড়িয়ে লোক কবিতা শুনেছে। তো এই হচ্ছে আমরা বাঙালি জাতি, অখণ্ড সত্তা।
1: সেই অর্থে আমরা এখন ভাবি বটে যে গেল গেল করি, গেল গেল গেল গেল সব, আপনার সঙ্গে কথা বললে কিন্তু বারবার সেই আশার জায়গাটা
0: জেনে রাখুন আপনারা সবাই, এই এপার বাংলা ওপার বাংলা অখণ্ড সত্তা। এই আমাদের পরম পিতৃপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর এবং লালন ফকির এবং আরও অনেকে, সেইটা কাজেই 100 টাকা টিকিট আমি নিজে কবিতা পড়েছি ঢাকা শহরে, আমার তেমন কিছু নাম ডাক নেই,
1: কবিতা শুনতেই এসেছে,
0: শুধু কবিতা শুনতে, রণজিৎ দাসকে দেখতে এসেছে, আর খালি সেলফি তুলবে, উড়ে বাবারে এই আরেকজন
1: না, সেটাও কিন্তু একটা ভালোবাসারই, এখন
0: অত্যন্ত ভালোবাসা,
1: সময় বদলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশ বদলে যায়। তো
0: আমি এখনো শিখতে পারিনি, নালে তোমার সঙ্গে তুলে নিতাম। তো সেই বাংলাদেশে চট্টগ্রামে যখন ওই সেই সভাটা করলাম, ওদের একটা ম্যাগাজিনে আমি পড়ি যে ওদের একটা মুসলমান সম্প্রদায়ের মানে কবর দেওয়াকালীন আচরণ, পড়ে আমি খুব মুগ্ধ হয়ে যাই, তো মারাত্মক জিনিস। সেইটা নিয়ে আমি একটা কবিতা ওখানে মুসাবিদা করেছিলাম, পরে আমি করেছি সেই কবিতাটা পড়ে শোনাচ্ছি। মৃতের গোসলকারী, গোসল মানে স্নান,
1: স্নান,
0: মৃতের গোসলকারী, গ্রামীণ মুসলমান সম্প্রদায়ের প্রাচীন লোকাচার অবলম্বন, এটা ব্র্যাকেটে বলা আছে। মানে তথ্যটা হচ্ছে এই, আমি কবিতা পড়ছি না, যে ওই সম্প্রদায়ের ইয়ে কি পেশাদার গোসলকারী থাকে।
1: আচ্ছা,
0: কারণ মৃত্যু হলো, এইবারে আর কেউ টাচ করবে না বডি,
1: ওদেরকেই নিয়ে আসা,
0: ওই পেশাদার গোসলকারীরা আছে মসজিদের সঙ্গে সম্পৃক্ত, তারা কোরআন ধর্ম টর্ম জানে, এবং তারা ওই পেশাদার ট্রেন্ড, তারা এসে ওই মৃতদেহ
1: রীতি মেনে করে,
0: হ্যাঁ রীতি মেনে করে, তারা গোসল করাবে, তারপরে দেহ কবর দেওয়া হবে।
1: আচ্ছা,
0: সেই বিষয় নিয়ে লেখা, এতটা আমি জানতাম না, মানে প্রফেশনাল যে গোসলকারী আছে এটা আমি জানতাম না। পরে আমি স্টাডি করি, আমি দেখি ইহুদিদের একরকম আছে, খ্রিস্টানদের আরেক রকম আছে, মারাত্মক, আমাদের তো আছে দেখেইছো। ফলে এই যে মৃতের সৎকার, মানুষ যে কি ভালোবাসে মানুষকে, তুমি যদি ইলিয়াড পড়ে থাকো, শুধু হেক্টরের ডেড বডিটাকে ওই চক্কর খাইয়েছিল বলে গোটা যুদ্ধ হলো, যে ওই ডেড বডিকে অপমান করা, মরে গেছে কিন্তু হেক্টর, এই তো এই সেই জিনিসটা আসছে। ইহুদিদের নিয়ম হচ্ছে ইহুদিরা মারা গেলে আর পরিবারের কেউ তাকে স্পর্শ করবে না, কাছেই যাবে না, ভাবো তাদের বুক ফেটে যাচ্ছে কিন্তু আর যাওয়া যাবে না। মৃতের গোসলকারী, মৃত মানুষের দেহ

0: খুব যত্নে গোসল করাই। ঘুমন্ত শিশুর মতো সদ্যমৃত মানুষটির দুনিয়াদারির প্রগাঢ় খোয়াব যেন ভাঙে না কিছুতে, সেরকম ধাত্রী হাতে, গোর খোদকের মতো পেশাদারি হাতে মৃত মানুষের দেহ সকল আচার মেনে গোসল করাই। জ্যান্তকে আদর করা খুব সোজা, মৃতকে আদর করা কি কঠিন ভাই। পাতিলের শুদ্ধ পানি ঈষৎ গরম করি খড়ের আগুনে, এবং সে জলে কিছু কুলের সুগুল পাতা নীরবে ভাসাই। তারপর জমায়েত ভিড়ের উদ্দেশ্যে বজ্রকণ্ঠে হাঁক দিই, ভাই বেরাদর যত সব দূর হটো, এবার একান্তে আমি কাঠের তক্তায় সেই মৃতদেহ শুইয়ে তাকে চাটাইয়ের বেড়া দিয়ে ঘিরে মৃতের কানের কাছে মুখ নিয়ে তিনবার বলি, সাকিনা বিবির ছেলে হুমায়ুন, শুনতে পাচ্ছ আমার কথা কি? মৃতদেহ মাথা নাড়ে, যেন বাসে বলতে চায়, হ্যাঁ আমি হুমায়ুন, কিন্তু তুমি কে? আমি তাকে বলি, ভাই সকালে আমার নাম হরি, কিন্তু সন্ধ্যায় হোসেন, আমাদের দুজনের একই দিদি, নাটোরের বনলতা সেন। তারপর তাকে বলি, বেহেস্তে যাওয়ার পথে তিনখান প্রশ্ন হবে, শোনো। যদি তারা প্রশ্ন করে তোমার প্রিয় ফুল কি, বলবে তুমি সূর্যমুখী ফুল। যদি তারা প্রশ্ন করে তোমার প্রিয় পথ কি, বলবে তুমি পাঠশালার পথ। যদি তারা প্রশ্ন করে তোমার প্রিয় বন্ধুকে, বলবে তুমি লালন গোসাই। এসব গোপন কথা মৃতকে শিখিয়ে আমি পাতিলের জল ঢেলে ঢেলে গ্রামীণ গভীর অন্ধ কুসংস্কারে নিরাশ্রয় লণ্ঠন জেলে ঈষৎ বাউরা আমি সামুদ্রিক চট্টগ্রামে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে মৃত মানুষের দেহ খুব যত্নে গোসল করাই। এই কাজই করি শুধু, আমার জীবনে আর কোনো জলজ্যান্ত কুশলতা নাই।
1: বাহ, অসাধারণ অসাধারণ কবিতা শুনলাম। আমরা শুনছি, শ্রোতা বন্ধুদের মনে করাই, কবিকণ্ঠে অনুষ্ঠান শুনছেন আপনারা এই মুহূর্তে, আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কবি রণজিৎ দাস। তার সঙ্গে কথা হচ্ছে তো বটেই, শুনছি কবিতাও। আরও একটা কবিতায় আসা যাক।
0: সাম্প্রতিক বইয়ের একটি কবিতা পড়ছি, গিটার বাদক। আমার জীবন কোনো বাস্তবতা নয়, আমি এক তরুণীর স্বপ্নের ভিতরে নীল রেস্তোরাঁর গিটার বাদক। বাজাই প্রেমের গান শুধু তরুণীর জন্য গভীর তন্ময়। তরুণী আমাকে তার স্বপ্নের ঈশান কোণে দিয়েছে আশ্রয়, দুকামরার কোয়ার্টার, পাশেই পাহাড় ঝর্ণা মহুয়া জঙ্গল। সন্ধ্যায় কামনা জাগে, আমার ডিউটি শুরু হয়। তরুণীর স্বপ্নগুলি রেস্তোরাঁয় ঢুকে বলে, এত মিথ্যা এত প্রতারণা, এই বন্দরে আমরা মদ স্পর্শও করব না। তাদের শোনাই আমি সুফি ব্লুজ বাউলের অনন্ত বেদনা। তরুণী কেবলই তার প্রেমিক পাল্টায়, সে মুহূর্তেই বুঝে নেয় পুরুষের ভীরুতাও ফাঁকি। আমি শুধু তরুণীর প্রতিটি মুডের জন্য আবহ সঙ্গীত ধরে রাখি। যতদিন সে না খুঁজে পাবে তার প্রকৃত প্রেমিক, ততদিন আমি তার স্বপ্নের ভিতরে অক্লান্ত বাজিয়ে যাব শুদ্ধ ও বিষণ্ণ মিউজিক।
1: কবিতার মধ্যে কখনো সুফি ব্লুজ বাউল আসছে, কখনো জসীমউদ্দিনের কথা আসছে, রবীন্দ্রনাথ, এবং বাড়ি বাড়ি জীবনানন্দের নানান শব্দ আমরা পাচ্ছি। কবি হিসেবে আপনি কতটা সফল সেটা আলাদা করে বলতে সত্যি বলার প্রয়োজন হয় না, কিন্তু এই মুহূর্তে অনেক শ্রোতারা শুনছেন এবং কবিকণ্ঠে শোনেন এমন অনেক কবিরাই, যারা কবি হিসেবে চাইছেন কোনো একদিন যে তার কবিতাও দুমলাটার মধ্যে বেরোবে, তারা হয়তো সেই স্ট্রাগলটা করে চলেছে, এখনো তারা সেইভাবে হয়তো পারছেন না, যা যা চাইছেন যেভাবে চাইছেন পাতার মধ্যে নিয়ে আসতে আখরের সঙ্গে যে ভাবনাগুলিকে। একজন কবি হতে গেলে তার পড়াশোনাই বলুন, তার বোধের জায়গাটাই বলুন, তার একটা প্রিপারেশন থাকে, একটা প্রস্তুতির জায়গা থাকে। যদি সেই প্রস্তুতির জায়গাটা একটু বলেন, যারা শুনছেন আমাদের শ্রোতা বন্ধুরা, যারা এখনো ভাবছেন যে কবি হিসেবে হয়তো কোনো একদিন তারও লেখা মানুষে পড়বেন, তাদের যদি একটু জানান।
0: কবি হওয়াটা একটা প্রবণতা, যদি প্রতিভা আমি নাও বলি, এবং সেটা খুব ছোট বয়স থেকে ধরে যায়। প্রকৃতি তার কোন সন্তানকে কবি করবে এটা প্রকৃতি করে দেয়। মায়ের একটা ভূমিকা থাকে, পরিবারের ভূমিকা থাকে, সেই কথা ছেড়ে দিচ্ছি। প্রস্তুতি তো অবশ্যই আছে, আমি প্রথম পর্বে যেটা বলেছি

0: অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছি যে অধ্যয়ন এবং অনুশীলনের ব্যাপার, এটা সাংঘাতিক। একটা বিজ্ঞানীর যতটা একজন কবির ততটা, একদম। একজন বিজ্ঞানীর যতটা একজন কবির ততটা অধ্যয়ন এবং অনুশীলন। সে যেন না ভাবে সে কবিতা লিখতে শিখে গেছে। শঙ্খ ঘোষ বলে গেছেন যে একটা কবিতা যখন আমি লিখছি তখন আমি কবি, কিন্তু যে মুহূর্তে লেখাটা শেষ হয়ে গেল আমি একজন প্রাক্তন কবি। যতক্ষণ আরেকটা কবিতা লিখতে পারবো ততক্ষণ আমি প্রাক্তন কবি, এতটাই কঠিন। কাজেই যারা খুবই তরুণ আছেন, যারা যাদের প্রাণে কবিতা লেখার আগ্রহ আছে, তাদের জন্য আমার বিনীত অনুরোধ, প্রভূত অধ্যয়ন এবং অনুশীলন দরকার। জীবনানন্দ এবং রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত ইত্যাদি এই সমস্ত কবিতা মন দিয়ে গভীরভাবে পাঠ করার দরকার। এবং একই সঙ্গে লিটারারি ক্রিটিসিজম, এদেরকে নিয়ে যেসব সাহিত্য সমালোচনার বিশিষ্ট প্রাবন্ধিকদের বই আছে সেইগুলো পড়ার দরকার। তখন বোঝা যায় যে কবিতার শিল্পটা কীভাবে নির্মিত হয় এবং তার কোন ভাবগুলো আস্তে আস্তে পরিবর্তিত হয়। তার ছন্দ ভাষা অবশ্যই জানার দরকার, ছন্দটা কিন্তু অবশ্যই জানার দরকার। কারণ আধুনিক যুগে অনেকদিন আমাদের আমল থেকেই কষ্ট যে ছন্দ ফন্দ এখন আর লাগে না, এর থেকে ভুল আর কিছু নেই। কবিতার মূল জিনিস হচ্ছে বাকস্পন্দ, একেবারে অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত তো নয়, বাকস্পন্দ। প্রতিটি বাক্য টং করে বাজবে, তা না হলে সেটা গদ্য। গদ্য আর কবিতায় তফাত এটাই, এই যেটা টং করে বাজাতে চাইবে তার কিন্তু ছন্দজ্ঞান থাকতে হবে।
1: আশা যাক আবারও কবিতায়।
0: আমার একটি খুবই সাম্প্রতিক কবিতা পড়ছি, ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ, এই বিশ্বলোকে তিনি না থাকার জন্যই একটা নষ্ট ভ্রষ্ট জীবন আমি এমন অবাধ আমোদে কাটিয়ে গেলাম। কোনো বিচার হলো না, কোনো শাস্তিও না, শুধু আরও খুলে গেল পানশালা, পরমাণু, মহাযুদ্ধ, অস্তিত্ববাদ। ঈশ্বরকে অনেক ধন্যবাদ, এই বিশ্বলোকে তিনি না থেকেও থাকার জন্যই খুলে গেল মানুষের পাপ ও পুণ্যের বিপুল বাজার। সকালে পূজার ফুল, মাতাল সন্ধ্যায় ঠাঁই পেল বাইজি খোঁপায়। ফরাসি দর্শন এলো, নারকী দুর্বার, পাপকর্মের চৈতন্যই মহত্তম রতিসুখ সার। তবুও ঈশ্বরকে ধন্যবাদ, এই বিশ্বলোকে তিনি না থেকেও থাকার জন্যই জীবনের প্রতিটি স্খলনে পতনে বুকের ভিতরে এত তীব্র অনুতাপ, এই কাব্য, এই প্রেম, গ্রহে গ্রহান্তরে এই স্তব্ধ মহৎ বিষাদ।
1: ঈশ্বরকে ধন্যবাদ। আমরা কবিতা শুনছি এবং একই সঙ্গে সেই কবিতা যাপনের কথা শুনছি শ্রী রণজিৎ দাসের কাছে। রণজিৎ দা, আর একটা কবিতায় আসে।
0: আমরা যে পথ হাঁটি, আমরা যে পথ হাঁটি, শহরে গ্রামে ও গঞ্জে, পাহাড়ে সমুদ্র তীরে অচেনা মুলুকে, আমরা যে পথ হাঁটি অবিরাম, কিসের শক্তিতে হাঁটি, কিসের আশায় আমরা হাঁটি? এই শান্ত সরল বিশ্বাসে যে প্রতিটি পথের বাঁকে বন্ধু আছে, পান্থশালা আছে। হল স্টেশন পেরুলেই লাল টালির ঘরে এক অচেনা দিদির হাসি আছে, অভ্যর্থনা আছে। প্রতিটি স্টিমার ঘাটে, বাসস্টপে, চায়ের দোকানে, হাই রোডে, অন্ধতা রাতে, ঘুমন্ত ধাবায় অচেনা বন্ধুরা আছে। হল স্টেশন পেরুলেই লাল টালির ঘরে এক অচেনা দিদির সাজানো সংসার আছে, উঠোন ভর্তি বাচ্চা কাচ্চা আছে। তারা দৌড়ে রাস্তায় উঠে হাত ধরে টান দেবে, আমাদের বাড়ি এসো শিগগির। পুকুরে স্নান সেরে এলে দিদির বাড়িতে ঘি ও গরম ভাত আছে। আমরা শুধু পথ হাঁটি সেই সব বাচ্চাদের অদৃশ্য হাতের টানে, অচেনা এক দিদির সন্ধানে।
1: কবিকণ্ঠে দু পর্ব জুড়ে আমরা এই যে আপনার জীবনের কথা শুনলাম, কবিতা যাপনের কথা শুনলাম, কবিতা পড়লেন আপনি অনেক, বেশ কিছু শুনলাম আমরা, বিভিন্ন জায়গায় তো আপনি কবিতা পড়তে যান, তো কবিতা লিখছেন যখন এবং কবিতা পাঠ করছেন যখন, লেখার মধ্যে দিয়ে পাঠকের সঙ্গে যে কানেক্ট করা, আবার যখন আপনি পাঠ করছেন তখন সামনে দেখতে পাচ্ছেন বসে আছেন পাঠকেরা, কোনটা আপনার কাছে, কোনটা মনে হয় যে পাঠকের কাছে বেশি পৌঁছানো যাচ্ছে?
0: আধুনিক কবিতার চর্চাটাই শুরু হয়েছে ওরাল ট্র্যাডিশনের থেকে অন্য জায়গায় এসে, বহুদিন থেকে শুরু হয়ে গেছে রোমান্টিক বা তারও আগের থেকে। ফলে তুমি যেটা বলছো সেটা ওরাল ট্র্যাডিশনে, যে যেটা লোরকা বিশ্বাস করতেন স্পেনের বিখ্যাত কবি, যে দুয়েন্দে, আমি কবিতা লিখছি ঠিক আছে কিন্তু আমি পড়তে চাই, আমি যখন পড়ব তখন ওই দুয়েন্দেটা আসবে, তাতে করে

0: পাঠক বা শ্রোতা আমার কবিতাটা ঠিক বুঝতে পারবে, এই দুয়েন্দে নিশ্চিত করে আছে। এই আজকে আমি যেমন একজন সাধারণ কবি যেটুকুন কবিতা বললাম, আমারও কিন্তু দুয়েন্দে কাজ করলো। সুতরাং এই দুটো জায়গা আছে, কবিতা আধুনিক কবিতা বহুকাল ধরে যখন লেখা হয় নির্জনে লেখা হয়, যে মুদ্রিত অবস্থায় একজন পাঠক আমারই মতো নির্জনে বসে পাঠ করবেন, এই কবিতাটা উপভোগ করবেন। আবার সভায় যখন পড়ি তখন মনে করি যে সরাসরি আমি পাঠকের কাছে পৌঁছে যাচ্ছি, তার শ্রবণে পৌঁছে যাচ্ছি, তিনি আমাকে নিচ্ছেন। কাজে এই দুটো দুরকমভাবে কাজ করে। যদি বলো এর মধ্যে কোনটা, এ তো নিশ্চয়ই যে সভায় যখন পড়ছি, পাঠক যখন নিচ্ছেন, শ্রোতারা যখন প্রশংসা করেন বা পরিবেশে বলে যান আপনার এই কবিতাটা খুব ভালো লাগলো, তখন তো খুব আনন্দ হয়।
1: আমাদের এখানেও যারা এই মুহূর্তে শুনছেন তারাও কিন্তু কানেক্ট করবেন, তারা শুনছেন বটে, তারা জানাবেন চিঠির মাধ্যমে, তাদের জানারও সেই ভালো লাগার কথা নিশ্চয়ই আপনার কাছেও আমরা পৌঁছে দেব। কবি কণ্ঠের প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে, আর একটি কবিতা দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান।
0: আজকের অনুষ্ঠানে আমার শেষ কবিতা, কবিতা পবিত্র লিপি। কবিতা পবিত্র লিপি, অপবিত্র হাতে তাকে স্পর্শ করো না। কবিতা লেখার আগে ঝর্ণা জলে স্নান করে এসো, কবিতা পড়ার আগে অশ্রু জলে চোখ ধুয়ে এসো। পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কাব্যগ্রন্থ স্পর্শ করো না। পবিত্র বস্তুতে যদি বিশ্বাস না রাখো তবে কবিতা লিখো না। মন্দিরে দেবতা যথা পুস্তকে কবিতা, মনের মালিন্যে তাকে অশুচি করো না। ভীষণ অনর্থ হবে তার দৈব রোষে, প্রতিটি গানের গর্ভে অসুর জন্মাবে, প্রতিটি শব্দের দেহে গর্ভপাত হবে। কবিতা লেখার আগে বৃক্ষতলে ধ্যান করে এসো, কবিতা লেখার আগে ভিখারিকে দান করে এসো, কবিতা লেখার আগে অনুতাপে দগ্ধ হয়ে এসো, কবিতা লেখার আগে অশ্রু জলে শুদ্ধ হয়ে এসো। কবিতা পবিত্র লিপি, হৃদয়ের বীজ মন্ত্র, নক্ষত্রলোকের প্রত্যাদেশ।
1: আহা, কবিতা সাধনা, আর সে সাধন পথে আপনাদের মতন কবিরা আছেন বলেই আমরা এমন সব কবিতা পাই। আপনার কবি জীবন দীর্ঘ হোক, এবং এমনই আমরা আরো অনেক ফসল পাই আপনার কলম থেকে, তেমনটাই চাইব।
0: ধন্যবাদ, শ্রোতা ভাইদের সকলকে আমার নমস্কার এবং ধন্যবাদ।
1: এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট কবি শ্রী রণজিৎ দাসের সঙ্গে, দুই পর্বে কবিকণ্ঠে অনুষ্ঠানে তার কবিতা, তার কবিতা যাপনের কথা। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আপনারা বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে চিঠি লিখে। কবি কণ্ঠে শেষ করছি আজ এখানে, ভালো থাকবেন সকলে, নমস্কার।
2: শুনছিলেন কবি কণ্ঠে, আজ শুনলেন বিশিষ্ট কবি রণজিৎ দাসের সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তার সঙ্গে কথা বললেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী ষোলো আনা বাঙালি। এই অনুষ্ঠানে আজকের অতিথি মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল, এর সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব। তার সঙ্গে কথা বলছেন পঙ্কজ।

0: ষোলো আনা বাঙালির
1: নমস্কার। ষোলো আনা বাঙালি এই অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। নৃত্য তোমার মুক্তির রূপ, নৃত্য তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যেরও ছায়া। হ্যাঁ, আজকে এই ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে যাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি তার জীবন জুড়ে নৃত্য আর নৃত্য। তাই এরকম একজন শিল্পীকে আমরা আজকের অনুষ্ঠানে পেয়ে এই দুটো পংক্তি বলতে খুব ইচ্ছে করল। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী, নৃত্যগুরু, কোরিওগ্রাফার, গবেষক, সঙ্গীত নাটক একাডেমি সহ বহু সম্মানে ভূষিত বিদুষী প্রীতি প্যাটেল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে।
2: নমস্কার। নমস্কার।
1: আসলে দিদি, এই যে অনুষ্ঠানটা ষোলো আনা বাঙালি, এই অনুষ্ঠানটা আমরা এমনভাবে করি বা এমনভাবে সাজাই যাদের সঙ্গে যাদের কর্মজীবন বলুন জন্মসূত্রে তারা বাইরের হতে পারেন, যেমন আপনি। আমি জানি আপনি মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন এবং অনেক ছোট বয়সেই কলকাতায় চলে এসেছিলেন। যাদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে এই বাংলা বাঙালি সংস্কৃতি সবটা জুড়ে রয়েছে তাদের কথা আমরা এই অনুষ্ঠানে শুনতে চাই, যার মধ্যে আপনি অন্যতম। আপনি যদি শুরুটা একটু বলেন।
2: আমি খুবই ছোট ছিলাম, আমার জন্ম হয়েছে ইন্দোর, মধ্যপ্রদেশ, আমার মা ওখান থেকে এসেছেন। তো খুব ছোট ছিলাম যখন মা আমাকে এখানে নিয়ে এসেছে, আর আমরা আমার বাবা তো আমার গ্র্যান্ডফাদার আমার পুরো ফ্যামিলি অনেক আগে এসেছিলেন কলকাতায়। তো আমরা প্রথম থেকে অনেক বছর থেকে কলকাতায় সেটেলড।
1: আচ্ছা।
2: সো উই আর পার্ট অফ দ্য বেঙ্গলি ইথস and culture and everything. So I don't consider myself anything apart from being a Bengali. So,
1: and
2: you know,
1: it's all organic.
2: It's very organic because মানে যখন ছোট ছিলাম তখন থেকেই মানে আমাদের যে গুরুজি ওখান থেকে আমি যেখানে আমি শিখেছি মণিপুরি নৃত্য।
1: আপনি তো অনেক ছোট বয়সে শুরু করেছেন।
2: হ্যাঁ হ্যাঁ, অনেক মানে আমার
1: একটু বলুন।
2: ইয়েস ইয়েস, এটা খুব ইন্টারেস্টিং গল্প। মানে আমাদের একটা খুবই বড় গুজরাতি ফ্যামিলি, পটেল ফ্যামিলি, আর মানে প্রায় সেই সময়ে 200 মেম্বার্স অলমোস্ট। তো আমাদের যে মানে গ্র্যান্ডফাদার্স,
1: আপনাদের সমাজটাকে কি একটা সমাজ বলা হতো?
2: হ্যাঁ, ওখানে মানে একটা পাটিদার সমাজ বলে ছিল, মানে মিশন রয়ে। তো আমাদের আমার গ্র্যান্ডফাদার মানে খুব ওরা মানে পায়োনিয়ার, প্রোগ্রেসিভ থিঙ্কিং। কেন মানে আমাদের বাড়ির বউরা বা গ্র্যান্ড ডটার্স শুড স্টে ইন দ্য কিচেন, মানে ওরা কিছু করুক, ভালো কিছু একটা কালচারালি রিচ অ্যাক্টিভিটি দে শুড ডু। সো দে ইনভাইটেড গুরু বিপিন সিং ফ্রম বম্বে, অ্যান্ড গুরুজি মানে আর কলাবতী দেবী ওনারা এসছে, আর পরের দিকে দ্য ঝাভেরি সিস্টার, স্পেশালি দর্শনা ঝাভেরি।

0: এসছেন, তো ওরা ইন্টারেস্টিংলি এইসব ডান্স ড্রামাটা কোরিওগ্রাফ করলেন আমাদের ফ্যামিলির জন্যে, নল দময়ন্তী, শকুন্তলা, এইসব খুব মজানো, মানে এটা হচ্ছে একটা পুরো বিয়ের মতো, সবার একসঙ্গে আসতো, অ্যান্ড ইউ নো ইট ওয়াজ লাইক আ ওয়েডিং ইন দ্য ফ্যামিলি। অ্যান্ড আমি খুব ছোট ছিলাম, আই ওয়াজ জাস্ট 10 years old, সো তখনই গুরুজি দেখেছে আর মাকে বললেন দ্যাট আপনারা কিছু ওকে মানে একটা এনি ডান্স ফর্ম শেখান, ভরতনাট্যম হোক, কথক হোক, বিকজ আই থিঙ্ক দ্যাট শি হ্যাজ আ পোটেনশিয়াল ফর ডান্স। তো আমার মা বলেছেন আর বাবা অলসো দ্যাট ওয়েন আপনি আছেন তো আর কোথায় কেন দরকার, ওয়াই শুড শি গো এনিওয়ের এলস। তখন থেকে গুরুজি আর কলাবতী দেবী উনি আমার বাড়িতে আসতেন, আমাকে শেখাতেন। আর আমার গ্র্যান্ডফাদার প্রত্যেক ক্লাসে একটা কর্নারে ওনার চেয়ার থাকতো, ওখানে বসে দেখতেন। তো এটা হচ্ছে মানে দ্য ফ্যামিলি ওয়াজ সো সাপোর্টিভ,
1: মাহলটাই এরকম ছিল এবং সাপোর্টিভ, যেটা আপনি বারবার বলছেন।
0: এক্স্যাক্টলি, এন্ড উই আর গুজরাতিস ফ্রম আহমেদাবাদ সাইড, আর পটেলস ইউ নো ভেরি
1: রক্ষণশীল,
0: কনজারভেটিভ, কিন্তু এই জানিন আমাদের মানে এই যে the elders আমাদের grandfathers, they were so progressive thinking, সেই জন্যে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ইউ নো, অলসো মাই প্যারেন্টস অ্যান্ড লেটার অন মাই হাজব্যান্ড, মাই ফ্যামিলি, সবার মানে খুব একটা সাপোর্ট আছে।
1: এটা একটা অনেক বড় পাওয়ার,
0: ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইফ ইউর ফ্যামিলি সাপোর্ট ইজ নট দেয়ার, তো কত মানে স্ট্রাগল আছে আমি দেখেছি আমার অনেক ডান্সার ফ্রেন্ডসে, কে ওদের মানে ওই দিকে যদি ফ্যামিলি দিকে একটা শান্তি মানে পিস থাকে, দেন ইউ ক্যান রিয়েলি পারসিউ ইওর আর্ট,
1: একদম একদম,
0: আদারওয়াইজ ইটস,
1: নাহলে আজকের যে প্রীতি প্যাটেলকে আমরা পেয়েছি, সারা ভারতবর্ষ পেয়েছে, এবং আপনি আপনার নৃত্য শৈলীকে সমগ্র বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, এই যে পাওয়াটা, এই পাওয়াটা কিন্তু আমরা পেতাম না।
0: ইয়েস, আই ওই টু মাই ফ্যামিলি,
1: একদম। আচ্ছা, আপনি এই সময়টায় তো কলকাতাতে বললেন একদম ছোট বয়সে চলে এসেছেন যেহেতু, তো ছোটবেলার যে কলকাতা, বাংলা, বাঙালি, তার যে অভিজ্ঞতা, তার যে স্মৃতি আপনার মনে রয়েছে একটু যদি আমাদের সঙ্গে ভাগ করেন।
0: অ্যাকচুয়ালি যখন আমরা ট্রেনিং করি, আমার সব বন্ধুরা তো দেব অল বেঙ্গলিস, ইউ সি, তো ওদের সঙ্গে থেকে মানে এত কিছু, আই মিন লট অফ থিংস ভেরি ইন্টারেস্টিং, যেরকম মাই ফ্যামিলি ইজ ভেজিটেরিয়ান, তো মানে আই লার্ন টু ইট ফিশ, ওকে, সো মানে অফকোর্স ওখানে আমার গুরুজির হাত ছিল, বিকজ উনি সেন যদি তুমি মণিপুরে থাকতে চাও তোমাকে ইউনো এইসব মানে একটু তোমাকে ইউ মাস্ট লার্ন টু ইট, ইট বি ইজিয়ার ফর ইউ, তো কিন্তু আমার সব বেঙ্গলি ফ্রেন্ডস ওদের বাড়িতে যাই, ইউ নো, অ্যান্ড সো দ্যাট ইজ অফকোর্স নট জাস্ট দ্যাট, বাট এই যে ফার্স্ট মানে আই এম মা কালী ভক্ত, সো দ্যাট ওয়াজ মাই ফ্রেন্ড, শি টুক মি টু কালীঘাট টেম্পল, অ্যান্ড ইউ নো দ্যাটস ওয়েন ইট স্টার্টেড, সো অনেক কিছু আছে মানে ইন মাই লাইফ ওয়ের আই নো দ্যাট আই এম মেন্ট টু বি ইন ক্যালকাটা, আই কান্ট লিভ ক্যালকাটা, এটা মানে ইটস ইটস ডেস্টিনি, এটা আমার ডেস্টিনি,
1: মানে এতটাই আপনার সঙ্গে জুড়ে রয়েছে।
0: ইয়েস ইয়েস, আর আমি কোথাও থাকতে পারবো না, ক্যালকাটা ইজ মাই হোম, সো
1: এটা শুনতে কি ভালো লাগে, একটা অন্য জায়গা থেকে ছোট্ট বয়সে একজন এলেন, অন্য প্রদেশ থেকে এলেন, কিন্তু যিনি কলকাতাকেই তার সমস্ত।
0: ইয়া, আই হ্যাভ আ ভেরি স্পেশাল বন্ড উইথ দিস সিটি অ্যান্ড উইথ বেঙ্গল, it's just it's something মানে I think it is destiny বলুন বা you can say that it was meant for me।
1: বা আচ্ছা, এর মধ্যে আপনি যেহেতু নৃত্যের সঙ্গে ছোটবেলা থেকেই জুড়ে গেলেন, তো কলকাতাতে এবং বাংলাতে এই চর্চা এবং আপনি যে নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত তার সঙ্গে বিরাটভাবে আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সংযোগ মণিপুরী নৃত্যকে তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন তার সমস্ত ডান্স ড্রামাতে, তো এই যে ব্যাপারটা আপনার নৃত্যশৈলীর সঙ্গে গুরুদেবের নৃত্যের একটা মিলন আছে, তার সঙ্গে একটা বাংলার যোগ রয়েছে, সংযোগ রয়েছে, এবং আপনার যারা কন্টেম্পোরারি শিল্পী আপনার সঙ্গে সমসাময়িক যারা ছিলেন, যারা কলকাতাতে বহু বহু নাম করা শিল্পী রয়েছেন, আপনি জানেন মমতা শঙ্কর থেকে শুরু করে, তনুশ্রী শঙ্কর থেকে শুরু করে, শর্মিলা বিশ্বাস, আরও অনেক আমি যাদের যাদের নাম

0: অনেকের নাম বলতে পারি, তো তাদের সকলের সঙ্গে জুড়ে আপনাকে কোন বিষয়টা বেশি করে ছুঁয়েছে, এই যে কলকাতা বাঙালিয়ানা তার মধ্যেও কোন ব্যাপারটা বেশি করে ছুঁয়েছে?
1: অ্যাকচুয়ালি আমরা যখন মানে এখানে উইওয়ার ট্রেনিং ইন মণিপুরি ডান্স, সঙ্গে সঙ্গে ইউনো একটা রবীন্দ্রনাথ ট্যাগোরের যে ফিলসফি, এসেন্স, লিরিক্স, এসব সঙ্গে একটু আমাদের ইউনো অ্যাসোসিয়েশন হতে থাকলো। কেন, ইউ সি মণিপুরি ডান্স কেম আউট অফ মণিপুর বিকজ অফ রবীন্দ্রনাথ ঠাকুর, উনি দেখেছেন আর এত ওনাদের পছন্দ হয়েছে দ্যাট হি ব্রট ইট টু শান্তিনিকেতন, সো দ্যাট ওয়াজ দেয়ার। বাট আই ফিল দ্যাট দেয়ার ইজ সো মাচ লিঙ্ক উইথ হিজ থিঙ্কিং অ্যান্ড হিজ লিরিক্স অ্যান্ড অলসো দ্য হোল ফিলসফি অফ মণিপুরি ডান্স। ফর এক্সাম্পল ভানুসিংহের পদাবলী, এখানে মানে যে উনি যে লিখেছেন দ্য ইউ নো দ্য ফিলসফি অফ আত্মা পরমাত্মা অ্যান্ড ইউ নো অ্যান্ড দ্যাট ইজ দ্য হোল অলসো ফিলসফি অফ দ্য মণিপুরি ডান্স। সো আমাদের যখন আমরা মণিপুরি ডান্স শিখছি ওর সঙ্গে সঙ্গে এটাও একটা আমাদের মধ্যে মিশে যাচ্ছে। সো ফর মি দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্ট্যান্ট লিঙ্ক, ইউ নো ভেরি ইম্পর্ট্যান্ট লিঙ্ক, যেটাই কি মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি অল দ্য মিনিংস অফ। তো এখানে অফকোর্স প্রমিতা দি মল্লিক, শি ইজ মাই গুরু দেয়ার, বিকজ যখন আমার কিছু মানে ডাউট থাকে ওনাকে ফোন করি আর উনি আমাকে শি এক্সপ্লেন্স টু মি দিস দ্য হোল থিং। হ্যাঁ, এভরি আমার সব কিছু মানে গান বলুন বা আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আ পোয়েম, শি ইজ দেয়ার। সো ইয়া, সো শি অফকোর্স we all took her help in Manipuri Natnale. So I feel that being in Bengal, I cannot disassociate myself from Tagore also because of Manipuri dance. It has to be together. It is, you can't do without that, each of it.
0: মানে সেই অর্থে আপনি যেমন জীবনে আপনার নাচকে বিযুক্ত করতে পারেন না, সেরকম করে রবীন্দ্রনাথকেও পারেন না,
1: ইয়েস,
0: সেরকম করে বাংলাকেও পারেন,
1: ইয়েস ইয়েস। অ্যান্ড নট দ্যাট আই এম অ্যান এক্সপার্ট ইন টেগোর ফিলসফি বা টেগোর লিরিক্স, ওটার যেটা আই সেড দ্যাট মাই মেন্টর অ্যান্ড মাই গাইড ইজ প্রমিতাদি, কিন্তু ইট ইজ আ স্টিল আই ফিল ভেরি ক্লোজ কানেক্টেড।
0: আসলে রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদা, সাপমোচন, রথের রাশি, সমস্ত কিছু রশি, তো সমস্ত কিছুর মধ্যেই আপনাদের মণিপুরি ডান্স ফর্মকে ব্যবহার করেছেন
1: অফকোর্স,
0: এবং বহু গানে আছে, রজন ভরাই বসন্তে চিত্রাঙ্গদাতে তো আছেই, তো এটা একেবারে ভীষণভাবে মিশে আছে এবং সেই কারণে আপনার বোধহয় সংযোগটা আরো বেড়ে গেছে।
1: ইয়েস, বিকজ অফ দ্য ফর্ম, দ্য ফ্যাক্ট দ্যাট উনি এই ফর্মটা এত পছন্দ করতেন বা উনি এটা ইন্ট্রোডিউস করেছেন ইন শান্তিনিকেতন, সো উই ক্যানট ডিসঅসোসিয়েট দ্যাট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আমাদের ইভেন ইন মণিপুর জওয়াহরলাল নেহরু ডান্স একাডেমি দেয়ার সো মেনি প্রোডাকশনস বেসড অন টেগোর ডান্স ড্রামাস, সো আদার ইনস্টিটিউশনস অলসো মণিপুরে যারা আছে ওরাও কত মানে টেগোর ডান্স ড্রামাস করেছেন। সো ইট ইজ নট দ্যাট ওনলি বিকজ আমি কলকাতায় আছি, দ্য মণিপুর পার্ট হ্যাজ অলসো বিন অ্যাসোসিয়েটেড উইথ টেগোর
0: একদম ডিপলি। উনি প্রথমে সিলেটেও সেটা সিলেট থেকে নিয়েছিলেন,
1: ইয়েস ইয়েস,
0: তারপরে আমরা দেখেছি ত্রিপুরা থেকে অনেক কিছু ওনার পছন্দ হয়েছিল মণিপুরি ডান্সের অনেক কিছু, এবং পরে প্রথম দিকে তো যাদের যাদের দায়িত্ব দিয়েছিলেন উনি এই নাচের জন্য, পরের দিকে নীলেশ্বর মুখার্জি তার নাম আমরা পাই, তাকে দিয়ে উনি এই মণিপুরি নৃত্যের যে বিষয়টি এটিকে তুলে ধরেন আর কি। প্রথম দিকে ইমাগো দেবী, তার থেকে উনি অ্যাডাপ্ট করেছিলেন অনেক কিছু। তো আপনার কাছে এই বিষয়টা তো আমরা পেলাম বা শুনলাম, আমার যেটা জানতে খুব ইন্টারেস্ট লাগছে, আপনি প্রথমে যেহেতু ইন্দোরে ছিলেন সেখান থেকে কলকাতা এলেন, তারপরে মণিপুরি ডান্স ফর্ম, এই যে একেবারে ভিন্ন মাত্রা সমস্ত সংস্কৃতি তার সঙ্গে মেলবন্ধন করছেন, তার মধ্যে আপনার গুরুজিদের কথা বললেন, বিপিন সিং, কলাবতী দেবী, আমি জানি দর্শনা জাভেরি, আপনি যদি এই বিষয়টা একটু আমাদেরকে বলেন, মহারাজা কুমারী, বিনোদিনী দেবী, এই সমস্ত বিষয়টা আপনার গ্রুমড হওয়াটা যদি একটু বলেন।
1: Actually, this is a very interesting or important part of my dance career. So, যখন গুরুজি ওনার আন্ডারে আমি শুরু করলাম, তো ওয়েন আই ওয়াজ 17 ইয়ার্স ওল্ড, তখন আমাকে উনি নিয়ে গেছেন টু মণিপুর। মাই ফার্স্ট ভিজিট টু মণিপুর ওয়াজ ইন 1977। তো তখন ফার্স্ট টাইম আমি মণিপুর দেখেছি, বিনোদ মণিপুর, রাসলীলা, লাইহারওয়া, অ্যান্ড আমার আমার মনে আছে
0: সবচেয়ে বেশি যেটা প্রচলিত আমরা জানি থাংটা।
1: হ্যাঁ, ওটা তো পরে,
0: এটা মার্শাল,
1: হ্যাঁ এটা এটা তো আমি মানে একটু পরে,
0: একটু পরে,
1: আগে ইট ওয়াজ বেসিক্যালি রাসলীলা সংকীর্তনা। তো আমার মনে আছে দ্যাট গুরুজি আমাকে বললেন একদিন, মানে ইন কলকাতা, কি দেখো এখন তুমি যদি করতে চাও সিরিয়াসলি তো তোমাকে ভাবতে হবে কিভাবে করবে। সো আমি আমার মা বাবার সঙ্গে ডিসকাশন করলাম, আর আই হ্যাড পাসড আউট ফ্রম মডার্ন হাই স্কুল, তো 1 ইয়ার অফ একাডেমিক্স আমি ছেড়ে দিয়েছি, মানে ফুল আই গে ফুল অ্যাটেনশন সকাল থেকে বিকাল টু ট্রেনিং ইন ডান্স। তখন অনেক মানে 3-4 মাস আই স্টেড ইন মণিপুর, আমি বোম্বেতে ঝাবেরি সিস্টার সঙ্গে থাকলাম, অ্যান্ড টু গেট মাই ফাউন্ডেশন রাইট, টু গেট মাই ট্রেনিং রাইট। তো আফটার দ্যাট অফকোর্স আমি আফটার 1 ইয়ার কলেজ করলাম, অ্যান্ড ফিনিশড মাই কলেজ। আমার ছিল কি দ্যাট দ্য ফাউন্ডেশন অফ আ মণিপুরি ডান্সার হ্যাজ টু বি ভেরি স্ট্রং, অ্যান্ড শি হ্যাজ টু গো টু মণিপুর, বিকজ মণিপুরে যে উইথ আমাদের দিস ডান্স মণিপুরি ডান্স স্টাইল অন্য ডান্স স্টাইল থেকে অনেক ডিফারেন্ট, ওদের ডেইলি লাইফসের সঙ্গে ওনার জীবনের সঙ্গে এটা মিশে গেছে।
0: আচ্ছা,
1: ইট ইজ আ প্রেয়ার, ওরা মণিপুরি ডান্স ইজ আ প্রেয়ার। ওরা যখন মন্দিরে রাসলীলা ইজ নট আ পারফরমেন্স, ইটস আ প্রেয়ার, লাইহারওয়া ইজ আ প্রেয়ার, দিজ আর অল প্রেয়ার্স। সো এটা নিয়ে দ্য ট্রেনিং স্টার্টেড, অ্যান্ড আমি দেখেছি যে মণিপুরে না থাকলে ইট ইজ ডিফিকাল্ট, ইউ হ্যাভ টু মানে আমাকে অনেক কিছু দেয়ার কাস্টমস, দেয়ার ওয়ে অফ লাইফ, বিকজ ওদের লাইফের সঙ্গে জীবনের সঙ্গে এটা মিশে গেছে, ইয়েস, সো ইউ হ্যাভ টু নো দ্যাট। তো ওর মানে এই বিকজ আমার ছিল দিস ওয়ান্ট টু নো কিউরিয়াসিটি, কি দেন আই কেম ইন টাচ উইথ মহারাজ কুমারী বিনোদিনী, অ্যান্ড শি বিকেম মাই মেন্টর, বিকজ ও শি টট মি সো মেনি থিংস, মানে যেটা হচ্ছে হোয়াট কি মানে হোয়াট ইট ওয়াজ ইন দ্য কিংস টাইম, গোবিন্দজি টেম্পল, দ্য মেইন টেম্পল অফ দ্য রয়্যাল প্যালেস, হাউ দ্য রাসলীলা ওয়াজ ডান, মানে সব কিছু শি টট মি।
0: আচ্ছা,
1: শি ওয়াজ নট আ ডান্সার,
0: আচ্ছা,
1: বাট শি ওয়াজ আ রাইটার,
0: ওকে,
1: মানে শি ওয়াজ আ ভেরি ফেমাস রাইটার,
0: আচ্ছা,
1: সো বাট হার এস্থেটিক্স অ্যান্ড হার মানে নলেজ,
0: মানে দার্শনিক জায়গাটা, ফিলোসফিক্যাল জায়গাটা,
1: ইয়েস, উইচ হেল্প মি টু ইভলভ, উইচ হেল্প আমার জন্য মানে আমার ট্রেনিং, আমার ফর মি ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট টু ইভলভ। সো হোয়াট এভার আই ডু, মানে ওনার একটা বিউটিফুল একটা ফিলোসফি আছে, সো দ্যাট ইজ ওয়াই আই শি বিকেম মাই মেন্টর।
0: আপনাকে নিজেকে গড়ে তুলতে খুব সাহায্য
1: করেছে। ইয়েস ইয়েস।
0: আচ্ছা,
1: এন্ড দেন ওয়ান ডে আই ওয়েন্ট টু গুরুজি, অ্যান্ড আই সে গুরুজি আমাদের ফার্স্ট রাসলীলা হয়েছিল মণিপুরে ইন 18th century, সো হোয়াট ওয়াজ দে বিফোর দ্যাট, সো দেন হি সেড দ্যাট ফর দ্যাট ইউ হ্যাভ টু গো টু মণিপুর টু নো, you know what was before that, whether it was, that's when I went to Manipur and ami training niyechi in Laiharoba under Oja Kumar Maibi, then Pandit Khelchandra Singh and Oja Gorkishor Sharma for Thangta, then Pandit Khelchandra Singh, mane ei sob gurura amake train koreche,
0: এটা আপনার আপনার পরম সৌভাগ্য এবং আমাদেরও বটে, না হলে আজকের আপনি তৈরি হতেন না। তো আবার একটু বাংলায় ফিরে আসি, এই যে আপনি বড় হচ্ছেন, আপনি গুরুদের কাছে শিক্ষা নিচ্ছেন, এর সঙ্গে সঙ্গে তো বাংলাতেই থাকছেন, কলকাতাতে থাকছেন, তো সেই সময় কলকাতার কোন জিনিসগুলো কলকাতার আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করতো, বা বাংলার সংস্কৃতির কোন জায়গাগুলো, সেটা যেমন কারো কবিতা, কারো গান, কারো নাচ, কারো লেখা, বা কোন জিনিসটা আপনাকে টানত বেশি, বা আরও কিছু যদি বলি, একদম যে বয়সটা আপনি বেড়ে উঠছেন সে বয়সে তো আরও অনেক দিক থাকে ভালো লাগার, ভালোবাসার, কোথাও একটা যাচ্ছেন, যেমন আপনি একটু আগেই বলছিলেন আপনি মন্দিরে গিয়েছিলেন, সেখানে নিয়ে গিয়েছিল আপনাকে বাঙালি কোনো বন্ধুই, সেরকম যদি ছোট ছোট কিছু আমাদেরকে আপনার অভিজ্ঞতার কথা একটু শেয়ার করেন।
1: অ্যাকচুয়ালি মণিপুরি ডান্স ইজ ভেরি স্পিরিচুয়াল, তো সেই স্পিরিচুয়ালিটি আমার মধ্যে এসে গেছে অফকোর্স, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে বেঙ্গল ইজ সো স্পিরিচুয়াল ইফ ইউ সি, হ্যাঁ, অ্যান্ড দুর্গাপুজো ইজ, ইউ নো, আই নেভার ট্রাই টু ট্রাভেল, আমি অলওয়েজ যেটা হোক আই ট্রাই টু বি ইন ক্যালকাটা, আমি কলকাতায় মানে থাকতে চাই, হ্যাঁ, মানে খুব রেয়ারলি হয়েছে কি আমাকে মানে এক সময় মানে আই রিমেম্বার কি একটা টুয়ার ছিল টু ক্যানাডা, কিন্তু অষ্টমীর দিনে আমরা ফিরে এসে আই এনি হাউ আর্লি মর্নিং আই কেম, আমিও মানে নবরাত্রি করি অ্যান্ড যেটা দ্যাট ইউ নো আই মা ভক্ত, সো দ্যাট টাইম অফ দ্য ইয়ার আমার এত ভালো লাগে বিকজ ইউ নো সবার মুখে একটা হ্যাপি এক্সপ্রেশন,
0: হাসি,
1: আনন্দ, নতুন নতুন জামা
0: মিলে একটা,
1: হ্যাঁ, হইচই, মানে নতুন কাপড় পরে সবাই বেরোচ্ছে, ক্রিস্প শাড়ি, ইউ নো, তাঁত শাড়ি, ইউ নো, ইট লুক সো বিউটিফুল, সো ফর মি দ্যাট ইজ ভেরি স্পেশাল টাইম অফ দ্য ইয়ার, স্পেশালি ইন বেঙ্গল।
0: আচ্ছা, এই যে বাঙালির কথা হচ্ছে, বাংলার কথা হচ্ছে, আমার খুব লোভ লাগছে আপনাকে জিজ্ঞাসা করবার জন্য যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোন খাবারটা, কোন বাঙালি খাবারটা ভীষণ আপনাকে পছন্দ, আপনার পছন্দ, বা পরার ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে সেটা কোনটা ভালো লাগে, কারণ বাংলার শাড়ি সারা পৃথিবী বিখ্যাত, তো আপনি যেহেতু একদম বাংলার সাথে মিশে গিয়েছেন, মিলে গিয়েছেন, তো আপনাকে এগুলো কিভাবে ছুঁয়ে যায়?
1: আমি তো মানে লাল পাড় শাড়ি আমার আছে ফেভারিট শপ দ্যাট বসাক অ্যান্ড অল দ্যাট, ওরা জানে, সো অ্যান্ড ইউ নো আই লাভ দিস শাখা পোলা আর এই সব, সো আই মানে এটা আমার লাল পাড় শাড়ি অ্যান্ড খাবার দিকে তো
0: একদম ট্র্যাডিশনাল বাঙালি বধু বেশ যাকে বলে,
1: আই লাইক দ্য রেড অ্যান্ড ইউ নো লাইক দ্য গরদ যেটা ওরা, সো ইটস বিউটিফুল, বাট অফকোর্স এ মণিপুরি পোশাক তো অনেক পরি, বাট দ্যাট ইজ ইউনো নাও ইট হ্যাজ কাম টুগেদার ফুড, ইয়েস আই লাভ বেঙ্গলি ফুড, মানে আমার মানে আমার বাড়িতে আমার মাদার ইন ল অ্যাটেন্ডেন্ট আছে, শি ইজ আ ওয়ান্ডারফুল কুক, তো মানে উইকে দু তিনবার তো হয় আমাদের ফ্রম ও আমাদের মানে ওয়েদার ইট ইজ বেঙ্গলি চাটনি আর চরচরি আর ইউ নো মানে দিস মাস্টার্ড ফিশ যেটা বলে, মানে তো মানে শুক্তো সর্ষে সব কিছু বানায়, লুচি আলু, সো ইউ নো আমার উইথ গুজরাতি ফুড, আর এটা তো হবেই মানে অ্যাটলিস্ট টু থ্রি টাইমস আ উইক আমাদের বেঙ্গলি খাবার হচ্ছে বাড়িতে, সো দো মাই হাজব্যান্ড ইজ ফ্রম ইউপি,
0: আচ্ছা,
1: আই এম ফ্রম গুজরাত, বাট অ্যান্ড লার্নিং মণিপুরি ডান্স, কিন্তু আমাদের উই হ্যাভ আ লট অফ টাচ অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ইন আওয়ার লাইফ,
0: বেশ, মানে বাংলা একদম আপনাকে মানে আপনি মিলেমিশে রয়েছেন যাকে বলে, আপনার অস্থি মজ্জায় মিশে রয়েছে আর কি, বাংলা এবং বাঙালির সংস্কৃতি, বাঙালির খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটা। এক্ষেত্রে আরেকটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে বাঙালিরা খুব আড্ডা মারতে ভালোবাসে, আপনারা তো অনেক জায়গায় অনুষ্ঠান করতে যান, আমি জানি অনেক স্বনামধন্য নৃত্যশিল্পীরা আপনার বিশেষ বন্ধু, তাদের সঙ্গে আড্ডা আড্ডা মানেন?
1: অফকোর্স আড্ডা তো করতেই হবে, বিকজ দ্যাট ইজ দ্য মেইন থিং, আমাদের শর্মিলা বিশ্বাস, অসীম বন্ধু, ওরা মানে মাঝে যখন সবাই মানে একটু ফ্রি থাকে, মুন্নিদি আলোকনাদা রায়, হ্যাঁ, বাড়িতে আমি ওদের স্কুলে আমরা যাই বা ও আমার বাড়িতে আসে, আমরা অনেক মানে একসঙ্গে উই মিট, আর তনুশ্রীদির সঙ্গে তো অনেক অনেক, আর অফকোর্স মমদির সঙ্গে অশোক, বাট সবার টাইমটা একটু দেখতে হয় বিকজ সবাই মানে প্রোগ্রাম বা শুটিং এ নিয়ে অনেক বিজি,
0: সবারই ক্লাস,
1: হ্যাঁ, ক্লাস থাকে বিকেলে, কিন্তু মাঝে মাঝে
0: শুনবো এই ক্লাসের গল্প শুনবো, কারণ অঞ্জিকা পারফর্মিং আর্টস এর কথা না শুনলে আমাদের এই সাক্ষাৎকার শেষ হবে না, সে সমস্ত গল্প আমরা শুনবো, বাংলা নিয়ে আরো কথা শুনবো, বাংলার সঙ্গে আপনার যে সংযোগ সেই নিয়ে আমরা আরো বিস্তারিত আড্ডা আপনার সঙ্গে মারবো। কিন্তু আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন বিখ্যাত নৃত্যাঙ্গনা, মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল।
2: শুনো না বাঙালি,
3: ষোলোআনা বাঙালি অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেলের সঙ্গে আলাপচারিতার প্রথম পর্ব। তার সঙ্গে কথা বললেন পঙ্কজ চক্রবর্তী, প্রযোজনা দুর্বাদে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি

এতক্ষণ শুনলেন আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে অনুষ্ঠান মনের মতো গান।

সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, 11ই জ্যৈষ্ঠ 1306 জন্মেছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ কাজী নজরুল ইসলাম। মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি, তিনি বাংলাদেশের জাতীয় কবি। আজ মনের মতো গান অনুষ্ঠান, তাই কাজী সাহেবকে মনে করে, কাজী সাহেবকে উৎসর্গ করে আজ রয়েছি কাজী সাহেবের ঋতুভাবনা নিয়ে। সঙ্গে অবশ্যই থাকবে মন ভালো করা গান। আমার এপার বাংলা ওপার বাংলার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি ইনা বাগচি স্টুডিওর এ প্রান্তে শুরু করছি আজকের মনের মতো গান অনুষ্ঠান। বাংলা প্রকৃতি 6 ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত পালা করে আসে এই 6টি ঋতু এবং প্রকৃতিকে নানাভাবে সাজিয়ে তোলে। প্রতিটি ঋতুরই আছে নিজস্ব সৌন্দর্য ও বৈশিষ্ট্য, আর এই ঋতু বৈচিত্র্যের কথা বারবার ধরা পড়েছে আমাদের সাহিত্যে, কবিতায়, গানে। প্রতিটি ঋতু জীবন ও সংস্কৃতিতে বিশেষ প্রভাব ফেলে। আজ মনের মতো গান অনুষ্ঠানে রয়েছি কাজী সাহেবের ঋতুভাবনা নিয়ে। প্রকৃতি চিরকালই পরিবর্তনের মধ্য দিয়ে জীবনের ছন্দ বজায় রেখে চলেছে। বছরের বিভিন্ন সময় প্রকৃতি যে নানান রূপ ধারণ করে সেগুলোই আমরা ঋতু হিসেবে জানি। কাজী সাহেবের বহু লেখা, কবিতা, গানের মধ্যে ঋতু পরিবর্তনের আভাস।

মেলে। তবে রবি ঠাকুর যেমন আলাদা করে পর্যায় ভাগ করে দিয়ে গেছেন, তেমনটি আবার কাজী সাহেবের ক্ষেত্রে মেলে না। গান পড়ে গান শুনে ঠাহর করতে হয় প্রকৃতির কোন পর্যায়ের গান ভেদেছেন কবি। ফেরা যাক গানে, প্রথম গানটি অখিল বন্ধু ঘোষের।

গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, তীব্র হয় রোদ, এ সময় মানুষ তৃষ্ণার্ত হয়ে পড়ে। বাংলার এই ঋতুচক্র প্রকৃতিকে যেমন সুন্দর করেছে, তেমনি মানুষের জীবনকেও প্রভাবিত করেছে। দাবদাহে শুষ্ক চারিধার, তারই মাঝে ধুলায় ঢাকা ধরণী, গ্রীষ্ম যেন ধুলি পিঙ্গল জটাজুটো মেলে ধেয়ে আসে। গ্রীষ্মের পরে আসে বর্ষার পালা। শোনা যায় বর্ষা ছিল কাজী সাহেবের সবচেয়ে পছন্দের ঋতু, ঠিক যেমনটি আমাদের রবি ঠাকুরের। বর্ষায় চারিধার জল থই থই, নদী নালা খাল বিল জলে টই টম্বুর। এই বর্ষার উপর কাজী সাহেবের যে গানের সম্ভার রয়েছে, আপাতত তাই দিয়েই পরবর্তী গান।

আসলে বর্ষার রূপ নজরুলের সৃষ্টিতে বিশেষভাবে উজ্জ্বল। বৃষ্টি, কদম, মেঘ, পাপিয়া, ময়ূর, নদী এসব উপাদানকে দিয়ে তিনি বর্ষার দৃশ্যকে একেবারে প্রাণময় করে তুলেছেন। বর্ষা তাঁর লেখায় কখনো প্রেমের আবহ, আবার কখনো বিচ্ছেদের বেদনা, আবার অনেক সময় দেখেছি প্রকৃতির পূর্ণতাকেও প্রকাশ করে। যে গানটি শুনে নিলাম তা ছিল অজয় চক্রবর্তীর কণ্ঠে, এবারের গান পায়েল করের কণ্ঠে।

আসলে কাজী সাহেবের মতোই আমরাও বর্ষায় মাতোয়ারা, বারে বারে তাই ফিরি বর্ষণমুখর গীতির মধ্যে। শোনা যাক আবারও দুটি গান পরপর। প্রথম গানটি দীপালী নাগের কণ্ঠে এবং তারপরের গানটি মান্না দের কণ্ঠে।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মনের মতো গান অনুষ্ঠান। স্টুডিওর এ প্রান্তে আমি রয়েছি আপনাদের সঙ্গে ইনা বাগচি। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এমন একজন কবি যিনি ঋতুর পরিবর্তনকে শুধু প্রকৃতির ঘটনা হিসেবে কখনো দেখেননি, বরং মানুষের হৃদয়ের সঙ্গে মিলিয়ে দেখেছেন। বর্ষার ঘন মেঘ, কদম ফুল, নদীর উচ্ছ্বাস কিংবা বসন্তের রঙিন আবহ সবই তার সৃষ্টিতে নতুন অর্থ পেয়েছে। তাই নজরুলের ঋতুচেতনা বাংলা কাব্যে প্রকৃতি ও মানুষের সম্পর্কের এক অনন্য নিদর্শন। ঠিক যেমন করে প্রকৃতি আমাদের আগাম বার্তা পাঠিয়ে দেয় যে বর্ষার ঘনমেঘের ভ্রূকুঞ্চনের দিন এবার শেষ, এবার তার যাবার পালা, আশ্বিনের পদধ্বনি শোনা যায়, কবির সাহিত্যেও যেন ঠিক তারই আভাস। এবারের গান শিল্পী নির্মল মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানের মধ্যে দিয়ে এই কবির বার্তা আসে যে এবার উৎসবের সূচনা, কারণ ঘরের মেয়ে এবার ঘরে ফিরবে। শরৎ মানেই কাশ টগর শিউলির আনাগোনা, শরৎ মানেই মায়ের আগমন, যে কিনা দেবী দুর্গতি নাশিনী বা আমাদের ঘরের মেয়ে উমা। প্রকৃতিও তাই বার্তা দেয় যে কবির সৃষ্টিতে। এবারের শিল্পী অনুপ ঘোষাল।

মায়ের আগমনের সাথেই চলে আমাদের মাতৃবন্দনা। বাঙালির সবচেয়ে বড় উৎসব মহামায়াকে ঘিরেই মায়ের অসুর নিধন, ধরায় শুম্ভ নিশুম্ভ দমন করা, এ যেন উৎসবেরই মন্ত্র মায়ের বন্দনা। তবে সে যে আমাদের ঘরেরও মেয়ে। মহামায়ার উৎসবের শেষ হয় এবং আমাদের ধান কাটার সময় উপস্থিত। নতুন ধান্যের সুবাস মম করে চারিদিক। আমার আহ্বান।

জানাই হেমন্ত ঋতুকে। খুবই ক্ষণস্থায়ী যদিও এই ঋতু, তবে তার অস্তিত্ব খুঁজে পাই কাজী সাহেবের সৃষ্টিতে। এবারের গানে অনুসুয়া মুখোপাধ্যায়।

এবার শীতের শীতের আমেজের সাথেই আমাদের পরবর্তী গান, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

বর্ষার পর কাজী সাহেবের যদি কোনো ঋতুর প্রতি দুর্বলতা থাকে তা হলো ঋতুরাজ বসন্ত। দক্ষিণ সমীরণ সাথে নিয়েই চলে কবির বসন্ত বন্দনা।

বসন্ত নজরুলের কাছে আনন্দ, জাগরণ ও নতুন জীবনের প্রতীক। বাংলা সাহিত্যে বসন্তকে অনেক কবি উদযাপন করলেও নজরুল তার বিদ্রোহী ও প্রাণোচ্ছল সুরে ঋতুটিকে আলাদা মাত্রা দিয়েছেন। তার বসন্ত চেতনা মানুষকে শুধু ফুল ফাগুনের সৌন্দর্য নয়, অন্তরের জাগরণও মনে করিয়ে দেয়। আসলে কাজী সাহেবের লেখায় ঋতু এসেছে মানুষের মনের সঙ্গে মিশে। তিনি কখনো বর্ষাকে মুগ্ধতার সঙ্গে দেখেছেন, কখনো আবার বসন্তকে নবজাগরণের প্রতীক করেছেন। তার কাছে প্রকৃতি ছিল কেবল সৌন্দর্য নয়, জীবনের স্পন্দন। আর বসন্ত মানেই তো প্রাণ ফাগুয়ার উৎসব। তাই আজ আবির কুমকুম দিয়েই আজকের মনের মতো গান শেষ হোক। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু ইনা বাগচি। গান আজি আবির কুমকুম আবির ও ভাগে, শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়।

মনের মতো গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সঙ্গীতা সেন।

শুনলেন ভক্তিগীতি শিল্পী সঙ্গীতা সেনের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে লোকগানের আসর। প্রথমেই শুনে নেব অমর পালের কণ্ঠ।

ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি।
2: আকাশবাণী মৈত্রী অতিথি। কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন গৌতম মিত্র। আজ তিনি অতিথি। তার সঙ্গে কথা বলেছেন ডক্টর মানস প্রতিম দাস। আজ শুনবেন দ্বিতীয় শেষ পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই অতিথি অনুষ্ঠানে। আমাদের অতিথি গৌতম মিত্র, জীবনানন্দ দাস, আমাদের সবার অতি প্রিয় কবি, তার জীবনের খুঁটিনাটি খুঁজে বের করছেন যিনি, আমাদের সামনে আনছেন যিনি, সেই অনুসন্ধানকারী, সেই ইতিহাসকার গৌতম মিত্র। আমরা আগের একটা পর্বে তার কাজের সঙ্গে কিছুটা পরিচিত হয়েছি এবং সেই সূত্রে জেনেছি জীবনানন্দ দাশের জীবনের অনেক না জানা কাহিনী। আজকে জানব আর একটু। আমরা গৌতমবাবুকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমরা দেখেছি জীবনানন্দ দাশ তার যে খ্যাতি, সে খ্যাতির জায়গাটায় পৌঁছেছেন আরেকজন মানুষের হাত ধরে, তার সমসাময়িক বুদ্ধদেব বসু।
1: ঠিক।
0: বুদ্ধদেব বসু, তাকে নিয়ে বলতে গেলে তো আমাদের আরও অনেকগুলো পর্ব লেগে যাবে, কিন্তু আমরা যেটা বলতে চাইব, বুদ্ধদেব বসু, তার পরিবার অর্থাৎ তার স্ত্রী প্রতিভা বসু, তার কন্যাদের কথাও আসতে পারে, এবং জীবনানন্দ দাশের সঙ্গে তাদের সম্পর্ক শুরু করতে চাই এইভাবে। এই যে যোগাযোগটা, ঢাকা থেকে বুদ্ধদেব বসুর এখানে চলে আসা, জীবনানন্দ দাশের আর ওদিকে যাওয়ার দরকার পড়ল না, এদিকেই তিনি থাকলেন, এখানেই গেলেন তার ওই বাড়িতে, দক্ষিণ কলকাতার বাড়িতে, কেমন ছিল পরিবেশটা? বা আমরা বলবো যে আমরা কিছুটা তো জেনেছি, আপনি কিভাবে দেখেছেন আপনার অনুসন্ধানে?
1: বন্ধুদের মধ্যে জীবনানন্দ দাশের সেরকম বন্ধু ছিল না, মানে উনি কিছুটা নিজেকে গুটিয়ে রাখতেন এবং পালিয়ে পালিয়ে বেড়াতেন। কয়েকজনের নাম আমরা পাই, যেমন অজিত কুমার সেনগুপ্তের কথা পাই, সঞ্জয় ভট্টাচার্যের কথা পরবর্তীকালে আসবে, তাছাড়া প্রেমেন্দ্র মিত্রের কথা আছে। খুব বেশি নেই, খুব বেশি নাম পাই না আমরা, কিন্তু একটি নাম ঘুরে ফিরে আসে ডায়েরিতে প্রায় একটা পর্বে, প্রায় প্রতি পৃষ্ঠায় সেই মানুষটির কথা উনি লিখে রাখে, নানা রকম তার সম্পর্কে তার মতামত, মানে নানান মন্তব্য সে। এবং জীবনদাসের ডায়েরি, একটা কথা এখানে বলা দরকার যে জীবনদাসের ডায়েরি কিন্তু খুব মানে টানা কোনো লেখা নয়, মানে কোনো গল্প বলা নয়, বা কোনো খুব সাংকেতিকভাবে, মানে সাংকেতিক ইয়েতে, মানে কিছু একটা এন্ট্রি করলেন উনি, হয়তো ছটা শব্দ দিয়ে একটা এন্ট্রি করলেন, তারপরেই কিন্তু একদম অন্য বিষয়ে চলে গেলেন আর কি। তার থেকে হয়তো 180 degrees বা 360 degrees ঘুরে একটা এমন একটা বিষয়ে চলে গেলেন, একটা অকল্পনীয় আর কি। মানে কেউ যদি ডায়েরি পড়ে যদি কোনো গল্প খোঁজার চেষ্টা করে, সেটা খুব অসুবিধার ব্যাপার আর কি। তো সেখানে বুদ্ধদেব বসুর নাম বারবার করে আসছে, কীভাবে আসছে? বুদ্ধদেব বসু একজন সফল মানুষ, এভাবেই উনি দেখছেন। দেখুন, জীবনানন্দ দাশের দেখাটা, কিন্তু একটা কথা পরিষ্কার করে এখানে বলে নিতে চাই, যখন আমরা শোভনার ইন্টারভিউ নিয়ে যখন আমরা নামছি নিচে, তখন শোভনার ছেলে, বেশ বয়স তখন অনেকটাই বয়স তার, তো সে আমাদেরকে একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে আমরা কেন এসেছি, কী নিয়ে কথা বলছি। উনি এক কথা বলেছিলেন যে দেখুন, মিলু মামা ডায়েরিতে যে লিখছেন সেটা কিন্তু মিলু মামা লিখছেন, মানে মিলু মামার বক্তব্য। আমি সাদাকে যদি আমি কালো দেখি, ডায়েরিতে যদি লিখে রাখি, তার অর্থ এটা না যে সেটা রংটা পাল্টে যাচ্ছে, মানে আমার কথাতে তার রং পাল্টে যাচ্ছে। সত্যিটা তো সত্যিই ছিল, কিন্তু আমি ডায়েরিতে লিখছি, মানে আমি দেখছি এইভাবে, মানে শোভনাকে দেখছেন জীবনানন্দ দাস কী চোখে, সেটা জীবনানন্দ দাসের কথা, সেটা তো শোভনার কাউন্টার, শোভনা তো সেটা এগ্রি করছেন না, বা শোভনা কিছু লিখছেন না কিছু। বা মালবনে আমরা যেই জীবনানন্দ দাসকে পাই, সেখানে উৎপলা যে কখনোই কিন্তু মানে লাবণ্য নয়, কিন্তু কেননা সেই উৎপলা কিন্তু জীবনানন্দ দাস নিজেই,

0: সেই উৎপলার দায় কিন্তু কখনোই কিন্তু লাবণ্য নেবেন না। বুদ্ধদেব বসু সম্পর্কে যেটা উনি লিখছেন সেটা কিন্তু একান্তই জীবনানন্দ দাশের দৃষ্টিভঙ্গিতে দেখা, জীবনানন্দ দাশের ভেতরের যে অন্তর্দ্বন্দ্ব, তার যে নানা রকম যে লেখার যে তার যে প্রক্রিয়া সেই তারই একটা অংশ, এবং উনি সমস্ত চরিত্রকেই উনি কিন্তু তার লেখার বিষয় করেন, নিজেকে নিজের বিষয় হিসেবে উনি নির্বাচন করেছেন, মানে লেখার মধ্যে উনি বারবার করে নিজে উপস্থিত থেকেছেন, উনি সেই হিসাবে উনি বুদ্ধদেব বসুকে মানে ব্যবহার করেছেন তার লেখার মধ্যে, সেখানে উনি ডায়েরিতেও লিখে রেখেছেন। তো সেখানে একটা খুব অম্লমধুর একটা মানে ওই সুধা মিশে একটা ব্যাপার ছিল, মানে সুধা বিষ একসঙ্গে একটা ব্যাপার ছিল, একদিকে প্রবল একটা আকর্ষণ সেটা আমরা টের পাই ডায়েরি পড়লে, এবং একদিকে এক বিদ্বেষ একটা ছিল। কী ধরনের বিদ্বেষ না সেই সময় সেই বয়সে বুদ্ধদেব বসু, আমরা জানি যে জীবনদাস থেকে ছোট ছিলেন, তো সেই বয়সে উনি যথেষ্ট নাম ডাক্তার হয়েছে, বেশ কিছু উপন্যাস বেরিয়েছে, কবিতার বই বেরিয়েছে, নাটক মঞ্চস্থ হচ্ছে বা নাটক নিয়ে লিখছেন, এবং বিভিন্ন মহলে উনি যাতায়াত করছেন, বিশেষ করে রবীন্দ্রনাথ তোনার সম্পর্কে মন্তব্য করছেন বা চিঠি লিখছেন ইত্যাদি ব্যাপার, এগুলো সব ঘটছে। কিন্তু জীবনদাসের ক্ষেত্রে উনি যদি সফলতা চাইতেন উনি রবীন্দ্রনাথের কাছে যেতে পারতেন, কেননা ওনার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড তার যে ছিল সেখান থেকে উনি সহজেই যেতে পারতেন। উনি রমানন্দের কাছে ওর মা থেকে পড়াশোনা করেছেন ইত্যাদি ব্যাপার নানা রকম ছিল, মানে ফলে উনি যেতে পারতেন, সেই সুযোগটা উনি নেননি, উনি একাই থাকতে পছন্দ করতেন। কিন্তু একটা ভেতরে একটা অসম্ভব রকম একটা দ্বন্দ্ব কাজ করতো, একটা যে সব করে ফেলছে আমি কিছুই করতে পারছি না, এবং এটা নিয়ে একটা সফলতা নিষ্ফলতা নামে একটা উপন্যাস লিখে ফেললেন। সেই উপন্যাসটা পড়লে আমরা দেখতে পাবো যে বুদ্ধদেব বসুকে কীভাবে মানে হেনস্থা করা হচ্ছে, এবং এটা নিয়ে পরবর্তীকালে কেতকীকৃষ্ণের ডায়েশন আপনারা জানেন, একটা দীর্ঘ উপন্যাস একটা লিখেছেন, একটা তার জন্য আনন্দ পুরস্কারও পেয়েছিলেন উনি, বুদ্ধদেব বসুকে আক্রমণ করা হলো কেন আর কি, এটার বিরুদ্ধে তিসিডোর বলে একটা উপন্যাস লিখেছিলেন, এটা একটা দিক। আমি বলবো যে জীবনানন্দ দাশ তৈরি হয়েছেন কিছু কিছু মানুষের জন্য, তার মধ্যে বুদ্ধদেব বসু একজন। এটা আমি দুই অর্থেই বলছি, একটা হচ্ছে যে মানে নেতিবাচকের দিক থেকে, একটা ইতিবাচকের দিক থেকে। মানে জীবনানন্দ দাশের যা কিছু কবিতা প্রকাশিত হয়েছে জীবৎকালে তার বেশিরভাগটাই কিন্তু কবিতা পত্রিকাতে, এবং একসঙ্গে 7-8টা কবিতাও ছাপা হয়েছে একটা সংখ্যাতে। এবং রবীন্দ্রনাথ জীবনানন্দ দাশের কবিতা বাদ দিয়েছিল যখন, মানে বাদ দিয়েছিল বলতে মানে বেশ লাইন কেটে ছাপিয়েছিল, তখন প্রতিবাদ করেছিলেন বুদ্ধদেব বসু। এবং আমরা জানি যে ধূসর পাণ্ডুলিপি প্রকাশ করার জন্য প্রকাশকের ঘরে ঘরে বুদ্ধদেব বসু ঘুরেছেন আর কি, বুদ্ধদেব বসু লিখছেন যে মানে সারাদিন ক্লান্ত হয়ে ফিরে এসে বলতো যে না আজকেও কিছু হলো না, মানে এমন চেষ্টা করেছেন, এইভাবে চেষ্টা করেছেন আর কি। এবং প্রথম দিকে বুদ্ধদেব বসু মানে প্রশংসা করে অসংখ্য প্রবন্ধ লিখেছেন, পরবর্তীকালে গিয়ে তার সঙ্গে একটা বিরোধ হয় বা তার চিন্তাভাবনার সঙ্গে একটু অমিল হয়, তখন উনি অন্য কথা বলেছিলেন। বলতে চাইছি যে বুদ্ধদেব বসু না থাকলে আমরা জীবনানন্দকে পেতাম না, এটা খুবই সত্যি কথা। এবং পরবর্তীকালে সঞ্জয় ভট্টাচার্য, এই দুজন মানুষ জীবনানন্দের একদম মূল জায়গা, আমার কাছে মনে হয়েছে যে এই দুজনের উপরেই ওনার যাবতীয় লেখালেখি।
1: জীবনানন্দ মারা যাওয়ার পরেও আরও 2 দশক বেঁচে ছিলেন বুদ্ধদেব বসু।
0: হ্যাঁ,
1: এবার পিছনে ফিরে তাকিয়ে বুদ্ধদেব বসু সেই সময়টাকে কি অন্যভাবে দেখেছেন? পরে
0: কবিতা পত্রিকার একটা সংখ্যা বেরিয়েছিল মারা যাওয়ার পরপরে জীবনানন্দ দাশকে নিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু তেমন আমরা কিছু পাইনি, মানে কোনো লেখা বা সেইভাবে কিছু আমরা কিন্তু পরবর্তীকালে সেইভাবে পাইনি।
1: এই যে জীবনানন্দ দাস নিয়মিতভাবে যেতেন দক্ষিণ কলকাতার বাড়িতে, হ্যাঁ, বুদ্ধদেব বসু,
0: হ্যাঁ হ্যাঁ, এবং অনেক সময় উনি হতাশ হয়ে ফিরে আসতেন আর কি, বা অনেক সময় একটু ভালো লাগতো, এই সব কথা ডায়েরিতে আমরা পাই এবং উপন্যাসের মধ্যে আমরা পাই আমরা আর কি, যে মানে বসে আছেন, বসেই আছেন, বুদ্ধদেব বসু আসছেন না, উনি বসে বসে বই উল্টাচ্ছেন, এরকম এরকম জায়গাও আছে। আবার কিছু জায়গায় আছে যে নানারকমভাবে উনি নিজের মধ্যেই দ্বন্দ্ব, আসলে এগুলো নিজেরই দ্বন্দ্ব, ভেতরে দ্বন্দ্বগুলিকে উনি প্রকাশ করছেন সেইভাবে, যে আজকে ঠিকমতো কথা বললো না, আজকে ঠিকমতো করে আড্ডা দিল না, এগুলো উনি মনে কষ্ট পাচ্ছেন উনি আর কি।
1: কিন্তু একই সঙ্গে প্রতিভা বসু, বুদ্ধদেব বসু স্ত্রীর সঙ্গে তার কথা চলতো নানা রকম,
0: হ্যাঁ,
1: সেটাও আমরা জীবনের জলছবিতে পাই।
0: হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। এবং উনি বুদ্ধদেব বসুর কাছে গিয়ে হাজির হতেন, গিয়ে মধ্যে মধ্যে গিয়ে হুট করে, তখন বুদ্ধদেব বসু ছিলেন না কলকাতাতে, উনি বাইরে ছিলেন, বিদেশে ছিলেন, তো গিয়ে প্রশ্ন করতেন যে এরকম আপনার বই বিক্রি হয়, তো বলে যে কীভাবে লেখে কী করে। আমরা জানি যে তখন কিন্তু জীবনানন্দ দাশ কিন্তু অনেকগুলো উপন্যাস লিখে ফেলেছেন অলরেডি, কারু বসার মতো উপন্যাস বা আরও অনেক উপন্যাস লিখেছেন উনি, মালবান লেখা হয়ে গেছে 48-এ, তখন উনি গিয়ে প্রশ্ন করছেন যে কীভাবে লিখলে পপুলার, প্রেমেন্দ্র মিত্রকে বলছেন যে কীভাবে মানে আমি ইয়ের জন্য গান লিখবো, সিনেমার জন্য গান লিখবো, যখন প্রেমেন্দ্র মিত্রকে চেপে ধরতো যে কী হলো গান লেখা হলো, তখন উনি পালিয়ে যেতেন আর কি। আমার মনে হচ্ছে যে এটা খুব পরিকল্পিতভাবে উনি একটা প্রজেক্ট করছেন, যে খ্রিস্টীয় 2 পথ আছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে গ্রহণ এবং একটা হচ্ছে বর্জনের পথে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানোর। জীবনানন্দ দাশ ধরেই নিয়েছিলেন যে আমি ওই বর্জনের পথে যাব, আমি মানে নিষ্ফলতার পথে যাব আমি।
1: এই প্রসঙ্গে আমাদের একটা জিনিস মনে পড়ে, এবং তার সম্পর্কে যেহেতু এখন নানাজনে কাজ করছেন, নানাভাবে করছেন, তার চিঠির সংকলন আমরা পাই, এবং সেখান থেকেও জানতে পারি যখন বেশ হতাশ, এমনকি নিজের আয় কিছুই হচ্ছে না, সেই সময় তিনি অল ইন্ডিয়া রেডিওতেও চাকরি করতে চেয়েছিলেন।
0: হ্যাঁ, একদম তাই, একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন, এটা আমি দেখেছি, অল ইন্ডিয়া রেডিও তো আছেই, এছাড়াও উনি বিভিন্ন জায়গায় উনি, কিন্তু কেউ যদি মনে করুন যে ব্যাংকে নিয়ে গেছেন সঞ্জয় ভট্টাচার্য, তখন ছিল কুমিল্লা

0: ব্যাংক যেটা আর কি, সেটা পরবর্তীতে ইউনিয়ন ব্যাংক হয়েছে, সেই ইউনিয়ন ব্যাংকে ওনাকে নিয়ে গেছে। এবং ওনার যে ডিরেক্টর ছিলেন তার খুব বিশেষ পরিচিত আর কি, সঞ্জয় ভট্টাচার্য। যেমনকে নিয়ে গিয়ে উনি বলছেন যে যেটা আপনার পছন্দ চেয়ার আর কি, ম্যানেজার থেকে আরম্ভ করে যে কোনো পোস্ট ঘুরে দেখুন, একটু ঘুরে দেখে বলুন যে কোন চেয়ারটা আপনার পছন্দ, সেখানে আপনি বসে পড়ুন, মানে আপনি চাকরি, হ্যাঁ এটা বলেছিলেন, এটা আছে। তখন জীবনদাস অনেক ঘোরাঘুরি করে বলছে যে না আমি করবো না চাকরি, মানে এই ধরনের ব্যবস্থা। মানে জীবনদাসের মধ্যে একটা খুব একটা দ্বন্দ্ব কাজ করতে, মানে যেমন মনে করেন যে একটা খুব মানে মজার ঘটনা, উত্তর কুমার বসুর সিনেমা দেখতে গেছেন শিয়ালদহ অঞ্চলের কোনো একটা হলে, সেখানে দেখছেন যে জীবনদাস পাইচারি করছেন। তো কি বলছে যে কি ব্যাপার জীবনানন্দবাবু, আপনি কি সিনেমা দেখবেন? বলছে ভাবছি সিনেমা দেখবো কি না, এরকম বলছেন কি পাইচারি করছেন। তারপরে ওনারা তো সিনেমা চলে গেলেন, গিয়ে টিয়ে যখন ওই ব্রেকে ওনারা বাইরে এসে দেখছেন জীবনদাস পাইচারি করছেন, বলছে কী আপনি সিনেমা দেখছেন না, ভাবছি সিনেমা দেখবো কিনা। মানে এই মানুষটা এরকমই ছিল আর কি, মানে এই যে বুদ্ধদেব বসুর সঙ্গে কথা বললাম এবং প্রচণ্ড একটা আকর্ষণ ছিল সেটা আমরা টের পাই। আবার একটা প্রচণ্ড একরকমের মানে তার একটা হিংসে বলি বা যাইবে না কেন, মানে তার একটা অসম্ভব রকম তার এক ক্ষোভের জায়গা ছিল। এবং একটা কথা এক জায়গায় লিখছেন যে প্রেমেন এত মানে লিখবে কখন, ও তো সবসময় মানে এর পিছন পিছন ঘুরে বেড়ায় আর কি, সভা সমিতি করে বেড়ায়, বা কারোর সঙ্গে দেখা করতে গেছেন দেখছে যে ভেতরে মানে বেশ জমিয়ে আড্ডা হচ্ছে, উনি ওখান থেকে আর ঢুকেননি মানে বাইরে বেরিয়ে সত্যশত বসুর বাড়িতে, তো উনি ওখান থেকে বেরিয়ে চলে এসছেন আর কি। তো মানুষ এরকমই ছিলেন। এবং মনে করুন যে বুদ্ধদেব বসু আসছেন এক ফুটপাত দিয়ে, উনি ওই ফুটপাতেই আসছেন, যে উনি ওই ফুটপাত পাল্টে অন্য ফুটপাতে চলে গেলেন এবং মাথা নিচু করে গটগট করে হেঁটে, অথচ এই বুদ্ধদেব বসুর কাছে কতটা ঋণী আপনি ভাবুন। আপনি
1: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি অতিথি অনুষ্ঠানে, আমাদের সঙ্গে আজকে রয়েছেন গৌতম মিত্র, কবি জীবনানন্দ দাশের জীবন নিয়ে, কাজ নিয়ে যিনি নিরন্তর গবেষণা করে চলেছেন, নিরলস কাজ করে চলেছেন, তিনি শোনাচ্ছেন তার কাজের কথা। আমরা শুনতে শুনতে অনেক কাহিনীতে ঢুকে যাচ্ছি, গল্পে ঢুকে যাচ্ছি, অবশ্যই বাস্তব সবগুলোই, কোনোটাই কল্পিত নয়। কিন্তু একই সঙ্গে আমাদের জানতে ইচ্ছে করে এই যে ডায়েরির কথা বারবার ফিরে ফিরে আসছে, এই যে ডায়েরি, এই ডায়েরি সংগ্রহের পিছনে কাহিনীটা কীরকম, মানে কেমন ডায়েরি আপনারা পেলেন কীভাবে একটু যদি বলেন।
0: জীবনানন্দ দাস প্রত্যেকটা ডায়েরির মধ্যে নম্বর দিয়ে ভাবে সাজিয়ে রেখেছিলেন। এবং দেখুন একটা কথা ভাবুন আপনি, 1946 যখন দেশভাগের আগে চলে এলেন কলকাতায়, উনি অনেক কিছু ফেলে আসতে হয়েছিল, বাড়ি তো ফেলে এসেছেন। এই ডায়েরি বলি বা কবিতার পাণ্ডুলিপি বলি বা গল্প উপন্যাসের পাণ্ডুলিপি বলি, তার সংখ্যা তো নিশ্চয় কম না, 19টা উপন্যাস, 127টা গল্প, 4000 পৃষ্ঠার ডায়েরি বা প্রবন্ধ, যাবতীয় কিছু উনি কিন্তু বুকে আগলে একটা ট্রাঙ্কের মধ্যে নিয়ে এসেছিলেন আর কি। ডায়েরি বলছেন না, উনি লিখছেন লিটারেরি নোটস, এই নামটা উনি পেয়েছিলেন হার্ডির কাছে। টমাস হার্ডি লিটারেরি নোটস নামে বেশ কিছু এই ধরনের লেখা লিখেছিলেন, কিন্তু টমাস হার্ডির সঙ্গে জীবনানন্দ দাশের অনেক তফাতও ছিল। জীবনানন্দ দাশ মূলত যে ডায়েরির যে জায়গাটা, সেটা কাফকা ডায়েরির সঙ্গেও মেলে না, বোদলারের জার্নালের সঙ্গেও মেলে না, বা কামুর যে নোটবুক তার সঙ্গেও মেলে না, বা আমাদের বাংলাতে যারা লিখেছেন মানে কোনো যে মানিক বন্দ্যোপাধ্যায় বা বিভূতিভূষণ যে ডায়েরি লিখেছেন তার সঙ্গেও মেলে না। জীবনদাসের ডায়েরি হচ্ছে খুব সাংকেতিক, এই যে একটা ড্যাশ দিয়ে লিখছেন যে মানে বাবা বলল যাও কলকাতায় গিয়ে কিছু করো, এই লাইনটাই লিখছেন একটা জায়গায়। পরবর্তীকালে আমরা দেখছি যে একটা উপন্যাস শুরুই হচ্ছে এইভাবে যে বাবা বলল যাও কলকাতায় যাও কিছু করো, একদম ওই লাইনটাই, ডায়েরির লাইনটাকেই উনি ওখান থেকে উপন্যাসের মধ্যে ব্যবহার করছেন। তারপরের লাইনটাই হতে এটা অন্য একটা লাইন, একটা মানে একদম তার থেকে মানে সম্পূর্ণ একটা ভিন্ন একটা এন্ট্রি একটা আর কি, ড্যাশ দিয়ে দিয়ে এক একটা করে এন্ট্রি উনি লিখতেন। কিন্তু এগুলো যদি এমনিতে যদি ছাপানো হয় তাহলে কিন্তু কেউ ভাবে যে মানে কিছু এক্স ওয়াই জেড এরকম নামের কিছু সমষ্টি কিছু,
1: যেটা বলে কোড,
0: কোড, হ্যাঁ হ্যাঁ কোড, ডিকোড করা এক একটা শব্দ, মনে করুন যে ডি, ডি কে, এখন ডি তো অনেক কিছুই হতে পারে, মানে আসলে ডি হচ্ছে মানে ডগা বলে একজন কাকা ছিলেন ওদের, সেই ডগা কাকাকে উনি সংক্ষেপে বলছেন ডি, হ্যাঁ অনেক সময় বলছেন ডগাও বলছেন অনেক সময়। তো এই যে ডি, এরকম প্রত্যেকটা শব্দের এক একটা করে তার একটা জার্নি আছে, বা মনে করেন যে কারোর নাম ডাক নাম সেগুলো তো এই সময় এতদিন পরে সেগুলো জানা সম্ভব নয় আমাদের পক্ষে, সেগুলোকে খুঁজে বের করে। যেমন মনে করেন অপর্ণা সেনের যে মা সুপ্রিয়া দেবী, তার নাম ছিল দুধন, সেই নামটা আমরা খুঁজে বের করি পরবর্তীকালে। তো তার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, মানে খুবই ছোট মানে বাচ্চা মেয়ে, রসিকতা করতো জীবনানন্দ দাস তার সঙ্গে।
1: আপনাদের আলোচনায় বা আপনাদের কাজে এই ডায়েরির সঙ্গে কবিতা বলি বা কবিতার থেকে বেশি গদ্য বলি, তার করেসপন্ডেন্সটা খুব বেশি দেখা যাচ্ছে, মানে ডায়েরি থেকে কিছু কিছু জিনিস সরাসরি উঠে আসছে,
0: একদম সরাসরি উঠে আসছে, একদম একদম।
1: মাল্যবাণে এরকম কতটা,
0: মাল্যবাণীর ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, মাল্যবাণী কিন্তু সেইভাবে নেই অনুসঙ্গ, কেননা যে ডায়েরির কথা আমি বলছি সেই ডায়েরিটা উনি কিন্তু মূলত লিখেছেন 1929 থেকে ওই 34-35-36 অবধি লিখেছেন, তারপরে 4 বছরের ডায়েরি পাই না, ওর মেয়ে হারিয়ে ফেলেছিল কিছু কাগজ কিছু খাতা, মঞ্জুশ্রী যার কথা বলছিলাম একটু আগে, 48-এর পরে যে ডায়েরিগুলো সেগুলো কিন্তু একদমই মানে খুব কেজো আর কি, ধোবার দোকানে কটা কাপড় দিয়েছেন বা সংসার খরচের জন্য লাবণ্যকে কত টাকা দিয়েছেন বা ওনার পকেট মানি কত, এই সমস্ত হিসাবপত্র বিভিন্ন রকম জায়গায় অ্যাপ্লিকেশন করছেন তার একটা কপি উনি রেখে দিতেন, বা কিছু চিঠিপত্র, ছোট লেখা কিছু, এর কবিতা কিছু, এরকমভাবে

0: এখানে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে আমাদের, সবারই মনে পড়বে বোধহয়, প্রশান্ত কুমার পালের রবি জীবনে যখন পড়া শুরু করলাম তখন দেখলাম যে রবীন্দ্রনাথের জীবনীকারের কথা তিনি কিছু কিছু জায়গায় মানে সেখানে আপত্তি জানাচ্ছেন এবং নিজের বক্তব্যের সমর্থনে কথা তুলে আনছেন কোথা থেকে, ঠাকুরবাড়ির ক্যাশ বই থেকে, জমা খরচের হিসেব থেকে সেখান থেকে তুলে আনছেন। তো জীবনানন্দের ক্ষেত্রে তার ডায়েরি কি এইরকম ভূমিকা পালন করেছে?
1: দেখুন, আমি একটা কথা বলছি, আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা একটা জীবনাদর্শের জন্ম 1919 আপনারা জানেন, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে, যে জীবনাদর্শ বাংলা ভাষার সঙ্গে বেড়ে উঠছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1914 খুব সম্ভবত 14 বা 16 বোধহয় বাংলা ভাষার স্বীকৃতি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে জীবনাদর্শ কিন্তু তার লেখা ধূসর পাণ্ডুলিপি আমরা পড়ছি, আমরা সেইভাবে তৈরি হচ্ছে। সময়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। যদি এক কথায় আমাকে যদি বলেন যে প্রশ্ন করেন যে কেন জীবনাদর্শ চর্চা করছেন বা কারণটা কি, আমি একটা কথা উত্তর দেবো যে আমি কিন্তু আসলে সময়টাকে আমি জানতে চাইছি, সেই জন্যই আমি জীবনাদর্শ চর্চা করছি। মালবন দাশগুপ্ত বলে একটা উপন্যাস লিখেছি, সেখানে আমি জীবনাদর্শের ডায়েরি ব্যবহার করেছি, সেখানে ডায়েরিগুলো ধরে ধরে আমি কাজটা করেছি। আমি সেখানে আমি তন্নতন্ন করে দেখেছি যে 1931 কিন্তু অনেক ঘটনাবহুল, কিন্তু মানে কলকাতাতে অনেকগুলো ঘটনা ঘটে যায়, যেমন বিনয় বদল দীনেশের কথা আছে, সুভাষচন্দ্র বসুর সভা নিষিদ্ধ করা হচ্ছে, অনেক বইকে নিষিদ্ধ করা হচ্ছে সেই সময়টাতে 1931। আমি একদম ডেট বাই ডেট আমি ধরে ধরে ডায়েরি মিলিয়ে দেখেছি, কোনো কিছুর কোনো উল্লেখ নেই সেই ডায়েরির মধ্যে কিন্তু। এটা আমাকে অবাক করেছে আর কি। কারণটা কি, মানে একটা মানুষ এতটা সচেতন, এতটা সমাজ সচেতন মানুষ, তার কোনো চিহ্ন নেই কেন? পরে আমার মনে হয়েছে যে জীবনানন্দ দাশ এমন একজন মানুষ, দেখুন যদি এই সময়ের মধ্যে আপনি যদি শেষ হয়ে যান, যদি এই আজকে যে ঘটছে ফেসবুক, আমরা জানি, আমরা ফেসবুকের কথা আমরা জানি, যে আপনি যদি ফেসবুক যদি শুধু ফলো করে যান যদি, তাহলে দেখবেন আপনি যে প্রত্যেক দিন নতুন নতুন একটা ইস্যু হচ্ছে, প্রত্যেক দিন একটা একটা করে ঘটনা ঘটছে, এবং আপনি যদি তার পিছনে আপনি যদি মানে মনোনিবেশ করে থাকেন, তাহলে কিন্তু আপনার নিজের ভাবনা আপনি ভাবতে পারবেন না। জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ এরা এমন মানুষ ছিলেন যারা বড় সময়ের কথা ভেবেছেন। এবং আরেকটা ভয় ছিল, ডায়েরি থেকেই পাই আমরা, যে জীবনানন্দ দাশ ভাবতেন যে ওনার পিছনে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে। সেই সময় কলকাতায় এটা হতো, 1932-33 এই সময়টায় অনেক ফেউজ আর কি আমরা বলি, পুলিশের লোক কিছু, গোয়েন্দা কিছু, তারা ঘুরে বেড়াতো এবং সন্দেহজনক কিছু দেখলে তারা তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত। এই সময়
0: সেরকম কোনো যোগ কখনো ছিল জীবনানন্দের?
1: না, জীবনানন্দ ছিল, জীবনানন্দ ভাবতেন, বললাম না একতরফা, জীবনানন্দ ভাবনাটা তো একতরফা ভাবনা, উনি ভাবতেন যে ওনাকে কেউ ফলো করছে, এবং উনি যদি উনি ভাবতেন যে যদি আমি এগুলো লিখে রাখি, এই সমস্ত মানে সশস্ত্র বিপ্লবী যারা তাদের কথা যদি লিখে রাখি এবং সেই ডায়েরিগুলো যদি কারো হাতে যায়, তাহলে ওনার লেখালেখিটা বন্ধ যাবে, ওনার সেই লেখার স্বার্থে। তা বলে কি এই সময়ের কথা নেই? অবশ্যই আছে। আমি একদম প্রত্যেকটা কবিতা ধরে ধরে আমি দেখাতে পারি যে কীভাবে তার সমসাময়িক, তার ঘটনাবলী, তার ইয়ে মানে রাজনীতি বলি, অর্থনীতি বলি, তার সমস্ত কিছু। এবং রূপসী বাংলার কথা সবাই বলে যে প্রকৃতির কবিতা, আমি বলবো যে রূপসী বাংলার মধ্যে খরা দুর্ভিক্ষ এমনভাবে এসছে সেটা মানে ভাবা যায় না। মানে জাস্ট উনি নাম রেখেছিলেন বাংলার ত্রস্ত নীলিমা, সেটাকে পরবর্তীকালে ডিকে ওটার নাম পাল্টে দিয়েছেন, রূপসী বাংলা করেছেন উনি। প্রত্যেকটা কবিতার মধ্যে এই অনুসঙ্গগুলো আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব অসম্ভব রকমভাবে আছে, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব তার কবিতার মধ্যে অসম্ভবভাবে আছে, কিন্তু উনি সরাসরি প্রত্যেক দিনকার ঘটনা উনি এইভাবে তুলে আনেননি তার কবিতার মধ্যে, তার লেখার মধ্যে এবং ডায়েরির মধ্যে।
0: সেটাকেই বড় সময় বলছেন?
1: হ্যাঁ, সেটা উনি বড় সময় যেন অপেক্ষা করছেন যে আমি উনি যদি শেষই হয়ে যান, এবং বলছেন যে নজরুলের কবিতা আমার ভালো লাগে না, মানে নজরুল বড্ড বেশি মানে ছোটো সময় বা এই উনি কোনো বড় সময় নিয়ে কথা ভাবেন না, এই কথাটা উনি বলছেন, লিখছেন উনি এবং প্রবন্ধ লিখছেন নজরুলের বিরুদ্ধে, মানে এরকম লাইন লিখে, তার জন্য চাকরি চলে যায়, এই যে ব্যাপারগুলো ঘটে, তা আমার মনে হয় এটা খুব সচেতনভাবেই উনি করেছেন আর কি। কিন্তু সময়টাকে টের পাওয়া যায়, এটাই আমার উদ্দেশ্য, যে সময়টাকে খুঁজে বের করা, এই যেটা হারিয়ে যাওয়ার সময়। এবং খুব গুরুত্ব বাংলার জীবনে যে বাংলা ভাষা তৈরি হচ্ছে সেই সময়টা, সেই সময়টা কিন্তু জীবনানন্দ দাশের লেখার মধ্যে পাওয়া যায়।
0: আমরা এই আলোচনার শেষের দিকে একটু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জীবনানন্দ দাশের কথা আনি। রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা ততটা ভালোবাসা নয়, সে বুদ্ধদেব বসু শিবিরের ছিল, তরুণ বয়সে তারা সেটা নিয়ে খুব জোর গলায় বলতেন, পরবর্তীকালে দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেল। রবি ঠাকুর মারা যাওয়ার পর বিদেশে তার সম্পর্কে বলার জন্য প্রধান বক্তা হয়ে উঠলেন বুদ্ধদেব বসু, এগুলো আমরা জানি। তো সেই শিবিরেরই তো মানুষ জীবনানন্দ দাশ, শিবির শব্দটা কোট আনকোট রাখাই ভালো, ওই অর্থে আমরা বলছি না, যাই হোক মানে একটা গোষ্ঠী, একটা সময়ের মানুষজন তারা। জীবনানন্দ দাশ যেভাবে রবীন্দ্রনাথকে দেখেছেন, রবীন্দ্রনাথের কবিতা সম্পর্কে আলোচনা করেছেন, কিছু কিছু আমরা জানি, আপনি আপনার কাজের মধ্যে দিয়ে কীভাবে জেনেছেন দেখেছেন?
1: আধুনিক কবি যারা ছিলেন সেই সময়, সঞ্জয় ভট্টাচার্য, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, প্রেমেন্দ্র মিত্র, এরা যারা ছিলেন আর কি, একমাত্র জীবনানন্দ দাশকে রবীন্দ্রনাথ দুটি মাত্র চিঠি লিখেছিলেন, এবং সেটা প্রায় 2-3 লাইনের চিঠি, তোমার দেখিবার শক্তি আছে, এইসব লাইন লিখেছিলেন। এবং তার ইয়েতে জীবনানন্দ দাশ দীর্ঘ চিঠি লিখেছিলেন।

0: উত্তর পায়নি। অথচ বুদ্ধদেব বসু বলি অমিয় চক্রবর্তীকে তো অসংখ্য চিঠি লিখেছেন, আমরা জানি যে অমিয় চক্রবর্তীকে সঙ্গে নিয়ে উনি ঘুরেছেন, সুধীন দত্তের বই উনি এডিট করেছেন এবং বুদ্ধদেব বসুকে নিয়ে প্রবন্ধ লিখেছেন বা নানা জায়গায় বলেছেন বা নানারকমভাবে যোগাযোগ হয়েছে পরবর্তীকালে, যেটা আপনি বললেন যে পরবর্তীকালে বুদ্ধদেব বসু শান্তিনিকেতনে গিয়েছিলেন। জীবনানন্দ দাসকে শান্তিনিকেতনে যেতে পারতেন না, নিশ্চয়ই যেতে পারতেন, অনেকবার বলেওছিলেন সুরজিৎ দাসগুপ্ত যাওয়ার জন্য, কিন্তু যাননি উনি, ওনার ধাতই ছিল না, সেই ধাতের উনি মানুষ ছিলেন না। এই জায়গাটা থেকে যে আমি বলি যে দুজন জীবনানন্দ দাসকে আমরা পাই, একজন জীবনানন্দ দাস হচ্ছেন যে যিনি রবীন্দ্রনাথকে নিয়ে আটটা বা নটা কবিতা লিখেছেন, তিনটে প্রবন্ধ লিখেছেন এবং স্তুতি এবং প্রবন্ধের মধ্যে প্রশংসাই করেছেন উনি। কিন্তু আরেকজন জীবনানন্দ দাসকে আমরা পাই যে মনে মনে এই যে রবীন্দ্রনাথের খ্যাতি এবং রবীন্দ্রনাথের যেটা আমি বলেছিলাম যে নিয়ে সফলতা আর কি, সেটাকে উনি কিন্তু উনি ভাবতেন যে সফলতা হচ্ছে একজন লেখকের ধ্বংস হয়ে যাওয়ার কারণ, এবং মৃত্যুনাথ এটা নিয়েও টের পেয়েছিলেন যে আমি অনেক বেশি লিখছি আর কি, আমার লেখা এত উচিত হচ্ছে না, এটা উনি বলেছিলেন একটা জায়গায়। তো সেটা একটা জায়গা আছে এবং লিখছেন যে মানে গোল্ডেন বুক বেরোবে, ওনাকে মানে মহিলারা ওনাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াবে, এই সমস্ত কথা সফলতার মধ্যে আছে। অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে, অসংখ্যবার ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, অসংখ্য জায়গায় করেছেন আর কি, এটা একটা দিক আর কি। সেখানেও সে একই রকম বুদ্ধদেব বসুর মতোই বলছি যে মানে একদিকে প্রচণ্ড আকর্ষণ আর একদিকে রবীন্দ্রনাথ মনে তো তখন একটা ঘটনা মানে একটা ইয়ে, সেটাকে উনি প্রতিবন্ধকতা বলে উনি ভাবতেন, এটা আমার মনে হয়েছে যে সেই জন্য উনি রবীন্দ্রনাথকে ঠিক অনেক জায়গায় উনি নিতে পারছেন না বা সহ্য করতে পারছেন না বা লিখতে পারছেন না, এবং ইয়ের মধ্যে ডায়েরির মধ্যে সেটা আমরা পাই, অনেক জায়গাতে পাই যে রবীন্দ্রনাথ সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন আর কি, অনেক লেখা পছন্দ হচ্ছে না সেই কথা লিখছেন উনি আর কি।
1: একটা জিনিস জানা বাকি রয়ে গেল, যখন আপনি এই কাজ করছেন তখন সেই কাজগুলো বাংলায় যেমন প্রকাশিত হচ্ছে, সম্ভবত বাংলা জানা বিদেশিরা বা হয়তো অনুবাদও হচ্ছে সেটা আমরা জানি না, তারা কি চোখে দেখছেন? আবারও আমরা কখনো ভাবতে চাইছি না যে গোটা সাহিত্যিক মহল ইউরোপ থেকে এসে আপনার কাজ পড়ার চেষ্টা করছে, কখনো সেটা হয় না, কোনো দিনও হয় না, রবি ঠাকুরের ক্ষেত্রেও তা সবসময় হয়নি। জীবনানন্দ দাসের মতো একজন মানুষকে নিয়ে যখন আপনি এই চর্চা করছেন, এই অনুসন্ধানকে একটা রূপ দিচ্ছেন, লিখিত রূপ দিচ্ছেন, তখন কেমন প্রতিক্রিয়া দেখছেন বিদেশ থেকে?
0: বিদেশ থেকে সরাসরি হিসেবে আমার কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। জাপানের একজন ভদ্রলোক উনি এসেছিলেন অনেকদিন আগে অবশ্য, সেই উনি একদেশের উপর একটা ডকুমেন্টারি আমি কিছু কথা বলেছিলাম, এটা উনিছিলেন না, আমার তখন আমি কলকাতায় ছিলাম না, আমি তখন দিল্লি ছিলাম, তো সেইভাবে আমি জানি না সেই ছবিটা হয়েছে কি না, আমি ওনাকে বেশ কিছু কথা বলেছিলাম, অনেকভাবে নানাভাবে সাহায্য করেছিলাম। এছাড়া একটা কাজ হয়েছে, সেটা আমি একটা প্রবন্ধ লিখেছিলাম যে আমার মনে ছিল যে মাল্যবনের সঙ্গে ইউলিসিসের অনেক মিল আছে এই জায়গাটা, এটা আমার মনে হয়েছিল, কেননা ইউলিসিসের কথা জীবনদাসের ডায়েরিতে পাই আমরা, এবং একটা জায়গায় উনি মলিবডেনের সঙ্গে লাবণ্যকে তুলনা করে একটা নোট করছেন, নোট লিখছেন ইয়েতে ডায়েরিতে, এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছিল যে মানে উনি মানে উৎপলার যে চরিত্র মানে গীতে ওটা একই রকম কাছাকাছি, মানে একরকম না হলেও মানে অনেকটাই কাছাকাছি, স্বাধীন চেতা তারা তার গণ্ডির বাইরে বেরিয়েছে, আরও অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। ইউলিসিসের প্রত্যেকটা এন্ট্রি, প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা বলা যেতে পারে যে তার একটা ভাস্ট একটা তার একটা জায়গা, মানে উড়ান আছে যেটাকে আমরা বলি আর কি, যে জীবনদাসের কিন্তু তাই। যেমন জীবনদাসের মাল্যবানের মধ্যে একটা জায়গা আমরা এগুলোকে এড়িয়ে যাই, জায়গাগুলোকে একটা জায়গা আছে যে মাল্যবানের খাওয়া হয়ে গেছে, মাল্যবান বসে আছে এটো থালা, তো সেখানে উনি আঁকিবুকি কাটছেন, সেখানে উনি চেঙ্গিস খান আঁকছেন। চেঙ্গিস খানের কিন্তু একটা বিরাট একটা ইতিহাস আছে, কিন্তু আমরা জানি যে চেঙ্গিস খান এবং তার সঙ্গে হাসিস বদলের সমস্ত জড়িত, কিন্তু এগুলো খুব সহজ নয় যে চেঙ্গিস খানের উনি কেন চেঙ্গিস খান আছেন, উনি তো স্বাভাবিক কি, উনি তো মানে লতা পাতা ফুল পাখি, যেটা আমরা ছোটোবেলা আমরাও করেছি, সেটা মা বকা দিতে করিস না অসুখ হবে, তো সেটা জীবনদাস করছেন, চেঙ্গিস খানকে রাখছেন। এই যে সূত্রগুলো, আরও অনেক সূত্র আছে মালবনের মধ্যে, এরকম অজস্র সূত্র আছে যেটা কিনা মানে আমরা পাঠ করছি একটা লেখা, সেই পাঠের তার বাইরের অনেক পাঠ যেন তার থেকে তার মধ্যে উঠে আসে। ফ্রয়েডের কথা আসছে, বলছেন যেমন স্বপ্নের ফ্রয়েড কি জানেন, একটু ভয়ঙ্কর কথা, বা কিকেগার্ডের কথা বলছেন যে কিকেগার্ড মানে অস্তিত্ববাদের মানে আমরা সবাই জানি যে কিকেগার্ড সবাই বলেন যে ওখান থেকে শুরু হয়েছে, কিন্তু উনি মানছেন না সেটা, হ্যাঁ যে
1: মানে যিনি যে কারণে প্রতিষ্ঠিত সেই কারণটাকেই তিনি,
0: তারপরে বলছেন যে মানে ফ্রয়েড কি বুঝবেন, মানে ভিয়েনার ওই গরম কবিতা চুমুক দিয়ে উনি মানে মানুষ মানে ইয়ে সম্পর্কে কি বুঝবেন, উনি যদি চড়কের মেলাতে যেতেন তাহলে বুঝতে পারতেন। এই যে উনি কিন্তু সরে আসছেন, কিন্তু মানে ফ্রয়েড থেকে উনি কিন্তু ইউএন দিকে চলে যাচ্ছেন, কিন্তু এই যে কালেক্টিভ আনকনসিয়াসনেস, হ্যাঁ আজকে আমাদের শুধু মানে ব্যক্তির যে তার সমস্যা বা ব্যক্তির যে নানা রকম ব্যাপার নিয়ে যে ফ্রয়েড ডিল করেছেন সেটা শুধু নয়, তার বাইরেও একটা গোষ্ঠীর ব্যাপার থাকে যেখানে হাজার হাজার মানুষ মানে একটা চড়কের মেলাতে সেখানে তারা রক্তাক্ত হচ্ছে, নিজেদের রক্তাক্ত করছেন বা একসঙ্গে সেভাবে উৎসব করছেন, তো এই জায়গাটা উনি বলছেন।

যে মানে ফ্রয়েড তো সত্যিই একটা সীমিত একটা ওই, এবং ওদের যে আমি, ওদের যে সেলফ মানে ওয়েস্টার্ন সেলফ, সেই তার সেলফের সঙ্গে কিন্তু আমাদের সেলফ মেলে না, কিন্তু আমাদের সেলফ মানে আলাদা করা যায় না, কিন্তু আমাদের আমাদের সেলফের সঙ্গে আমাদের মা বাবা আত্মীয় স্বজন সমস্ত বন্ধু বান্ধব সব কিছু জড়িয়ে আছে। ওদের সেলফ মানে একদম ওদের সেলফি, মানে সেই সেখানে শুধু সেলফি আছে। ফলে এই জায়গাটা কিন্তু জীবনানন্দ দাস বলছিলেন যে সবটা ঠিক, কিন্তু এইভাবে অনেক জায়গা আছে। পরবর্তীকালে দেখলাম জার্মানি থেকে একটি

0: সেটা উনি সৌজন্য করে সেটা বলেছেন। কিন্তু আমি বলছি যে এরকম কাজকর্ম যে হচ্ছে না তা নয়, অনেক খবর হয়তো আমরা জানি না, সেটাও হতে পারে, অনেক খবর হয়তো আমরা রাখি না, কিন্তু বাইরে থেকে তো ফোন টোন অনেকে আসে, অনেকেই বলে যে সেখানে নানারকমভাবে চর্চা হচ্ছে বা চিন্তাভাবনা হচ্ছে।
1: তাহলে এই যে আমাদের চর্চা, যেখানে আমরা স্বল্প সময়ের পরিসরে বোঝার চেষ্টা করছিলাম, জীবনানন্দ দাশ না, তার কবিতার অর্থ, তার কবিতার ব্যঞ্জনা বা এখানে বসে তার কবিতার বিশ্লেষণ নয়, একজন ইতিহাসকার কীভাবে কবিকে আবিষ্কার করার চেষ্টা করছেন, কবির জীবনের নানা খুঁটিনাটি তুলে আনার চেষ্টা করছেন, এই যে চর্চাটা আমরা শুরু করেছিলাম তা মোটামুটি একটা পরিণতি এখানে পেল। কিন্তু এটা হতেই পারে যারা শুনছেন তাদের মধ্যে একজন দুজন বা পাঁচজন হয়তো মনে করতে পারেন না না আপনারা সঠিক দিকে যাননি, এমন অনেকগুলো দিক আছে যেগুলো আপনারা ছুঁতেই পারেননি। হোক, এইরকম একটা চিঠি আমাদের দপ্তরে আসুক, আমরা অপেক্ষায় থাকব। আর আজকে আমাদের সঙ্গে এভাবে কথা বলার জন্য, আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাবো গৌতম মিত্রকে।
0: নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন অতিথি, কবি ও সাহিত্যিক জীবনানন্দ দাশের জীবন ও অবদান নিয়ে গবেষণারত গৌতম মিত্রের সঙ্গে সাক্ষাৎকারের দ্বিতীয় শেষ পর্ব শুনলেন। সাক্ষাৎকার গ্রহণ ও প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
1: অতিথি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।

রম্যগীতি অনুষ্ঠানে প্রথমেই শুনে নেব তরুণ সিংহর রচনায় জয়দীপ রায়ের সুরে হৈমন্তী শুক্লার কণ্ঠে একটি গান।

রম্যগীতি অনুষ্ঠানের পরবর্তী গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। এ গানের কথা অতুল ভৌমিক এবং সুর সতীনাথ মুখোপাধ্যায়।

শুনছেন আকাশবাণীর স্টুডিওয়ে রেকর্ডিং করা অনুষ্ঠান রোমগীতি। পরবর্তী গান পনশ্রী সেনগুপ্তর কণ্ঠে। এই গানের কথা শোভন পাঠক এবং সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

রম্যগীতি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় কিংসুক ঘোষ।

হ্যালো হ্যালো হ্যালো, গুড আফটারনুন সকলকে। আজকে রবিবার, মানে সারা সপ্তাহের পর আজকে একটা দিন আমরা সবাই ছুটি পাই, মানে ম্যাক্সিমাম লোকজন ছুটি পায়। আজকের দিনে যারা পড়াশোনা করি তারাও ছুটি পায়, যারা চাকরি বাকরি করে তারাও ছুটি পায়। হ্যাঁ, অবশ্যই অনেক দোকান থাকে যেগুলো রবিবার দিন বন্ধ থাকে না, কিন্তু তাও রবিবার মানেই ছোটোবেলা থেকে কিন্তু আমাদের কাছে একটা ছুটির দিন, হলিডে। মানে আমরা যেটা বলে থাকি একটু বড় হয়ে, আমরা যেটা শিখি যে উইকেন্ড কাকে বলে, যে শুক্রবারের পর আস্তে আস্তে আমরা উইকেন্ডে আসি। কারণ যারা চাকরি বাকরি করে অনেকেরই শনিবার দিন হাফ ডে থাকে বা অনেকের ফুল ডেও থাকে। তো এই শনিবার আর রবিবার হচ্ছে সেই রিল্যাক্স করার দিন বা সেই রিল্যাক্সেশনের দিন, যেদিন আমরা এই সারা সপ্তাহের খাটনি, সারা সপ্তাহের ঝগড়া ঝামেলা, কষ্ট দুঃখ রাগ অভিমান এই সব কিছু নিয়ে একদম রিল্যাক্স করি। তো এই রবিবার দিন আমরা সকলেই জানি, ছোটোবেলা থেকে আমাদের অনেকের বাড়িতেই হয় যে রবিবার দিন স্পেশাল রান্না হয়, বা শনিবার রাত্রিরে আমরা কোথাও একটা যাই সবাই মিলে, পরিবারের লোকজন মিলে, বা রবিবার দিন দুপুরবেলার খাওয়াটা আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই বা কোনো হোটেলে যাই। এইবার প্রশ্নটা হচ্ছে যে আমাদের অনেকেরই এরকম কোনো পার্টিকুলার রেস্টুরেন্ট বা দোকান থাকে যেখানে আমরা যেতে পছন্দ করি। এবার সেটার অনেক কারণ হতে পারে, মানে সেটার খাবার ভালো লাগতে পারে আমাদের, কিন্তু যেটা দেখা গেছে যে কোনো হোটেল বা কোনো রিসর্ট যেখানে আমরা ঘুরতে যাই, অনেক সময় আমরা বারবার গিয়ে সেই একই জায়গায় থাকি বা একই জায়গায় খাবার খাই, বা এরকমই সেম রিপিটেটিভ কাস্টমার যেটা আমরা বলি, তার অনেকগুলো কারণের মধ্যে একটা প্রধান কারণ কিন্তু তাদের ব্যবহার বা তাদের হসপিটালিটি, যেটাকে আমরা বলে থাকি যে আতিথেয়তা, যে তারা কতটা ভালোভাবে আমাদেরকে গ্রিট করছে, থেকে তারা কতটা ভালোভাবে আমাদের সঙ্গে ব্যবহার করছে, তারা সময় মতো সব কিছু ঠিকঠাক করছে কি না। কিন্তু এবার বিষয়টা হলো যে আমি এখন পেশার সন্ধানে, মানে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমি রবিবার দিনে খাওয়া দাওয়ার মধ্যে কেন ঢুকে গেলাম। এবার বিষয়টা হচ্ছে এটাই যে এই যে একটা ইন্ডাস্ট্রি, এই যে একটা পুরো সেক্টর যেখানে এই যে ব্যবহার বা মানুষকে কীরকমভাবে ট্রিট করা হয়, এই সব কিছু নিয়ে কিন্তু একটা বিশাল বড় সেক্টর। তো এই সেক্টর নিয়ে কিন্তু চাইলেই পড়াশোনা করা যায়, এবং অনেকেই আমরা এই সেক্টরে কাজ করতে চাই, কারণ এটা কিন্তু কোনো ছোটোখাটো সেক্টর নয়, এটা বিশাল বড় একটা সেক্টর। তাহলে আজকের এই পেশা সন্ধানের অনুষ্ঠানে আমি তোমাদের যুবানীর বন্ধু কিংসুক, আমরা আজকে আলোচনা করব হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে। এইবার হসপিটালিটি ম্যানেজমেন্ট কী, হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে তোমরা কী করে পড়াশোনা করতে পারো, পড়াশোনার পরে তোমরা কী কী করতে পারো, আচ্ছা তারপর হসপিটালিটি ম্যানেজমেন্টই কী হোটেল ম্যানেজমেন্ট, এটা একটা বিশাল বড় একটা মিসকনসেপশন রয়েছে যে হোটেল ম্যানেজমেন্ট আর হসপিটালিটি ম্যানেজমেন্ট সেম, বা এখানে আরও একটা বিষয় চলে এসেছে এখন রিসেন্টলি খুবই ফেমাস হয়েছে, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। কিন্তু এই প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা, ঠিক আছে। তারপরে হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যদি কেউ পড়াশোনা করে, তাহলে সে কোথায় কোথায় কাজ করতে পারে, মানে শুধুই কি হোটেলে কাজ করতে হয়? না, একদমই না। মানে আমি তোমাদের শুরু

বলে দিচ্ছি যে একদমই নয়। এটা একটা বিশাল বড় সেক্টর যেখানে প্রচুর জায়গায় প্রচুর রোলে কাজ করা যায়, অনেক বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা যায়। তো এই পুরো বিষয়টাই নিয়ে তোমাদের সঙ্গে আজকে কথা বলবো। শুরুতেই তোমাদেরকে হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়টার যদি আমি বলি যে অর্থ বা ডেফিনেশন যদি আমি বলি, সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল ফিল্ড। অবশ্যই এটা একটা প্রফেশনাল ফিল্ড যেখানে অবশ্যই যেটা আমরা জানি যে কাজ করা এখানে ইজ মোর ইম্পর্টেন্ট, মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্যান এখানে ডিগ্রি, কারণ অবশ্যই এটা প্র্যাকটিক্যাল ফিল্ড। সেই জন্যই এখানে মানুষের সার্ভিস, কমফর্ট, এক্সপিরিয়েন্স এবং স্যাটিসফ্যাকশন দেওয়ার পুরো একটা ম্যানেজমেন্ট যে সিস্টেম সেটা শেখানো হয়। আর এটা কিন্তু শুধু হোটেল ম্যানেজমেন্ট নয়, যেটা তোমাদের প্রথমেই বললাম, এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি। এবার ছোট্ট করে যদি বলে দিই যে এর মধ্যে কী কী আসে, মানে এই ইন্ডাস্ট্রির মধ্যে কী কী আসে, তাহলে অবশ্যই একদম প্রথমেই যেটা বিগেস্ট সেটা হচ্ছে হোটেল আর রিসর্ট। কিন্তু এটা ছাড়াও যেগুলো আছে সেগুলো হচ্ছে রেস্টুরেন্ট বা ক্যাফে, ট্যুরিজম, এয়ারলাইন্স, ক্রুজ লাইন্স, লাক্সারি ব্র্যান্ডস আছে, ইভেন্ট আর ওয়েডিং ইন্ডাস্ট্রি রয়েছে, থিম পার্ক রয়েছে, কর্পোরেট হসপিটালিটি রয়েছে, হেলথ কেয়ারের হসপিটালিটি রয়েছে, স্পোর্টসেরও হসপিটালিটি রয়েছে। মানে বিষয়টা এটাই যে আমি হয়তো হসপিটালিটি সেগমেন্টে কাজ করতে চাই বা এই সেক্টরে কাজ করতে চাই, কিন্তু আমার খেলাধুলো পছন্দ বা আমার স্বাস্থ্যর সঙ্গে কোনোভাবে জুড়ে থাকতে চাই, তাহলেও কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করেও বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেও আমরা কিন্তু এই পার্টিকুলার আমাদের ভালো লাগার জায়গায় কিন্তু আমরা কাজ করতে পারি। এবার যে ডিফারেন্সটা, যে হোটেল ম্যানেজমেন্ট কী, এবার বিষয়টা হচ্ছে যে হসপিটালিটি ম্যানেজমেন্ট স্কোপটা অনেক বড়, যেখানে তোমাদেরকে বললাম এত কিছু রয়েছে। আর এখানের কিন্তু মেন ফোকাস হচ্ছে ওভারঅল যে আত্মীয় বা গেস্ট যারা আসছেন তাদের এক্সপিরিয়েন্স। আর সেখানে কিন্তু হোটেল, যেটা হোটেল ম্যানেজমেন্ট কিন্তু তুলনামূলকভাবে ছোট একটা জায়গা যেখানে মেইনলি ফোকাস করা হয় হোটেলের ওপরে আর হোটেলের অপারেশনের ওপরে, হোটেলের বিভিন্ন কাজকর্মের ওপরে। এবং অবশ্যই কিন্তু এর কেরিয়ার অপশান কিন্তু অনেকটাই হোটেল ফোকাসড। তো তোমরা যদি কেউ হোটেল ম্যানেজমেন্ট পার্টিকুলারলি নিয়ে কাজ করতে চাও বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাও, সেটার একটা দিক। আর এর থেকে কিন্তু অনেক বড় যে, কারণ হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে হসপিটালিটি ম্যানেজমেন্টেরই একটা ছোট্ট অংশ। তো তোমরা যদি আরেকটু বড় একটা, মানে একটা বড় কেরিয়ার অপশনস চাও যেখানে তোমরা অনেক জায়গায় বিভিন্ন রকমের কাজ করতে পারবে, শুধু নয়, তোমরা চাইলে তোমাদের সেক্টর চেঞ্জ করতে পারবে, মানে আমি কিছু বছর হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার পরে আমি চাইলেই এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি বা ক্রুজ লাইন বা লাক্সারি ব্র্যান্ডস ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারি, চাইলেই করতে পারি, আমি এই সেগমেন্টটা চেঞ্জ করতে পারি, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু বিষয়টা একই, প্রত্যেকটা জায়গা অনুযায়ী একটুখানি পাল্টে যায়। তো এই পুরো বিষয় নিয়ে তোমরা কী করে পড়াশোনা করবে, এই সব কিছু নিয়ে আমরা তোমাদের সঙ্গে আজকে সব কিছু আলোচনা করব। কিন্তু প্রথমেই এই পড়াশোনা সব কিছু নিয়ে একটা ভালো লাগা, খারাপ লাগা, কী কী ভালো লাগে, আমরা দূরবীন দিয়ে কতটা দূরে দেখতে পারি, এই সব কিছু নিয়ে একটা খুব মিষ্টি গান রয়েছে দেব অরিজিতের কণ্ঠে, তোমাদের জন্য রইল এই গানটা। ফিরে আসছি, তোমাদের সঙ্গে আছি তোমাদের যৌবনীর বন্ধু কিংসুখ।

দেখো, দূরবীন দিয়ে তোমরা অনেকটা দূরে দেখে এবং কিন্তু তোমরা চলে যেতে পারো। এবার বিষয়টা হচ্ছে যে এই গানের সঙ্গে কিন্তু এই যে বিষয়টার কিন্তু একটা খুব ভালোভাবে রিলেশন রয়েছে, সেটা হচ্ছে এটা যে এই প্রফেশনে তোমরা যদি কাজ করতে চাও তোমরা কিন্তু অনেক জায়গায় ঘুরতে পারবে। মানে এখানে কিন্তু বিদেশে কাজ করার যে সুযোগটা সেটা কিন্তু অনেক। কিন্তু কাজ করা অবধি যাওয়ার আগে কিন্তু চলে আসি পড়াশোনাতে। সেটা হচ্ছে যে তোমরা যদি কেউ হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাও তাহলে ক্লাস টেনে বা টুয়েলভের পরে কী করে করবে, ক্লাস টেনের পরে যে কোনো স্ট্রিম নেওয়া যায়, ঠিক আছে? মানে সেটা তুমি সায়েন্স, কমার্স, আর্টস যা ইচ্ছা নিতে পারো, তার সঙ্গে কিন্তু এই সেগমেন্টে পড়াশোনা করার কোনো রিলেশন নেই। এবার মানে যে সে বিষয় থাকলে তোমাদের একটু হলেও বেশি সুবিধা হবে সেটা অবশ্যই ইংলিশ, তার সঙ্গে বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, হোম সায়েন্স, এই সবগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমাদের সুবিধে হবে পরবর্তীকালে পড়াশোনা করতে। কিন্তু এর থেকেও বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সফট স্কিল। মানে আমরা জানি যে হার্ড স্কিল আর সফট স্কিল দুরকমের স্কিলস হয়, তো এই বিষয় নিয়ে যদি তোমরা ভবিষ্যতে কাজ করতে চাও তোমাদের কিন্তু সফট স্কিল থাকাটা বেশি ইম্পর্টেন্ট দ্যান হার্ড স্কিলস। কারণ হার্ড স্কিল কিন্তু তোমরা শিখে নিতে পারবে, সফট স্কিল কিন্তু তোমাদের সময়ের সঙ্গে আস্তে আস্তে নিজেদের মধ্যে গ্রো করতে হয়। সফট স্কিল যেরকম কমিউনিকেশন, আমরা সবাই জানি কমিউনিকেশান ইজ দ্য কি। কমিউনিকেশান কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা এরকম একটা সেগমেন্ট বা এরকম একটা সেক্টর যদি আমরা যেখানে কাজ করি যেখানে প্রচুর মানুষকে নিয়ে আমাদের কাজ, সেখানে কিন্তু কমিউনিকেশান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে আসে পার্সোনালিটি, তারপর ইংলিশ স্পিকিং। তার কারণ আমরা সবাই জানি এখনও একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যেটা ম্যাক্সিমাম লোক বুঝতে পারে, তো সেই জন্যে। আর তার সঙ্গে গ্রুমিং, যে আমি নিজেকে কীরকমভাবে রাখবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে আমি নিজে একটা ঘরে যেখানে অনেক মানুষ রয়েছে সেখানে আমি যদি ঢুকি এবং সবাই একবার হলেও আমার দিকে তাকাবে, সেটার জন্য কিন্তু অনেক কিছু নির্ভর করে যে আমি নিজেকে কীভাবে ক্যারি করছি থেকে আমি কী করে মানুষের সঙ্গে কথা বলছি, সব কিছু কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এবার চলে আসি যে তোমরা যদি কোর্স নিয়ে পড়তে চাও কী কী কোর্স তোমাদের জন্য রয়েছে। ব্যাচেলার্স ডিগ্রির কথা আগে বলে দিই, ব্যাচেলার্স ডিগ্রিতে একদম প্রথমেই চলে আসে ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট, BHM। সেটা ছাড়া BSc হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, সেটা ছাড়া BA হসপিটালিটি ম্যানেজমেন্ট, BBA হসপিটালিটি ম্যানেজমেন্ট, কালিনারি আর্টস, আর সেটা ছাড়া ট্যুরিজম আর হসপিটালিটি ম্যানেজমেন্ট।

ডিপ্লোমা যদি তোমরা করতে চাও সেটার কোর্সের সময় কিন্তু সীমা 1-2 বছর, ব্যাচেলার্স করতে চাইলে 3-4 বছর, এখন 4 বছর হয়ে গেছে ম্যাক্সিমাম ভারতবর্ষে আমরা জানি, যেখানে ইন্টিগ্রেটেড মাস্টার্স একসঙ্গে হয়ে যায় 4 বছরের কোর্সে। আর তারপরে মাস্টার্স যদি কেউ আলাদা করে করতে চায় তাহলে 2 বছর অবশ্যই। আর তারপরে যদি তোমাদের আরও পড়াশোনা করার ইচ্ছা হয় এবং একাডেমিক্স ফিল্ডে ভবিষ্যতে কাজ করতে চাও তাহলে কিন্তু তোমাদের পিএইচডি করতেই পারো, তো সেখানে কিন্তু 3-5 বছর সময় লাগতে পারে। এবার চলে আসি ভর্তি হওয়ার এন্ট্রান্স এক্সাম, সেখানে কিন্তু ভারতবর্ষে NCHM JEE এটা হচ্ছে একটা পরীক্ষার নাম। এই পরীক্ষাটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা ন্যাশনাল এক্সাম, এটা যদি তোমরা ক্র্যাক করতে পারো তাহলে টপ যে সরকারি হসপিটালিটি ইনস্টিটিউট সেখানে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এটা ছাড়াও যে আরও পরীক্ষাগুলো রয়েছে, যেরকম CUET রয়েছে, কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, সেটা ছাড়াও তুমি যদি কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চাও তো সেক্ষেত্রে সেই প্রাইভেট ইউনিভার্সিটির যদি কোনো এন্ট্রান্স এক্সাম থাকে তাহলে সেই পরীক্ষা, এবং সেটা ছাড়া অনেক কলেজ রয়েছে যেখানে কোনো পরীক্ষা না দিয়েও ডিরেক্ট অ্যাডমিশন পাওয়া যায় বেসড অন তোমাদের রেজাল্ট, তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তো এই সব কিছু। এবার চলে আসি যে ব্যাচেলার্স ডিগ্রি নিয়ে যদি তোমরা পড়াশোনা করো সেখানে তোমরা কী কী শিখবে, যেখানে মেজর যে সাবজেক্ট সেগুলো হচ্ছে ফ্রন্ট অফিস, যেখানে তোমরা গেস্ট হ্যান্ডেলিং, বুকিং সিস্টেম, রিসেপশন, ফুড প্রোডাকশনের মধ্যে কুকিং, কিচেন অপারেশনস, বেকারি, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের মধ্যে আসে রেস্টুরেন্টের অপারেশনস, হাউস কিপিংয়ের মধ্যে আসে রুম মেনটেন্যান্স, লাক্সারি স্ট্যান্ডার্ডস। রুম মেনটেন্যান্স মানে কিন্তু এখানে অনেক, আমরা যদি তোমাদের মধ্যে তোমরা 5-star হোটেল বা 4-star হোটেলে তোমরা গিয়ে থাকো সেখানে কিন্তু অনেক স্ট্যান্ডার্ডস মেনটেন করতে হয়, তো মানে আমরা জানি আমরা সবাই হয়তো নিজেদের বাড়িতে নিজেরা গুছিয়ে রাখি, আমাদের ভালো লাগে গুছিয়ে রাখতে, কিন্তু এটা ততটাই ইম্পর্টেন্ট, তার থেকে কিন্তু আরেকটু বেশি অনেক কিছু খেয়াল রাখতে হয় যদি তোমরা ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করো। এবার চলে আসি যে হসপিটালিটি মার্কেটিং, সেখানে কিন্তু ব্র্যান্ড প্রমোশন কী করে করতে হয়, ব্র্যান্ড প্লেসমেন্ট কী করে করতে হয়, ব্র্যান্ড ইন্টিগ্রেশন কী করে করতে হয়, এগুলো তোমরা শিখবে। তারপরে চলে আসি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু হোটেলের অ্যাকাউন্টস থেকে বাজেটিং এগুলো তোমাদের শেখানো হবে। ট্যুরিজম ম্যানেজমেন্টের মধ্যে আসে যে ট্র্যাভেল ইন্ডাস্ট্রি, ট্র্যাভেল ইন্ডাস্ট্রিটা এখন আমরা জানি যে বিশালভাবে গ্রো করছে, প্রচণ্ড গ্রো করছে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে, প্রচুর মানুষ ভারতবর্ষে আসছেন ঘুরতে এবং প্রচুর সংখ্যক মানুষ ভারতবর্ষ থেকে বাইরে যাচ্ছেন ঘুরতে, এবং ভারতবর্ষের মধ্যেও কিন্তু প্রচুর মানুষ ঘুরছেন এখন, মানে রেকর্ড সবচেয়ে বেশি মানুষ এখন এই সময় ঘুরছেন, এবং আগামী আরও 5-10 বছর আমরা জানি যে মানুষ চারিদিকে প্রচুর ঘুরছে, তো এই যে ইন্ডাস্ট্রিটা এটা কিন্তু বুম হচ্ছে প্রচণ্ড, এই ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, তো এই ইন্ডাস্ট্রিতে রয়েছে। এটা ছাড়াও যেটা তোমাদেরকে একদম শুরুতে বলেছিলাম যে ইভেন্ট ম্যানেজমেন্টও কিন্তু এর একটা পার্ট, তো সেখানে ডেস্টিনেশন ওয়েডিং, ওয়েডিং থেকে কনফারেন্স ম্যানেজমেন্ট, তারপরে প্রফেশনাল শো ম্যানেজমেন্ট, এগুলো চলে আসে তার মধ্যে। কমিউনিকেশন আর গ্রুমিং, যেখানে প্রফেশনাল পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমরা জানি প্রচুর মানুষ কোর্সেস বিক্রি করেন, সেটা অ্যাজ আ কোম্পানিও হতে পারে বা অ্যাজ আ কোম্পানির আন্ডারে তোমরা চাকরি করতে পারো, যারা কিন্তু প্রচুর কোর্স আছে যেখানে তারা পার্সোনালিটি ডেভেলপমেন্ট একটা কোর্স, যেখানে কী করে তুমি নিজেকে গ্রো করবে, তুমি নিজেকে কী করে গ্রুম করবে সেটা শেখানো হয়, তো তোমরা সেটা শিখবে কলেজ লাইফে যাতে ভবিষ্যতে তোমরা শেখাতে পারো। আর তারপরে অবশ্যই যেটা প্রত্যেকটা পড়াশোনার ক্ষেত্রে রয়েছে এবং আমার কাছে এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে অন্ত্রপ্রেনারশিপ বা নিজস্ব ব্যবসা, যেখানে তোমরা অবশ্যই যেটা যে সেক্টরে চাও যেখানে ইচ্ছা তোমরা নিজেরা ব্যবসা করতে পারো, নিজের মতো করে ব্যবসা করতে পারো, প্রচুর মানুষকে একসঙ্গে কর্মসংস্থানে জায়গা করে দিতে পারো, এগুলো তো রয়েছে। এটা ছাড়া কিন্তু তোমাদের প্রচুর প্র্যাকটিক্যাল ট্রেনিংটা ইম্পর্টেন্ট, কারণ একদম প্রথম থেকেই তোমাদের বলেছি যে এই ফিল্ডটা কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রফেশনাল ফিল্ড মোর দ্যান অ্যান একাডেমিক ফিল্ড, তো এখানে কিন্তু হোটেলের সফটওয়্যার, গেস্ট ইন্টারাকশন, লাক্সারি সার্ভিসের এটিকেটস, তারপরে ফাইন ডাইনিং সার্ভিস, কিচেন অপারেশনস, ইভেন্ট হ্যান্ডলিং, টিম ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট, এগুলো তোমরা কিন্তু এই প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মধ্যে তোমাদের শেখানো হবে। এবং তারপরে যেটা আসেই এই ইন্ডাস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইন্টার্নশিপ, এখানে কিন্তু ইন্টার্নশিপ করাটা বাধ্যতামূলক অবশ্যই, যদি তোমরা পুরো এইভাবে কলেজের সেগমেন্ট গিয়ে পড়াশোনা করে আস্তে আস্তে এগোতে চাও, তোমাদের যদি নিজস্ব কোনো কানেকশান থাকে যেখানে তোমরা ডিরেক্ট কাজ করতে পারো সেটা আলাদা, কিন্তু তোমার যদি পুরো সিস্টেমের মধ্যে ধাপে ধাপে উঠো সেখানে কিন্তু ইন্টার্নশিপটা এখানে প্রচণ্ড ইম্পর্টেন্ট, তো এখানে প্রচুর হোটেল চেইনস রয়েছে, অনেক জায়গা রয়েছে যেখানে তোমরা ইন্টার্নশিপ করতে পারো। এবার চলে আসি যে পড়াশোনা করার যদি একদম টপ জায়গার কথা বলি ভারতবর্ষের মধ্যে, সেখানে প্রচুর গভর্নমেন্ট ইনস্টিটিউট আছে, যেখানে আমরা জানি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, যেটা পুনেতে রয়েছে, মুম্বাইতে রয়েছে, কলকাতায় রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে, এইগুলো, তাছাড়া ইন্ডিয়ান IIHM বা আরও অনেক প্রাইভেট ইনস্টিটিউটস রয়েছে যেখানে তোমরা পড়াশোনা করতে পারো। এবার দেখো এখানে কিন্তু খরচা আছে, যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা যদি ভারতবর্ষ

এই পড়াশোনা করো, তাহলে কিন্তু যদি গভর্নমেন্ট কলেজে পড়ো সেখানে খরচা কিন্তু ম্যাক্সিমাম ওই 1.5-2 লাখ থেকে 3-4 লাখ টাকার মধ্যে পড়ে সরকারি ইনস্টিটিউশনের মধ্যে। আর তোমরা যদি প্রাইভেটে যাও তাহলে কিন্তু 4-5 লাখ টাকা থেকে অনেকটাই ওপরে যেতে পারে, সেটা কিন্তু কলেজের ওপরে নির্ভর করে। এবার তোমরা যদি মাস্টার্স করতে চাও, মাস্টার্সে কিন্তু MBA ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে, MSc ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট রয়েছে, MBA ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি রয়েছে, আর তার সঙ্গে লাক্সারি ব্র্যান্ড ম্যানেজমেন্ট, একটা নতুন ইন্ডাস্ট্রি যেটা খুব বুম করছে, কারণ প্রচুর মানুষ এখন লাক্সারি গুডস, লাক্সারি ব্র্যান্ড স্পেসিফিক শুধু নয়, খুব ব্র্যান্ড কনশিয়াস হয়ে যাচ্ছে যে আমরা এই ব্র্যান্ডের জিনিসপত্র পরি। তো সেই জন্যে এইটা একটা নতুন সেক্টর যেটা আস্তে আস্তে গ্রো করছে, সেটা হচ্ছে লাক্সারি ব্র্যান্ড ম্যানেজমেন্ট। আর এরপরে তোমরা চাইলে হায়ার স্টাডিজ করতেই পারো, যদি বললাম তোমরা যদি একাডেমিক্সেই থাকতে চাও সেখানে কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে PhD করতে পারো, রিসার্চ করতে পারো, ইন্টারন্যাশনাল হসপিটালিটি কনসাল্টিংয়ে কাজ করতে পারো, আর তারপরে টিচার বা প্রফেসর হিসেবে কাজ করতে পারো। এই তো চলে গেল ভারতবর্ষে তোমরা যদি পড়াশোনা করো। কিন্তু তোমাদেরকে দূরবীন গানটা শোনার সময় পরে এসে যেটা বললাম যে বিদেশেও কিন্তু প্রচুর স্কোপ রয়েছে, সেখানে তোমাদের যে যে দেশ তোমরা টার্গেট করতে পারো যেখানে এই সেক্টরটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং প্রচণ্ড ভূমি, সেগুলো হচ্ছে সুইজারল্যান্ড, USA, ক্যানাডা, UK, অস্ট্রেলিয়া, UAE আর সিঙ্গাপুর। এই সব জায়গায় কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। কিন্তু দেখো দেখো তোমাদেরকে একদম প্রথম থেকেই যেখানে বলে আসছি যে পড়াশোনা পড়াশোনা, কিন্তু এটা কিন্তু পড়াশোনার থেকেও বেশি প্র্যাকটিক্যাল ফিল্ড। তো অবশ্যই এখানে চলে আসে যে কাজ, কাজ কী করবে। এবার সেখানে কিন্তু হোটেলস, ক্রুজ ইন্ডাস্ট্রি, এয়ারলাইন্স, ইভেন্ট ম্যানেজমেন্ট, ট্যুরিজম, থিম পার্ক, এই সব জায়গায় কিন্তু তোমরা কাজ করতে পারো। এবার তোমাদেরকে যদি তোমরা মানে অনেকেই চাও যে একটা মোটামুটি স্যালারির একটা এক্সপেক্টেড স্যালারি, দেখো মানে কোনো সেক্টরেই স্যালারি ওরকম ফিক্সড থাকে না, প্রত্যেকটা জায়গা ওয়াইজ কোম্পানি ওয়াইজ স্যালারি কিন্তু ডিপেন্ড করে। কিন্তু তোমাদের যদি একটা আমি রাফ আইডিয়া দিতে চাই সেখানে কিন্তু বলে দিতে পারি যে তোমরা যদি বাইরে যাও, ভারতবর্ষে অবশ্যই আসছি কিন্তু ভারতবর্ষের বাইরে যে কোনো জায়গায় কিন্তু তোমরা মোটামুটি 1-3 লাখ টাকার মধ্যে ইনকাম করতে পারবে। কিছু কিছু দেশ যেমন ক্যানাডা বা অস্ট্রেলিয়া সেখানে কিন্তু আরও অনেকটাই বেশি। আর সবচেয়ে বেশি যদি তোমরা চাও যে আমি এমন দেশে যাব যেখানে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবো, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। কিন্তু সেখানে কিন্তু তোমাদের খরচটাও ততটা বেশি, তো তোমাদের যদি পকেট সেটা পারমিট করে তাহলে অবশ্যই। এইবার যে তুমি হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে কেন পড়বে, মানে তোমার জন্যেই কি হসপিটালিটি ম্যানেজমেন্ট, কী করে বুঝবে? তোমার যদি মানুষের সঙ্গে কথা বলতে বা ইন্টারঅ্যাক্ট করতে ভালো লাগে তাহলে অবশ্যই হ্যাঁ। তোমার যদি ঘুরতে ভালো লাগে তাহলে হ্যাঁ। তোমার মধ্যে যদি লিডারশিপ স্কিলস থাকে তাহলে হ্যাঁ। স্মার্ট কমিউনিকেশান স্কিল, যেখানে তুমি জানো যে কোনো সমস্যায় পড়লে আমি খুব স্মার্টলি সেখান থেকে কামলি বেরিয়ে আসতে পারবো, অবশ্যই তোমার জন্য এটা। তুমি ক্রিয়েটিভিটিতে তুমি বিশ্বাস করো, ক্রিয়েটিভ মাইন্ড তোমার রয়েছে, প্রেশার হ্যান্ডেল করতে পারো, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জায়গা যে তুমি প্রেশার হ্যান্ডেল করতে পারো যে কোনো সিচুয়েশানে, তাহলে অবশ্যই হ্যাঁ। আর যদি তোমার লাক্সারি বা সার্ভিস ইন্ডাস্ট্রি তোমার পছন্দ হয় হ্যাঁ। কাদের জন্যে চ্যালেঞ্জিং হতে পারে, তোমার যদি অনেক লং ওয়ার্কিং আওয়ার্সে তোমার যদি সমস্যা হয়, নাইট শিফট যদি তোমাদের অপছন্দ থাকে, তুমি যদি একটু ইন্ট্রোভার্ট হও, মানে তুমি ধরো খুব একটা সবার সঙ্গে কথাবার্তা বলতে পছন্দ করো না, তুমি নিজের মধ্যে থাকতে ভালোবাসো, তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রি তোমার জন্য একটু ডিফিকাল্ট। তার মানে এটা নয় আমি একবারও বলছি না যে তুমি কাজ করতে পারবে না, অবশ্যই তুমি করতে পারো, কিন্তু তোমার জন্য কিন্তু একটু হলেও ডিফিকাল্ট হয়ে যাবে। আর যদি তুমি হাই প্রেশার সিচুয়েশানে গিয়ে তোমার মানে ওই হয় না যে কী করবো বুঝতে পারছি না, এরকম যদি তোমার হয় তাহলে কিন্তু তোমাদের নিজেকে একটু গ্রুম করতে হবে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যে। তো এটা মোটামুটি হয়ে গেল। এবার যে এই ইন্ডাস্ট্রিতে তোমরা যখনই আমরা কোনো ইন্ডাস্ট্রির ব্যাপারে কথা বলি তখনই আসে যে স্কোপ কী আছে, মানে নেক্সট 10 বছর বা নেক্সট 15 বছরে এর স্কোপ কী আছে। সেটা হচ্ছে যেটা তোমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির ব্যাপারে বললাম যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু একটা মানে বীভৎসভাবে গ্রো করছে, বিশেষ করে ভারতবর্ষ, UAE, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড এই সব জায়গায়। সেটা ছাড়া তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিয়েছি, সেটা আবার রিপিট করবো, সেটা হচ্ছে লাক্সারি মার্কেট কিন্তু অনেক বড় হচ্ছে। আগে যেটা লাক্সারি হোটেল মেনলি প্রচুর কম সংখ্যক ট্যুরিস্টদের জন্য ছিল, এখন কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এখানে যাচ্ছেন, এক্সপিরিয়েন্স করছেন, লাক্সারি এক্সপিরিয়েন্সের ডিমান্ড কিন্তু অনেক বেড়ে গেছে। বুটিক হোটেল যে কালচার, প্রিমিয়াম ক্যাফের যে কালচার, এই কালচারগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এর ফলে
লাক্সারি হোটেল, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, রিসর্টের বিজনেস এবং ওয়েলনেস ট্যুরিজম, এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু বাড়ছে। এখানে কিন্তু ভারতবর্ষে একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে, যেটা আগামী 10 বছরে হসপিটালিটি সেক্টর একটা অন্যতম

সবচেয়ে বড় মার্কেট হয়ে যাবে, যেখানে ডোমেস্টিক ট্যুরিজম তো বাড়ছে, তার সঙ্গে রিলিজিয়াস ট্যুরিজম বাড়ছে, ওয়েডিং ইন্ডাস্ট্রিটা বিশালভাবে বড় হচ্ছে এবং নতুনভাবে তৈরি হচ্ছে ওয়েডিং ইন্ডাস্ট্রি, আর তার সঙ্গে যে ইন্টারন্যাশনাল হোটেলের যে ব্র্যান্ড যেগুলো ভারতবর্ষে রয়েছে তারা কিন্তু ম্যাসিভলি এক্সপ্যান্ড করছে। আর এটা ছাড়াও যেটা ডেস্টিনেশান ওয়েডিং ইন্ডাস্ট্রি সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাড়ছে, মানুষ ডেস্টিনেশান ওয়েডিং প্রচুর করছে, করতে চাইছে,

ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এই পুরোটা কিন্তু কোঅর্ডিনেশনের একটা বিশাল বড় সেক্টর, ইন্ডাস্ট্রি যেটা বাড়ছে। সেটার সঙ্গে ক্রুজ ইন্ডাস্ট্রি, আমরা জানি যে প্রচুর ক্রুজ জাহাজ যেগুলো ট্যুরিস্ট নিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়, তো এইটা কিন্তু আস্তে আস্তে অবশ্যই গ্রো করছে এবং ভবিষ্যতে এটা একটা বিশাল পোটেনশিয়াল রয়েছে। সেটা ছাড়া এয়ারলাইন হসপিটালিটি সেক্টর, সেখানে কিন্তু এয়ারলাইন হসপিটালিটি মানুষ কিন্তু এখন সবচেয়ে বেশি যাতায়াত করছে। আগের সময়ের থেকে আমি যদি তুলনা করি, এখন মানুষ কিন্তু প্রচুর যাতায়াত করছে ফ্লাইটে, তো সেখানে প্রিমিয়াম এয়ারলাইন সার্ভিসেস থেকে হসপিটালিটি লাউঞ্জ, এয়ারপোর্ট লাক্সারি ম্যানেজমেন্ট এইসব জায়গায় রয়েছে। হসপিটালিটি প্লাস টেকনোলজি, যেখানে এআই বেসড হোটেল সার্ভিস, স্মার্ট হোটেল, ডিজিটাল যে জায়গাগুলো, ভার্চুয়াল ট্যুরিজম, হসপিটালিটি অ্যানালিটিক্স এবং কাস্টমার এক্সপিরিয়েন্স টেকনোলজি, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আগামী 5 বছর, আগামী 10 বছরে প্রচণ্ডভাবে গ্রো করবে। তো তোমরা আই গেস মোটামুটি বুঝে গেছো যে এই ইন্ডাস্ট্রিতে যদি তোমরা আসতে চাও তোমাদের কী কী থাকা উচিত, তোমরা কী ভাবনা চিন্তা করা উচিত, কেন আসবে, নাও আসতে পারো, যদি আসো এই এই রিজনগুলো, আর এইখানে যদি আসো এর কিন্তু গ্রোথ, ফিউচার প্রসপেক্ট অনেকটাই বড়, তোমরা অনেকভাবে কাজ করতে পারো, অনেক জায়গায় কাজ করতে পারবে। তাহলে এই মোটামুটি ছিল আমার সময়, তোমাদেরকে এবার টাটা বলবো, কিন্তু যেতে যেতে তোমাদের জন্য রইল অনুপম রায়ের কণ্ঠে একটা খুব মিষ্টি গান, এই গানটা আমার খুব ফেভারিট, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের জন্য টাটা, তোমাদের সঙ্গে কথা হবে অন্য কোনো একদিন।

0: এতক্ষণ শুনলেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় কিংসুক ঘোষ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে যাত্রাপালা তুমি আমার মা।
1: আজকের যাত্রা তুমি আমার মা, রচনা অশোক কুমার ঘোষ, পরিবেশনায় মাহেশ সংকেত নাট্য সংস্থা, যাত্রানুষ্ঠান তুমি আমার মা।

0: আসুন আসুন বাবুমশাই, চলে আসুন, এই এখানেই বসবে আর ঝুমুর গানের আসুন।
1: হরি হে দীনবন্ধু, পার করো হে ভবসিন্ধু, বাবা ত্রিভঙ্গ।
2: কে কর্তা? আমার নাম ভুজঙ্গ।
1: ওই হলো, নে বসে পড়, এখনই ঝুমুর গাওনা শুরু হবে। হরি হে দীনবন্ধু, ততক্ষণ তুই আমার পা দুটো একটু টেপ বাবা কুরুভঙ্গ।
2: দেখেন কর্তা, আপনারা কতবার বলবো, আমার নাম ভুজঙ্গ, আমার বাপের নাম পতঙ্গ, আমার মায়ের নাম লবঙ্গ।
1: তোকে তোর বংশের ঠিকুজি কুষ্টি বদলাতে হবে না। হরি হে দীনবন্ধু, নে এখন শুরু কর।
0: হবে হবে বাবুমশাই, এখনই শুরু হবে ময়না দাসির ঝুমুর গান। ওই দেখুন ময়না দাসি কেমন সেজে গুছিয়ে এদিকেই আসছে, এসে এখনই বলবে
3: আজ সারাত এই ময়না দাসির ঝুমুর গানে পাল্লা লড়বে। আমার সাথে ঝুমুর গাওনা লড়বে ময়না কবিয়াল।
1: হরি হে দীনবন্ধু, কত রঙ্গলীলা দেখাবে ঠাকুর। আহা, ময়নাকে দেখে চোখ আর পড়ে না। ময়না ময়না রে, লড়ে যা ময়না, লড়ে যা। যদি তুই আজ মদনাকে হারাতে পারিস, কেষ্টর নাম করে দিব্যি দিচ্ছি তোকে, আমি রূপর বাজু গড়িয়ে দেব।
3: তাই নাকি গো বাবুমশাই? তবে তো ময়না দাসিকে জিততেই হবে, তোমার দেওয়া বাজু পড়ে আমি হাঁটব, আর বাজু বাজবে ছম ছম ছম।
1: আর আমার বুকের ভেতরটা উঠবে আর নাববে, উঠবে আর নাববে।
2: কত বুকে ঢুকব?
1: আমার মাথাটা টেবু বাবা সুরঙ্গ।
2: হ্যাঁ, এই উল্টো পাল্টা নাম ধরে ডাকলেন, এবার কিন্তু আমি রণে ভঙ্গ দিয়ে বাড়ি গিয়ে ছোট ঘর থেকে পাঠিয়ে দেবো।
1: দোহাই দোহাই বাবা আমার, অনেক কষ্টে ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণদাস বাবা জি রাগড়ায় হরিনাম শুনতে যাব বলে ময়না দাসী ঝুমুর গান শুনতে এসেছি। তুই আর ব্যাগটা দিও না বাবা। নে নে শুরু কর ময়না, বেশ নেচে নেচে শুরু করবি।
3: কই গো কই গো মদনা কবিয়াল, আসরে এসো, তোমার মুরত খান একবার দেখি।
4: বাজবনে তে শিয়াল রাজা গোপে দিয়ে তা বলছে ওরে।

0: অন্ধকার অন্ধকার এসে আমার শ্রেণী নাচ গান।
1: মাস্টার দাদা
0: চোখ অসভ্য মেয়ে কোথাকার, আমায় দাদা বলে ডাকবি না। যত আমি চাই তোদের নিরক্ষরতার অন্ধকার থেকে শিক্ষার আলোয় ফিরিয়ে আনতে, ততই তোরা অন্ধকারে তলিয়ে যেতে চাইছিস। এতই তোদের অশিক্ষার অন্ধকারে হারিয়ে যাবার মোহ।
2: মাস্টার বাবু, আমাদের জীবন তো অনেকদিন আগেই হারিয়ে গেছে, যেদিন ওই প্যাটের দায়ে এই নরহরি মানুকির মতো তার ওই দুবিঘে বুই ওই চক্রতিকর্তার সিন্ধুকে মাত্র এক কুড়ি টাকার লেগে জমা দিয়েছে। সেই দিনই আধারে হারিয়ে গেছে মুদের বাঁচার ইচ্ছে।
3: শত তোমার মাস্টারি ফলাতে হয়তো গ্রামের কচি কাঁচাগুলোর উপর ফলাও না বাবা, এই বুড়ো হাবড়াগুলোকে ধরে টানাটানি করছো কেন? হরি হে মাধব বলি, সবাই যদি লেখাপড়া শিখবে তাহলে জনমজুর খাটবে কে, রাখালি করবে কারা?
0: আপনার কথা জবাব আমি পরে দিচ্ছি চক্রবর্তী কাকা। তার আগে দিগম্বর মদন আর তোরা পড়তেই আসছি কেন?
4: যাই যাই মাস্টার বাবু,
5: যাই।
4: এই এই মদনা, চল চল আমরা যাই।
0: চক্রবর্তী কাকা একটা কথা মনে রাখবেন, শিক্ষা মানুষের জন্মগত অধিকার। এতদিন এই সব সরল প্রাণ মানুষগুলোকে অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে রেখে আপনার মতো মানুষেরা ভরিয়ে তুলেছে তাদের মুনাফার সিন্ধুক। কিন্তু না, আর বেশি দিন নয়,
3: শত
0: ওদের প্রাণে জ্বালিয়ে তুলব আমি শিক্ষার প্রদীপ। আর সেই প্রদীপের আলোয় ওরা চিনতে পারবে নিজেদের, আর বুঝতে পারবে আপনার মতো মানুষেরা কত ভয়ঙ্কর।
3: লেকচার দিয়ে গেল শত মাস্টার, হরি হে মাধব। কিন্তু ও তো জানে না যে ওদের বাঁচার রসদ আমার সিন্ধুকি আছে। যাস না রে হরি যাস, কাল সকালে একবার মামার বাড়িতে যাস, দুটো টাকা দেবো নিয়ে আসিস, সারাদিন মৌজ করবি। বাবা মৃদঙ্গ
6: চাই, আমার দুটো বাড়িতে নাম ধরে ডাকে, কতবার বলবো আমার নাম ভুজঙ্গ।
3: ওই হলো নে, এখন চল নরহরি যাস, কিন্তু না হলে মনে শান্তি পাবো না। হরি হে মা ধব,
2: যাবো যাবো কথা বলতে নিশ্চয়ই যাবো।
1: না বাবা না, যেতে হলে আমরা যাবো মাস্টারদার কাছে, চলতে হলে আমরা চলবো মাস্টারদার শেখানো পথে। আচ্ছা বাবা, তোর কি মানুষের মতো বাঁচতে ইচ্ছে করে না?
7: না বাঁচবে না, যে আলতারে গায়ে কুন্দনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে তাকে আমি বাঁচতে দেব না। বাবু বলে আমার মন গলাতে চেষ্টা করবি না। বল কার কথা এই সময় আমরা বন্ধ করে দিয়েছে?
4: গুরু ওই বিগলে শত্রু মাস্টারের কথা,
7: এত সাহস ওই শত্রু মাস্টারের? আমার এলাকায় সমর গামনা বন্ধ করে দেয় নটে, চলতে শত্রু মাস্টারের বাড়ি দেখে আসি কতখানি ওর বুকের পাতা।
1: যাবি না,
7: কে বাধা দেবে?
1: আমি
7: খুশি আর বলে না, মনে রাখিস আমি কুন্দল্লা।
1: আরে যাও যাও, তোমার ওই লাল চোখকে বাউরি পাড়ার ময়না ভয় করে না। মাস্টার তার কোনো ক্ষতি হলে আমি তোমাকে রেহাই দেবো না।
7: ময়না
1: ময়না তোমার কিনা গোলাম নয়, আজ থেকে আমি তোমার মদ তোলার কাজ ছেড়ে দিলাম।
7: কিন্তু আমি তোকে ছাড়বো না রে ময়না, আগে শত্রু মাস্টারের সঙ্গে বোঝাপড়া করে আসি, তারপর তোর পালা। বাউরি পাড়ার গল্লগনি তোর ফনা আমি মুচড়ে ভেঙে দেবো।
4: চলো গুরু।
2: তুই কি করলি রে ময়না, কুন্দনকে তুই খেপিয়ে দিলি?
1: ভয় পাচ্ছিস কেন রে বাবা, ভয় পাচ্ছিস কেন? মাস্টারদা বলেন
8: ভয়কে জয় করতে শেখো, তবেই তো তোমার মুক্তি।
2: বাবা তুমি?
8: দাদু আমি হরিহর চক্রবর্তীর ছেলে হিমাংশু,
2: দৈত্যকুলের বেল্লাদ। বুঝেছি, তুমি আমাদের উদ্ধার করতে।
8: না দাদু না, তোমরা নিজেরাই অশিক্ষার অন্ধকার থেকে বেরিয়ে এসে শিক্ষার আলোয় মাথা উঁচু করে দাঁড়াও, চিৎকার করে বলো আমরাও মানুষ, আমাদেরও মানুষের মতন বাঁচার অধিকার ছিল আছে থাকবে।
2: ময়না এই ছেলেটার কথা না আমার ভাঙা বুকে আবার জোর পাচ্ছি। বুঝতে পারছি ওই মাস্টার বাবুর পথই আমাদের বাঁচার পথ, আমাদের বাঁচার পথ।
1: কিন্তু ছোট, কিন্তু ছোট আমরা যে একা।
8: না রে ময়না না, তোরা একা নোস, তোদের পথ ধরে এগিয়ে আসবে গ্রামের অগণিত নিরক্ষর মানুষের দল।

0: থাকবে তাদের বই, আর বুকে থাকবে নতুন আশা।
1: ঠিক বলেছো শ্রদ্ধা, তুমি ঠিক বলেছো। বঞ্চনার কালো মেঘ সরে গিয়ে সেদিন জল জল করে উঠবে প্রগতির সূর্য, সার্থক হবে মাস্টার তার পরিশ্রম।
2: তোর পরিশ্রম সার্থক হয়েছে রে বড় খোকা, তোর স্বপ্ন সার্থক হয়েছে। কই কোথায় গেল সব বৌমা? ও বৌমা,
3: কি কি হয়েছে দেনু কাকা, কি হয়েছে এত চিৎকার করছো কেন?
2: চিৎকার করছি কি সাধে, ছোট খোকা আসছে গো, বলি বড় খোকা গেল কোথায়?
3: চন্দন আসছে বৌমা, সত্যি?
2: হ্যাঁ গো, আমি নিজের চোখে দেখে এলাম। সুট প্যান্টুলুন পরে ছোট খোকা আমাদের ডাক্তার হয়ে গ্রামের রাস্তা ধরে মোটর গাড়িতে করে বাড়ির দিকেই আসছে। আহ দেখো দেখি, তুমি আবার হাঁক করে দাঁড়িয়ে রইলে কেন? আর বড় খোকাই বা গেল কোথায়?
3: পুরনো বটতলা দিয়ে মাটি দিয়ে বাঁধাতে গেছে সেই সকালবেলা। এতখানি বেলা হলো এখনো ফিরলো না, এখন আমি কি করি বলো তো?
2: দু হাত তুলে নেত্র কর, উনি দেশ উদ্ধারে ব্যস্ত, আর এদিকে একজন কি করবে ভেবেই পাচ্ছে না। আমার হয়েছে বড় চালা।
3: দেনু কাকা, ও দেনু কাকা, তুমি একটিবার যাও না দেনু কাকা, ওকে ডেকে নিয়ে এসো। আজ যে চন্দন গ্রামে ফিরছে, এ কথা হয়তো কাজের ছকে ভুলেই বসে আছে।
4: না মমতা, চন্দন যে আমার স্বপ্ন, ওকে আমি ভুলবো কেমন করে?
2: বড় খোকা,
4: আমার চন্দন আজ গ্রামে ডাক্তার হয়ে ফিরবে, সে কথা আমি ভুলবো কি করে?
3: ওগো
4: জানো মমতা, গর্বে আজ আমার বুকটা ভরে গেছে, চন্দন ডাক্তার হয়েছে। তোমার দেওয়া মায়ের স্নেহ ওকে আজ সমাজের উচ্চতলায় প্রতিষ্ঠা করেছে।
3: আর তোমার নিরলস প্রচেষ্টা সেও তো কম নয়।
2: এই দেখো, তোমরা দুজনে মিলে বকি চলেছ, এদিকে যে ওরা এসে গেল।
4: চন্দনের সঙ্গে আর কে এসেছে দিনু কাকা?
2: লাউ ঠেলা, আনন্দের চোটে সেই কথাটাই বলিনি বুঝি, এবারই ছোট বউ আসছে গো।
4: দিনু কাকা, চন্দন বিয়ে করেছে?
5: আমি বিয়ে করেছি
4: চন্দন,
5: মাত্র দু একদিনের কথাবার্তায় ব্যাপারটা সেটেল হয়ে গেল, তাই জানাতে পারেনি। তোমাদের ছোট বউ মস্ত ধনী ব্যবসায়ের মেয়ে, ছেলে রাজার বৌদিকে প্রণাম করো।
6: আমায় মাফ করবেন, আই এম টায়ার্ড, এই মুহূর্তে কর্তব্য করতে পারছি না। তাছাড়া বাই হাত দিয়ে প্রণাম করতে আমার স্ট্যাটাসে বাধে।
3: থাক থাক ভাই থাক, ও সব পরে হবে, এখন তোমরা এত দূর থেকে এলে, চলো ঘরে চলো।
6: চন্দন, আমার জিনিসপত্র গুলো আমার ঘরে পাঠিয়ে দাও।
2: আমি নিয়ে যাচ্ছি ছোট বৌমা।
6: তিনি কে চন্দন?
5: দিনু কাকা।
6: তোমার কাকা আছে, তা তো আমাকে বলনি চন্দন।
5: না মানে উনি আমাদের ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন।
2: ছোট বৌরানি, আমি কর্তা বাবুর আমল থেকে এ বাড়ির চাকর।
6: বাড়ির চাকর কে তোমরা কাকা বলো? গৃহ মানুষগুলোর আচার ব্যবহার অদ্ভুত। যা আমি ভিতরে যাচ্ছি, তোমাদের ওই পূজনীয় কাকা বাবুকে আমার জিনিসপত্র গুলো গাড়ির থেকে বাড়ির ভেতরে আনতে বলো।
2: এক্ষুনি নিয়ে এনে দিচ্ছি বৌমা, আমি এক্ষুনি এনে দিচ্ছি।
4: না কাকা, তুমি যাবে না, আমি এনে দিচ্ছি।
2: এটুকু কাজ আমি পারবো রে বড় খোকা।
7: তিনু কাকা,
2: ওরে ছোট খোকা, তোদের দুই ভাইকে আগলে রেখে এত বড় করে তুললাম, আর তোর বইয়ের এই সামান্য কাজটুকু পারবো না? ঠিক পারবো রে, ঠিক পারবো।
4: তারপর কি ঠিক করলি চন্দন, গায়ে তোর প্র্যাকটিস চালাবি তো ভাই?
5: হ্যাঁ দাদা, আপাতত সেই রকম ইচ্ছেই আছে।
4: চন্দন চন্দন, তোকে নিয়ে আমার অনেক আশা রে, অনেক আশা। আয় ভাই, আমি ওদের প্রাণে জাগিয়ে তুলি শিক্ষার মূল্যবোধ, আর তুই তোর সেবা দিয়ে যত্ন দিয়ে এই গায়ের অর্ধমৃত মানুষগুলোকে বাঁচিয়ে তোল ভাই, বাঁচিয়ে তোল।
8: না বাঁচবে না, আমার কাজে বাধা দিলে আমি কাউকে রেহাই দেবো না।
5: কে তুমি?
7: আমার গুরু কুন্দন লাল, এ গায়ের বিখ্যাত মদ ব্যবসায়ী।
5: কি চাই এখানে তোমাদের?
8: জানতে চাই কি ফেরত চাই।
4: চন্দন তুই ভেতরে যা ভাই, তুই ভেতরে যা, আমি ওর সাথে কথা বলছি।
5: দাদা
4: যা ভেতরে যা ভাই।
5: বেশ আমি যাচ্ছি।
8: এই যে শত মাস্টার, গায়ের লোকেদের বিদ্যাসাগর বানাতে চাও বানাও, কিন্তু কোন সাহসে আমার ছবর কামনা বন্ধ করে দিয়ে।
4: চন্দন
7: গুরু, এই যে দেখি আমাদের ওপরে মাস্টারি ফলাচ্ছে।
8: ওটা মাস্টারি ফাস্টারি আমি মানি না, আমার মাদের ব্যবসা গ্রামে চলছে তো চলবে, তাতে যদি কেউ বাধা দিতে আসে তাকে আমি।
1: কি হলো, চুপ করে গেলে কেন, বলো কি বলতে চাও?
8: নন্টে গুরু, নন্টে নন্টে, এ কে
7: গুরু?
8: আমার আমার মাথার মধ্যে কেমন করছে নন্টে, আমি সহ্য করতে পারছি না নন্টে, আমি সহ্য করতে পারছি না।

0: A mi heredatzi nonbe! A mi hariagatzi! A mi hariagatzi!
1: Guru! Guru! Jab baba! Guru! Darao! Darao! A mi yabo tomar sange!
2: Kigo! Chup kore ki bhabcho?
3: Bhabji, Mamata, era ki ondhokar theke kono din firbe na?
2: Firbe! Nishchoi firbe! Tumi dekhlo, ek din tumi jitbei jitbe! Ekhon esho, snan kore খেতে এসো।
3: হ্যাঁ মমতা, আমাকে জিততেই হবে। আলতারা গায়ের মাটি থেকে নিরক্ষরতার অভিশাপ দূর করে আমি বইয়ে দেব শিক্ষা, সভ্যতা, প্রগতির হাওয়া।
4: হাওয়া বুঝলি, যুগের হাওয়া। তা না হলে যে হাতে পাচন বাড়ি নিয়ে মাঠে গরু জড়াত, সে হাতেই সবাই বই নিয়ে বিদ্যে ধাও দিগ্গজ হচ্ছে। একটু আসতে টেপ বাবা, একই মোশের গা পেয়েছিস
5: না করতে গন্ডারে?
4: কি বললি মুখ্য?
5: আগে কথা, মুখ ফসকে বেরিয়ে গেল।
4: মুখে আটা দিয়ে আটকে রাখো, আর যেন যেখানে সেখানে না ফসকায়, বুঝেছো বাবা? কলিঙ্গ
5: আপনার মুন্ডু, এতবার বলি আমার নাম ভুজঙ্গ।
4: বললো হ্যাঁ রে, তোকে যে বলেছিলাম ওই কুন্দন বেটাকে ডেকে আনতে।
6: ডাকতে হবে না চক্রবর্তী কর্তা, ডাকতে হবে না, আমি নিজেই এসেছি।
4: এসো বাবা এসো, করি হে মাধব। তা বাবা শুনলাম নাকি ছোট মাস্টার এবার তোমার মদের ব্যবসা বন্ধ করতে একবারে উঠে পড়ে লেগেছে, তা তুমি ওকে একটু টাইট করে দিতে পারছ না?
6: দেব দেব, একদম খেল খতম করে দেব।
1: গুরু এমন দায় দেবে যে মাস্টার বেটার চোখে সর্ষের ফুল দেখবে।
4: হরি হে মাধব, সে বিশ্বাস তোমাদের উপর আমার আছে।
6: সেদিন মাস্টারের বাড়ি গিয়েছিলাম ছোমর গাওনা বন্ধ করে তোমার বদলা নিতে, হঠাৎ মাস্টারের বউতে এসে পড়ল, আমার কেমন যেন সব ঘুরিয়ে গেল। মনে হলো আমার মরা মাঠে এসে দাঁড়িয়েছে আমার সামনে। এবার না, এবার আমি ওকে সহজে ছাড়বো না।
4: ছেড়ো না, ছেড়ো না বাবা কুন্দন, ছেড়ো না। তোমার মুখের খাবার যে কেড়ে নিতে চায় তাকে সহজে ছেড়ো না।
1: সে আর বলতে
4: বাবা বিহঙ্গ,
5: এই দেখো আবার ভুল, ভেত্তারি ভুজঙ্গ।
4: যা তো বাবা, তো ছোট কর্তাকে বলতো ভাঙা কাঠের বাস্কটার মধ্যে 200 টাকা আছে নিয়ে আসতে।
5: যেটাছি
4: হরিণ নাম করে রমরমা করে মদের ব্যবসা চালিয়ে যাও বাবা কুন্দ।
6: চক্রবর্তী কর্তা,
4: দেব দেব, যত টাকা লাগে আমি দেব।
1: আপনি দেবেন?
4: হরি হে দীনবন্ধু, দেব না। তোমাদের রুটি রোজগার পথ বন্ধ হয়ে যাবে আর আমি চোখ বন্ধ করে থাকব।
5: এই নিন টাকা,
4: দাও। হরি হে দীনবন্ধু, এই নাও বাবা কুন্দন।
5: বাবা
4: এই দেখো, আবার আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? টাকাটা কুন্দনের ব্যবসায় লাগবে। নাও বাবা নাও, পরে আরো দেব, শুধু তোমরা আমার পাশে পাশে একটু থেকো।
6: থাকবো চক্রবর্তী কথা থাকবো, একদিন আমার বাপটা অভাবের জ্বালা মেটাতে জমি জমা সব খুইয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে শেষে মরে নিজের জ্বালা জুড়িয়েছে। আর মা মা আমাকে নিয়ে লোকের দুয়ারে দুয়ারে এক মুহূর্ত মাতের জন্য ঘুরে ফেলে শেষে আমাকে একা ফেলে একদিন গলায় দড়ি দিয়ে পড়েছে।
1: গুরু
6: আর আজ মাথাইতে টাকা, মুঠো মুঠো টাকা আমার হাতে। মুঠো মুঠো টাকা আইনতে।
5: আপনি মদের ব্যবসা করতে কুন্দনকে টাকা দিলে?
4: হ্যাঁ দিলাম,
5: কিন্তু এটা তো অসামাজিক কাজ।
4: গ্রামে অসামাজিক কাজ যত বাড়বে আমাদের সিন্ধুক তত ভরবে, বুঝলে শোনার চাঁদ?
5: এটাই কিন্তু শেষ কথা নয় বাবা, এটাই কিন্তু শেষ কথা নয়। মনে রাখবেন, নিরক্ষরতার অভিশাপে আজ যারা মুখ, যাদের বুকে নাই আশা, শিক্ষার আলোয় এসে একদিন তাদের মুখে ফুটবেই প্রতিবাদের ভাষা।
4: ওদের আশা সে তো কুয়াশা।
7: কুয়াশা কেটে গিয়ে ঝলমলে রোদ উঠেছে। ময়না র ময়না
2: বলি, চেচি গা মাথায় করছিস কেন রে বুড়ো?
7: আরে আমার গামছাটা এনে দে তো একবার, ওই চক্রবর্তী কর্তার বাড়ি ঘুরে আসি।
2: কেন?
7: ওই ঘরে তো একটা কানা করিও নেই, দেখি যদি কিছু জোগাড় করতে পারি।
2: না, চক্রবর্তী কর্তার কাছে তুই যাবি না।
7: না যাবে নাই, তুই কুন্দন বাবুর ব্যবসা করবি না, আমিও ঘরে হাত পা মুড়ে বসে থাকবো। বলি পেট চলবে কি করে?
6: বইয়ের পাতা চিবিয়ে
2: কুন্দন বাবু,
6: এই নে আগাম 100 টাকা, কাল থেকে লাইনে নেবে। বল
2: না, নেব না তোর টাকা।
7: ও অমত করিস না ময়না, অমত করিস না, নিয়ে নে।
2: মদ আমি তুলবো না।

0: ওরে ওরে ময়না, তোরে পুরো মাথার দিকে একবার তাকিয়ে দেখ। ওরে দুদিন পেটে আমার কিছু পড়েনি, আর যে আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না রে, আমি যে সহ্য করতে পারছি না
1: বাবা। বেশ কুন্দন বাবু, নিলুম তোর টাকা, আবার আমি নিজেকে তোর কাছে বেচিয়ে দিলুম।
2: ভুল করিস নি ময়না, তুই ভুল করিস নি, ফিরিয়ে দে ওর টাকা, ওরে ফিরিয়ে দে, ওরে অন্ধকারে হারিয়ে চাস নে।
1: শ্রদ্ধা, আমরা যে অন্ধকারের জীব, আলোর স্বপ্ন দেখা আমাদের কপালে নেই রে চোদ্দা। মাস্টারটাকে বলো ময়না, ময়না আবার কালো আঁধারে হারিয়ে গেছে, হারিয়ে গেছে।
2: ময়না শোন, ময়না ময়না ময়না উড়ে গেছে ছোট কত্তা
3: নন্টে। মেলা ফ্যাস ফ্যাস না করে এখান থেকে কেটে পড়ো, আর তোমার গুরু ওই সাধু মাস্টারকে বলে দিও এগে কুন্দনলালের মদের ব্যবসা চলছে, চলবে চলবে নন্টে।
4: অভাবে সুযোগে ওরা এমনি করেই কি সরল মানুষগুলোকে শেষ করে দেবে, কিন্তু না, আমাদের তো থেমে থাকলে চলবে না, ওদের সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে,
5: এগিয়ে যেতে হবে। সব বাধাকে দুহাতে সরিয়ে আমাকে এগিয়ে যেতেই হবে, গায়ের মানুষগুলোর মুখে আমাকে হাসি ফুটিয়ে তুলতেই হবে।
1: খালি পেটে হাসি ফুটবে
5: কি বলছো তুমি মমতা?
1: তরি তরকারি দোকানের সদা কিছুই তো বাড়িতে নেই, হাড়ি চড়বে কি করে?
5: কিন্তু আমাকে যে একবার বাউরি পাড়ায় যেতেই হবে মমতা, নরেন বাউরির মেয়েটার খুব অসুখ।
3: পরের জন্য এমনি করে বেঁধে না থেকে এবার থেকে নিজের দিকে একটু তাকা বল খোকা।
5: দিনু কাকা,
3: আজ পাঁচ দিন পর বৌমার ঝড়, সেই নিয়ে সংসারের হাড় ভাঙা পরিশ্রম করে চলেছে।
5: সে কি মমতা তোমার জ্বর কই, আমায় তো কিছু বলনি।
3: কাকে বলবে, তুই তো তোর দেশ উদ্ধারই ব্যস্ত।
1: না না ও কিছু নয় গো। হ্যাঁ গো হ্যাঁ, আরে বাবা আমার কিচ্ছু হয়নি।
5: কিন্তু চন্দন ছোট বৌমা এরা কোথায়, এরাও কি একবার খেয়াল রাখতে পারে না?
6: হ্যাঁ খেয়াল রেখেছি বলেই তো তোমাকে বলতে এলাম দাদা।
5: কি
6: তুমি যেভাবে গায়ের ছোট লোকগুলোকে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছো, তাতে তোমার সঙ্গে আর আমার একসঙ্গে থাকা সম্ভব
5: না।
7: তাছাড়া আমাদের একটা মান সম্মান আছে, চন্দন একজন পাশ করা ডাক্তার, আপনার মতো রেও স্কুল মাস্টার নয়। কথা হচ্ছে মনিবে মনিবে, এর মধ্যে চাকরের নাক গলানো আমি একদম পছন্দ করি না।
1: ছোট তুই কি বলছিস, দিনু কাকা
7: তোমাদের কাছে কাকা হতে পারে, আমার কাছে চাকর ছাড়ার কিছুই
5: নয়।
7: আপনার গায়ের ছাত্রদের দেখাবেন, মনে রাখবেন আমি কনভেন্টে পড়া একটা বড় লোকের মেয়ে।
5: চন্দন
3: আমার শেষ কথা দাদা, আমি আজই পৃথক হয়ে যাব।
1: ঠাকুরপো তুমি তুমি তো আমার সেই চন্দন, যাকে আমি ছোটবেলায় না খাইয়ে দিলে খেত না, না ঘুম পাড়িয়ে দিলে ঘুমত না।
5: কার কাছে আফসোস করছো মমতা, তোমার ছোট্ট চন্দন আজ বড় হয়েছে, অনেক অনেক উপরে উঠেছে, ওর নাগাল আজ তুমি আর পাবে না। যা যা চন্দন, আমি তোকে পৃথক করেই দিলাম। স্নেহের বাঁধন থেকে আমি নিজের হাতে ওকে মুক্তি দিয়ে দিলাম।
3: বেশ তাহলে আমিও চললাম, আজই আমার অংশ আমি ভাগ করে নেবো।
5: কাকা বাপ মহারা দুটো ভাইকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছো, তোমার অপমান আমি কেমন করে মুখ বুঝে সহ্য করি বলো।
3: খোকা তুই বড় বোকা রে, চিরকাল পরের কথা ভাবলি, একবারও নিজের কথা ভাবলি না। ওরে তোদের কোলে পিঠে করে মানুষ করলেও আমি যে এবারই চাকর, চাকরকে চাকর বলবে এতে অপমানের কি বলবে, অপমানের কি আছে।
1: ঠাকুরপোকে তুমি ফেরাও গো, ঠাকুরপোকে তুমি ফেরাও। সকালে সকালে উজ্জ্বল সূর্যটা কেন কেন আমার চোখে ঝাপসা হয়ে যাচ্ছে।
5: মমতা
1: আমার নতুন বসানো ফুল গাছটায় ফুল ফুটেছিল, হঠাৎ হঠাৎ সেগুলো ছড়ে যাচ্ছে, ছড়ে যাচ্ছে।
5: মমতা মমতা তুমি অমন করছো কেন, মমতা তুমি অমন করছো কেন,
1: আমার চন্দন।

0: বৌদি মাটিতে পড়ে কেন?
1: কি দাদা, বৌদি যে অজ্ঞান হয়ে গেছে। এই মদন, ধর ধর, বৌদিকে শিগগির ও ঘরে নিয়ে যায়।
2: হ্যাঁ চলো চলো।
3: হারিয়ে যাচ্ছে, একটু একটু করে হতাশার অন্ধকারে হারিয়ে যাচ্ছে সত্য সুন্দরের সুন্দর স্বপন।
4: কত স্বপন দেখেছিল এই ময়না, একদিন বউ হয়ে শ্বশুর বাড়ি যাবে, ঠিক ঠিক এমনি করে ঘোমটা মাথায় দিয়ে সাজির বেলায় তুলসী তলায় প্রদীপ চালিয়ে বরের আশা পথ খেয়ে থাকবে, সারাদিন মাঠে খেটে আদুল গায়ে বর্তা বাড়ি ফিরে মিষ্টি করে থাকবে।
5: ময়না, একি রে, তুই ঘোমটা দিয়েছিস কেন? তোকে না ঠিক বউ বউ পড়া লাগছে।
4: মদ না
5: মনে হচ্ছে
4: কি

0: তাহলে আর দেরি কেন রে মদনা? আগামী ফাগুনেই ময়না তোর বউ হবে।
1: বউ হবে
0: কুন্দন বাবু?
1: ময়না লাইনে যাচ্ছে কেন?
2: আমি লাইনে যাবো না।
1: আমার যাবে কুন্দন বাবু, চাপ পাটা বিয়ে করবে। শোন, ময়না আমার কেনা, আগাম 100 টাকা দিয়ে ওকে আমি কিনেছি।
2: না, আমি কারো কেনা লয়, এই নে, এই নে তোর 100 টাকা, আমি তোকে ফেরত দিলাম কুন্দন বাবু।
1: আরে বা, বাউরি পাড়ার কাল লাগে নি আবার ফানা তুলেছে, তোর ফানা আজ আমি মুচেড়ে ভেঙে দেব। আবার এসেছো?
3: শুধু ও নয়, আজ আমি এসেছি
2: বিদ্যু বাবু।
3: হ্যাঁ বোন, আমি এসেছি সত্যবাবু নিরলস পরিশ্রমকে সার্থক করতে সরকারি সাহায্য নিয়ে। এই নাও, এই নাও তোমাদের বই, স্লেট, পেন্সিল।
1: কাজটা কিন্তু ভালো করলে না ছোট কর্তা? মনে রেখো আমার নাম কুন্দনলাল।
2: ছোট
4: ওরে বোন, আজ থেকে আবার নতুন করে বাঁচতে চেষ্টা কর।
1: তোমরা সবাই মিলে শপথ করে বলো, বাঁচতে হলে সবাই বাঁচার মতো বাঁচবো।
2: মদনা বাবা, তোরা সবাই বল, বাঁচতে হলে আমরা বাঁচার মতো বাঁচবো।
5: বাঁচতে হলে আমরা বাঁচার মতো বাঁচবো।
6: বাঁচবে না বৌমণি, আর বাঁচবে না।
7: দিনু কাকা,
6: বড় খোকা, ডাক্তারখানে গিয়েছিলে?
7: না দিনু কাকা।
6: বড় খোকা,
7: 20টা টাকা নিয়ে ডাক্তারখানায় যাচ্ছিলাম, পথে দিগম্বরের সাথে দেখা, বেচারির 3 দিন খাওয়া হয়নি, তাই
6: তাকে দিয়ে দিলি। ওরে বড় খোকা, তোকে আমি কি বলবো, যাই আমি নিজেই যাই।
7: দিনু কাকা,
6: আমি ডাক্তার।

0: বলারে আমি সহ্য করতে পারি না।
1: বিচিত্র এই পৃথিবী, নিজের ভাই পর হয়ে গেল, কিন্তু পর কেমন করে হয়ে গেল?
2: এটা কি গো মাস্টার দাদা?
1: বর্গজ দন্তন্য জন
2: আপন জন,
0: হারি বাগদি বাউরির দল হলো আপন জন, আর ভাই ভাই হয়ে গেল পর।
2: শ্রদ্ধাদা বাবু,
0: বাবা বাবা, ওই হাতে বাউরি পাড়ার ডাগর ময়না, তাই তো বলি কিসের লোভে বাড়িতে পাঠশালা বসে।
2: সবাই তোমার মতন নয় ঠাকুর,
0: বাবা প্রতিনিন্দে শুনে বুঝি সতীর গায়ে ফোসকা পড়ে গেল।
2: চন্দন,
0: নিজে তো মরতে বসেছ, সেদিকে খেয়াল আছে তোমার ওই পতি দেবতার?
2: চন্দন বেরিয়ে যা, বেরিয়ে যাও বলছে বাড়ি থেকে, কেন এসেছ এখানে? ঠিক হয়েছে, এরপরেও কেন
0: দাঁড়িয়ে আছো?
2: চলে এসো, চলে এসো চন্দন।
0: বেশ করবে, বলবে
2: ওদের ছায়া মারাতে আমার ঘৃণা করে। চলে এসো, চলে এসো,
0: যাচ্ছি। তবে যাবার সময় বলে যাচ্ছি, বেশি দিনে বাড়িতে চলবে না।
2: তুমি কেন অসুস্থ শরীরে এলে বৌদি? কাদা ছিটানো যাদের অভ্যেস, কাদা তো তারা ছিটাবে। ময়না তুমি অধম তাই বলিয়া আমি, এটা কি গো বৌদি? হর্ষ তয় তয় ম উত্তম উত্তম হইব না কেন?
3: তয় হর্ষ ময় হর্ষ তুমি অধম অধম ব লয়সি উন্তুস্ত আকার বলিয়া
0: কাকে বলবো? কে শুনবে আমার দুঃখের কথা? এই যে বেটা নচ্ছাড়, বলি সারা বাড়ি খুঁজে মরছি, তা তুই এখানে কি করছিস? ইকি রে, তোর হাতে বই
3: আগে না কর্তা।
0: তাহলে ওটা কি?
3: আগে এটা শনির পাঁচালি।
0: শনির পাঁচালি?
3: আগে হ্যাঁ কর্তা, আপনার সময়টা তো খুব খারাপ যাচ্ছে, তাই শনির পাঁচালি পড়াবো বলে ছোট কর্তার কাছে নিয়ে যাচ্ছিল।
0: তা বেশ তা বেশ, হরি হে মাধব, যা বাবা যা, ছোট কর্তাকে দিয়ে ভালো করে পড়াগে যা।
3: যে আজ্ঞা কর্তা।
0: আমার সঙ্গে থেকে থেকে বেটার ধর্মে খুব মতি হয়েছে।
4: নিজের মতি গতির পরিবর্তন করার চেষ্টা করুন চক্রবর্তী মশাই।
0: আরে বিডিও সাহেব যে আসুন আসুন, তাই গরিবের তোরে কি মনে করে?
4: আসতে বাধ্য হলাম, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে।
0: হরি হে মাধব, আমি ছাপোষা মানুষ, আমার বিরুদ্ধে অভিযোগ?
4: আপনি নাকি অসামাজিক কাজকর্মে ইন্ধন জোগাচ্ছেন?
0: মিথ্যে কথা বিডিও সাহেব, মিথ্যে কথা। হরির কৃপায় ভালো আছি তো, তাই লোকের চোখ টাটাচ্ছে।
4: আমি কিন্তু আপনাকে সতর্ক করে দিয়ে গেলাম চক্রবর্তী মশাই, এরপরে কিন্তু পুলিশকে জানাতে বাধ্য হব।
0: আর যারা গায়ের মধ্যে বেলেল্লাপনা করে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আপনি নালিশ জানাবেন না বিডিও সাহেব?
4: তাদের কথা বলছেন ডক্টর মুখার্জি?
0: কেন, আপনাদের ওই সত্য সুন্দর মাস্টার মহান সমাজসেবী
4: ডক্টর মুখার্জি, আপনি তার ছোট ভাই?
0: কেন সন্দেহ আছে নাকি?
4: না, ভাবতে কষ্ট হচ্ছে, এমন উদার মনের মানুষের এমন নিচ মনের ভাই হয় কি করে?
0: ওই ভিডিও ছাড়া তোমাকেও অপমান করে গেল চন্দন বাবাজি। আপনি কিছু ভাববেন না চক্রবর্তী কাকা, আপনি কিচ্ছু ভাববেন না। আজ আমি ওর উপর তোলার কাছে নালিশ জানিয়ে ওকে এখান থেকে ট্রান্সফার করিয়েই ছাড়ব, তবেই আমার নাম ডক্টর চন্দন মুখার্জি।
3: হরি হে মাধব, তাহলে আমি বাবা পঞ্চাননের স্থানে সোয়া পাঁচানা পুজো দেব?
5: দেবে না, দেবে না, ওই চোখ দুটো আমাকে কিছুতেই রেহাই দেবে না, ওই মুখটা আমাকে পাগল করে দেবে।
3: মালের ঘরে তুমি কি আবল দাবল বকছ মাইরি?
5: না রে নন্টে না।
3: তবে
5: জানিস নন্টে, মাস্টারের বউটাকে দেখে আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া মায়ের কথা মনে হচ্ছে। মনে হচ্ছে মা বলে ছুটে গিয়ে লুটিয়ে পড়ি ওর দুটো পায়ে, ওরে নন্টে মনের সাথে লড়াই করে। আমি হেরে গেছি রে নন্টে, আমি হেরে গেছি।

0: তোর গুরু সমাজ বিরোধী কুন্দনলাল মরে গেছে রে।
1: না না কুন্দন বাবু, তোমাকে আমাদের সাথে নতুন করে বাঁচার চেষ্টা করতে হবে।
2: ময়না
0: কি নিয়ে আমরা বাঁচবো রে? ময়না
1: এই বই নিয়ে।
0: ময়না
1: মাস্টারদা শেখানো পথই আমাদের বাঁচার পথ। এই পথে দেখাবে আমাদের অন্ধকার জীবনের লয়কার আলো।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে ময়না। ওরে নন্টে, মাস্টার বাবুর পথে চলে আমরা আলোর পথে ফিরে যেতে চাই রে। আমরা ফিরে যেতে চাই।
3: ময়নাকে নিয়ে সরে পড়তে চাই। হরি হে মাধব, এই সুযোগ কেউ কোথাও নেই। ময়না ময়না
1: কি কি আমারই ডাকে?
3: আমি রে ময়না।
1: একি চক্রবর্তী কর্তা, আপনি কি চাই এখানে?
3: ওকে চাই
1: চক্রবর্তী কর্তা। হাত ছাড়ো বলছি, নইলে আমি চেয়ে যাব।
3: কেউ আসবে না রে ময়না, কেউ আসবে না। তোর বাপে এতক্ষণ চোলাই খেয়ে মাঠে পড়ে আছে। আয় চলে আয়।
1: ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়।
3: ছেড়ে দেবো বলে তো ধরে নিলে ময়না। আয় আমার সঙ্গে আয়।
1: কোথায়
3: কোথায়? এই যে বাবা কুন্দন, দেখো না এই ফুচকে মেয়েটা আমাকে।
1: কুন্দন বাবু
3: ময় নাই ময়না চক্রবর্তী কর্তা। দেবো আরো 500 টাকা দেবো।
0: না টাকার লোভ দেখি আর আমাকে জানোয়ার বানাতে পারবে না চক্রবর্তী কর্তা। আজই তোমার শেষ দিন। এই গায়ের কোন মেয়েকে আর তোমার জন্য মরতে আমি দেব না। তোমাকে আমি
3: দেখো বাবাজি, দেখো কেমন করে আমাকে হেনস্থ করছে। হরি হে মাধব।
1: আপনি বিশ্বাস করুন এই কথা এক আপনি।
3: হরি হে মাধব, পুলিশের কোন সাক্ষী আছে?
4: আমি আছি কর্তা বাবু, আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছি।
5: চক্রবর্তী বাবু, এখন কি আপনি বলতে চান যে আপনার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা?
0: মিস্টার
5: বক্সি আরেস্ট।
6: অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকার জন্য আমি আপনাকে গ্রেপ্তার করলাম হরিয়ানা। চলুন আমার সাথে থানায় চলুন।
3: তুই ও শেষ পর্যন্ত ওদের দলে ভিড়ে গেলি বাবা উলঙ্গ।
4: না কর্তা, আমার নাম ভয় দীর্ঘ বর্গেজ ভুজঙ্গ।
3: হরি হে মাধব। চলুন চলুন দারোগা বাবু চলুন।
5: ডক্টর মুখার্জি
7: বলুন,
5: এইবার আপনার চোখ থেকে মিথ্যা অভিজাত্যের রঙিন চশমাটা খুলে ফেলুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনার দাদা একজন আদর্শবান শিক্ষক।
7: হ্যাঁ হ্যাঁ ঠিক, এতদিন এতদিন আমি মিথ্যা অভিজাত্যের মোহে
5: চল ময়না চল, আমরাও যাই মাস্টার বাবুর কাছে, যাই তার পাশে দাঁড়াই।
1: তারা চন্দন চন্দন তারা ভাই তারা, আমি এক্ষুনি তোর খাবার জোগাড় করে দিচ্ছি। করে
8: আবার তুমি বিছানা ছেড়ে উঠে এলে মমতা।
1: শোনো গো চন্দন, চন্দন যেন আমাকে ডাকছে।
7: দাদা বৌদি বৌদি আমাদের ছেড়ে চলে গেছে। আর কোনো দিন

0: আমার সাথে কুন্দনবাবু এসেছে। দেখি দাদা, মোদি মাটিতে শুয়ে কেন? মোদির কি হয়েছে?
1: আমাদের চলে গেছে। আমি যে তোমায় দেখে আমার চলার পথ বদল করে ফেলেছি বাগু। সমাজ বিরোধী গুন্ডাদের যে হাতে থাকতো ছুরি, সেই হাতে আজ বই। শোনো মা, শোনো, তুমিও শোনো, ময়না আমাকে পড়তে শিখিয়েছে, আমি পড়ানো করে পড়ছি। ময়রাশয় তুমি আর আমার মায়াকারে মা।

0: Amário
1: Mar. Tumi Amar Ma, Jatra Palati, Shunchilen. Rachana Ashok Kumar Ghosh, Poribeshonay Mahesh Sanket Natya Sanstha Shilpi Brindo. Obhinoye Chandan Shapon Pathok, Horihar Shotish Dash Bhujango Shekhar Kumar Rudra, Himanshu Manoj Mukhopadhyay Dinonath Nirmal Chakraborty, Kundal Lal Joydeep Odhikari, Nante Dibbendu De Madan Gourango Bhattacharya, BDO Krishna Pal Digambar, Kartik Ghatok Narohori Komal Krishna Majhi, Police Inspector Tridip Chattopadhyay Moina Munmun Ghosh Sheli Tapushi Ghosh Mamota Jyotsna Niyogi Kontho Sangeet Surokar Gourango Bhattacharya Tatshah Munmun Ghosh Abho Sangeet Porichalonay Robin Sinha Jantra Sangeete Chilen Kashinath Bagh Motilal Talukdar Gautam Bhattacharya Soumitra Sarkar Sanat Chattopadhyay Jhontu Ghosh O Robin Sinha Rachana Nirdeshana O Shottya Sundorer Bhumikay Ashok Kumar Ghosh
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গান শিল্পী শ্রেয়া ঘোষাল।

আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার তিন দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, অন্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, আন্তর্জাতিক

0: ক্ষেত্রের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে বিদেশমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ অভিন্ন এবং এই জটিল সময়ে দুদেশের মধ্যে আলোচনা গঠনমূলক ও সফল হবে বলে শ্রী জয়শঙ্কর আশা প্রকাশ করেন।
1: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. And in our meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent and to East Asia.
0: মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তিনি বলেন, সন্ত্রাসবাদের কারণে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আগামী শতাব্দীর গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একমত।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চার দিনের ভারত সফরে মার্কো রুবিও গতকাল এদেশে এসেছেন। উল্লেখ, কোয়াড হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, এই চারটি দেশের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত একটি মঞ্চ। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আগামী 26 তারিখে শুরু হওয়ার কথা। এই বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ও মার্কো রুবিও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাবের ক্রম পরিবর্তনশীল পরিস্থিতিতে ভারত সরকার ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বর্তমানে এই দেশগুলোতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং বাড়তি সতর্কতা অবলম্বন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে ইবোলা রোগের কোনো ঘটনা এখনও পর্যন্ত শনাক্ত হয়নি। উল্লেখ্য, কঙ্গো এবং উগান্ডায় ইবোলা রোগের প্রাদুর্ভাবের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছিল। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এগিয়ে রয়েছেন। 13 রাউন্ড শেষে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামজোটের প্রার্থী শম্ভুনাথ কুর্মীর চেয়ে 58,234 ভোটে এগিয়ে আছেন। গণনায় বিজেপি পেয়েছে 87,367 ভোট, সিপিআইএম পেয়েছে 29,133 ভোট। সিকিম আনুষ্ঠানিকভাবে ব্রহ্মপুত্র বোর্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে মনোনীত হয়েছে। সিকিম ব্রহ্মপুত্র নদীর সুরক্ষা, সেচ ব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার প্রস্তাব জমা দিয়েছে বলে সরকারি সূত্রে খবর। গুয়াহাটিতে অনুষ্ঠিত বোর্ডের সাম্প্রতিক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। অল ইন্ডিয়া রেডিওর 90তম বার্ষিকী উপলক্ষে আজ আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র একটি ম্যারাথন দৌড়ের আয়োজনের মাধ্যমে আকাশবাণী @90 উদযাপন করছে। 3 কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে মহিলা ও পুরুষ মিলিয়ে 50-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। উল্লেখ্য, 1936 সালের 8ই জুন প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া রেডিও ভারত চীন যুদ্ধের কিছু পরেই 1962 সালে আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র স্থাপন করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি চূড়ান্ত করতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনার পর এই চুক্তির বেশিরভাগ অংশই সম্পন্ন হয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ ব্যাপারে ঘোষণা করে ট্রাম্প বলেন, চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে এখন আলোচনা চলছে এবং খুব শীঘ্রই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে কথা বলতে ট্রাম্প ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর, জর্ডান এবং বাহরিনের নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। এদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সেদেশের সরকারি টেলিভিশনকে জানিয়েছেন, গত 1 সপ্তাহে আমেরিকা ও ইরানের অবস্থান অনেকটাই কাছাকাছি এসেছে। মার্কিনীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী বক্তব্য রাখারও অভিযোগ তোলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিপজ্জনক রাসায়নিকের আরও একটি ট্যাঙ্কের বিস্ফোরণ থেকে বিপর্যয় এড়াতে দমকলকর্মীরা বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছেন। লস অ্যাঞ্জেলসের গার্ডেন গ্রোব শহরের 1,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া প্রায় 50,000 মানুষের জন্য অতিরিক্ত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের

0: রাজধানী কোয়েটার চমন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় থাকা 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেলওয়ে স্টেশনে থামিয়ে দেওয়া হয়। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবুর ইউসুফজাই জানান, শহরে বিস্ফোরণের ঘটনার পর কোয়েটার সকল সরকারি হাসপাতাল সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের কিন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 82। শুক্রবার বিস্ফোরণের সময় 247 জন শ্রমিক খনিতে ছিলেন, যাদের মধ্যে 2 শ্রমিক এখনও নিখোঁজ। ঘটনার পরেই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। চীনের খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় সামাজিক মাধ্যমের এক পোস্টে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। 125তম ফ্রেঞ্চ ওপেনের আসর আজ প্যারিসে শুরু হচ্ছে। 25তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের লক্ষ্যে নিজের অভিযান শুরু করবেন নোভাক জোকোভিচ। তিনবারের এই চ্যাম্পিয়ন এবং তৃতীয় বাছাই খেলোয়াড় আজ রাতে কোর্ট ফিলিপ সাত্রিয়েতে অনুষ্ঠিত সেশনের শুরুতে ফরাসি বিগ সার্ভার জিওভানি এমপেতাসি পেরিকার্ডের মুখোমুখি হবেন। দ্বিতীয় বাছাই এবং 2024 সালের ফাইনালিস্ট আলেকজান্ডার জাভেরেভ এবং সপ্তম বাছাই টেলর ফ্রিৎজও উদ্বোধনী দিনে পুরুষদের সিঙ্গলসের লড়াইয়ে নামা অন্যতম প্রধান খেলোয়াড়দের তালিকায় রয়েছেন। ফিফার অনুমোদনের পর ইরানের ফুটবল দল 2026 বিশ্বকাপে তাদের বেস ক্যাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ এক বিবৃতিতে জানান, টুর্নামেন্টের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ফিফা তাদের এই অনুরোধে অনুমোদন দিয়েছে। 2027 সালের শুরুতে এই টুর্নামেন্টের আগেই ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ গ্রহণ করা হল। উল্লেখ্য, বিশ্বকাপের সময় অ্যারিজোনার টাকসানের পরিবর্তে ইরান মেক্সিকোর তিজুয়ানায় অনুশীলন করবে। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। তিনি 10.09 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে তার ব্যক্তিগত সেরা সময় ছিল 10.17 সেকেন্ড। কমনওয়েলথ গেমসে যোগ দেওয়ার জন্য যোগ্যতা মান 10.16 সেকেন্ড। দ্বিতীয় স্থানাধিকারী অনিমেষ কুজুর দৌড় শেষ করেন 10.2 সেকেন্ডে। তিনি যোগ্যতা মান পার হতে ব্যর্থ হন। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বিকেল 3:30 মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। এই খেলা শুরু হবে 7:30। 79তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন গতকাল জেনেভায় শেষ হয়েছে। সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলি মানব স্বাস্থ্য সুরক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণ করেছে। সম্মেলনের মূল ভাবনা ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য পুনর্গঠন একটি যৌথ দায়িত্ব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কেবলমাত্র এই দুই দেশের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে তাঁর প্রতিনিধি পর্যায়ের বৈঠক চলছে। ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আফ্রিকার 3 দেশ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কোয়েটার এক রেল স্টেশনে বিস্ফোরণে 30 জনের মৃত্যু। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে পুরুষ বিভাগে জাতীয় রেকর্ড করে সোনা জিতেছেন গুরুন্দরবীর সিং। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। প্রথমেই আমরা শুনে নেব ইস্টার্ন ব্লুজের একটি গান।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:13 এবং বাংলাদেশ সময় বিকেল 4:01 অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 29.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা আজ সর্বোচ্চ 91% এবং সর্বনিম্ন 64%। গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গ গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি। সমুদ্রে যাওয়ার জন্য মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো রকম কোনো নিষেধাজ্ঞাও জানানো হয়নি।

পরেই 3:35 মিনিটে শুনবেন অনুরোধের আসর। 4:05 মিনিটে মহিলাদের আসরে আজ রসময়ী, উপস্থাপনায় তাবাসসুম আরা এবং উবা মৈত্র। 4:35 মিনিটে ষোলো আনা বাঙালিতে শুনবেন মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেলের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে পঙ্কজ চক্রবর্তী। শুনবেন আর আজের প্রথম পর্ব, সম্পাদনা দীপজ্যোতি কর এবং প্রযোজনা দুর্বাদে। 5:05 মিনিটে আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকব তানিয়া বন্দ্যোপাধ্যায়। 5:50 মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন সাম্য বাঁক। 6:20 মিনিটে ক্ষেত খামারের কথাতে শুনবেন মহামঞ্চের জীবন, মহাজীবন। শুনবেন এর দ্বিতীয় পর্ব, আলোচনায় থাকবেন অনল চক্রবর্তী, কাকলি চৌধুরী, চৈতালী মল্লিকের সঙ্গে তনয়া বিশ্বাস। 6:50 মিনিটে আপনার স্বাস্থ্যতে শুনবেন জলবাহিত রোগ থেকে সাবধান, এ বিষয়ে কথিকা বলবেন ডক্টর তুষার কান্তি সাহা। 6:55 মিনিটে মাফ করবেন 7টায় নাটক নূরজাহান, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি। 7:45 মিনিটে শুনবেন নান্দনিক, নান্দনিকে শুনবেন সাহিত্যিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শ্রীরূপা মুখোপাধ্যায়। শুনবেন এর প্রথম পর্ব। এরপর রাত 8:15 মিনিটে থাকবে বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়। 9:15 মিনিটে বিশ্ব পরিক্রমা। 9:45 মিনিটে শুনবেন গ্রন্থ পরিচয়, গ্রন্থ পরিচয়ে থাকবে সুব্রত রুদ্রের সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ। রাত 10টায় বাংলা সংবাদ। 10:15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ থাকবে খেয়াল, পরিবেশনায় সুনীল চট্টোপাধ্যায়, রাগ বাগিশ্রী। রাত 10:45 মিনিটে উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গানে, উপস্থাপনায় থাকবেন কেয়া মুখোপাধ্যায়। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিলাম আজ দ্বিতীয় অধিবেশনে কি কি অনুষ্ঠান থাকছে তাদের জন্য।

এখন শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আজ অর্থাৎ 24 মে 2026 রবিবার আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে কি কি অনুষ্ঠান থাকছে তাদের জন্য একটু

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুরোধের আসর। আমার এপার ওপারে দুই পারের শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আর অনুরোধের আসরে আজ প্রথম গানটি শুনব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বাঘিনী ছায়াছবি থেকে। গানটির জন্য অনুরোধ করেছেন যারা, তারা হলেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি ও লালন ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে। আপনাদের জন্য রইল আপনাদের পছন্দের গান।

শুনছিলাম বাঘিনী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি। আর এর পরের গানটি জন্য যারা অনুরোধ করেছেন তারা হলেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী প্রধান, আরুষি প্রধান এবং তাপস গিরি। তারা অনুরোধ করেছেন উত্তর আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। শুনতে চেয়েছেন এসো শ্যামল সুন্দর এই রবীন্দ্রসঙ্গীতটি। রইল আপনাদের জন্য আপনাদের পছন্দের গান।

অনুরোধের আসর শুনছেন, আর অনুরোধের আসরে রবীন্দ্রসঙ্গীতের পর এর পরের গানটির জন্য যিনি অনুরোধ করেছেন তিনি হলেন সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে। শুনতে চেয়েছেন শিপ্রা বসুর কণ্ঠে এই গানটি। রইল আপনার জন্য আপনার পছন্দের গান।

আকাশবাণী মৈত্রীতে শুনছেন অনুরোধের আসর। অনুরোধের আসরে এর পরের অনুরোধটিও এসেছে দমদম থেকেই। এবার এসে দমদম নাগের বাজার থেকে অনুরোধ করেছেন মানুষ কুমার সেনগুপ্ত। শুনতে চেয়েছেন হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গানটি। রইল আপনার জন্য।

অনুরোধের আসরে হৈমন্তী শুক্লা বলছে যে আমার বলার কিছু ছিল না, কিন্তু এখনও অনুরোধের আসরে আমাদের তো কিছু বলার আছে, কারণ শ্রোতা বন্ধুদের অনেক অনুরোধ এখনও শোনানো বাকি। আর পরের অনুরোধটি যিনি পাঠিয়েছেন তিনি খানাকুল হুগলি থেকে, কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে শুনতে চেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে বাগিচায় বুলবুলি। আর যারা অনুরোধ করেছেন তারা হলেন চন্দন কুমার রায়, রাজশ্রী রায়। রইল আপনাদের জন্য আপনাদের পছন্দের এই গানটি।

শুনছেন অনুরোধের আসর। আর অনুরোধের আসরে যদি আপনার পছন্দের বা আপনার অনুরোধের গান শুনতে চান, তাহলে দেরি না করে চটপট চলে আসুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে। সেখানে এসে অনুরোধের আসর এই কমেন্ট বক্সে আপনার পছন্দের গান বা অনুরোধের গান জানান, তার সাথে শিল্পীর নাম, আপনারা যারা অনুরোধ করছেন তাদের নাম এবং কোথা থেকে অনুরোধ করছেন অবশ্যই জানাতে ভুলবেন না। চলে যাব পরের অনুরোধে। পরের অনুরোধটি এসেছে চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে। অনুরোধ করেছেন এস এম ছবেদ আলী। আপনি শুনতে চাইছেন পিতা পুত্র ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। রইল আপনার জন্য।

অনুরোধের আসরে শুনছিলেন পিতাপুত্র ছায়াছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে তীর বেঁধা পাখি। আর আজকের অনুষ্ঠানের একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের অনুরোধের আসরের শেষ গানটির জন্য অনুরোধ যারা পাঠিয়েছেন তারা হলেন মৌমিতা ভট্টাচার্য, অদ্রিতা ভট্টাচার্য সাটুই মুর্শিদাবাদ থেকে। শুনতে চেয়েছেন সুমিতার কণ্ঠে এই গানটি। রইল আপনাদের জন্য আপনাদের পছন্দের এই গান।

সুমিতার এই গানের সঙ্গে সঙ্গে আজকের অনুরোধের আসর এখানেই শেষ করলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম তানিয়া বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে মহিলাদের আসর, আজ শুনবেন রসময়ী, উপস্থাপনায় তাবাসুম আরা এবং উমা মৈত্রী।

0: আজকের রসময়তে আপনাদের হক গোলরে স্বাগত জানাই।
1: দুই বাংলা সকল শ্রোতা বন্ধুদের আজকের অনুষ্ঠানে জানাই স্বাগত।
0: এখন কথা কই,
1: হ্যাঁ বলো রসময়।
0: এই যে আমরা দুই বাংলার হক গোল বন্ধুদের স্বাগত জানাইতেছি, এর মধ্যে আমাদের ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, এবং আমরা একখান কথা তো না কইলেই নয় যে কথাটা হকগোলের আগে করা উচিত আছিল, সেইটা হইতেছে যে সারা পৃথিবীর মন জয় করছিল যে স্বামীজি, তার প্রথম কথাখান আসিল আমাদের সকল ভাইয়েরা এবং বোনেরা। এই যে ভাইয়েরা এবং বোনেরা, এই কথাখান মধ্যে একখান ম্যাজিক আছে,
1: একটা দুর্দান্ত আবেগ আছে, একটা ভীষণ সুন্দর একটা আবেদন আছে, যেটা মানে সারা দিতে সকলে বাধ্য হয়, এটাই বোধহয় তুমি বলতে চাইছো।
0: এইটা যদি তুমি, এই যে তুমি একটা খুব সুন্দর কথা কইলা, তবাসুম একখান কথা কই, এই যে ভাইয়েরা এবং বোনেরা, আমরা কত সহজ কইরা কইয়া ফেলাই, অনেক সময় খেয়ালই করি না যে তুমি আমার ভাইয়ের মতন, তুমি আমার বোনের মতন, এটা তো আমরা কই, বা নিজের ভাই বোন তো আছেই।

0: কিন্তু এই কথাখানের মধ্য দিয়া আমরা সারা পৃথিবীর মন জয় কইরা ফেলাইতে পারি বা আমাদের আশেপাশের হকগুলোর মন জয় করে ফেলাইতে পারি, এমনকি আজকের এই দিনে দাঁড়াইয়া কইতে পারি আমরা যে অনেক রকম আমরা যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি কইয়া থাকি বাংলায়, মানে অপরাধমূলক যা যা কাণ্ড ঘটে,
1: কর্মকাণ্ড
0: ঘটে, তার থেকেও আমরা কিন্তু আমাদের সমাজকে বাইর কইরে আনতে পারি শুধুমাত্র এই ভাই আর বোনের মতো কইয়া, সেইটাকে যদি ঠিকঠাক সম্মান দিতে পারি শব্দগুলো।
1: একদম তাই, একদম তাই। এবং রসময় এই যে ভাই বোন এবং আমাদের এই যে ভ্রাতৃত্ব বোধ নিয়ে এতগুলো কথা যে বলছে, তার কারণটা আমি একটু বলি
0: প্লিজ।
1: হ্যাঁ, সেটা হলো আজকে 24শে মে এবং আজকে কিন্তু ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ন্যাশনাল দুটোই ব্রাদার্স ডে, অর্থাৎ ভ্রাতৃত্ব দিবস। এবং এটার একটু ছোট করে একটু ইতিহাসটা বলি, সেটা হলো যে এটা 2005 সালে প্রথম শুরু হয়েছিল, মানে কথিত আছে আর কি, সি ড্যানিয়েল রোডস অ্যালবামার, সেখানকার সি ড্যানিয়েল রোডস প্রথম আমাদের জীবনে ভাইয়ের যে ভূমিকা আমাদের সমাজে এবং আমাদের পরিবারে সমস্ত জায়গায় ভাইয়েদের যে ভূমিকা সেটাকে সম্মান জানানোর জন্য প্রথম শুরু হয়েছিল।
0: এইখানে একখান কথা তো কন লাগে, হ্যাঁ, এই যে পরিবারে ভাইয়ের একখান ভূমিকা আছে, তুমি একখান কথা কও যে ভাই, ভাইয়ের যে ভূমিকা, ভাইরে কন হয় যে তুমি বাড়ির যিনি বড় ভাই তিনি পিতার লাহান
1: পিতৃতুল্য, একদম ঠিক,
0: এমনকি তার যিনি স্ত্রী হইয়া আয়েন অর্থাৎ বড় বৌদি, তারে করা হয় যে তুমি একেবারে মায়ের মতন, তিনি মাতৃতুল্য। এবং আমরা কিন্তু প্রচুর সংসারে এটা দেখছি, আর এই শুধু দেখুন না, আমরা প্রচুর গল্পে উপন্যাসে, বিশেষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের কথা তো কইতেই হয়, আমরা কিন্তু দেখছি। আর এই সব কিছু কইতে কইতে একখান কথা তোমারে কই, এইটা হইতেছে যদি নিজের বাড়ির দিকে তাকাই, এটা একেরই একখানা ব্যক্তিগত একটা অনুভূতির কথা কইতে আসি, আমার তো ভাই বোন কেউ নাই, কিন্তু আমার মায়ের 5 বছর বয়সে তার বাবা চলে গেছিলেন, একটা স্ট্রোক হইয়া, তাদের যে হকগোল ভাই বোনেরে আমার বড় মামা মানুষ করছেন, তারা কিন্তু ওই দাদারে পিতার সম্মান দিছে, বরাবর দিছে। এইটা কিন্তু আমি আমার পরিবারের কথা কইলাম, তুমি দেখবা যে তোমার চারিদিকেও এরকম বহু পরিবার রয়েছে যারা কিন্তু ভাইরে পিতার সম্মান দিতে
1: দিয়ে থাকে। আরও একটা কথা তোমার কথাতেই আমার মনে হলো, যেটা একটু বলি, সেটা হলো এখন দেখো, এখন যেহেতু এটা অবশ্য সময়েরও একটা প্রয়োজন যে সবাই সিঙ্গেল চাইল্ড বেশিরভাগ, তাই না, হয় ছেলে একটা অথবা একটা মেয়ে, ফলে একটা ছেলে সেও কিন্তু বুঝবে না যে তার বোন হলে কেমন হতো, বা একটা বোন মানে একটি মেয়ে সেও বুঝবে না তার ভাই হলে কেমন হতো, বা তার পরবর্তী যে সম্পর্কগুলো, মানে মামা পরবর্তীকালে সে মামা বলে একটা যে ফিগার আছে, বা এবং সেটা যে কতটা আপন, বা মাসি সেটা যে কতটা আপন, এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে, হয়তো কাজনের তরফ থেকে থাকবে, তুতো থাকবে, কিন্তু নিজের মামা নিজের মাসি এগুলো কিন্তু কিছুদিন পর হয়তো আর থাকবে না। যাই হোক, আমরা ভ্রাতৃত্ব নিয়ে অনেক কথাই বললাম, রসময় এরপরে
0: একখান কি গান ফুননা লই?
1: হ্যাঁ, আমিও সেটাই বলছি, একটা কি গান শোনাবে আমাদের?
0: একখান গান ফুননা লই, গানের পরে ফিরাইতাছি।

0: গানের পরে এই যে আমরা ফিরে আইলাম, আরেকখান কথা তো কোন লাগবো।
1: হ্যাঁ বলো।
0: আজকে তো 24শে মে,
1: আজকে 24শে মে,
0: কালকে 25শে মে,
1: 25শে মে, স্বাভাবিকভাবে
0: 25শে মে একখান মজার দিন,
1: মজার দিন আছে।
0: এইটা হইতাছে তোয়ালে দিবস,
1: তোয়ালে দিবস,
0: হ্যাঁ
1: তোয়ালে নিয়ে,
0: তোয়ালে নিয়ে দিন আছে।
1: আচ্ছা,
0: এইখান ওই যে আমাদের গুগল দিদি আছেন না, তিনি আমাদের হকগুল কিছু সব সময় আমাদের আপডেটেড কইরা দেন, মানে মাঝে মাঝে এই বাংলায় কইতে আসে আর কি, আপডেটেড কইরা দেন।
1: আচ্ছা,
0: অর্থাৎ আগুয়ার হেন। হম, তো তোয়ালে দিবস না, আমার কিরকম একটা মজা লাগলো, হকগুলির বাড়িতে আসেন, এটা একেবারে অপরিহার্য। আচ্ছা, কেন তোয়ালে দিবস, এইটা কি তুমি আগে কইয়া দিবা?
1: তোয়ালে দিবস তুমি বলার পরে, হ্যাঁ আমিও দেখলাম যে তোয়ালে দিবস নামে একটা বটেই একটা দিবস আছে, কিন্তু মানে টাওয়েলস ডে যদিও।
0: তোমার কি মনে হইতেছিল আমি তোমার লাগে ইয়ার কি মারতে আসি?
1: না না, প্রথম শুনলাম তো। তো সেই টাওয়েলস ডের একটা ছোট ইতিহাস রসময় আমায় বলতে বলছে, তো সেই ছোট ইতিহাসটা একটু বলি।
0: মহাকাশে যাওয়ানের লাইকা তোয়ালে কতখানি গুরুত্বপূর্ণ, হেইটা নিয়ে একজন একখান বই রচনা করছিল।
1: ছোট করে ইতিহাসটা একটু বলার চেষ্টা করি। টাওয়াল ডে বা এই যে তোয়ালে দিবস, সেটা কিন্তু এই যে 25শে মে সেলিব্রেট হয়ে থাকে বা উদযাপন হয়ে থাকে, সেটা কিন্তু আসলে একজন লেখকের প্রতি তার যে ভক্তরা তাদের একটা ট্রিবিউট। এখন সেই লেখকের নাম কি?
0: ডগলাস অ্যাডামস।
1: ডগলাস অ্যাডামস। এবং কোন বিশেষ লেখার জন্য ট্রিবিউটটা দেয়া হয় সেটাও একটু আমাদের বলে দাও। সেটা ডগলাস অ্যাডামসের লেখা দ্য হিচিকার্স গাইড টু দ্য গ্যালাক্সি।
0: মহাকাশে তোয়ালের যে কতখানি মহাকাশচারী,
1: হ্যাঁ মহাকাশচারী, ব্যাপারটা এরকম যে সে পৃথিবী সম্ভবত কোন এলিয়েন দ্বারা ধ্বংস হয়ে গেছে, সে এবার যাচ্ছে মহাকাশে অন্য কোন গ্রহের সন্ধানে। এই হলো মোদ্দা কথা। এবার তুমি বলো
0: সেখানে সেই মহাকাশচারীর
1: সম্পর্ক,
0: তোয়ালে যে তার কি পরিমাণ তার জরুরি একখান কি কইয়াম, মানে উনি লেখার মাধ্যমে কইতে আসেন যে জরুরি একখান জিনিস না, প্রায় তার অস্ত্র হইয়া দাঁড়ায়।
1: আচ্ছা, মানে একটা তার অস্তিত্বের একটা অংশ,
0: একটা অংশ হইয়া দাঁড়ায়। তো এইটা তো লেখা, কিন্তু তুমি কও দেখি বাড়িতে তোয়ালে লইয়া তাণ্ডব কুরুক্ষেত্র হয় নাই এরকম কোন বাড়িটা আছে? প্রত্যেকের আলাদা আলাদা তোয়ালে অথবা গামছা। গামছা হইতেছে কি বলতো, তোয়ালের একেবারে বাঙালি সংস্করণ,
1: একদম একটা ঘরোয়া সংস্করণ,
0: একেবারে ঘরোয়া সংস্করণ। তো এই তোয়ালে অথবা গামছা প্রত্যেকের নিজের নিজের একখান থাকে। তোমার তোয়ালে তোমার আগে গিয়া কেউ ভিজাইয়া দিছে, তুমি তো সাংঘাতিক রাইকা যাইবা। হ্যাঁ, এইখান আবার একখান হচ্ছে ভিজা তোয়ালে খান বা গামছা খান, কেউ বিছানার উপর ফেলায় রাখা দেখতে আসো। আবার অনেকে আছে সাদা তোয়ালে ছাড়া হে ব্যবহারই করতে চায় না, আবার ওই সাদা তোয়ালের মাঝখানে একখান দাগ, এটা চোখে নজরে আয় না, এইটা লইয়া বাড়িতে একেবারে তুলকালাম হইয়া যায়। এইরকম তো অজস্র ঘটনা ঘটতেই থাকে।
1: এই ভদ্রলোক যদি বিদেশি না হয়ে তিনি যদি কোনো ভারতীয় লেখক হতেন, তাহলে অবশ্যই সেটা মানে তোয়ালে কাহিনী ভার্সেস গামছা কাহিনী, এরকম একটা কিছু শীর্ষক হতেই পারতো তার লেখার।
0: আর আরেকখান কথা কই, যখন মায়েরা শুরু থাকে, হ্যাঁ সেই তোয়ালে বা গামছা চুলে জড়াইয়া সেই চুলে খোপা বাইন্ধা, এটা করে নাই এমন কোন বাঙালি মায়া নাই। এইটা আগেও হইতো, হোটেলের জল ঠিকঠাক আছে কিনা, তার ওয়াশরুম ঠিকঠাক আছে কিনা, আর তারপর তার তোয়ালে ঠিকঠাক আছে কিনা, তোয়ালে প্রতিদিন পাল্টাইয়া দেয় কিনা,
1: বিছানাপত্র এবং তোয়ালে।
0: লোকে বিছানার চাদর একদিন মানে সাইড়া দিতে পারে, কিন্তু তোয়ালে প্রতিদিন পাল্টাইয়া দিতেই হইব। এবং বড় তোয়ালে, ছোট তোয়ালে, মাঝারি তোয়ালে, তোয়ালের বিভিন্ন রকম সাইজ লইয়া লোকের যে কত চিন্তা, আমরা যদি তোয়ালের চিন্তাটা পাল্টাইয়া ওই বিজ্ঞানে দিতাম, তাহলে বোধহয় বিজ্ঞানে আরো ওখানে অগ্রগতি হইয়া যাইত।
1: রসময়ী তোয়ালে নিয়ে আমাদের কথা হয়তো শেষ হবে না, তবে আমরা শুধু কথা বললেই তো হবে না, আমাদের আরো একজনের কথা শুনতে হবে। সেটা হলো আমাদের এই এক বন্ধু সুস্মিতা, সুস্মিতা বিশ্বাস, আমাদের মহিলা মহলের এক বন্ধু। সেই সুস্মিতা আরেকজনের, তিনি কিনা একজন হোম মেকার, রেখা রায় তার নাম, তার একটা ছোট বক্তব্য তুলে ধরেছে এই তোয়ালে, যেটা তুমি বলছিলে তোয়ালে ভার্সেস গামছা, এটা নিয়ে তার কিছু বলার আছে। তো তার কথাটা আমরা একটু শুনে নিই।
0: ফুন্নালুই।
2: আজকে আমরা কথা বলবো তোয়ালে নিয়ে। মজার বিষয় না? হ্যাঁ, আলোচনাটাও যথেষ্ট মজার, কারণ যখনই আমরা তোয়ালের কথা বলি তার সঙ্গে মনে আসে গামছার কথা। গামছা আর তোয়ালে যেন ঠিক মেজাজি বড় ভাই আর একজন সহজ সরল ছোট ভাই। ভাই বোন যা হোক হতে পারে, কথাটা সেটা নয়, কথা হলো গামছা যেন তার নিজের ওজনের মতোই হালকা পলকা ঘরের জিনিস, তার ব্যবহারও ছাপোষা, আর তোয়ালে খানিক ভারী গম্ভীর গোছে, সম্ভ্রান্ত আর আভিজাত্যপূর্ণ তার ব্যবহার। আজকে এই মজার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন অতিথি বন্ধু রেখা রায়। আমরা শুনে নেব তার ব্যক্তিগত মতে তোয়ালের কি ব্যবহার, বা সেই সঙ্গে গামছার তুলনা করলে তিনি কোন দিকে বেশি ভোট দেবেন।
3: তোয়ালে আমার বিশেষ পছন্দের নয়, কারণ বাড়িতে গামছা ব্যবহার করা অনেক সুবিধে, পরিষ্কার করা, শুকনো করা অনেক তাড়াতাড়ি হয়, আর খুব আরাম, মানে কি বলি, মানে ব্যবহার করে, গামছা ব্যবহার করে যেরকম আরাম পাওয়া যায় তোয়ালেতে, কিন্তু সেই আরাম বা সুখ আমার কোনোটাই লাগে না। তা আবার এটাও ঠিক যে গামছা সব জায়গায় ব্যবহার করা যায় না, গামছা তো ঘরেই ব্যবহার করা হয়, আর বাইরে বেরোলে কিন্তু সেই তোয়ালেটাই নিয়ে যেতে হয়। তা তখন লোকজনের সামনে তোয়ালে বার করার একটা, মানে একটা সম্মানের ব্যাপার, গামছা বার করতে কেমন একটা লজ্জা লজ্জা করে। তখন তোয়ালে আবার বিভিন্ন রকম ভাবেও ব্যবহার করা যায়। এসিতে হয়তো ট্রেনে রয়েছি, এসিতে ঠান্ডা লাগছে, তা তোয়ালেটা জড়িয়ে নিলাম কানে মাথায়। হয়তো শুয়েছি, চোখে আলো লাগছে, তোয়ালে দিয়ে চোখটা ঢেকে নিলাম। তার সেরকমই আবার বাইরের লোক যখন বাড়িতে আসে, তখনও কিন্তু আমরা তাদের গামছা দিই না, তখন কিন্তু আমরা তাদের তোয়ালেই দিই। তোয়ালেতে একটা হাইজিনের মতন ব্যাপার থাকে, যে বাইরের লোক তারা আমাদের রোজকার ব্যবহারের গামছা দিতেও একটা কেমন ইতস্তত বোধ করে। তোয়ালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখতেও ভালো লাগে, কিন্তু আবার তোয়ালের ক্ষেত্রে আরেকটা যেটা অসুবিধা, যে তোয়ালে শুকনো কিন্তু খুব পরিষ্কার করা, ধোয়া শুকনো এটা সমস্যা, যেটা গামছা হয়তো, কারণ গামছায় অতখানি হাইজিন থাকে না, গামছা হয়তো রোদেও শুকানো হয় না, অনেক সময় বিছানায় পড়ে বা দরজার পিছনে ঝুলে ঝুলে শুকিয়ে যায়। তা যা হোক, মানে দৈনন্দিন ব্যবহারের জন্য গামছাতে কমফর্টেবল বেশি, আর একটু ভালো বা বাইরে গেলে একটু, মানে ওকেশনালি ব্যবহারের জন্য তোয়ালেটা ব্যবহার করা হয় সেক্ষেত্রে।

0: আমরা শুনলাম রেখা রায়ের কথা, এবং আমি কিন্তু একেবারে চোখ বন্ধ করে রেখা দি, রেখা দি বলছি, তার সাথে একমত রসময়ী। কি তুমিও একমত? তো একদম। তার কারণ আমাদের বাঙালি বাড়িতে বিশেষত সেখানে কিন্তু তোয়ালে, হ্যাঁ, একটা ওই স্পেসিফিক কিছু গেস্টের জন্য বা কিছু অকেশনের জন্য তোলা থাকলেও আমাদের রোজকার জীবনে তোয়ালে কখনই গামছার জায়গা নিতে না,
1: কইতে আসো
0: না, পারবে না, এটা আমার মনে হয়।
1: তোমার পক্ষে যুক্তি দে, অহন তো ক্যাটারার ট্যাটারার আইসে, যখন বাড়িতে রান্না হইয়া লোকজনের পাত পাইরা খাওয়ানি হইতো, পাড়ার ছেলেরা দাদা কাকা মেসোরা তারা হক গলে কোমরে গামছা বাইন্ধা পরিবেশন করতো, তুমি ভাবো গামছার বদলে তোয়ালে বাঁধলে হইতো?
0: সেটাই তো, এটাই তো আমি বলতে চাইছিলাম এতক্ষণ, যে আমাদের বাঙালি বাড়িতে কিন্তু গামছার কোনো বিকল্প হবে না।
1: আরেকটা কথা কই, পূজা বাড়িতে মানে যখন যজ্ঞি টজ্ঞি হইতে আসে বা কোনো অনুষ্ঠান, সে বিয়া হইতে পারে, মুখে ভাত হইতে পারে, যা কিছু হয়, হকবলের সঙ্গে তিন খান গামছা, চার খান গামছা, পাঁচ খান গামছা, আর যজ্ঞের সময় তো মাথায় একবারে গামছা বাইন্ধা লইতে হয়।
0: তারপরে সেটা তুমি চিন্তা করছো, সেটা একদম আমি তো পারছি না, সেখানে তোয়ালে বেঁধেছে কেউ
1: মাথায়, পুরোহিত তিনি থাকবইয়াই দিবেন, এই তোয়ালে বিদেশি জিনিস, এই তাই পূজা হইব না,
0: পূজা হবে না,
1: ওইটাই যাও।
0: এবং এখন গামছা কিন্তু কিছু কিছু ডিজাইনারদের হাত ধরে, গামছা কিন্তু এখন শুধু আর আমাদের আটপৌরে গৃহস্থ বাড়িতে নেই, পোশাক হয়ে গেছে, এখন একটা আন্তর্জাতিক বাজার পেয়ে গেছে গামছা, সুতরাং গামছাকে কিন্তু অত ছোট করে দেখলেও চলবে না।
1: একখান কথা তোমারে আমরা কইতেই পারি, আজকে যেটা বিশ্ব তোয়ালে দিবস আমরা কইতে আসি 25 মে, হইতেই পারে কোনো একদিন হয়তো তুমি আর আমি 4 বছর পরে অনুষ্ঠান করবাম এই আনে বইয়াই, হ্যাঁ, 26 মে ভারতীয় গামছা দিবস
0: নিশ্চয়ই হয়তো বা আছে,
1: আমরা জানি না
0: এখনো। আচ্ছা, তাহলে আমাদের এই তোয়ালে হোক গামছা হোক, খাওয়ার পরে হাত মুছতে তো সবই কাজে লাগে, তো একটু খাওয়া দাওয়ার কথা হয়ে যাক আমাদের।
1: খাওয়া দাওয়ার কথা বলনের একদম প্রথমেই একখান কথা কই, যে আমাদের রেসিপি পাঠাইছেন অমৃতা ভট্টাচার্য।
0: আচ্ছা
1: আচ্ছা, আমরা এইটা একদম প্রথমে শুনে লই, তারপরে আমরা আবার কথা
0: শুনে নি। হ্যাঁ,
2: নমস্কার, আমি অমৃতা, অমৃতা ভট্টাচার্য। এখন তো গ্রীষ্মকাল, গরম পড়েছে ভালোই, তবু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা গুমোট ভাব আছে। এরম একটি সময়ের উপযোগী একটি রান্না নিয়ে আজ আপনাদের কাছে এসেছি। খুব সাধারণ একটি রান্না, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের টক। ঢেঁড়সগুলি প্রথমে ধুয়ে জল ঝরিয়ে ডুমো ডুমো করে কেটে নিন। চিংড়ি মাছগুলিও বেছে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে আলাদা করে রাখুন। কড়াইতে তেল দিয়ে প্রথমে ঢেঁড়সগুলি সাতলিয়ে তুলে নিন, আবার সামান্য তেল দিয়ে চিংড়ি মাছগুলিও সাতলে তুলে রাখুন। এবার একটি পরিষ্কার কড়াই বসান, আবার একটু তেল দিন, তেলে ফোড়ন দিন সর্ষে শুকনো লঙ্কা অথবা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নের গন্ধ বেরোলে জল দিন, সামান্য নুন আর হলুদ দিন। পুরো জলটি যখন বেশ ফুটে উঠবে, একটা স্টক বা ঝোলের মতো তৈরি হয়ে যাবে। জল কিন্তু খুব বেশি দেবেন না, যেমন মাঝারি ঝোল থাকে এমনই দেবেন। প্রথমে ঢেঁড়সগুলি দিন, ঢেঁড়সও ফুটে উঠলে শেষে চিংড়ি মাছ দিন, আর চিংড়ি মাছ সামান্য ফুটিয়েই বন্ধ করে দেবেন, এরম সময় বুঝেই চিংড়ি মাছগুলো দেবেন। চিংড়ি মাছ ফুটে উঠলে আগে থেকে করে রাখা সামান্য লেবুর রস দিন অথবা সামান্য পাতলা তেঁতুল গোলা দিন। স্বাদ মতো গুড় বা চিনি দিতে পারেন যদি চান। নুন মিষ্টি টক সবকিছুর স্বাদ একবার দেখে নিয়ে রান্না বন্ধ করুন। ওপর থেকে আগে থেকে করে রাখা ভাজা মশলার গুঁড়ো অর্থাৎ জিরে শুকনো লঙ্কার গুঁড়ো অথবা আগে থেকে করে রাখা 5 ফোড়নের গুঁড়ো অথবা চাইলে আগে থেকে করে রাখা মেথির গুঁড়ো, যে কোনো তিনটের একটি গুঁড়ো ছড়িয়ে রান্নাটি শেষ করুন। খুব গরম গরম এই টক পরিবেশন করবেন না, এরকম গরমের দিনে ঢেঁড়স দিয়ে চিংড়ির টক অতি উপাদেয়। নমস্কার।
0: আমরা শুনলাম অমৃতাদির একটা সুন্দর রেসিপি, এবং খুব অভিনব, আমি তো শুনিনি কখনো এরকম একটা টক যে আদেও হতে পারে, এটা আমার জানা ছিল না।
1: ভেন্ডি, হ্যাঁ।

0: হবি, এইটা মিলাই
1: আমার টক,
0: এরপরে তো খাইতেই হইব। কিন্তু এখন কথা কই, টক তো শেষ পাতে পড়বো, একদম প্রথম দিকে এখন আমি কইয়া দিই ছোট কইরা, তুমি মাপ মতন মুগ ডাল লইবা। আর মুগ ডালের মতন মানে ধরো তুমি এক মুঠ কি দু দেড় মুঠ মুগ ডাল লইলা, এবং সেই মাপ মতন তুমি পটল লইবা, পটল যেরকম করে ভাজা করে এরকম লম্বা লম্বা করে কাইটটা লইলা।

0: চুন দিয়া হালকা সিদ্ধ করে লইলা, মানে ফেনা ফেনা উঠতে আসে না, ফেনাগুলো ফেলাইয়া দিয়া তুমি ওই পটলগুলো ওই মুগ ডালের উপর মানে সরাই বিছাই বিছাইয়া দাও, দিয়া এমন ভাবে জল দিবা, ওইটাই আসল কাম, হ্যাঁ, যাতে জল শুকাইব এবং ডাল পটল হকুল সিদ্ধ হইয়া যাইব। সরাইয়া বারবার নাড়াইয়া দেখবা, এবার যখন বুঝবো সিদ্ধ হইয়া গেছে, খুন্তি দিয়া পুরো জিনিসটারে ভাঙবা না, পটলগুলো যেন না ভাঙে, ডালগুলো নাড়াই সাড়াই লইলা, এইবার তুমি এক কাপ মতন দুধ দাও, দুধ দিয়া ঢাকা দিবা না, উতলাই উঠবো, দুধ দিয়ে কিন্তু গ্যাসটা একটু সিমে করবা না, একটু মাঝারি হালকা আর কমের মাঝামাঝি একটু রেখা দাও, এইটা হইতে থাকবো হইতে থাকবো। আর পাশে একখান শুধু তরকা প্যান লইতে পারো, অন্য কড়াই লইতে পারো, সেই কড়াইতে আর কয়েকটা সেরা কাঁচা লঙ্কা দিয়ে দাও।
1: আচ্ছা,
0: আমি দিই। এইবার কি করবো, দুধটা হইতে থাকবো, মানে দুধটা টানতে থাকবো, ডালটার সঙ্গে মিশে যাইতে থাকবো, আর পাশে একখান শুধু মতন তরকা প্যান যদি লও, তাতে সাদা তেল আর ঘি মিশায় দিবা, অহনো পর্যন্ত তেল পড়ে নাই কিন্তু, সাদা তেল আর ঘি মিশায় দিবা, খুব বেশি না, অল্প পরিমাণে, তার মধ্যে পাঁচ ফুড়ন, পাঁচ ফুড়ন আর শুকনো লঙ্কা, ছিরা আর তেজপাতা দিবা, আর তার সঙ্গে একটু আদা বাটা আর একটু জিরা বাটা বা জিরার গুঁড়া দিয়া একটু কষায় লইবা, দিয়া ওইটা তুমি ডালের উপর ঢাইলে দাও, আর যদি বড় কড়াইতে করো তাহলে ডালটা হের উপর ঢাইলে দাও, নামানির সময় অল্প একটু নারকেল কুড়া সরাইয়া নামাইলো, নারকেল কুড়া যদি তোমার বাড়িতে না থাকে না দিবা, এইটা গরমকালে কিন্তু অনবদ্য খাইতে লাগবো, এবং গরমকালে তো রান্নাঘরে বেশিক্ষণ থাউন যায় না, তুমি লগে যদি কোনো ভাজা নাও করো, এইটা দিয়েই কিন্তু তোমার
1: জলদি রান্না
0: সুন্দর ভাত রুটি হকগুল কিছু খাইতে পারবা।
1: তো আমাদের প্রায় যাওয়ার সময় হয়ে গেল রসময়ী,
0: আমাদের প্রায় যাওয়ানোর সময় হইয়াই গেছে, আর একখান কথা কই, ভাইদের যেদিন ডাকবেন সেইদিন ডালটা করতে পারেন, কারণ ভাইদের যেমন ভাই ফোটায় ডাহন যায়, ঠিক যে কোনো দিন ডাহন যায়। আর আরেকখান কথা কই, অহন যদিও আমরা মে মাসে চলে আইসি, এপ্রিল মানে অর্থাৎ চৈত্রের শেষ দিনে অনেক বাড়িতেই হাতে ছাতু বইলা একখান অনুষ্ঠান হয় ভাইদের লইয়া, এই বছর শিক্ষা লইলেন, পরের বছর ভাইদের ওই দিন খাওয়াইয়া দিবে।
1: আচ্ছা, খুব সুন্দর অনেক কিছু জানতে পারলাম আজকে রসময়ী অনুষ্ঠানে, এবং রসময়ীকে আজকের মতন শুভেচ্ছা জানাই।
0: আজকের মতন তাহলে বিদায় লই, অন্যদিন কথা হইব,
1: সবাই খুব ভালো থাকবেন,
0: নমস্কার।

এতক্ষণ শুনছিলেন মহিলাদের আসর। উপস্থাপনায় ছিলেন তাবাস্সুম আরা এবং উমা মৈত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে আজকের অতিথি মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেলের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম পর্ব। তার সঙ্গে কথা বলছেন পঙ্কজ।

0: solo Ana Magali.
1: নমস্কার, ষোলো আনা বাঙালি এই অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। নৃত্য তোমার মুক্তির রূপ, নৃত্য তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যেরও ছায়া। হ্যাঁ, আজকে এই ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে যাকে আমরা অতিথি হিসেবে পেয়েছি তার জীবন জুড়ে নৃত্য আর নৃত্য। তাই এরকম একজন শিল্পীকে আমরা আজকের অনুষ্ঠানে পেয়ে এই দুটো পংক্তি বলতে খুব ইচ্ছে করল। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী, নৃত্যগুরু, কোরিওগ্রাফার, গবেষক, সঙ্গীত নাটক একাডেমি সহ বহু সম্মানে ভূষিত বিদুষী প্রীতি প্যাটেল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে।
2: নমস্কার। নমস্কার।
1: আসলে দিদি, এই যে অনুষ্ঠানটা ষোলো আনা বাঙালি, এই অনুষ্ঠানটা আমরা এমনভাবে করি বা এমনভাবে সাজাই যাদের সঙ্গে যাদের কর্মজীবন বলুন জন্মসূত্রে তারা বাইরের হতে পারেন, যেমন আপনি। আমি জানি আপনি মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন এবং অনেক ছোট বয়সেই কলকাতায় চলে এসেছিলেন। যাদের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে এই বাংলা বাঙালি সংস্কৃতি সবটা জুড়ে রয়েছে তাদের কথা আমরা এই অনুষ্ঠানে শুনতে চাই, যার মধ্যে আপনি অন্যতম। আপনি যদি শুরুটা একটু বলেন।
2: আমি খুবই ছোট ছিলাম, আমার জন্ম হয়েছে ইন্দোর, মধ্যপ্রদেশ। আমার মা ওখান থেকে এসেছেন, তো খুব ছোট ছিলাম যখন মা আমাকে এখানে নিয়ে এসেছে। আর আমরা, আমার বাবা তো, আমার গ্র্যান্ডফাদার, আমার পুরো ফ্যামিলি অনেক আগে এসেছিলেন কলকাতায়। তো আমরা প্রথম থেকে অনেক বছর থেকে কলকাতায় সেটেলড। সো উই আর পার্ট অফ দ্য বেঙ্গলি ইথস and culture and everything. So I don't consider myself anything apart from being a Bengali. So,
1: and you know, it's all organic.
2: It's very organic because মানে যখন ছোট ছিলাম তখন থেকেই মানে আমাদের যে গুরুজি ওখান থেকে আমি যেখানে আমি শিখেছি মণিপুরী নৃত্য।
1: আপনি তো অনেক ছোট বয়সে শুরু করেছেন সেটা।
2: হ্যাঁ, অনেক মানে আমার
1: একটু বলুন।
2: ইয়েস ইয়েস, এটা খুব ইন্টারেস্টিং গল্প। মানে আমাদের একটা খুবই বড় গুজরাতি ফ্যামিলি, পটেল ফ্যামিলি, আর মানে প্রায় সেই সময়ে 200 মেম্বার্স অলমোস্ট। তো আমাদের যে মানে গ্র্যান্ডফাদার্স,
1: আপনাদের সমাজটাকে কি একটা সমাজ বলা হতো?
2: ওখানে মানে একটা পাটিদার সমাজ বলে ছিল, মানে মিশন রয়ে। তো আমাদের, আমার গ্র্যান্ডফাদার মানে খুব ওরা মানে পায়োনিয়ার, প্রোগ্রেসিভ থিঙ্কিং। কেন মানে আমাদের বাড়ির বউরা বা গ্র্যান্ড ডটার্স শুড স্টে ইন দ্য কিচেন, মানে ওরা কিছু করুক, ভালো কিছু একটা কালচারালি রিচ অ্যাক্টিভিটি দে শুড ডু। সো দে ইনভাইটেড গুরু বিপিন সিং ফ্রম বম্বে, অ্যান্ড গুরুজি মানে আর কলাবতী দেবী ওরা এসছে, আর পরের দিকে দ্য ঝাবেরি সিস্টার, স্পেশালি দর্শনা ঝাবেরিও এসছেন। তো ওরা ইন্টারেস্টিংলি এইসব ডান্স ড্রামাটা কোরিওগ্রাফ করলেন আমাদের ফ্যামিলির জন্যে, নল দময়ন্তী, শকুন্তলা, এইসব খুব মজানো। মানে এটা হচ্ছে একটা পুরো বিয়ের মতো, সবার একসঙ্গে আসতো, অ্যান্ড ইউনো ইট ওয়াজ লাইক আ ওয়েডিং ইন দ্য ফ্যামিলি। অ্যান্ড আমি খুব ছোট ছিলাম, আই ওয়াজ জাস্ট 10 ইয়ার্স ওল্ড। সো তখনই গুরুজি দেখেছে আর মাকে বললেন দ্যাট আপনারা কিছু ওকে মানে একটা এনি ডান্স ফর্ম শেখান, ভরতনাট্যম হোক, কথক হোক, বিকজ আই থিঙ্ক দ্যাট শি হ্যাজ আ পোটেনশিয়াল ফর ডান্স। তো আমার মা বলেছেন, আর বাবা অলসো, দ্যাট ওয়েন আপনি আছেন তো আর কোথায় কেন দরকার, ওয়াই শুড শি গো এনিওয়্যার এলস। তখন থেকে গুরুজি আর কলাবতী দেবী উনি আমার বাড়িতে আসতেন, আমাকে শেখাতেন। আর আমার গ্র্যান্ডফাদার প্রত্যেক ক্লাসে একটা কর্নারে ওনার চেয়ার থাকতো, ওখানে বসে দেখতেন। তো এটা হচ্ছে মানে The family was so supportive.
1: মাহলটাই এরকম ছিল এবং সাপোর্টিভ, যেটা আপনি বারবার বলছেন.
2: Exactly, and we are Gujaratis from Ahmedabad side. Our Patels, you know, very
1: রক্ষণশীল,
2: conservative. কিন্তু এই জানি না আমাদের মানে যে the elders, আমাদের grandfathers, they were so progressive thinking. সেই জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ইউ নো. অলসো মাই প্যারেন্টস অ্যান্ড লেটার অন মাই হাজব্যান্ড, মাই ফ্যামিলি, সবার মানে খুব একটা সাপোর্ট আছে.
1: এটা একটা অনেক বড় পাওয়ার.
2: ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট. ইফ ইউর ফ্যামিলি সাপোর্ট ইজ নট দেয়ার, তো কত মানে স্ট্রাগল আছে আমি দেখেছি আমার অনেক ডান্সার ফ্রেন্ডসে, কি ওদের মানে ওই দিকে যদি ফ্যামিলি দিকে একটা শান্তি মানে পিস থাকে, দেন ইউ ক্যান রিয়েলি পারসিউ ইওর আর্ট.
1: একদম একদম.
2: আদারওয়াইজ ইটস
1: না হলে আজকের যে প্রীতি প্যাটেলকে আমরা পেয়েছি, সারা ভারতবর্ষ পেয়েছে, এবং আপনি আপনার নৃত্য শৈলীকে সমগ্র বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, এই যে পাওয়াটা, এই পাওয়াটা কিন্তু আমরা পেতাম না.
2: ইয়েস, আই ও ইট টু মাই ফ্যামিলি.
1: একদম. আচ্ছা, আপনি এই সময়টায় তো কলকাতাতে বললেন একদম ছোট বয়সে চলে এসেছেন যেহেতু, তো ছোটবেলার যে কলকাতা, বাংলা, বাঙালি, তার যে অভিজ্ঞতা, তার যে স্মৃতি আপনার মনে রয়েছে, একটু যদি আমাদের সঙ্গে ভাগ করেন.
2: অ্যাকচুয়ালি যখন আমরা ট্রেনিং করি, আমার সব বন্ধুরা তো দে অল বেঙ্গলিস, ইউ সি, তো ওদের সঙ্গে থেকে মানে এত কিছু, আই মিন লট অফ থিংস ভেরি ইন্টারেস্টিং. যেরকম মাই ফ্যামিলি ইজ ভেজিটেরিয়ান, তো মানে আই লার্ন টু ইট ফিশ. ওকে, সো মানে অফকোর্স ওখানে আমার গুরুজির হাত ছিল, বিকজ উনি সেন যদি তুমি মণিপুরে থাকতে চাও তোমাকে ইউনো এইসব মানে একটু তোমাকে ইউ মাস্ট লার্ন টু ইট, ইট বি ইজিয়ার ফর ইউ. তো কিন্তু আমার সব বেঙ্গলি ফ্রেন্ডস ওদের বাড়িতে যায়, ইউনো, অ্যান্ড সো দ্যাট ইজ অফকোর্স নট জাস্ট দ্যাট, বাট এই যে ফার্স্ট মানে আই এম মা কালী ভক্ত, সো দ্যাট ওয়াজ মাই

0: friend, she took me to Kalighat temple, and you know, that's when it started. So onek kichu ache mane in my life where I know that I am meant to be in Calcutta.
1: Ba.
0: I can't leave Calcutta.
1: Ba.
0: Eta mane it's destiny. Eta amar destiny.
1: Mane etotai apnar shonge jure royeche.
0: Yes, yes. Ar ami kothao thakte parbo na. Calcutta is my home. So
1: eta shunte ki bhalo lage ekta onno jaga theke chotto boyoshe ekjon elen onno prodesh theke elen kintu jini কলকাতা কি তার সমস্ত.
0: I have a very special bond with this city and with Bengal. It's something, I think it is destiny bolun, you can say that it was meant for me.
1: আচ্ছা, এর মধ্যে আপনি যেহেতু নৃত্যের সঙ্গে ছোটবেলা থেকেই জুড়ে গেলেন, তো কলকাতাতে এবং বাংলাতে এই চর্চা এবং আপনি যে নৃত্য শৈলীর সঙ্গে যুক্ত তার সঙ্গে বিরাটভাবে আপনি জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সংযোগ মণিপুরী নৃত্যকে তিনি যেভাবে প্রেজেন্ট করেছেন তার সমস্ত ডান্স ড্রামাতে, তো এই যে ব্যাপারটা আপনার নৃত্য শৈলীর সঙ্গে গুরুদেবের নৃত্যের একটা মিলন আছে, তার সঙ্গে একটা বাংলার যোগ রয়েছে, সংযোগ রয়েছে, এবং আপনার যারা কন্টেম্পোরারি শিল্পী আপনার সঙ্গে সমসাময়িক যারা ছিলেন, যারা কলকাতাতে বহু বহু নাম করা শিল্পী রয়েছেন, আপনি জানেন মমতা শঙ্কর থেকে শুরু করে, তনুশ্রী শঙ্কর থেকে শুরু করে, শর্মিলা বিশ্বাস, আরও অনেক, আমি যাদের যাদের নাম অনেকের নাম বলতে পারি, তো তাদের সকলের সঙ্গে জুড়ে আপনাকে কোন বিষয়টা বেশি করে ছুঁয়েছে, এই যে কলকাতা বাঙালিয়ানা তার মধ্যেও কোন ব্যাপারটা বেশি করে ছুঁয়েছে?
0: অ্যাকচুয়ালি আমরা যখন এখানে উইওয়ার ট্রেনিং ইন মণিপুরি ডান্স, সঙ্গে সঙ্গে ইউনো একটা রবীন্দ্রনাথ ট্যাগোরের যে ফিলসফি, এসেন্স, লিরিক্স, এসব সঙ্গে একটু আমাদের ইউনো অ্যাসোসিয়েশন হতে থাকলো। কেন, ইউ সি মণিপুরি ডান্স কেম আউট অফ মণিপুর বিকজ অফ রবীন্দ্রনাথ ঠাকুর, উনি দেখেছেন আর এত ওনাদের পছন্দ হয়েছে দ্যাট হি ব্রট ইট টু শান্তিনিকেতন, সো দ্যাট ওয়াজ দেয়ার, বাট আই ফিল দ্যাট দেয়ার ইজ সো মাচ লিঙ্ক উইথ হিজ থিঙ্কিং অ্যান্ড হিজ লিরিক্স অ্যান্ড অলসো দ্য হোল ফিলসফি অফ মণিপুরি ডান্স। ফর এক্সাম্পল ভানুসিংহের পদাবলী, এখানে যে উনি যে লিখেছেন দ্য you know, the philosophy of Atma, Paramatma, and you know, and that is the whole also philosophy of the Manipuri dance. So আমাদের যখন আমরা মণিপুরি ডান্স শিখছি ওর সঙ্গে সঙ্গে এটাও একটা আমাদের মধ্যে মিশে যাচ্ছে। So for me that was a very important link, you know, very important link. যেটাই কি I don't understand very clearly all the meanings of, তো এখানে অফ কোর্স প্রমিতাদি মল্লিক, শি ইজ মাই গুরু দেয়ার, বিকজ যখন আমার কিছু ডাউট থাকে ওনাকে ফোন করি আর উনি আমাকে শি এক্সপ্লেন্স টু মি দিস দ্য হোল থিং, হ্যাঁ এভরি আমার সব কিছু গান বলুন বা আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আ পোয়েম, শি ইজ দেয়ার, সো ইয়া, সো শি অফ কোর্স we all took her help in Manipuri Natnale. So I feel that being in Bengal, I cannot disassociate myself from Tagore also because of Manipuri dance. It has to be together. It is, you can't do without that, each of it.
1: সেই অর্থে আপনি যেমন জীবনে আপনার নাচকে বিযুক্ত করতে পারেন না, সেরকম করে রবীন্দ্রনাথকেও পারেন না,
0: ইয়েস,
1: সেরকম করে বাংলাকেও পারেন,
0: ইয়েস ইয়েস, এন্ড নট দ্যাট আই এম অ্যান এক্সপার্ট ইন টেগোর ফিলসফি বা টেগোর লিরিক্স, ওটার যেটা আই সেড দ্যাট মাই মেন্টর অ্যান্ড মাই গাইড ইজ প্রমিতাদি, কিন্তু ইট ইজ আ স্টিল আই ফিল ভেরি ক্লোজ কানেক্টেড।
1: আসলে রবীন্দ্রনাথ তো চিত্রাঙ্গদা, সাপমোচন, রথের রাশি, সমস্ত কিছু রশি, তো সমস্ত কিছুর মধ্যেই আপনাদের মণিপুরি ডান্স ফর্মকে ব্যবহার করেছেন,
0: অফকোর্স,
1: এবং বহু গানে আছে, রদিন ভরাই বসন্তে চিত্রাঙ্গদাতে তো আছেই, তো এটা একেবারে ভীষণভাবে মিশে আছে এবং সেই কারণে আপনার বোধহয় সংযোগটা আরো বেড়ে গেছে,
0: বিকজ অফ দ্য ফর্ম, দ্য ফ্যাক্ট দ্যাট উনি এই ফর্মটা এত পছন্দ করতেন বা উনি এটা ইন্ট্রোডিউস করেছেন ইন শান্তিনিকেতন, সো উই ক্যানট ডিসঅসোসিয়েট দ্যাট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমাদের ইভেন ইন মণিপুর জওয়াহরলাল নেহরু ডান্স একাডেমি দেয়ার সো মেনি প্রোডাকশনস।

0: based on Tagore dance dramas. So other institutions also Manipure jara ache orao koto mane Tagore dance dramas korechen. So it is not that only because ami Kolkata achi. The Manipur part has also been associated with Tagore
1: একদম ডিপলি। উনি প্রথমে সিলেটেও সেটা সিলেট থেকে নিয়েছিলেন, তারপরে আমরা দেখেছি ত্রিপুরা থেকে অনেক কিছু ওনার পছন্দ হয়েছিল মণিপুরের ডান্সের অনেক কিছু, এবং পরে প্রথম দিকে তো যাদের যাদের দায়িত্ব দিয়েছিলেন উনি এই নাচের জন্য, পরের দিকে নীলেশ্বর মুখার্জি তার নাম আমরা পাই, তাকে দিয়ে উনি এই মণিপুরী নৃত্যের যে বিষয়টি এটিকে তুলে ধরেন আর কি। প্রথম দিকে ইমাগো দেবী তার থেকে উনি অ্যাডাপ্ট করেছিলেন অনেক কিছু। তো আপনার কাছে এই বিষয়টা তো আমরা পেলাম বা শুনলাম, আমার যেটা জানতে খুব ইন্টারেস্ট লাগছে, আপনি প্রথমে যেহেতু ইন্দোরে ছিলেন সেখান থেকে কলকাতা এলেন, তারপরে মণিপুরী ডান্স ফর্ম এই যে একেবারে ভিন্ন মাত্রা সমস্ত সংস্কৃতি তার সঙ্গে মেলবন্ধন করছেন, তার মধ্যে আপনার গুরুজিদের কথা বললেন বিপিন সিং, কলাবতী দেবী, আমি জানি দর্শনা জাভেরি
0: বোধহয়,
1: আপনি যদি এই বিষয়টাও একটু আমাদেরকে বলেন, মহারাজা কুমারী বিনোদিনী দেবী এই সমস্ত বিষয়টা আপনার গ্রুমড হওয়াটা যদি একটু বলেন।
0: Actually, this is a very interesting and important part of my dance career. So, যখন গুরুজি ওনার আন্ডারে আমি শুরু করলাম, তো ওয়েন আই ওয়াজ 17 ইয়ার্স ওল্ড তখন আমাকে উনি নিয়ে গেছেন টু মণিপুর। মাই ফার্স্ট ভিজিট টু মণিপুর ওয়াজ ইন 1977। তো তখন ফার্স্ট টাইম আমি মণিপুর দেখেছি, ইউ নো, মণিপুর, রাসলীলা, লাইহারোবা, অ্যান্ড আমার আমার মনে আছে
1: আর সবচেয়ে বেশি যেটা প্রচলিত আমরা জানি থাংটা,
0: হ্যাঁ ওটা তো পরে,
1: এটা মার্শাল,
0: হ্যাঁ এটা এটা তো আমি মানে একটু পরে
1: একটু পরে,
0: আগে ইট ওয়াজ বেসিক্যালি রাসলীলা সংকীর্তনা। তো আমার মনে আছে দ্যাট গুরুজি আমাকে বললেন একদিন, মানে ইন কলকাতা, কি দেখো এখন তুমি যদি করতে চাও সিরিয়াসলি তো তোমাকে ভাবতে হবে কিভাবে করবে। সো আমি আমার মা বাবার সঙ্গে ডিসকাশন করলাম, আর আই হ্যাড পাসড আউট ফ্রম মডার্ন হাই স্কুল, তো ওয়ান ইয়ার অফ অ্যাকাডেমিক্স আমি ছেড়ে দিয়েছি, মানে ফুল আই গেভ ফুল অ্যাটেনশন সকাল থেকে বিকাল টু ট্রেনিং ইন ডান্স। তখন অনেক মানে তিন চার মাস আই স্টেড ইন মণিপুর, আমি বোম্বেতে ঝাবেরি সিস্টার সঙ্গে থাকলাম, অ্যান্ড টু গেট মাই ফাউন্ডেশন রাইট, টু গেট মাই ট্রেনিং রাইট। তো after that of course ami after one year college korlam and finished my college, amar chilo ki that the foundation of a manipuri dancer has to be very strong and she has to go to manipur because manipur je with the amader this dance manipuri dance style onno dance style theke onek different ode daily lives er shonge onar jiboner shonge eta mishe geche,
1: acha
0: it is a prayer. ওরা মণিপুরি ডান্স ইজ এ প্রেয়ার, ওরা যখন মন্দিরে রাসলীলা ইজ নট এ পারফরমেন্স ইটস এ প্রেয়ার, লাইহারোবা ইজ এ প্রেয়ার, দিজ আর অল প্রেয়ার্স,
1: এবং সেটা সঙ্গে মধ্যে তন্ত্র সাধনার ওখানে একটা যোগ
0: আছে, দ্যাট ইজ ইন লাইহারোবা। সো এটা নিয়ে দ্য ট্রেনিং স্টার্টেড, আর আমি দেখেছি যে মণিপুরে না থাকলে ইট ইজ ডিফিকাল্ট, ইউ হ্যাভ টু মানে আমাকে অনেক কিছু দের কাস্টমস, দের ওয়ে অফ লাইফ, বিকজ ওদের লাইফের সঙ্গে জীবনের সঙ্গে এটা মিশে গেছে, ইয়েস, সো ইউ হ্যাভ টু নো দ্যাট। তো ওর মানে এই বিকজ আমার ছিল দিস ওয়ান্ট টু নো কিউরিয়সিটি, কে দেন আই কেম ইন টাচ উইথ মহারাজ কুমারী বিনোদিনী অ্যান্ড শি বিকেম মাই মেন্টর, বিকজ ও শি টট মি সো মেনি থিংস, মানে যেটা হচ্ছে হোয়াট কি মানে হোয়াট ইট ওয়াজ ইন দ্য কিংস টাইম, গোবিন্দজি টেম্পল, দ্য মেইন টেম্পল অফ দ্য রয়্যাল প্যালেস, হাউ দ্য রাসলীলা ওয়াজ ডান, মানে সব কিছু শি টট মি।
1: আচ্ছা,
0: শি ওয়াজ নট এ ডান্সার বাট শি ওয়াজ আ রাইটার, মানে শি ওয়াজ আ ভেরি ফেমাস রাইটার।
1: আচ্ছা,
0: সো বাট হার এস্থেটিক্স অ্যান্ড হার মানে নলেজ
1: মানে দার্শনিক জায়গাটা, ফিলোসফিক্যাল জায়গাটা,
0: ইয়েস, উইচ হেল্প মি টু ইভলভ which helped amar jonne mane amar training amar for me it was very important to evolve so nice. Whatever I do mane onar ekta beautiful ekta

0: ফিলোসফি আছে।
1: বেশ,
0: সো দ্যাট ইজ ওয়াই আই শি বিকেম মাই মেন্টর।
1: আপনাকে নিজেকে গড়ে তুলতে খুব সাহায্য করেছে।
0: ইয়েস ইয়েস।
1: আচ্ছা,
0: এন্ড দেন ওয়ান ডে আই ওয়েন্ট টু গুরুজি আর আসে, গুরুজি আমাদের ফার্স্ট রাসলীলা হয়েছিল মণিপুরে ইন 18th সেঞ্চুরি। সো হোয়াট ওয়াজ দে বিফোর দ্যাট? সো দেন হি সেড দ্যাট ফর দ্যাট ইউ হ্যাভ টু গো টু মণিপুর টু নো, ইউ নো হোয়াট ওয়াজ বিফোর দ্যাট, whether it was, that's when I went to Manipur and ami training niyechi in Laiharoba under Oja Kumar Maibi, then Pandit Khel Chandra Singh and Oja Gorkishor Sharma for Thangta, then Pandit Khel Chandra Singh, mane ei shob gurura amake train koreche.
1: এটা আপনার বড় সৌভাগ্য এবং আমাদেরও বটে, না হলে আজকের আপনি তৈরি হতেন না। তো আবার একটু বাংলায় ফিরে আসি, এই যে আপনি বড় হচ্ছেন, আপনি গুরুদের কাছে শিক্ষা নিচ্ছেন, এর সঙ্গে সঙ্গে তো বাংলাতেই থাকছেন, কলকাতাতে থাকছেন, তো সেই সময় কলকাতার কোন জিনিসগুলো কলকাতার আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করতো, বা বাংলার সংস্কৃতির কোন জায়গাগুলো? সেটা যেমন কারো কবিতা, কারো গান, কারো নাচ, কারো লেখা, বা কোন জিনিসটা আপনাকে টানতো বেশি, বা আরও কিছু যদি বলি, একদম যে বয়সটা আপনি বেড়ে উঠছেন সে বয়সে তো আরও অনেক দিক থাকে ভালো লাগার, ভালোবাসার, কোথাও একটা যাচ্ছেন, যেমন আপনি একটু আগেই বলছিলেন আপনি মন্দিরে গিয়েছিলেন, সেখানে নিয়ে গিয়েছিল আপনাকে বাঙালি কোনো বন্ধুই, সেরকম যদি ছোট ছোট কিছু আমাদেরকে আপনার অভিজ্ঞতার কথা একটু শেয়ার করেন।
0: অ্যাকচুয়ালি মণিপুরি ডান্স ইজ ভেরি স্পিরিচুয়াল, তো সেই স্পিরিচুয়ালিটি আমার মধ্যে এসে গেছে অফকোর্স, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে বেঙ্গল ইজ সো স্পিরিচুয়াল ইফ ইউ সি, হ্যাঁ, অ্যান্ড দুর্গাপুজো ইজ, ইউ নো আই নেভার ট্রাই টু ট্রাভেল, আমি অলওয়েজ যেটা হোক আই ট্রাই টু বি ইন ক্যালকাটা, আমি কলকাতায় মানে থাকতে চাই। হ্যাঁ, মানে খুব রেয়ারলি হয়েছে কি আমাকে মানে এক সময় মানে আই রিমেম্বার কি একটা টুয়ার ছিল টু ক্যানাডা, কিন্তু অষ্টমীর দিনে আমরা ফিরে এসে আই এনি হাউ আর্লি মর্নিং আই কেম, আমিও মানে নবরাত্রি করি অ্যান্ড যেটা দ্যাট ইউনো আই এম মা ভক্ত, সো দ্যাট টাইম অফ দ্য ইয়ার আমার এত ভালো লাগে বিকজ ইউনো সবার মুখে একটা হ্যাপি এক্সপ্রেশন,
1: হাসি,
0: আনন্দ, নতুন নতুন
1: জামা মিলে একটা,
0: হ্যাঁ, হইচই, মানে নতুন কাপড় পরে সবাই বেরোচ্ছে, ক্রিস্প শাড়ি, ইউনো তাঁত শাড়ি, অ্যান্ড ইউনো ইট লুক সো বিউটিফুল, সো ফর মি দ্যাট ইজ ভেরি স্পেশাল টাইম অফ দ্য ইয়ার, স্পেশালি ইন বেঙ্গল।
1: আচ্ছা, এই যে বাঙালির কথা হচ্ছে, বাংলার কথা হচ্ছে, আমার খুব লোভ লাগছে আপনাকে জিজ্ঞাসা করবার জন্য যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোন খাবারটা, কোন বাঙালি খাবারটা ভীষণ আপনাকে পছন্দ, আপনার পছন্দ, বা পরার ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে সেটা কোনটা ভালো লাগে? কারণ বাংলার শাড়ি সারা পৃথিবী বিখ্যাত, তো আপনি যেহেতু একদম বাংলার সাথে মিশে গিয়েছেন, মিলে গিয়েছেন, তো আপনাকে এগুলো কিভাবে ছুঁয়ে যায়?
0: আমি তো মানে লালপাড় শাড়ি আমার আছে ফেভারিট শপ, দ্যাট বসাক অ্যান্ড অল দ্যাট ওরা জানে, সো অ্যান্ড ইউনো আই লাভ দিস শাখা পোলা আর এই সব, সো আই মানে এটা আমার লালপাড় শাড়ি অ্যান্ড খাবার দিকে তো
1: একদম ট্র্যাডিশনাল বাঙালি বধু বেশ যাকে বলে,
0: আই লাইক দ্য রেড অ্যান্ড ইউনো লাইক দ্য গরদ যেটা ওরা, সো ইটস বিউটিফুল, বাট অফকোর্স এ মণিপুরি পোশাক তো অনেক পরি, বাট দ্যাট ইজ ইউনো নাও ইট হ্যাজ কাম টুগেদার। ফুড, ইয়েস আই লাভ বেঙ্গলি ফুড, মানে আমার মানে আমার বাড়িতে আমার মাদার ইন ল অ্যাটেন্ডেন্ট আছে, শি ইজ আ ওয়ান্ডারফুল কুক, তো মানে উইকে দু তিনবার তো হয় আমাদের, বাট ফ্রম ও আমাদের মানে ওয়েদার ইট ইজ বেঙ্গলি চাটনি আর চরচরি আর ইউনো মানে দিস মাস্টার্ড ফিশ যেটা বলে, মানে তো মানে শুক্তো, সর্ষে সব কিছু বানায়, লুচি আলু, সো ইউনো আমার উইথ গুজরাতি ফুড, আর এটা তো হবেই মানে অ্যাটলিস্ট টু থ্রি টাইমস আ উইক আমাদের বেঙ্গলি খাবার হচ্ছে বাড়িতে, সো দো মাই হাজব্যান্ড ইজ ফ্রম ইউপি,
1: আচ্ছা,
0: আই এম ফ্রম গুজরাত, বাট অ্যান্ড লার্নিং মণিপুরি ডান্স, কিন্তু আমাদের উই হ্যাভ আ লট অফ টাচ অফ বেঙ্গলি কালচার অ্যান্ড ইন আওয়ার লাইফ।
1: বেশ, মানে বাংলা একদম আপনাকে মানে আপনি মিলেমিশে রয়েছেন যাকে বলে, আপনার অস্থি মজ্জায় মিশে রয়েছে আর কি, বাংলা এবং বাঙালির সংস্কৃতি, বাঙালির খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটা। এক্ষেত্রে আরেকটা কথা

0: আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে বাঙালিরা খুব আড্ডা মারতে ভালোবাসে। আপনারা তো অনেক জায়গায় অনুষ্ঠান করতে যান, আমি জানি অনেক স্বনামধন্য নৃত্যশিল্পীরা আপনার বিশেষ বন্ধু, তাদের সঙ্গে আড্ডা আড্ডা মানেন?
1: অফকোর্স আড্ডা তো করতেই হবে, বিকজ দ্যাট ইজ দ্য মেইন থিং। আমাদের শর্মিলা বিশ্বাস, অসীম বন্ধু, ওরা মানে মাঝে যখন সবাই মানে একটু ফ্রি থাকে, মুন্নিদি আলোকনাদা রায়, বাড়িতে আমি ওদের স্কুলে আমরা যাই বা ও আমার বাড়িতে আসে, আমরা অনেক মানে একসঙ্গে উই মিট। আর তনুশ্রীদির সঙ্গে তো অনেক অনেক, আর অফকোর্স মমদির সঙ্গে অশোক, বাট সবার টাইমটা একটু দেখতে হয় বিকজ সবাই মানে প্রোগ্রাম বা শুটিং এ অনেক বিজি,
0: সবারই ক্লাস
1: ক্লাস থাকে বিকেলে, কিন্তু মাঝে মাঝে
0: শুনবো এই ক্লাসের গল্প শুনবো, কারণ অঞ্জিকা পারফর্মিং আর্টস এর কথা না শুনলে আমাদের এই সাক্ষাৎকার শেষ হবে না, সে সমস্ত গল্প আমরা শুনবো, বাংলা নিয়ে আরো কথা শুনবো, বাংলার সঙ্গে আপনার যে সংযোগ সেই নিয়ে আমরা আরো বিস্তারিত আড্ডা আপনার সঙ্গে মারবো। কিন্তু আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন বিখ্যাত নৃত্যাঙ্গনা মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল।
2: শোনো না বাঙালি,
3: ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন মণিপুরী নৃত্যশিল্পী প্রীতি প্যাটেলের সঙ্গে আলাপচারিতার প্রথম পর্ব। তার সঙ্গে কথা বলেন পঙ্কু চক্রবর্তী, প্রযোজনা দুর্বাদে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।
5: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu maitribandhu23@gmail.com।
6: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী
4: আকাশবাণী মৈত্রী।

0: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আজ সন্ধ্যায়।

আমাদের ছিল ধুলোকাদা মাখা একখানি ছোট গ্রাম, আমাদের ছিল কালবৈশাখী লিচু আর কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠীতে নজরুল, আর আজ সেই নজরুল ইসলামের জন্মদিন, যিনি বাংলা সাহিত্যের এক অন্যতম বিষয়, যিনি সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ করেছেন নিজস্ব নির্মাণ দিয়ে, অথচ নিজে রয়ে গিয়েছেন রিক্ত শূন্য। প্রতিবার মন বদলের সঙ্গে সঙ্গে তার লেখনীতে ফুটে উঠেছে সেই সংযোগ। আজ আকাশবাণী মৈত্রীর তরফ থেকে আজ সন্ধ্যার শুরুতেই থাকুক শ্রদ্ধাঞ্জলি তারই গানে।

ওরও দেশি হোক আর দেশি মেঘ হোক, যে কোনো একটা মেঘ হলেই এখন চলবে বাবা, কারণ এত অতিরিক্ত গরম পড়েছে। একটুকু যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু ভীষণ ভীষণ খারাপ অবস্থা হবে। তবে শ্রোতা বন্ধুদের জানাই যে এই গরমের জন্য একটা অদ্ভুত একটা বিকল্প পথ বেছেছেন এক উত্তরপ্রদেশ সরকার। কী সেই পথ? না, এই অতিরিক্ত গরমে যে সমস্ত মানুষকে পথে ঘাটে কাজ করতে হয়, আমরা জানি যে অনেক পেশা আছে যেগুলো ঘরে বসে বা ঠান্ডা ঘরের মধ্যে থেকে হয় না, সেই কাজ যাদের করতে হয় সেটা বড়ই যন্ত্রণাদায়ক। বিশেষ করে বলতে হয় যে আমাদের চাষি ভাইদের কথা, তাদেরকে সূর্যের আলো ফুটতে না ফুটতেই কিন্তু পৌঁছে যেতে হয় খেতে, সারাদিন চলে চাষাবাদ। আর আমরা যারা ঠান্ডা ঘরে বসে বাইরের উত্তাপ ভেবে সমস্ত কাজের শিডিউলই পাল্টে ফেলি, তাদের পক্ষে হয়তো সেই কষ্টটা আঁচ করা সম্ভব নয়। তাই তো সেই চাষি ভাইদের স্বার্থে এবার উত্তরপ্রদেশ সরকার শুরু করেছে নতুন নিয়ম। সেখানে চাষ হচ্ছে রাতের বেলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর কারণটা খুবই সহজ, যে সেখানকার তাপমাত্রার পারদ এমন চড়েছে যে রোদে দাঁড়িয়ে চাষের কাজ করা প্রায় অসম্ভব হয়ে গেছে। তাই কৃষি জমির ধারে ধারে লাগানো হয়েছে বড় বড় এলইডি লাইট। সন্ধে নামলেই সেই আলোতে চাষের কাজ শুরু করছেন চাষিরা। এতে প্রচুর সুবিধা হয়েছে চাষের কাজে, স্বীকার করছেন চাষিরা নিজেই। বিকল্প উপায় বের করে নিজেরাই নিজেদের পথ সহজ করে তুলেছেন। তাই তো গানে গানে সুমন চট্টোপাধ্যায় সেই কথাই বলছেন যে হাল ছেড়ো না বন্ধু।

কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি।

বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো।

শুনছেন আজ সন্ধ্যায়। আর বলি যে যখন এই গরমকাল পড়তো বা এই বিশেষ করে এই গরমে ছুটির সময় আমরা ছোটবেলায় কিন্তু প্রচুর ইনডোর গেম খেলতাম, যে অনেক সময় গরমে বাইরে খেলতে দিত না, বড়রা বেরোতে পারতাম না, সেই সময় আমাদের কিন্তু খুব ইনডোর গেম নানারকম ঘরে থাকতো এবং সেইগুলো খেলার প্রতি আমাদের খুব আগ্রহ ছিল। এখন জানি না, এখন অনেকটা বিষয়গুলো অনেক পরিবর্তন হয়েছে, এখনকার শিশুদের খেলাধুলোর যে স্ট্রাকচারটা, যে বিষয়টা, সেইটাই অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যখন এই ইনডোর গেমের কথা ওঠে, এর মধ্যে কিন্তু ভীষণ জনপ্রিয় একটা খেলা হচ্ছে যে সাপ সিঁড়ির খেলা। ছোটবেলায় আমরা কিন্তু কম বেশি সবাই এই খেলাটা খেলেছি। কিন্তু একটা বিষয় শ্রোতাবন্ধুদের বলি, এই সাপ সিঁড়ির খেলার প্রবর্তক কিন্তু ছিলেন একজন সন্ন্যাসী। হ্যাঁ, আর এই খেলার ছলেই তিনি মানুষকে বোঝাতে চেয়েছিলেন এক মোক্ষম জীবন দর্শন। আর এই খেলাটার আসল যে নাম সেটা ছিল মোক্ষম মোক্ষপটম। আবার কোথাও কোথাও এই খেলাটার নাম ছিল পরম দর্পম। আবার কোথাও বাইকে বলা হতো জ্ঞান চৌপর। বলছি সাপ সিঁড়ি খেলার কথা, আর সাপ সিঁড়ি খেলার মধ্যে এটাকে যেভাবে ওরা মানে যেভাবে রিপ্রেজেন্ট করা হতো সেই সময়, সেটা হলো যে সিঁড়ি মানে পুণ্য এবং সাপকে বলা হতো পাপের প্রতীক। 1300 শতকে এক মারাঠি সাধুর হাত ধরে এই খেলা বিশ্বের শিশু মনকে মাতিয়ে রেখেছিল। আর এই খেলার নেপথ্যেই রয়েছে কর্ম, ধর্ম এবং মোক্ষের এক গভীরতম পাঠ। সেটা কেমন? ইতিহাসবিদদের একটা বড় অংশ অবশ্য মনে করেন যে মারাঠি কবি জ্ঞানদেবই খেলার প্রবর্তক। আবার একদল বলেন যে খ্রিস্টপূর্ব 2য় শতকেও নাকি এই খেলার উল্লেখ পাওয়া গেছে। মূলত শিশুদের সরল ভাষায় পাপ পুণ্য ব্যাখ্যা করতে গিয়ে এটির সৃষ্টি বা এই খেলাটির সৃষ্টি। সেই সময় প্রতিটা সিঁড়ির গোড়ায় কি করা হতো না, একটি করে গুণ রাখা হতো, যেমন দান, ভক্তি, বিনয়, ক্ষমা, সত্যবাদিতা। যে সিঁড়িটা ধরে তারা পুণ্যের কাছে পৌঁছে যেত। আবার সাপেদের মুখে দেখা থাকত ক্রোধ, লোভ, অহংকার ইত্যাদি। কড়ি দিয়েই চাল চালা হতো, আর প্রতিটা ঘরে আঁকা থাকত নৈতিকতার পাঠ। 1892 সালে ব্রিটিশ ঔপনিবেশিকতার পর এই খেলাটি ইংল্যান্ডে যায় এবং সেখানে গিয়ে এই মূল্যবোধ উধাও হয়ে যায়। শুধুমাত্র থাকে সাপ সিঁড়ি খেলা। এরপর 1943 সালে আমেরিকান সংস্থা মিল্টন ব্র্যাডলি এর নাম রাখে চিউটস অ্যান্ড ল্যাডার্স। এত জনপ্রিয় একটা খেলার পিছনে ইতিহাসটাও কিন্তু সত্যিই খুব সুন্দর। শুনে নেব পরের গান। পরের গানটি ইমনের কণ্ঠে।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
3: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।

আজ সন্ধ্যায় চলছে, আপনারা শুনছিলেন এতক্ষণ ধরে নচিকেতার গান। আর এবারে একটু দেব শ্রোতা বন্ধুদের অন্যরকম একটু খবর। ইউনিফর্ম পরে স্কুলে ভর্তি হলেন 9 জন ষাটার্ধ বৃদ্ধ এবং বৃদ্ধা, তাও অসমবয়সী ছোটদের সঙ্গে। আমরা জানি একজন মানুষ মোটামুটি 60 পেরিয়ে যাওয়া মানেই সে সব কিছু থেকে অবসর নেয়, কিন্তু ব্যতিক্রম কোথাও কোথাও ঘটে। অনেক সময় বয়স্ক মানুষ সে বয়সে আবার নতুন করে অর্থ উপার্জন করে, আবার অন্যান্য কাজও করে। কিন্তু তাহলে স্কুলে পড়তে যাওয়ার উদাহরণ কিন্তু দেখা যায় না বললেই চলে। তবু এই দৃশ্য দেখা গেল কোথায়? দেখা গেল যে 60 পেরিয়েও 7 জন বৃদ্ধ এবং 2 জন বৃদ্ধা ভর্তি হলেন স্কুলে। প্রাথমিক স্কুলে ভর্তি হলেন 7 জন এবং বাকি 2 জন মাধ্যমিক স্তরে। আর এই পড়াশোনা বা স্কুলে যাওয়ার বিষয়কে আরও উৎসাহ যারা দিলেন তারা হলেন সেখানকার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং স্কুলের শিক্ষকরা। ঘটনাটা উত্তরপ্রদেশের ছানি গ্রামে, যেখানে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই এই স্কুলে যাওয়াকে, বা বলা ভালো এই বয়স্কদের যে স্কুলে যাওয়াকে, তারা কিন্তু সাদরে গ্রহণ করেছেন। ছোটদের সঙ্গে নিজেদের অপূর্ণ হওয়ার স্বপ্ন আবারও দেখতে শুরু করেছেন সেই সমস্ত মানুষেরা। আর সারা দেশে এই বয়স্ক মানুষদের স্কুলে যাওয়া তৈরি করেছে এক নতুন দৃষ্টান্ত। কি শ্রোতা বন্ধুরা, এর সাথে সাথে আমরাও তো বলতে পারি যে এভাবেও ফিরে আসা যায়।

আজ সন্ধ্যা রাতটা জমে উঠেছে গানে গল্পে। আর এবারে এবারে একটা ইতিহাসের খবর দেবো। কেমন খবর না? এই যে পিরামিড, পিরামিড শব্দটা শুনলে আমাদের কি ভেসে ওঠে চোখের সামনে? যে ধূসর মরুভূমি, মমির রহস্যময় গল্প, ফারাওয়ের দেশ ইত্যাদি। আর পিরামিড মানেই আমরা কি জানি যে ইজিপ্ট বা মিশর, কিন্তু সত্যিটা জানলে অবাক হতে হয় যে পৃথিবীর সব থেকে বেশি পিরামিড কিন্তু মিশরে নয়, বরং সুদানে অবস্থিত। আর এই সংখ্যার ব্যাপারটাও কিন্তু খুব কম নয়। মিশরে যেখানে রয়েছে মোটামুটি 118টা থেকে 138টার মতো পিরামিড, সেখানে সুদানে রয়েছে 255টি পিরামিড, অর্থাৎ প্রায় মিশরের দ্বিগুণ। সুদানের এই অজানা পিরামিডগুলোর পিছনে লুকিয়ে আছে কুশ সাম্রাজ্য বা প্রাচীন নুবিয়ান সভ্যতার এক দারুণ ইতিহাস। মিশরের পিরামিডগুলো যেমন সেখানকার ফারাওরা বানিয়েছিল, তেমনি সুদানের পিরামিডগুলো বানিয়েছিল প্রাচীন কুশ সাম্রাজ্যের রাজা ও রানীরা। এই সাম্রাজ্যকে বলা হতো নুবিয়ান সভ্যতা। ইতিহাসবিদদের মতে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 350 খ্রিস্টাব্দ পর্যন্ত এই

0: সাম্রাজ্য। সেখানে নীলনদের অববাহিকায় রাজত্ব করেছিলেন। এই সাম্রাজ্যের রাজারা এতটাই শক্তিশালী ছিলেন যে তারা একসময় মিশরও দখল করে নিয়েছিলেন। শুধু দখলই করেননি, প্রায় 100 বছর রাজত্ব করেছিলেন। ইতিহাসে তাদেরকে কালো ভারাও বলা হয়। মিশরীয়রা যখন পিরামিড বানানো প্রায় ছেড়ে দিয়েছিলেন, তারও প্রায় 500 বছর পর পর্যন্ত কুশ সাম্রাজ্যের রাজারা কিন্তু নতুন করে পিরামিড বানানো শুরু করেন। প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে তারা বেশ প্রভাবিত ছিলেন। প্রাচীন রাজা রানীদের সম্মান জানাতে বা মৃত রাজা রানীদের সম্মান জানাতে ও পরকালের জন্য তারা মৃতদেহ সংরক্ষণ বা মমি উদ্দেশ্যেই পিরামিডগুলো বানিয়েছিলেন। সংখ্যায় বেশি হলেও সুদানের পিরামিডগুলো কিন্তু মিশরের গিজার পিরামিডের মতো অতটা বিশাল নয়। মিশরের বড় পিরামিডগুলো যেখানে প্রায় 453 ফুট পর্যন্ত উঁচু হতো, সেখানে সুদানের পিরামিডগুলোর উচ্চতা বড়জোর 20 থেকে 98 ফুটের মধ্যে। ইতিহাসের কথা বলতে বলতে শুনে নেব একটা ইতিহাসের গান।
1: Check, check.

আজকে রাত সন্ধ্যাতে কথা বলছিলাম মিশরের পিরামিড নিয়ে, আর আজকে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবার শ্রোতা বন্ধুদের একটা খবর দিই, সেটা হচ্ছে যে উষ্ণতার পারদ দিনে দিনে চড়ছে, আর সমীক্ষা বলছে কি যে বিশ্বের 100টি উষ্ণতম শহরের মধ্যে নাকি 97টি ভারতের শহর, আর বাংলাতে আছে নাকি তার মধ্যে 5টা। বিশ্বের উষ্ণতম 100টি শহরের তালিকায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছড়ি ঘোরাচ্ছে ভারত, এই নিয়ে টানা 2 সপ্তাহ। গত সপ্তাহেও 100-র মধ্যে 99টি ছিল ভারতে, আর এবারে 100-তে 97টা, বাকি 3টি নেপালের। উষ্ণতম স্থানের তালিকার উপরেই রয়েছে উড়িষ্যার বালাঙ্গীর, বিহারের

সাসারাম এবং উত্তরপ্রদেশের বারাণসী। আর রয়েছে পশ্চিমবঙ্গের 5টা শহর, যেগুলোর মধ্যে রয়েছে কুলটি, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর এবং বহরমপুর। লাইভ গ্লোবাল টেম্পারেচার র্যাঙ্কিং সংস্থা AQI এই তালিকা প্রকাশ করেছে। আপাতত উষ্ণতার এই খবরে আরও গরম লাগছে, উপায় একটাই, বৃষ্টি। আর হ্যাঁ, আপনাদেরও বলছি, আপনারা অন্তত গাছ লাগান নিজের বাড়ির আশপাশটায়। দেখবেন একটু একটু করে চেষ্টা করতে করতে আমরা সকলে মিলে একদিন সবুজায়ন ঠিক ঘটাবো। একদিনে হবে না, তবে একদিন তো হবেই। আজ থাকুক একটা মন ভালো করা গান।

আজ সন্ধ্যার আড্ডা আজ এখানেই শেষ করতে হচ্ছে, কারণ স্টুডিওর ঘড়ি বলছে যে সময় একেবারেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কান রাখবেন আকাশবাণী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় আছেন শাম্য বাঙ্ক।

0: এপার বাংলা ওপার বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রীড়াঙ্গন। শুরুতেই প্রতিদিনের মতো খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর।
1: এক নজরে

আইপিএলে আজ দুটি খেলা রয়েছে। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালসের। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজস্থান রয়্যালস তাদের প্রথম ইনিংস নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান সংগ্রহ করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নেমে 0.4 ওভারে প্রথম 1 রান সংগ্রহ করেছে। অন্যদিকে দ্বিতীয় খেলায় কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে সন্ধে 7:30। গতকাল আইপিএলে লখনউ সুপার জায়ান্টস 7 উইকেটে হারিয়ে দিয়েছে পাঞ্জাব সুপার জায়ান্টসকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে পাঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে লখনউ সুপার জায়ান্টস নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস 18 ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শ্রেয়াস আয়ার 51 বলে 101 রান করে অপরাজিত থেকে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। আজ থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন। কার্লোস অ্যালকারাজের অনুপস্থিতিতে পুরুষদের সিঙ্গলসে ফেভারিট জ্যানিক সিনার, থাকবেন নোভাক জোকোভিচ। মেয়েদের সিঙ্গলসে নজর থাকবে কোকো গফ, আরিনা সাবালেঙ্কা, এলেনা রাইবাকিনার মতো তারকাদের দিকেও। জেনিভা ওপেনের ফাইনালে হেরে গিয়ে রানার্স হলেন ভারতের ইউকি ভামরি ও নিউজিল্যান্ডের মাইকেল ভিনাস জুটি। তারা হারলেন 6-3, 6-7, 7-10 ফলাফলে মোনাকোর রোমেন আর নিয়াদো এবং মার্ক পোল মানুষের কাছে। গতকাল ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 100 মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়লেন গুরিন্দরবীর সিং। তিনি 10.09 সেকেন্ডে 100 মিটার শেষ করেন।

দলের নিরাপত্তা এবং ভিসা সমস্যার কারণে আমেরিকা থেকে বিশ্বকাপের প্রস্তুতি শিবির সরিয়ে নিল ইরান। ফিফার অনুমতি নিয়ে মেক্সিকোর তিজুয়ানায় প্রস্তুতি নেবেন ইরানের ফুটবলাররা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার সিটির খেলা রয়েছে অ্যাস্টন ভিলার সঙ্গে, অন্যদিকে লিভারপুল মুখোমুখি হবে ব্রেন্টফোর্ডের এবং প্যালেসের খেলা রয়েছে আর্সেনালের বিরুদ্ধে, সবকটি খেলায় রাত্রি 9টায়। লা লিগাতে ভিয়ারিয়ালের খেলা রয়েছে অ্যাথলেটিকোর সঙ্গে, খেলা রাত্রি 1টায়। শুনলেন খেলাধুলোর বিশেষ বিশেষ খবরাখবর।

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। রাজস্থান রয়্যালস প্রথমে টসে হেরে যায় এবং হেরে গিয়ে তারা প্রথমে ব্যাট করতে আসে। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান সংগ্রহ করেছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের পরে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নেমেই প্রথম উইকেটের পতন ঘটে গিয়েছে এক রানে। প্রথম উইকেটের পতন ঘটে গিয়েছেন রোহিত শর্মা ফিরে গিয়েছেন জফরা আর্চারের বলে ধ্রুব জুরেলের হাতে বন্দী হয়ে। খাতা খুলতে পারেননি, 4টি বল খেলেছিলেন কিন্তু কোনো রান করতে পারেননি। প্যাভিলিয়ানে ফিরে গিয়েছেন রোহিত শর্মা। প্রথম উইকেটের পতন ঘটে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। রাজস্থান রয়্যালস 206 রানের লক্ষ্যমাত্রার লাখে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। এদিকে রাজস্থান রয়্যালসের 205 রানের মধ্যে গুরুত্বপূর্ণ 29 রান করেছেন শাঙ্কা, এছাড়া 32 রান করেছেন জফরা আর্চার, 38 রান করেছেন ধ্রুব জুরেল এবং 27 রান করেছেন যশস্বী জয়সওয়াল। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর এবং দীপক চাহার, এছাড়া 1টি করে উইকেট নিয়েছেন জ্যাক্স গাজানফার এবং বস। এই খেলার উপরে অনেকখানি নির্ভর করছে যে কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচ অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে আর কিছুক্ষণ পরেই সন্ধে 7:30 কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। তবে রাজস্থান রয়্যালস যদি আজকের ম্যাচে জিতে যায় তাহলে কিন্তু প্লে অফের আশা শেষ হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা নাইট রাইডার্সের প্লে অফের ভাগ্য এখন মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে। রাজস্থান রয়্যালস যদি এই ম্যাচ জিতে যায় তাহলে স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের। সন্ধেবেলায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগেই প্রতিযোগিতা থেকে কিন্তু ছিটকে যাবেন রিঙ্কু সিংরা। কিন্তু রোহিত শর্মারা যদি বৈভব সূর্যবংশীদের হারিয়ে দেন তাহলেও দরজা খোলা থাকবে কেকেআরের কাছে। নাইটদের কোচ অভিষেক নায়ার যদিও এই ম্যাচের ফল নিয়ে ভাবতে একেবারেই রাজি নন, তিনি উড়িয়ে দিচ্ছেন গতকাল সাংবাদিক সম্মেলনে যা বললেন যে আমাদের হাতে নেই তা নিয়ে ভেবে আমরা কি করব। তবে আমাদের কাছে আজ এবং কাল 2টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, তা অস্বীকার করা যায় না, কিন্তু ওদের দিকে তাকিয়ে থেকে নিজেদের খেলা নষ্ট করতে চায় না। যোগ করলেন, আমরা না জিতলে প্লে অফে খেলা প্রশ্নই নেই, জেতার জন্য যা যা করতে হয় ছেলেরা তাই তাই করবে। তবে বৈভব ব্যাটে ঝড় তুলে দিলে আমাদের কিছু করার নেই, কিন্তু যদিও 205 রানের ইনিংসে বৈভব সূর্যবংশী আজকে রান পাননি।

0: আর আজকের এই ম্যাচ নিয়ে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের আর কিছুক্ষণের পরেই যে ম্যাচ অনুষ্ঠিত হবে তার আগে আমরা কথা বলেছি প্রাক্তন ক্রিকেটার এবং কোচ ইন্দুভূষণ রায়ের সঙ্গে। তিনি কি জানালেন আজকের ম্যাচ নিয়ে, চলুন শুনে নিই।
1: এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন

0: প্রাক্তন কোচ ক্রিকেটার ইন্দুভূষণ রায়। ইন্দুভূষণ বাবু, আপনাকে ক্রীড়াঙ্গনে স্বাগত জানাচ্ছি। আজকে আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচ, কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এর, এবং এই ম্যাচে জেতাটা যতটা জরুরি তার থেকেও আরো জরুরি যে রাজস্থান ম্যাচে এই মুহূর্তে যে খেলাটি চলছে তার রেজাল্ট, প্লে অফে যাবে কি যাবে না, কলকাতার সম্ভাবনা কতটা, এ নিয়ে আপনি কি বলবেন?
1: দেখুন, মেন ইস্যু হলো এখন ফার্স্ট ম্যাচ যদি রাজস্থান জিতে যায় তাহলে আর কোনো কোশ্চেনই থাকছে না, রাজস্থান অটোমেটিকলি কোয়ালিফাই করে যাবে 16 পয়েন্টে। তো এখন রাজস্থান আজকে খুব একটা ভালো স্টার্ট হয়নি,
0: এই মুহূর্তে ওদের 13 ওভারে 120 রান, 4 উইকেট।
1: আর মেন যে ওদের স্কোরার দুজনেই আজকে মোটামুটি খেলতে পারেনি, তো দেখা যাক কত রান পাইল আপ করে। বোম্বেটাকে, বোম্বে তো নাথিং টু লুজ, আর উইকেট তো বোধহয় কোনো একটা ইয়ে পড়বে না, কোনো এফেক্ট পড়বে না।
0: হ্যাঁ, মুম্বাইয়ের মাত্র 8 পয়েন্ট রয়েছে।
1: তো এই ম্যাচটার উপর ডিপেন্ড করছে, এইবার এই ম্যাচটা যদি হেরেও যায় আপনার, তারপরে পাঞ্জাবের
0: ম্যাচটি ওটিও গুরুত্বপূর্ণ,
1: ওখানে এগিয়ে আছে, ওখানে তো আপনাকে কলকাতাকে 77 রানে জিততে হবে,
0: একদম
1: 12 ওভারে রান করতে হবে। তো
0: একদম
1: কলকাতার ইয়েতে অ্যাঙ্গেল দেখতে গেলে ডিফিকাল্ট আছে কোয়ালিফাই করা, কেন আজকে যদি রাজস্থান হেরেও যায় কলকাতা 77 রানে টি-20 খেলাতে ডিসিশন খুব কম হয়। কালকে একটা খেলা হয়েছিল যেটা হায়দ্রাবাদ 80 রানে জিতলে 2 নম্বর হতো, তো আলটিমেটলি 55 রানে জিতলো, এটা ডিফিকাল্ট, চান্সেস কম আছে, কিন্তু ক্রিকেট খেলা তো বলা যায় না, কিন্তু সব ডিপেন্ড করছে ফার্স্ট ম্যাচের উপরে।
0: একদম, আজকের ম্যাচ কতটা আকর্ষক হবে বলে মনে হয়?
1: আজকে ম্যাচ তো ভালোই হবে, আপনার দিল্লি টিমও ভালো আছে, ওদের কাছে তো কিছু হারা জেতার কোনো ব্যাপার নেই, ওরা মানে বেস্ট সই করবে, আর কলকাতাকে তো জিততেই হবে উইদাউট এনি এনিওয়ে। কলকাতা কামব্যাক খুব ভালোই করেছে, প্রথম 5-6টা ম্যাচ হারার পরে কিভাবে কামব্যাক করেছে এটা একটা গুড সাইন।
0: একদম, আমাদের সকলেরই চোখ থাকবে আজকের এই দুটো ম্যাচের দিকেই, মানে আর কিছুক্ষণ পরেই রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচের রেজাল্ট আমরা পেয়ে যাব, এবং তারপরে কলকাতা দিল্লির ম্যাচ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গ দেওয়ার জন্য।
1: থ্যাংক ইউ,
0: ধন্যবাদ।

0: দীর্ঘ ২২ বছর পর দেশের শীর্ষ লীগ ঘরে তুলেছে ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে গোল পার্থক্যে টেক্কা দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় অস্কার ব্রুজোর ব্রিগেড। সেই সুবাদে আগামী মরশুমে এএফসির মঞ্চে প্রতিনিধিত্ব করবে লাল হলুদ ব্রিগেড। তবে ভারতীয় ফুটবলের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ কি তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই নিয়ে গত শুক্রবার রাতে এআইএফএফকে চিঠি দেয় আইএসএলের ১০টি ক্লাব। সেই তালিকায় অবশ্য নাম ছিল না ইস্টবেঙ্গলের। দেবব্রতবাবু শীর্ষকর্তা ইস্টবেঙ্গল ক্লাবের, তিনি জানালেন শুক্রবারই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কথা হয়েছে, আইএসএলের রোডম্যাপ কি হবে তা আমরা জানতে চেয়েছি, কারণ এএফসিতে প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সেভাবে দল গঠন করতে হবে।
1: এক মৃত্যু সিংহ সেজে নেই, তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই, সেই তো শেখালো।
0: আর ক্লাব তাঁবুতে

প্রথমবার আইএসএল ট্রফি আসার কয়েক ঘন্টা পরে প্রেসমিট করে আগামী দিনের টিমের কর্মকাণ্ডের কথা শোনালেন ইস্টবেঙ্গলের পদস্থ কর্তারা। কোচ অস্কার ব্রুজো গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন, তিনি ফিট নেই, অবশ্য আলোচনা হবে বলে জানালেন দেবব্রতবাবু। শীঘ্রই কথা বলা হবে ম্যানেজমেন্টের সঙ্গে। আইএসএল জয়ে আগামী দিনের বর্ণাঢ্য ট্রফি ট্যুরের পরিকল্পনাও করছেন ইস্ট বেঙ্গল ক্লাব।

0: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: আর ফুটবল থেকে এবার চলে আসব টেনিস। আজ থেকে শুরু হচ্ছে ক্লে কোর্টে ফরাসি ওপেন টুর্নামেন্ট। আর এবারের ফরাসি ওপেন কার্লোস অ্যালকারাজের অনুপস্থিতিতে ছেলেদের সিঙ্গলসে ফেভারিট হিসাবে শুরু করবেন বিশ্বের এক নম্বর জানিক সিনার। টানা 29টি ম্যাচ জিতে প্যারিসে নামছেন সিনার, থাকবেন 24টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচও। গত শুক্রবারই 39তম জন্মদিন পালন করেছেন তিনি। বলেছেন, আমার প্রস্তুতি নিয়ে আমি যথেষ্ট খুশি, আত্মবিশ্বাসীও লাগছে, লম্বা সময় কোর্টে কাটিয়েছি যাতে 5 সেটের লড়াইয়ে যথেষ্ট এনার্জি থাকে। আজ প্রথম দিনেই জোকোভিচকে রোলাগারোয় দেখা যাবে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে অ্যালকারাজের কাছে হেরে গিয়েছিলেন তিনি। কালো ঘোড়া হিসেবে ছেলেদের সিঙ্গলসে থাকবেন আলেকজান্ডার জেরেভ, দানিল মেদভেদেভ এবং ক্যাম্পার রুডির মতো প্লেয়াররাও। মেয়েদের সিঙ্গলসে সেভাবে কেউ ফেভারিট না হলেও গতবারের চ্যাম্পিয়ন কোকো গফ ক্লে কোর্টে এবারও দুরন্ত ফর্মে রয়েছে, তবে তার লড়াই সহজ হবে না। থাকবেন অ্যারিনা সাবালেঙ্কা, এলেনা রাইবাকিনা এবং ইয়া সিওনেতকের মতো তারকা। সাবালেঙ্কা বিশ্বের এক নম্বর তারকা, আবার রাইবাকিনা এবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন, ইগা 4 বারের চ্যাম্পিয়ন, কাজেই তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হতেই পারেন। ফরাসি ওপেন থেকে আবারও ফিরে যাই দেশের মাটিতে অ্যাথলেটিক্সে। সাত বছরের চেষ্টায় অবশেষে আন্তর্জাতিক মেডেলের রং বদল করলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক। গতকাল উজবেকিস্তানের তাশখন্দে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপের ভল্টে রূপো পেলেন 31 বছরের প্রণতি। এই বিভাগেই পঞ্চম হয়েছেন বাংলার প্রতিষ্ঠা সামন্ত। পদকের লড়াইয়ে প্রণতির প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিয়েতনাম ও উজবেকিস্তানের জিমন্যাস্ট, যারা যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পেয়েছেন। গতকাল রাতে তাশখন্দ থেকে ফোনে প্রণতি বললেন, গত বছর অক্টোবরে গোড়ালিতে চোট পাওয়ার পরে এতদিন বড় কোনো টুর্নামেন্ট নামতেই পারছিলাম না, সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস, সেটা ভেবেই চোট পুরোপুরি না সারিয়েই এই টুর্নামেন্টে নামি আত্মবিশ্বাস ফিরে পেতে। এই রূপো জয় আমার আত্মবিশ্বাস অনেকখানি ফিরিয়ে দিয়েছে, লক্ষ্য সামনের মাসে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জেতা। ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক পদক পাওয়া শুরু প্রণতির, কিন্তু অ্যাপারেটার্স ওয়ার্ল্ড কাপে 2টো ব্রোঞ্জ জেতার পরে তিনি এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে 3 বার তৃতীয় হয়ে ব্রোঞ্জেই আটকেছিলেন। অনেক চেষ্টাতেও বদল করতে পারছিলেন না মেডেলের রং। বাংলায় জিমন্যাস্টিক্সের পরিকাঠামো না থাকায় তাঁকে চলে যেতে হয়েছে ওড়িশায়, সেখানে অশোক মিশ্রের কাছে প্র্যাকটিস করেই এলো এই সাফল্য।

গুরিন্দর বীর সিং ভারতের দ্রুততম মানুষ হলেন গুরিন্দর বীর সিং। ২৪শে ডিসেম্বর ২০০০ পাঞ্জাবে জন্মানো এই অ্যাথলিট গতকাল একটি জাতীয় রেকর্ড গড়েছেন। রাঁচিতে ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড় মাত্র ১০.০৯ সেকেন্ডে শেষ করেন গুরিন্দর বীর, যা এখনও পর্যন্ত একটি জাতীয় রেকর্ড। এর আগে গত শুক্রবারই হিটে একটি রেকর্ড করেন তিনি, তারপর গতকাল নিজেই সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন একটি রেকর্ড করেন। এর আগে গুরিন্দর বীর ২০১৭তে ব্যাংককে অনূর্ধ্ব ১৮ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে সোনা জিতেছিলেন। ২০১৮তে গিফুতে অনূর্ধ্ব ২০ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রিলে রেসে ব্রোঞ্জ জেতেন এই পাঞ্জাবি খেলোয়াড়। এরপর ২০১৯ কাঠমান্ডুতে সাউথ এশিয়ান গেমসে রিলে রেসে রুপো জিতলেন গুরিন্দর বীর। আর এবছর ২০২৬ ফেডারেশন কাপ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০.০৯ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করে নতুন জাতীয় রেকর্ড গড়লেন গুরিন্দর বীর সিং। গুরিন্দর বীরের ভবিষ্যতে আরও সাফল্য আমরা কামনা করি। ভবিষ্যতে এমন নানান রেকর্ড গড়ে গুরিন্দর বীর ভারতকে অ্যাথলেটিক্সের মানচিত্রে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবে এবং আরও অনেক পদক জিতে নিয়ে আসবে। তাই এ সপ্তাহের খেলোয়াড় গুরিন্দর বীর সিং।

শুনছেন মৈত্রী ক্রীড়াঙ্গন। মৈত্রী ক্রীড়াঙ্গনে আজকে আজকের দিনের কথায় চলে আসে। আজ চব্বিশে মে। চব্বিশে মে এই দিনটির সঙ্গে খেলাধুলার দুনিয়ার নানান ঘটনা যেমন জড়িয়ে রয়েছে, তেমনি অনেক খেলোয়াড় তারা আজকের দিনে জন্মগ্রহণ করেছেন, অনেকে আবার পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন। চলে আসি প্রথম ঘটনার কথায়। ১৯৩০ আজকের দিনে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান, তখন তার বয়স মাত্র ২১ বছর, সেই ২১ বছর বয়সে লন্ডনের কেনিংটন ওভালে সারের বিরুদ্ধে একটি ম্যাচে ২৫২ রান করে অপরাজিত থাকেন ক্রিকেটের এই ডন ব্র্যাডম্যান। ১৯৩০ আজকের দিনেই ঘটেছিল এই ঘটনাটি। চলে আসি জন্মদিনের কথায়। ১৯৭৪ আজকের দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান ফুটবলার মার্কাস কোলম্যান। তিনি আমেরিকার টেক্সাসে জন্মান। ১৯৭৪

72-এর আজকের দিনে। 1982-এর আজকের দিনে ঘানার ফুটবলার ঈসা আহমেদের জন্ম, যিনি ডাওয়েনে জন্মগ্রহণ করেন, ঘানার শহর, 1982-তে আজকের দিনে। শুধুই জন্মদিন নয়, পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন এমন অনেক ক্রীড়াবিদ, যেমন 1988-তে আজকের দিনে নিউজিল্যান্ডের ক্রিকেটার টম ব্রুট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1947 থেকে 1953 পর্যন্ত এই সময়ে মোট 11টি টেস্ট ম্যাচ খেলেছেন টম ব্রুট। 73 বছর বয়সে 1988-তে আজকের মতো এক 24 মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2014-তেও পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেন ইংল্যান্ডের ক্রিকেটার ডেভিড অ্যালেন। তিনি তার ক্যারিয়ারে 39টি টেস্ট ম্যাচ খেলেছিলেন, অর্ধশতরান করেছেন 5টি, 122টি টেস্ট উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। সবথেকে ভালো বল করেছিলেন, 30 বলে 5টি উইকেট নিয়েছিলেন। 78 বছর বয়সে 2014-তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংল্যান্ডের ক্রিকেটার ডেভিড অ্যালেন। 2014-র আজকেরই মতো এক 24 মে শুনলেন আজকের দিনের কথা।

চলে আসি খেলাধুলোর কিছু টুকরো খবরাখবরে। আঙুলে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্ট ম্যাচেও তিনি অনিশ্চিত। তাকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেছেন, বেথেলের যদি চোট লেগে থাকে তা হলের পরের বিমানেই ও দেশে ফিরে আসুক। 4 জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ, ওকে তো তার জন্য তৈরি হতে হবে। মেয়েদের আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উত্তর 24 পরগনা। গতকাল কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমির মাঠে প্রথমে ব্যাট করে দক্ষিণ 24 পরগনা। 19 ওভারে 7 উইকেটে 116 রান তোলে দক্ষিণ 24 পরগনা। সর্বোচ্চ 26 রান করেন পায়েল ভাকারিয়া। 2 উইকেট প্রিয়াঙ্কা সরকারের, 1টি করে উইকেট ঝুম্পা রায় ও তনুশ্রী সরকারের। জবাবে 17.1 ওভারে 8 উইকেটে জেতে উত্তর 24 পরগনা। 36 বলে 53 রানে অপরাজিত থেকে দলকে জেতান অধিনায়ক তনুশ্রী।

মিডলসব্রোকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে উত্থান হাল সিটির। গতকাল ওয়েম্বলি স্টেডিয়ামে ইএফএল চ্যাম্পিয়নশিপ ফাইনালে অলি ম্যাকবার্নির গোলে চ্যাম্পিয়ন হল হাল সিটি। 95 মিনিটে বিপক্ষ গোলকিপারের ভুলে বল জালে জড়িয়ে দেন ম্যাকবার্নি। ম্যাচ শেষে দিনের নায়ক বলছেন, স্বপ্নের গোল করলাম, আমি ভাবতেও পারিনি এমন একটি সুযোগ প্রিমিয়ার লিগে তোলার স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন পূরণ করতে পারলাম।

ভিনেশ ভোগতের প্রত্যাবর্তনের পথে জটিলতা আর একটু কমে গেল আদালতের হস্তক্ষেপে। দিল্লি হাইকোর্টের নির্দেশে এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালে অংশ নিতে আর কোনো বাধা রইল না ভিনেশের। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, 2026 সালের এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে পারবে আবেদনকারী, যে ট্রায়াল হবে আগামী 30 এবং 31 মার্চ।

খবরে রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ চলছে এই মুহূর্তে। প্রথম ইনিংসে রাজস্থান রয়্যালস 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান সংগ্রহ করেছে জবাবে ব্যাট করতে নেমে। মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু 4টি উইকেটের পতন ঘটে গিয়েছে 38 রানে। 6 ওভারের খেলা চলছে, 5.1 ওভারে 38 রান করে 4টি উইকেট হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ক্রিজে রয়েছেন সূর্যকুমার যাদব, 8 বলে 17 রান করে তিনি ব্যাট করছেন। ফিরে গিয়েছেন রোহিত শর্মা, রেকলটন, তিলক ভার্মা, তিনিও ফিরে গিয়েছেন, 7 বলে 3 রান করে ফিরে গিয়েছেন। এছাড়াও ফিরে গিয়েছেন নামন ধীর, 4 জন ব্যাটসম্যান ক্রিজ এখন প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। 206 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে ব্যাট করছে, 6 ওভারের খেলা চলছে। মৈত্রী ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ হয়ে এসছে। বিদায় নেবার আগে জানিয়ে দেব আমাদের মেল আইডি, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন AIRKolkataSports@gmail.com। এছাড়া চিঠিও পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। ক্রীড়াঙ্গনের সঙ্গে আপনাদের যোগ থাকুক আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও। ফেসবুকে গিয়ে টাইপ করুন আকাশবাণী কলকাতা স্পোর্টস। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। নমস্কার।

0: এতক্ষণ শুনছিলেন মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন শাম্য বাঁক। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: এপার বাংলা এবং ওপার বাংলা শ্রোতা বন্ধুদের ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কালকে কথা দিয়েছিলাম যে আজকে আমরা তাদেরকেই আনব আপনাদের সামনে, যাদের কথা শুনতে শুনতে আমি জানি আপনারা প্রত্যেকেই আপ্লুত হয়েছেন, মুগ্ধ হয়েছেন এবং জানার ঔৎসুক্য অনেকটাই বেড়ে গেছে। তাদেরকে হাতের কাছে পেয়েছি যখন, তাদের জীবন সম্পর্কে একটু জানবো না, তাই তাদের কাছ থেকেই আরও অনেক কথা জেনে নেওয়ার জন্যই আমাদের সঙ্গে স্টুডিওয় আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন যাত্রা শিল্পের দুই কিংবদন্তি অনল চক্রবর্তী এবং কাকলি চৌধুরী। তার সঙ্গে রয়েছেন আমাদেরই লোক, আমি যেটা বললাম, চৈতালি দি, চৈতালি মল্লিক। আরেকবার স্বাগত জানাচ্ছি তিনজনকেই, যেখানে শেষ করেছিলাম গতকাল। এখন তো দেখুন সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সোশ্যাল মিডিয়ার যুগ বলতেই আমরা দেখি নাটকের ক্ষেত্র অনেক ক্ষেত্রে একটা পোর্শন বা হয়তো নাটকটাকেই রেকর্ড করে তারপর সোশ্যাল মিডিয়া সেটা ছেড়ে দেওয়া হচ্ছে। কেন? কারণ রিচটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, লোকের কাছে পৌঁছানো যাচ্ছে অনেকটা বেশি করে। যাত্রার ক্ষেত্রে কি সেটা আপনারা করছেন বা ভাবনা চিন্তা করছেন যে সেটাকেও একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যায়?
2: না দেখুন, আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণ একটা আলাদা মিডিয়াম। তো যাত্রা স্টেজ থেকে ভিডিও তুলে সেটাকে বাইরে সোশ্যাল মিডিয়াতে ছাড়লে সেটার যা চেহারা হয় ওটাই উপকার হয় বলে আমার মনে হয়।
3: আমি একটু বলি এই সুযোগে, এটা ডেফিনেটলি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক রকম বেরিয়েছে এগুলো প্রচার প্রসার করার জন্য, অনেক রকম পেজ বেরিয়েছে যারা প্রফেশনালি কোনো কোনো কোম্পানির সঙ্গে কন্ট্রাক্টে গিয়ে এই এই দিতে হবে, ওই বাড়াতে হবে, এই সিন দাও ওই সিন দাও। আমরা কিন্তু এটার পক্ষপাতী নই, একদম নই, কারণ আমাদের বিশ্বাস যে ওই রকমভাবে টুকরো টুকরো, সে তো না বুঝে আমার নাটক শুরু হলো পুজোর পর থেকে, আমাদের যাত্রাটা শুরু হলো পুজোর পাঁচ দিনের মধ্যেই। তুমি একটা নাটকের লাস্ট সিনের ক্লাইম্যাক্সটা তুমি ছেড়ে দিলে, মানুষ জেনে গেল গল্পটা, জেনে গেলে ও তো লাস্ট সিনটা দেখলাম না, ও মারা যাচ্ছে না, অরুণদা মারা যাচ্ছে, পলাশ ডাক্তার মারা যাচ্ছে, ক্রেজটা কমে গেল।
1: এক্স্যাক্টলি,
3: যার জন্য আমরা কখনো এটাকে সাপোর্ট করছি না। হ্যাঁ করবো, নিশ্চয়ই করবো, পেজের প্রয়োজন আছে এখন, যেহেতু পেপার পাবলিসিটি উঠে গেছে, রেডিও পাবলিসিটি উঠে গেছে, এখন সোশ্যাল মিডিয়াই ভরসা। তার জন্য আমি কি করবো, একটা ছোট্ট গানের টুকরো সিন একটু দিলাম, কি একটু ক্লাইম্যাক্স সিন না দিয়ে ছোট্ট ছোট্ট, যেখানে গল্পটা ধরা যাবে না, গল্পটা মানুষ বুঝবে না, সেখানে ছোট্ট একটু 2 সেকেন্ডের কি 3 সেকেন্ডের একটু রিলস বানিয়ে দিলাম।
2: আলাদা কথা, এগুলো বানানোর জন্য কিন্তু টেকনিক্যালি মানুষ তৈরি হচ্ছে, যাতে এটা আরো বেশি, যেমন সিনেমার যেমন ট্রেলার দেখানো হয়,
1: সেরকম ট্রেলার বা ট্রেলার হিসেবে,
2: তাহলে কিন্তু এটা অনেক অ্যাট্রাকটিভ হবে।
3: উপকার ডেফিনেটলি হচ্ছে,
2: এটা ততদিক অপকারী হবে যদি এরকম ভাবে হঠাৎ করে একটা উড়ম লাইটের একটা তুলে নিয়ে গিয়ে সেটা ছেড়ে দিলে পরে ওটা কিন্তু ভালো লাগে না।
3: না তবু মানুষ অভ্যস্ত হয়ে গেছে যে যাত্রা এরকমই হয়, এরকম লাইট

0: আমরা অনেক
1: যাই হোক,
0: আধুনিক হওয়ার চেষ্টা
1: মানে
0: করেছি এবছর, যাত্রায় রঙিন লাইট যে কতটা ক্ষতি করে সেটা আমরা বুঝেছি বলে আমরা এবছর একদম প্লেন জোনাল লাইটে, সাদা লাইটে কাজ করেছি। কিন্তু এই সোশ্যাল মিডিয়া একদম প্রতি মুহূর্তে আমাদের, উইদাউট সোশ্যাল মিডিয়া আমরা বাঁচতে পারি না এখন। প্রতিটা মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমাদের জানান দিতে হয় যে আমরা আছি আজ এখানে কাল ওখানে, নিজেদের ছবি রিলস বানিয়ে, এগুলো দরকার। কিন্তু আমি এই এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই যে এই যা যে সমস্ত পেজের মানুষেরা করছেন, খুব উপকার করছেন। কিন্তু আমি তাদের সবসময় বলি, আমাদের দলেও কেউ যদি আসে কভার করতে, আমি আগেই তাদের বলি শুধু গানের অংশ, অভিনয়ের কোনো অংশ না, লাস্ট সিন না, এগুলোতে ক্ষতি হয়, এগুলো একটু বুঝতে হবে।
2: আমাদের এপার বাংলার শ্রোতা বন্ধুরা এবং ওপার বাংলার শ্রোতা বন্ধুরা দুজনেই কিন্তু এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন ক্ষেত খামারের কথা। এবং আজকে ক্ষেত খামারের কথায় আমরা ক্ষেত খামারের সঙ্গে যুক্ত অত্যন্ত জনপ্রিয় একটি বিনোদনের মাধ্যম যাত্রাকে নিয়ে কথা বলছি। রয়েছেন আমাদের সঙ্গে দুজন কিংবদন্তী, অনল চক্রবর্তী এবং কাকলি চৌধুরী। এবার যাত্রার সঙ্গে যে জিনিসটা ওতপ্রোত যুক্ত তা হলো সঙ্গীত। এবং গত পর্বের কথা প্রসঙ্গে কাকলিদি বলেইছেন যে একটু নিজেদেরকে ফিট রাখার জন্য, বিশেষ করে গলাটাকে ফিট রাখার জন্য, গানের একটু রেয়াজ, একটু গলাটা সেধে নেওয়া খুব দরকার, সরগম। ঠিক, সঙ্গীতের এই যে নানান রকম রূপ আমরা যাত্রার মধ্যে দেখি, যাত্রাতে গানের ব্যবহার, যাত্রাতে গান রচনা শুধুমাত্র যাত্রাকে মাথায় রেখে করা, আগেকার এবং এখনকার মধ্যে তো নিশ্চয়ই অনেকটা তফাত রয়েছে। অনুরবাবু, জানবো যে কি মনে করছেন, এই তফাতটা ভালোর দিকে না খারাপের দিকে?
1: না, এটা তো অত্যন্ত খারাপের দিকে, কারণ একটা শিল্প, যে শিল্পের একটা গয়না ছিল গান এবং গয়না ছিল সুর। আমরা আগে দেখতাম যাত্রাতে সুরকার, আমাদের অনেক যাত্রাতে সুর হিসেবে, সুরকার হিসেবে সুর দিয়েছেন। আমার জানা, আমি যাত্রায় আসার পর মান্নাদের সুরে জ্যোৎস্না দত্ত গান করেছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে রামকুমার চট্টোপাধ্যায়ের সুরে গান গিয়েছি যাত্রাতে, প্রশান্ত ভট্টাচার্যের সুরে গান গিয়েছি, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরে গান গিয়েছি, স্বপন পাকড়াশির সুরে গান গিয়েছি। এখন এইগুলো আস্তে আস্তে উঠে গিয়ে এই যে চালু আধুনিক গান কি হিন্দি গান, সেগুলো শিল্পীরা অন স্টেজ গাইছেন, যেমন তেমনি ইদানিংকালে আবার গান গাইছেনও না, প্লেব্যাকে ওটা চলছে, তার সঙ্গে লিপ দিচ্ছেন, এটা যাত্রার কিন্তু অঙ্গহানি হচ্ছে। এবং যাত্রার কিন্তু এটা এটা যাত্রার সুখকর সময় বলে মনে হয় না। সেক্ষেত্রে আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি, আমাদের যাত্রার সুরকার গীতিকার আপনাদেরই আকাশবাণীর বিখ্যাত একজন মানুষ বটুক নন্দী, তাঁর সুযোগ্য সন্তান নীলাঞ্জন নন্দীর কথায় সুরে আমরা বেশ কয়েক বছর ধরে গান গাইছি মঞ্চে। এই গানটা ফিরে আসা উচিত, দরকার
0: না, পরিচিত গানেরও প্রয়োজন আছে, সিকোয়েন্স অনুযায়ী অনেক বেশি রিলেট করতে পারে মানুষ। কিন্তু যাত্রার জন্য, যাত্রার সিকোয়েন্সের জন্য তৈরি গান করে সুরকারকে দিয়ে, সেই সুরকারকে গান করিয়ে, সেই সুরের গান গেয়ে জনপ্রিয়তা কিন্তু আজকের দিনে পাওয়াটা খুব কঠিন ব্যাপার। আগেকার দিনে যেমন যাত্রার জন্যেই গান তৈরি হতো, তখন যাত্রায় এরকম সিনেমার গান বা যে কোনো পরিচিত গান দেওয়াটা চল ছিল না। তারপরে মাঝখানে এগুলো উঠে গিয়ে শুধু এটাই চলছে, তারও অনেকগুলো কারণ আছে, সেসব কারণের ভিতরে আর যাচ্ছি না, বলতে গেলে অনেক কথা বলতে হয়। কিন্তু এখন যাত্রার এই সোশ্যাল মিডিয়াতেই অনেককে বলতে শুনি যে শুধুই তো সিনেমার গান, শুধুই তো হিন্দি গান, কি যাত্রার গান কোথায়? চিরদিনই এটা রাখার চেষ্টা করেছি এবং এখন এই বিগত 3-4 বছর ধরে আমরা একটু বেশি যাত্রার গানকে প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু পাশাপাশি আমাদের জনপ্রিয় গানও রাখতে হয়, কারণ সব বয়সের মানুষ যাত্রা দেখতে আসে, তো সেই জন্য কিছু সিকোয়েন্স অনুযায়ী দু একটা হিন্দি গানও রাখতে হয়, কারণ সব বয়সের ছেলে মেয়েদের জন্য। কিন্তু যাত্রার জন্য তৈরি গান না থাকলে যাত্রার অঙ্গহানি তো নিশ্চয়ই হয়।
3: গান যখন এলো, আরেকটা বিষয়ে যায়, বিশেষত আপনাদের যাত্রায় যেটা দেখতে পাই, কবিতার ব্যবহার যাত্রাতে, বিভিন্ন যাত্রায় কবিতার ব্যবহার দেখি, কিন্তু বিশেষত কাকলিদের কণ্ঠে প্রত্যেকটি যাত্রা পালাতে দেখি কবিতার দারুণ ব্যবহার।
1: দারুণ ব্যবহার বললে ভুল হবে, ওটা বলা যায় কবিতার ঝড়, মানে ওনার জীবটা হচ্ছে সাপের জীবের মতো, ভীষণ দ্রুত, স্পষ্ট এবং খুব ভালো উচ্চারণে উনি বলতে পারেন, এটা ওনার একটা স্পেশাল কোয়ালিটি। আমি নাট্যকার হিসেবে এই স্পেশাল কোয়ালিটিটা ব্যবহার করব না কেন, সেই কারণে আমি ব্যবহার করে থাকি। এবং তাতে আমি নাটকের ক্ষেত্রেও আমি দর্শক মনের কাছেও পৌঁছতে পারি। অনেক দর্শক বলেন যে দিদির একটু সেই চাং চাং ডায়লগটা না হলে ঠিক এরকম লাগে, আমরা বেশ ঠিক আছে, তাই চাংই হোক, সেই ধরনের চাং কিছু জায়গা করে দেওয়া হয় নাটকের মতো করে, যেটা নাটককে হেল্প করে, সেটা ব্যবহার করি এবং একটা আলাদা মাত্রা তো পাই।
2: কাকলিদির কণ্ঠে যেহেতু অনলবাবু বললেন যে তার যখন সেই ট্যালেন্টটা রয়েছে আমি কেন ব্যবহার

0: শুনে না, মানে যা হয় আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানোর ইচ্ছা একদমই নেই। সামনে যখন মানুষটাকে পেয়েছি, একটু গান হোক না, যাত্রার গান একটু আমাদের শ্রোতারা শুনুন।
1: তাহলে আমি আর কাকুরি একদিন রাত্রে বলে একটি যাত্রাপালায় একটি গান গিয়েছিলাম, সেই গানটি একটু গাওয়ার চেষ্টা করছি। মিউজিক সঙ্গে নেই, একটু খালি গলাতেই শুনুন তাহলে।
2: ওই গল্পটা ছিল মানে একটা মেয়ে আর কি, একটা অ্যাক্সিডেন্টলি বাড়ি থেকে একটা ইনসিডেন্ট ঘটিয়ে একটা ছেলের রূপ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, পালিয়ে বেরিয়ে মানে একজনকে খুন করে। তো যার বাড়িতে এসে উঠেছে, পরবর্তীকালে নাটকটা দেখলে জানতে পারা যাবে, যার বাড়িতে এসে উঠেছে তারই বোনের হাজবেন্ডকেও খুন করেছে, কিন্তু সে জানে না, সে একজন পুলিশ অফিসার। তো আমি ছেলে, সে যে ওদের বাড়িতে আশ্রয় নিচ্ছি, এই জানে আমি ছেলেই হিরো, যে সে জানে আমি ছেলে, যে
1: আমার একটা
2: ঢুকে পড়েছি ওর বাড়িতে আর কি।
1: হ্যাঁ, তুই গেলি
3: একটু আগে, এত বড় একটা কত লোক মরে গেল, আমি তো একদম পালিয়ে এলাম, পালিয়ে দেখলাম তোমার ঘরের সামনে এসে পড়েছি, তাই তোমার ঘরে ঢুকে পড়েছি।
1: গান শুনে ঢুকে পড়লি?
3: হ্যাঁ, তুমি বহুত সুন্দর গান করো গুরু। তোমার নাম কি গুরু? আমি পটলা, তুমি ঘন্টে।
1: ঘন্টে?
3: হ্যাঁ, তোমার নাম ঘন্টে, তুমি ঘন্টে, আমি তোমার টেনিয়া পটলা।
1: আচ্ছা,
3: তুমি তুমি বহুত সুন্দর গান করো, কিন্তু গুরু গুরু আমাকে একটু সময় পেলে একটু গান শোনাবে, শেখাবে?
1: শেখানোর মতো সময় তো নেই, আমি খুব ব্যস্ত মানুষ। তাহলে ঠিক আছে, দেখি তুই কিরকম গান করিস, দেখি আমার সঙ্গে করতে। জীবনটা যে খুবই অল্প, যেন ছোট্ট একটা গল্প, হীরের মতো কটা দিন, চুপি সারে কোথায় হয়লিন গা।
4: তবু কারো কারো কথা হৃদয় মাঝে থাকে শোনায় গাথা,
1: তবু কারো কারো কথা
4: হৃদয় মাঝে থাকে শোনায় গাথা,
1: চাই যতই ভুলতে তারে
4: মন কি ভুলতে পারে।
1: কি ব্যাপারে, তুই মেয়ের গলায় গানটা গাইলি?
3: আসলে কি বলতো গুরু, ছোটবেলা দিয়ে না অভিনেতা আমার শখ ছিল, সে তখন আমি নানান রকম গলা করে প্র্যাকটিস করতাম, তো মেয়ের গলায় প্র্যাকটিস করেছিলাম, মেয়েদের গলায়। ভয় পেয়ে গুরু, ভয় পেয়ে গেছে, ভাবছে ভেবে ছেলে হয়ে মেয়ে কর দিয়ে চলে এলাম। আমি ছেলে গো, আমি মেয়ের কলটায় গান গাইতে পারি, কথা বলতে পারি, সেই জন্য তো বলছি। অবাক হয়ে গেছো না গুরু, দেখেছো কিরকম চাকমা দিলাম, আমি ছেলে কিন্তু মেয়ের কণ্ঠে গান গেয়ে দিলাম, তাই বলি।
4: তবু কারো

0: অসাধারণ অসাধারণ। না আমাদের সামনেও যেন একদম, মানে আমি তো ইমাজিনই করে ফেললাম যে আমি ওখানেই বসে আছি এবং আমি এটা সামনাসামনি দেখতে পাচ্ছি। ভালো ভালো কথা চলছে, খুব মিষ্টি মিষ্টি কথা চলছে। এবার আরও একটু মিষ্টি মিষ্টি কথা বলি, তা হলো আমরা যাদের দুজনকে পেয়েছি তাদেরকে আমরা উত্তম সুচিত্রা বলি। উত্তম সুচিত্রা বলতেই চোখের সামনে একটা ভীষণ মোহময়ী রোম্যান্স কাজ করে। আপনাদের জুটির মধ্যেও সেই মোহময়ী রোম্যান্সের ছোঁয়া দর্শকরা পেয়েছেন বলেই আপনারা এত প্রচলিত, এত পপুলার হয়েছেন, জনপ্রিয় হয়েছেন। এই রোম্যান্স যাত্রার মঞ্চে ফুটিয়ে তোলা এবং সেখান থেকে একদম 180 ডিগ্রি ঘুরে নেগেটিভ চরিত্রে পৌঁছে যাওয়া, এই যাত্রাটাও একটু শুনবো।
1: নেগেটিভ চরিত্রে পৌঁছে যাওয়া বলতে, দেখুন অভিনেতা হিসেবে তো একটা লোভ থাকে নানা রকম চরিত্রে অভিনয় করব। আর স্পেশালি আমার কলমে যখন থেকে কাকলি অভিনয় করছে, ওকে প্রত্যেক বছরই আমি একটা ভিন্ন চরিত্রে রূপদান করার মতো করে পার্ট লিখে দিয়েছি, চরিত্র লিখে দিয়েছি। তা আমি নিজে খুব একটা বেশি নিজেকে নিয়ে ভাবিনি, কোনো কালই ভাবিনি। আর তার চেয়েও বড় কথা আর একটা জিনিস, ওর যে বক্স অফিস এখন নয়, আমাদের দুজন মিলে একটা বক্স অফিস, কিন্তু আমি যখন প্রথম ওর সঙ্গে জুটি করলাম তখন ওর যা ফেম, ওর যা বক্স অফিস ছিল তখন, সেটা মানে ও যদি 100 হয় আমি তখন 30 ছিলাম। তারপরে আস্তে আস্তে ওর পাশে অভিনয় করাটাই আমার কাছে একটা খুব মানে ভীতির ব্যাপার।

0: পারছিল। তারপর দেখলাম যে ওকে দিয়ে ঝড় তোলা যখন যায় তাহলে পরে ওর সঙ্গে ঝড় হয়ে তো আর আমি লড়তে পারবো না, তাই আমাকে একটু ঝড়ের পরের যে বিশ্রামের সময় একটু নির্ঝড়ের ভূমিকায় অভিনয় করে চলতে হচ্ছে। তা একটা ব্রেক নেওয়ার ইচ্ছে ছিল লাস্ট ইয়ারে, শেষ দেখা হয়নি বলে এক যাত্রা পালায়। হ্যাঁ, এটা আপনারা রাইট, একদম খুব ভালো বলেছেন। প্রেমে পাগল হয়ে যাওয়া একটা ভিলেন, কিন্তু সে খুব খারাপ কাজও করতো, করতে হয়েছিল, লোকটা নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, তো সেটা করে আমার জনপ্রিয়তা একটু বেড়ে যাওয়া, হয় না, মানে দুটো ক্ষেত্রে নাম হয়, একটা নামেও নাম আর একটা বদনামেও নাম। তা আমি বদনামী হিরো হিসেবে একটু গত বছরে জনপ্রিয় হয়েছিলাম, তবে সাধারণ মানুষের খুব একটা বেশি আমি এই চরিত্র অভিনয় করি এটা ভালো লাগেনি, তাই ওখান থেকে ফিরে আসতে হয়েছে।
1: ওর ইমেজটাই এরকম না, মানুষ এটাও বলেছে যে কাকলিদি বদমাইশি করুক আমরা মেনে নেব, কিন্তু অনলদার বদমাইশি আমরা মেনে নিতে পারবো না। আমি নেগেটিভ চরিত্র করি, ভিলেন করি, এবং আমার ভিলেন করতে ভীষণ ভালো লাগে। আমি সব রকম চরিত্র, ইনফ্যাক্ট সেই অর্থে দেখতে গেলে আমার এখন যাত্রা ছেড়ে দেওয়া উচিত, কারণ আমার বাকি নেই কোনো চরিত্র, সব করে ফেলেছি। কিন্তু আমার ভিলেন করতে ভালো লাগে, অনল করেও ছিল, অভিনয়টা খুবই ভালো, কিন্তু ওকে যারা খুব পাগলের মতো ভালোবাসে তারা বলেছে অনলদাকে আমরা খারাপ মানুষ ভাবতে পারি না। অভিনয় উনি ভালো করেছেন, কিন্তু এটা
2: একটা কথা একটু জানতে চাই, মানে দেখুন কথিত আছে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, আপনারা এতটা দীর্ঘ যাত্রাপথ পেরিয়েছেন যাত্রাকে সঙ্গে নিয়ে, আপনাদের যাত্রাপথটাও যে ভীষণ সুগম ছিল তা তো নিশ্চয়ই নয়, চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে নিশ্চয়ই যেতে হয়েছে, কিন্তু আপনারা যে জায়গাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, আপনার দিকে তাকিয়ে রয়েছে বহু মানুষ, অনেকে যারা হয়তো মনে একটা সুপ্ত বাসনা নিয়ে থাকেন যে হয়তো আমাদেরও হবে তাদের যখন হয়েছে, তাদের জন্য সাবধানবাণী হিসেবে কি কি চ্যালেঞ্জের মুখে তাদের পড়তে হতে পারে সেইটা যদি একটু বলেন, আমাদের শ্রোতাদের জানা দরকার।
0: চ্যালেঞ্জ তো প্রতি মুহূর্তে, প্রথম কথাই গাড়িতে উঠে ঘুমোলে চলবে না, গাড়ির ড্রাইভার ড্রাইভ করেন কিন্তু তার কাছে বসে তাকে সঙ্গ দিতে হবে, কথা বলে তাকে জাগিয়ে রাখতে হবে, ঘুমোতে দিলে চলবে না, নিজেকে ঘুমোনো থেকে বিরত রাখতে হবে। আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে লোকে কি খাবে সেইটা ভেবে নাটক লিখলে চলবে না, আপনি ভালো রান্না করেছেন সেটা খেতেই হবে, এই কনফিডেন্সটা নিজের মধ্যে থাকা দরকার। কি খাবে বলে কিছু সৃষ্টি করতে গেলে দেখবেন কারুর না কারুর মতো হয়ে যাবে, তখন সেটা মানুষ বলবে অনুকরণ করো কিংবা অনুসরণও বলতে পারেন, দুটোর কোনোটাই ঠিক কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ঠিক নয়। যেমন আমি ব্যক্তিগতভাবে, আমি যাত্রার মরশুম শেষ হয়ে গেলে আমি যখন লিখতে বসি তার আগে আমি থিয়েটার সিনেমা কোনো কিছুই দেখি না, কারণ যদি দেখুন মানুষ তো যদি প্রভাবিত হয়ে পড়ি, ইভেন কিছু বইপত্র একটু হয়তো পড়লাম, বেশি পড়ি না, কারণ পড়লে যদি প্রভাবিত হয়ে যাই, আমার একটা বড় পরম পাওয়া সেটা হচ্ছে মানুষ বলেন যখন আপনার নাটক মৌলিক নাটক, আপনি নাটকের আপনার কাহিনীর সঙ্গে কারুর কাহিনীর মিল নেই, এটাই আমার কাছে একটা বড় সাহস, এবং সেই সাহসের জোরেই কিন্তু আমি নাট্যকার হিসেবে আমার বিচরণ, আর অভিনেতা হিসেবে বিচরণের কথা যদি বলেন তাহলে সব রকম চরিত্রেই খুব স্পন্টেনিয়াস হতে হবে, তার জন্য কোনো রকম এক পেশে কোনো রকম এক রকমের এক ঘেয়ে এই এই এই ট্র্যাক থেকে বেরোতে হবে, নিজেকে ভাঙতে হবে প্রতি মুহূর্তে।
1: আর আমার কথা হচ্ছে যে আমরা যখন শুরু করেছিলাম তখন আমরাও প্রচুর কষ্ট করেছি, একদিনে তো আর এই জায়গাটা আসা যায় না, এটা ঘটনা যে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মননগুলোও তো পরিবর্তন হয়ে গেছে, ধৈর্য কমেছে মানুষের, এক্ষুনি পাওয়ার একটা টেন্ডেন্সি এসে গেছে, আর বিশেষ করে যে অনলাইন ভাবলাম আর এলাম, এরকম যাত্রাতেও একটা হয়ে গেছে। আগে আমাদের নিজেদের প্রমাণ, আমরা কি প্রমাণ করার পর প্রডিউসাররা আমাদের হোটেল গাড়ি অফার করতেন কমফর্ট জোনে আসার জন্য, যে এবার এই কি একটা হোটেল গাড়ির ফেসিলিটিস দেওয়া দরকার, এই সম্মানটুকু দেওয়া দরকার। আমরা ওই হোটেল গাড়িটা পাওয়ার জন্য যখন আমাদের সিনিয়ররা হোটেল গাড়ি পাচ্ছে তখন তীর্থের তাকের মতো তাকিয়ে থাকতাম কবে আমরা ওইটা একটু পাবো, তার জন্য আমাদের অনেকটা দিন স্ট্রাগল করতে হয়েছে। আমি বলতে পারি একটা কথা এর মাধ্যমে, আমার যখন পেটে 7.5 মাস আমার পেটে বাচ্চা তখনও কিন্তু আমি হোটেল পাইনি, দলেই থাকতাম, দলের গাড়িতেই থাকতাম, দলের বাসের পিছন পিছন প্রাইভেটটা যেত, সেটাকে দলে থাকাই বলে, কারণ দলে থাকাটা তখনকার থেকে এখনকার যা আর্টিস্ট যারা দলে থাকেন তাদের কষ্টটা প্রচণ্ড। এখন এই গরমের সময় আমার বাসের শিল্পীরা, টেকনিশিয়ানরা, সাজঘরে যারা কাজ করে তাদের যে কি ভয়ঙ্কর কষ্ট সেটা সাধারণ মানুষ কল্পনা করতে পারে না, কল্পনার বাইরে। একটা দিন মানে একটা দিনকে ওরকম সাধারণ মানুষ জার্নি করলে পরের দিন বিছানা ছাড়তে পারবে না। সেখানে আমরা রাতের পর রাত আমাদের বাসের শিল্পীরা, টেকনিশিয়ানরা, সাজঘরে যারা আমাদের, যাদের ছাড়া একটা

0: তো আমাদের চলে না, যাদের কাঁধের উপর আমরা দাঁড়িয়ে রয়েছি তারা দেখি কষ্ট করে ভয়ঙ্কর। কিন্তু এখনকার জেনারেশনের কাছে আমরা যেমন তেরো চোদ্দ বছর সার্ভিস দেওয়ার পর গাড়ি হোটেলের কথা ভাবতে পেরেছি, তাও আমরা মাথা চুলকে হবে কি পাবো কি এরকম একটা জায়গায়, তখন কিন্তু সারা পশ্চিমবাংলা আমাদের নাম জেনে গেছে। কিন্তু এখনকার জেনারেশনরা না অতটা সময় দিতে চায় না, এক বছর দু বছর সঙ্গে সঙ্গে, এক বছর দু বছর তো অনেক দূরের ব্যাপার, এখন তো ঢোকেই তারা কিছু জানেই না যাত্রার, ইভেন দাঁড়াতে জানে না, মাইক নেওয়া কাকে বলে জানে না, তারা কিন্তু ঢুকছেই হোটেল গাড়ি নিয়ে। এবার আমাদের কথা হচ্ছে কোনো একটা ইয়াং জেনারেশন হোটেল গাড়ি পেলে আমার তো কিছু করতে হবে না, আমরাও চাই তারা সেই সুখটুকু পাক, কিন্তু কথা হচ্ছে আমি যদি কিছু না শিখে কিছু পেয়ে যাই তাহলে তো আমার শেখার ইন্টারেস্টটা হারিয়ে গেল, আমি তো ওই গোলটার জন্য পৌঁছানোর জন্য আমাকে ওইটা পেতে হবে, তার জন্য আমাকে এটা করতে হবে, আমি তো কিছু না শিখেই পেয়ে গেলাম।
1: এখন ব্যাপারটা কি, ব্যাপার হচ্ছে যে যেটা আমাদের সময়কার ছিল আমরা ফেস করেছি, ধরুন একটা গ্রামে গেছি সেখানে একটা স্কুল বাড়িতে থাকতে দিয়েছে, স্কুল বাড়ির উপরে টালির চাল, মেঝেটা মাটির এবড়ো খেবড়ো, এবং ওখানে একটি বড় পুকুর, সেই পুকুরের এপারে স্নান হচ্ছে, আমরা স্নান করছি, ওপারে দেখতে পাচ্ছি গরু নামিয়ে, যারা গরু পোষেন তারা খড়ের বিচালি দিয়ে গরুর গায়ে ঘষে গরুকে স্নান করাচ্ছে ওই একই এতে
2: পুকুরে,
1: আবার সেই পুকুরের জলটা নিয়েই রান্না হচ্ছে, আবার সেই পুকুরের জলকে কিন্তু আমরা ফটকিরি দিয়ে ড্রিঙ্কিং ওয়াটার করে আমরা খেয়েছি, সেই দিনটা আজকে নেই, ডেভেলপ করেছে সবটাই। কিন্তু তবুও বলবো একটা গ্রিন রুম, সেই গ্রিন রুমে এই প্রখর গরমে একটা ফ্যান ঘোরে না, বেশিরভাগ গ্রিন রুমে কোনো ফ্যান থাকে না, এটা অবহেলিত। আর একটা মঞ্চ যার উপরে আমরা অভিনয় করব, সবচেয়ে খারাপ হচ্ছে সেই মঞ্চটা বেশিরভাগ জায়গায়, সেটার আমাদের রিকুইজিশন ধরুন 20x20 স্টেজ, সেখানে আমরা আগে থেকে ডায়াগ্রাম দিয়ে দিই, সবটাই দিয়ে দিই, তবুও সেখানে আমরা আমাদের কাছে যাওয়ার পর মিলল কি একটা 16x12 একটা স্টেজ, তার মধ্যে অত লাইট, ওই অতগুলো মাইক ঝোলানো, ওই কম্পোজিশন, ওই নাটক, আমার পেছনের নাটকের, আমাদের পেছনের নাটকের একটা ব্যাকড্রপ আছে, অনেক জায়গাতে সে ব্যাকড্রপ লাগানোর স্কোপ পর্যন্ত পাওয়া যায় না, পেছনের লোক থাকে, এবং সেটা গ্রিন রুম থেকে প্রায় কিছু না হলে 25 ফিট দূরে। এবার এইগুলো আমরা তো একটা প্রযোজনা নিয়ে যাচ্ছি, এইগুলোর ব্যাপারে কিন্তু ভীষণভাবে অসচেতন অবহেলিত যাত্রা।
0: সব থেকে কষ্ট লাগে এত পয়সা খরচা করে, যেটা এই গরমের মধ্যে ওই রকম দরদর করে কামছে শিল্পীগুলো। হ্যাঁ, এবারে আমার আর অনলের ঘরে দুটো ফ্যান রয়েছে, আমরা তো মানসিকভাবে গিয়ে ওই ফ্যানটার পাশে বসতে পাচ্ছি না, কারণ আমার অন্য শিল্পীগুলো গরমে কামছে। এখন অনেকে ছোট ছোট পোর্টেবল ফ্যান বেরিয়ে গেছে ব্যাগে করে করে, কিন্তু আমার কথা হচ্ছে যে এত পয়সা খরচা করে যে কমিটিরা যাত্রা নিয়ে যাচ্ছেন তাদের, আমরা গিয়ে বললে কিন্তু হয়ে যায়, আমি আর অনল গিয়ে যখন বলি না দাদা দুটো ফ্যান দিয়ে দিন না, খুব কষ্ট পাচ্ছে, একটা মেয়েদের ঘরে একটা ছেলেদের ঘরে, ওরা কিন্তু সমস্যা। কিন্তু যদি আমরা বলার আগেই এটা গিয়ে দেখি, কোনো কোনো জায়গায় থাকে, আমরা তো যেদিক যে জায়গায় থাকে সেখানে গিয়ে বলি বাহ কি সুন্দর গ্রিন রুমটা, মনটা ভরে গেল, আরে এই তো ছেলে মেয়েগুলো একটু শান্তি করে কাজ করতে পারবে।
1: এই যে একটা সমস্যা এখন চলছে গ্যাসের প্রবলেম,
2: ঠিক,
1: এবার যাত্রার দল যাওয়ার পর সেখানে 40টা লোক খাবে, তার আমাদের সঙ্গে ঠাকুর থাকে, ঠাকুর গিয়ে প্রথমেই কি ওর কাজ একটা অন্তত ওই গ্যাসের একটা জোগাড় করা, কমিটির দেওয়ার কথা, কমিটি বলল যে না গ্যাস দিতে পারছি না, কাঠ, সে কাঠগুলো ভিজে কাঠ, এবার ইট খাটিয়ে ওই ধরুন বেলা 12টার সময় ইট খাটিয়ে তখন ওই উনুন তৈরি হলো, তাতে ওই কাঁচা কাঠগুলো গুঁজে গুঁজে সে রান্না হচ্ছে, সেই রান্নাগুলো খাচ্ছে বেলা 3-4টার সময়, তারপরে সন্ধ্যাবেলা পারফর্ম করছে,
0: আমরা দলে থাকতাম আর্টিস্ট নিয়ে কাড়াকাড়ি পড়তো, কার বাড়িতে কে থাকবে, এই তুমি আমার বাড়িতে থাকবে, তুমি আমার বাড়িতে থাকবে, কিন্তু আজকে আমার তাহলে আমার মাঝে মধ্যে মনে হয় কি তাহলে আমরা আধুনিক কোথায় হলাম, হাতের মুঠোই পৃথিবী, অথচ একটা টিম যাচ্ছে একটা গ্রামে, সেখানে দুটো মেয়েকে একটু স্নান করতে দেবো না, একটু বাথরুম, না না না না হবে না হবে না, আবার অনেকে রাজকীয় ভাবে নিয়ে যায়, কিন্তু এই না দেওয়ার ব্যাপারটাই কিন্তু বেশি।
1: তারপর ধরুন আপনার যেখানে আপনার যেখানে স্টেজ, যেখানে লোকগুলো রয়েছে, ধরুন দিনের বেলা সেখান থেকে খাবারের জায়গা 1 কিলোমিটার হেঁটে যেতে হবে
0: এই প্রখর রোদ্দুরে।
1: আচ্ছা, তারপরে গাড়ি ঢুকছে না, বাস তো ঢুকে না সব জায়গাতে, সেখানে ভ্যানে করে মালগুলো যাচ্ছে, এত মাল এত বাক্স, সেগুলো আবার রাত্রিবেলা ফিরছে, সেখানে লোকগুলোর যাতায়াতের জন্য ভ্যানের ব্যবস্থা থাকে না, বেশিরভাগ হেঁটে যায়। আমি আর কাকুলিতে অনেক জায়গাতে যেখানে আমার গাড়ি ঢুকে না, ওই সরু রাস্তায় আমরাও হেঁটে যাই, আমরা না না হেঁটেই যাবো। এবার এটা যেমন ঠিক, তেমনি পাশাপাশি এটাও ঠিক, কোনো একটা প্যান্ডেলে আমরা সাউথ চব্বিশ পরগনায় খবর পাঠিয়েছি ম্যানেজারকে দিয়ে যে আমরা টোটোতে করে যাবো, সেখানে কমিটি শুনে বলেছে কি দাদা দিদি টোটোতে আসবেন, চার চাকায় আসবেন, তারা একটা ছোট গাড়ি জোগাড় করে তাতে করে পৌঁছে দিয়েছে। এই উদাহরণটা সবাই ফলো করা উচিত, তাহলেই তো একটা শিল্প, তো আফটার অল তো আমরা একটা মানুষের কাছে শিল্প নিয়ে যাচ্ছি। এখানে মেয়েদের ক্ষেত্রে খুব অসুবিধা, নারী সুরক্ষার সবচেয়ে বড় সুরক্ষার, আমার যেটা এত বছরের আমার ধারণা হয়েছে সেটা হচ্ছে সব

0: আমাদের যাত্রায় কিন্তু মহিলারা ভীষণ
1: ভীষণ সুরক্ষিত,
0: ভীষণ সুরক্ষিত। দলে দুটি মেয়ে থাকে, ও দলের ছেলে পুলেরাই এমন ভাবে আগলে রেখে দেবে, পিঁপড়ের মতো টিপে মেরে দেবে যদি কোথাও
1: না। অনেক কমিটিও আছেন যারা একেবারে স্পেশালি নিয়ে, সংখ্যায় কম,
0: সংখ্যায় কম,
1: তারা আলাদা করে টেক কেয়ার করেন।
0: এখানে কিন্তু মেয়েরা চোখ বুঝে, এই একটা জায়গা যেখানে মিনিমাম আমি নিজে যদি নিজেকে অসুরক্ষিত না করি, কারোর ক্ষমতা নেই আমাকে কোন রকম ভাবে অপমান করবে।
1: বেটা হাসি কথা বলি
2: আপনাদের, হ্যাঁ
1: এখন সেসব হয় না, তবু আমার অভিজ্ঞতা হয়েছে, একটা যাত্রা শেষ হয়েছে, বাসে উঠে পড়েছি, শীতকাল, একটা অন্ধকার জায়গায় গিয়ে বাস দাঁড়িয়েছে, বাসে ঘুমোচ্ছি, ঘুম থেকে উঠলাম, কেন ম্যানেজার বলছে আপনার বেডিং দেওয়া হয়ে গেছে, যান শুয়ে পড়ুন। তো নেমেছি, নেমেই একটা ছোটো মতো একটা জায়গা, একটা প্লাস্টিকের একটা এ দিয়ে ঘেরা, প্লাস্টিকটা সরিয়ে ঢুকে গেছি ভেতরে, ঢুকে গিয়ে বেডিং পেতে দিয়েছে সাজঘরের ছেলেরা, এর মোমবাতি টর্চ টর্চ জ্বেলে শুয়ে পড়েছে, শুয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা দু তিন বাদে হঠাৎ লোকজনের হয়েছে তো ঘুমিয়ে গেল, উড়ুন কে বলেছে আপনাদের এখানে শুধু, এই কে ওট ওট বলে সেই দুই দুকারি করে তুলে দিল, তুলে দিল, বাইরে বেরিয়ে এলাম। তখন এই সবে সকাল হবে হবে, কাঁচা ঘুম চোখময়, তো উঠে এসে বাইরে দাঁড়িয়ে বাইরে বেরিয়ে এসে দেখছি একটা খাটিয়াতে একটা ডেড বডি শোয়ানো রয়েছে। বলে এটা কি ভাই, এটা বলে এটা কোনো কে দিয়েছে আপনাদের এখানে থাকতে, আর এটা তো শ্মশান, এখানে শ্মশান যাত্রীরা বিশ্রাম নেয়, এখানেই পুরো ছট দিয়ে ঘিরে দিয়েছে থাকার জন্য।
0: আমরা যেমন জমিটাকে তৈরি করার জন্য, একটা ইমারত যার উপর দাঁড়াবে তার ভিতটা শক্ত করার জন্য তো তাকে তো জমতে দিতে হবে বালি সিমেন্টটা, তবে গিয়ে বাড়িটা পাঁচতলা সাততলা করলেও নড়বে না। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা একটু মানে বড্ড তাড়াতাড়ি ওই কাঁচা ভিতের ওপরই ইমারতটা তুলে ফেলতে চায়, সেই জায়গাতে তাদেরকে লং রানে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হয়। আমরা সিনিয়র, মোস্ট সিনিয়র হিসেবে একটাই তাদেরকে বার্তা দিতে চাইবো যে একটু একটু ধৈর্য দিতে ধরতে হয়, একটু নিজের জমিটা তৈরি করানোর জন্য একটু কষ্ট করতে হয়, কারণ একটাই কথা, সহজে তো দামি মুক্ত পাওয়া যায় না, ডুব না দিলে মুক্ত পাওয়া যায় না। এবার ডুবটা যদি খুব নিশ্চিন্তে মুক্ত, অরিজিনাল মুক্ত যদি পেতে চাও তাহলে নিশ্চিন্তে ডুবটা দেওয়া দিতে হবে, আর সেই নিশ্চিন্তে ডুব দেওয়ার জন্য একটু সময় দিতে হবে, এইটুকুই আমাদের বলার।
2: এবার দুজনকেই জিজ্ঞেস করবো, আপনাদের এই যে এতদিনের অভিজ্ঞতা, তার মধ্যে তো নানান রকম মণিমুক্ত সঞ্চয় করেছেন, তার থেকে যদি কয়েকটা মণিমুক্ত আমাদের সঙ্গে ভাগ করেন, সেরকম সুখকর স্মৃতি বা মনে রাখার মতন স্মৃতি যেটা সারা জীবন আপনাদের কাছে মনের মধ্যে যেন সঞ্চিত হয়ে থাকবে।
0: একদম সেই অর্থে ছোটখাটো ঘটনা অনেক, কিন্তু ওভারঅল একটাই এই মুহূর্তে, মানে আমাদের তো অনেকটা দিন হয়ে গেল, আস্তে আস্তে অবসরের সময়ও আসবে,
2: ঠিক
0: আমরা এত সঞ্চয় করেছি না, সেই সঞ্চয়টাতে আমরা ধনী। আমরা কিন্তু ওই যে অনল একটা কথা বলছিল যে আমার আর অনলের জুটিটা যখন ফর্ম করলো, মানে সবে আমাদের তখন আমাদের সিনিয়র যারা ছিলেন বিনাদি বেলাদি, তারা সরে যাচ্ছে, চরিত্র অভিনেতা অভিনেত্রীর দিকে সরছে, তখন হিরো হিরোইন মাঠটা খালি, তখন আমরা এলাম, আমাদের জুটিটাকে মানুষ অসম্ভব ভালোভাবে অ্যাকসেপ্ট করলো। মানে যখন আমাদের মানে আমাদের শিল্পের দামটা, আমরা মূল্যায়নটা যখন হবে, অর্থকরী মূল্যায়ন, ঠিক তখনই এক ঝাঁক সিনেমার শিল্পীরা ঢুকে গেল, আমরা কিন্তু ওইখানেই রয়ে গেলাম, ভালোবাসাটা সাংঘাতিক পেলাম,
1: সুখানুভূতির কথা বলতে গেলে এরকম ঘটনা
0: জায়গায় কিন্তু আমরা অনেকের থেকে ধনী।
1: অনেক কিছু দর্শকের কাছে শুনেছি যদি আপনাদের জুটিটা আলাদা হয়ে যায়, বুঝে আমরা বাড়ির সামনে গিয়ে স্ট্রাইক করে বসে পড়ব,
0: ধর্ণা দিয়ে
1: ধর্ণা দেব, যাতে আপনারা কোনো কখনো না আলাদা হন।
0: এইগুলোই এগুলোতেই আমরা ধনী, মানে মানুষের ভালোবাসায় আমরা ধনী, এটা নিয়েই আমরা ইন্ডাস্ট্রি থেকে যাব। আর
2: শ্রোতা বন্ধুরা, এই যাত্রা শিল্পের আকাশকে যারা তাদের প্রতিভাকে দিয়ে লালন করেছেন, উজ্জ্বল করেছেন, আজ সেই দুজন অন্যতম দিকপালকে আমরা আমাদের সঙ্গে পেয়েছিলাম, কাকলি চৌধুরী এবং অনল চক্রবর্তী। এবং দেখুন, যাত্রামঞ্চের ধুলোমাখা সুর যখন তাঁদের সংলাপে প্রাণ পায়, তখন সমাজ সংস্কার আর বিনোদন মিলেমিশে একাকার হয়ে যায়। সেই কথাই হয়তো আমরা চেষ্টা করলাম আমাদের এই স্বল্প পরিসরের মধ্যে তুলে ধরার, তার জন্য অসীম কৃতজ্ঞতা এই দুই শিল্পীর প্রতি যারা আমাদেরকে এই সময়টা দিয়েছেন, তাদের অভিজ্ঞতার থেকে আমাদেরকে সমৃদ্ধ করেছেন নানান কথা বলে। এবং

0: তাদের অভিনয়ের জাদুতে অনেকটা হলেও আমাদের যারা রেডিওর ওপারের বন্ধুরা রয়েছেন তাদেরকে উজ্জীবিত করেছেন, জীবন্ত করেছেন। ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও যখন যাত্রা নিয়ে অনুষ্ঠান হবে আপনাদের আমরা পাশে পাবো।
1: আমরা নিশ্চয়ই
2: সমৃদ্ধ
1: হব, আপনাদের নিমন্ত্রণের আশায় অপেক্ষায় রইলাম।
0: আজকের মতো খেতখামের কথায় পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে তিনজন যারা রয়েছিলেন তাদের প্রত্যেককেই, চৈতালিদিকেও অবশ্যই, কারণ আমাকে একটু সাহায্য না করলে বোধ হয় আমার এই যাত্রাপথটা সেটা অতটা সুগম হতো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নিশ্চয়ই আগামী পর্বে। নমস্কার।
3: খেতখামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ থেকে পরপর তিন দিন তিন পর্বের ধারাবাহিক কথিকা শুনবেন জলবাহিত রোগ থেকে সাবধান। আজ প্রথম পর্ব, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষার কান্তি সাহা।
2: একটু জলপাই কোথায় বলতে পারেন? সুকুমার রায়ের অবাক জলপান নাটকের এই উক্তি আমাদের সকলেরই জানা। নাটকটিতে দেখা যায় তৃষ্ণায় কাতর পথিক রাস্তায় সকলের কাছে পানীয় জলের সন্ধান চাইছে, কারণ অপরিশ্রিত জল স্বাস্থ্যের পক্ষে হানিকারক এটা সকলেই জানে। এই নিয়ে আরও বিস্তারিতভাবে জানানোর জন্য আজ আমার বক্তব্যের বিষয় হিসাবে রেখেছি জলবাহিত রোগ ও তার প্রতিকার। আমাদের শরীরের প্রায় 60% হলো জল। হজম ক্ষমতা বৃদ্ধি, রক্ত সঞ্চালন, মুখে লালা তৈরি, শরীরের তাপমাত্রা ঠিক রাখা, এই সব শারীরিক ক্রিয়াকলাপগুলি সচল রাখাতে জলের প্রয়োজনীয়তা অপরিহার্য। দেহে সোডিয়াম, পটাশিয়াম ও অন্যান্য ইলেকট্রোলাইট স্তরগুলোকে প্রভাবিত করতে জলের ভূমিকা অপরিসীম। পৃথিবীতে এই জল তিন ভাগ পরিমাণে আছে আর স্থল হলো এক ভাগ। তাই দেখতে গেলে পৃথিবীতে মানুষের জলের অভাব হওয়ার কথা নয়। এই পৃথিবীতে তিন ভাগ জল ও এক ভাগ স্থল হওয়া সত্ত্বেও আগামী দিনে জল সংকট আসতে চলেছে। তার কারণ হলো এই তিন ভাগ জলের মধ্যে বেশিরভাগটাই সমুদ্রের নোনা জল, যা আমরা পান করতে পারি না। মিষ্টি জলের ভাণ্ডার যেটুকু আছে তাও পৃথিবী থেকে দ্রুত শেষ হয়ে আসছে। সমগ্র বিশ্বজুড়ে অল্পবিস্তর পানীয় জলের সংকট দেখা দিতে শুরু করেছে। আগামী দিনে এটাই ভয়াবহ আকার নেবে। আমাদের দেশের পরিকল্পনা সংস্থা জানিয়েছে আগামী কয়েক বছরেই গভীর জলসংকটে ভুগবে গোটা ভারতবর্ষ। গত গ্রীষ্মেই চেন্নাই, মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাট ও কেরল সহ বিভিন্ন রাজ্যে অস্বাভাবিক জল সংকটে নাজেহাল হয়েছিল বিপুল সংখ্যক মানুষ। সম্পূর্ণ ফাঁকা কুয়ো ও জলবিহীন স্থান হয়ে উঠেছিল দেশের বিভিন্ন শহর। সেখানকার প্রধান জলাধারগুলো ছিল শুকনো। সরকারি জলের ট্যাঙ্ক থেকে এক ফোঁটা জলের আশায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেছেন মানুষ। সর্বত্র বৃষ্টির জন্য আকুতি। বৃষ্টিই ছিল তখন সেখানকার মানুষের একমাত্র ভরসা। আগামী দিনে গোটা ভারতবর্ষ জুড়েই এমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে আর বেশি দেরি নেই। পৃথিবীর তিন ভাগ জল থাকা সত্ত্বেও ভবিষ্যতে এই রকম জল সংকটে ভুগতে হবে আমাদের। তার একটাই মাত্র কারণ এই যে তিন ভাগ জলের সম্পূর্ণ অংশ আমাদের পানযোগ্য নয়। একটা হিসেবে দেখা গেছে পৃথিবীর 100% জলের মধ্যে মাত্র 3-4% মিষ্টি জল, যা আমাদের পান করার যোগ্য। এই সামান্য ভাণ্ডার থেকে জল পরিশোধন করার পর সেই জল যখন নিরাপদে খাবার উপযোগী হয়ে ওঠে তখন তাকে আমরা পানীয় জল বলি। আমাদের চারপাশে তাকালে দেখতে পাই সমাজের প্রতিটি মানুষ পরিশ্রুত পানীয় জল গ্রহণ করার সুযোগ পান না। অনেকেই পুকুরের জল, নদীর জল, এমনকি অনেক সময় সাপ্লাইয়ের জলও সরাসরি পান করেন। খালি চোখে জল স্বচ্ছ দেখালেই তা যে নিরাপদ এই ধারণাটি সম্পূর্ণ ভুল। এই জলেই মিশে থাকতে পারে কোটি

0: কোটি অদৃশ্য জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। অপরিশ্রুত জল পান করলে জলের মাধ্যমে নানা রকম ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়া আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তার থেকে বিভিন্ন রকমের রোগ দেখা দেয়, যেমন কলেরা, ডায়রিয়া, হেপাটাইটিস এ, ই, টাইফয়েড, পোলিও, অ্যামিবিয়াসিস ইত্যাদি। তাহলে সুস্থ থাকতে গেলে পরিশ্রুত পানীয় জল অবশ্যই জরুরি। কিন্তু পরিশ্রুত জল আমরা পাবো কীভাবে? জল বিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে জলে থাকা পরজীবী, ব্যাকটেরিয়া, শ্যাওলা, ভাইরাস, ছত্রাকসহ বিভিন্ন ধরনের ক্ষতিকারক বস্তুকণার ঘনত্ব কমানো যেতে পারে। গ্রামেগঞ্জে জলাশয় বা নদী থেকে অথবা নলকূপের মাধ্যমে মাটির নিচ থেকে যে জল পাই, বিভিন্ন পদ্ধতিতে আমরা তাকে পরিশ্রুত করতে পারি। যেমন বয়েলিং, অর্থাৎ সেই জলকে কিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে তবেই তা পানীয় জলে পরিণত করতে পারি। এছাড়া বিভিন্ন রকমের ফিল্টার ব্যবহার করেও জলকে পরিশ্রুত করে নিতে পারি। ক্লোরিন বা হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করে আমরা যে কোনো জলকে পরিশ্রুত করে তারপর তা পানের যোগ্য করে তুলতে পারি। আর শহরাঞ্চলে তো পৌরসভা থেকে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার বন্দোবস্ত থাকেই। এইভাবে জলকে পরিশ্রুত করে তবেই পান করা উচিত। তাহলে এই পর্যায়ে আমরা জানলাম পরিশ্রুত জল কেন পান করা উচিত আর কিভাবে আমরা জলকে পরিশ্রুত করব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে জলবাহিত রোগ থেকে সাবধান বিষয়ে তিন পর্বের কথিকার প্রথম পর্ব শুনলেন, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তুষারকান্তি সাহা।
2: এতক্ষণ শুনছিলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, আগামীকাল অর্থাৎ 25 মে 2026 সোমবার আকাশবাণী মৈত্রীতে সারাদিন কি কি অনুষ্ঠান থাকছে। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। এরপর 6:05 শুনবেন সুচিন্তন। সুচিন্তনে আগামীকাল থাকবে দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোতে শুনবেন খেয়াল। পরিবেশনায় পণ্ডিত নারায়ণ রাও যোশী, রাগ আহির ভৈরব ও জৌনপুরী। 6:30 এই মহাজীবন শুনবেন রাসবিহারী বসুর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিয়াট চট্টোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য শুনবেন কথিকা ডাল শস্যের ব্যবহার, প্রক্রিয়াকরণ ও মূল্য। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান কন্যাকুমারী তামিলনাড়ু, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা। 8:30 অতিথিতে শুনবেন জীবনানন্দ অনুসন্ধান। গৌতম মিত্রের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানুষ প্রতিম দাস, শুনবেন এর দ্বিতীয় পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় মধুমিতা চট্টোপাধ্যায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ড। 10:30 রামধনুতে প্রথমে শুনবেন রাগ প্রধান শিল্পী সুনন্দা মুখোপাধ্যায় ও তারপরে আধুনিক সুস্মিতা দাস সরকার। 11:00 প্রামাণ্য অনুষ্ঠান আকাশবাণীর সংগ্রহশালা থেকে সঙ্গীতানুষ্ঠান। 11:15 নজরুল গীতি শিল্পী সোহিনী বসু। 11:30 রম্যগীতি। 12:00 অল্প অল্প গল্প কথা যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন প্রিয়াশা চক্রবর্তী। 12:30 লোকসঙ্গীত। 1:00 বেতার নাটক অমরাবতী, রচনা সাগরিকা রায়, প্রযোজনা সৌমেন বসু। 1:40 বাংলা ব্যান্ডের গান। 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। এরপর বিকেল 3:30 দ্বিতীয় অধিবেশনের সূচনা এবং 3:35 শুনবেন অনুরোধের আসর। 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় থাকবেন ব্রততি দাস। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় থাকবেন শাগনিকা চৌধুরী ও দুর্বাদে।

5:05 আজ সন্ধ্যায়। উপস্থাপনায় সুদীপ্ত ব্রহ্ম। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামরের কথাতে শুনবেন পশ্চিমবঙ্গে সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ ও সম্ভাবনা, বলবেন ডক্টর সুশীল কুমার কোঠারিস। তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্যতে শুনবেন কথিকা জলবাহিত রোগ থেকে সাবধান, এর দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর তুষারকান্তি সাহা। 7:00 বেতার নাটক অমরাবতী, রচনা সাগরিকা রায়, প্রযোজনা সৌমেন বসু। 7:45 নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী কলকাতার নিবেদন। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসরে শুনবেন হিমালয়ের খনিজ সংবাদ নিয়ে অধ্যাপক বিমলন্দু ভট্টাচার্যের সাক্ষাৎকার। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন খেয়াল, পরিবেশনায় মধুমিতা চট্টোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর। রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অনন্যা গঙ্গোপাধ্যায়। রাত 12:00 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শ্রোতা বন্ধুদের জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 25শে মে 2026 আকাশবাণী মৈত্রীতে কি কি অনুষ্ঠান থাকছে।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক নূরজাহান।
1: আজকের নাটক নূরজাহান।

0: কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি, নাটক নূরজাহান।
1: মজলিসে আইতে পারি মিয়া সাহেব?
2: আদাব আদাব
1: আদাব মিয়া সাহেব, আদাব ফকিসা সা, আদাব আদাব।
2: আচ্ছা মনসুর ভাই, তা দেশকালের খবর কি?
1: খবর তো আপনার লগেই নসি মিয়া, শুনছি কারবার কইরে তাহার পাহাড় হইছে আপনাকে।
2: লোকের কথায় কান দিও না মনসুর। হ্যাঁ, বাজার বড় মন্দা ভাইজান।
1: আপনার টাক দেখেই বুঝা ভার যে মন্দা চলতেছে।
2: টাইকের কথা আর কইও না মনসুর ভাই, বড় পীড়া দেয়।
1: পীড়া দেয় কেন?
3: টাই পইড়া আমাগো মিয়ার সুন্দর বদন বিগড়াইয়া গেছে।
2: এইটা অক কথা হইল না, মনে রাখবা টাইক আর টাহা এ দুটারে লুকাইয়া রাখতে হয়।
1: লুকাইয়া রাখুন, এটার কি আছে?
2: নইলে মানুষ বড় নজর দেয় গো।
1: নজরের কথা বাদ দেন মিয়া সাহেব, কুলি কামাইনার মাথায় তো আর টাইক জোগায় না।
3: হা ফালতো বাদ ধরি আমায় ডাল মনসুর। হ মিয়া, তোমার মায়াটার কথা কি ভাবতেছো কাও দেখি?
2: সাসা কন্যার আমার লেখাপড়ায় বড় মন।
3: দেখো দেখো মিয়া, আমার গো দেশে মাইয়াদের অতল লেখাপড়া কাম কি? বিদির বিয়া দাও, সকলে খানা পিনা করি, মস্তি বানাই।
2: হ্যাঁ সাসা গো, আমার নূরজাহান বড় সমাজ দিল আর কি, বাড়িত পড়া শেষ কইরা অহন উর্দু আর ফার্সি পড়তেছে।
3: শুনছি বটে, সবুর নামে পলাডার কি সব ছাই পাশ পড়ানি তোমার বেডিরে?
2: হস আচ্ছা, সবুর পলাডা বড় ভালো।
3: হ্যাঁ অহন ইমানদারির দিন নাই মিয়া, এই কথাটা কইয়া দিতাছি, ভাইবা কাম কইর কইরা ভাইব না।
2: হ ঠিক কইছো সাসা, কথাটা মন্দ কও নাই। আরে অ জামিল, জামিল রে, নাস্তা লইয়ায়।
4: এই যে বাবু, আইয়া পড়ছি।

0: 안녕하십니까?
1: 꼭꼭.
0: 어헌사이기야?
2: 허사사. 헛걸레 아가야 부리.
1: 아사사. 아사사. 아이엔. 아이엔아봐. 헛걸레 아이엔.
0: 아담.

0: পেসা মিয়া, বক দেখবা বক, পেসা মিয়া গো ডাহো, তুমি ডাহো, উই পেসা মিয়া গো, খেসকাসাও একটিবার খেসকাসাও।
1: হে সবপুর, কি হইল তরে? একটিবার একটিবার খেসকাসা ডাহো সবপুর ডাহো,
0: বেটা বড় শেয়ানা হইছে, কথা কয় না,
1: কথা না কইয়া কথা যাইবা বাবজান। সব লইল পেসা গিয়া উঠল
0: দেহ দেহ গতে সাদাইছে তাল বিলি। একবার খেসকা দাও, কত থেকা ফুসকি দাও,
1: ফুসকি হাস্যা কাও কথা, পেসারে মোরে কাও মাথা।
0: ও মা দেহ দেহ,
2: তল আবার তোরা সব বুড়ে তত্ত্ব কইতাছিস,
3: নূরজাহান
2: অ নূরজাহান,
4: বিডি তোমার কাইন্দা বুক ভাসাইতেছে গো।
2: সে কি বিবি, বিডি আমার কান্দে কেন, কই কোথা গেলে মা? ও এই তো এই তো ইহানে, দেহি দেহি দেহি দেহি তোর মুখ খান দেহি, তোর চোখে আসু, কি হয়েছে মা তোর?
4: আব্বাজান রোজ তোমার সুবুরে শ্বাস কইরা দিতাছে।
2: হ্যাঁ ডারো দোষ আছে মা,
4: ও লাজার গরিব, তোমার দয়ায় খাই পড়ে, পয়সা নাই বললা স্কুলে যাইবার বিল্লি নাই, মাদ্রাসায় পড়ে বললা আরে তাল বিল্লি বললা উঠাইয়া শেষ করে রুস্তম্মার দল।
2: স্যাম রাডা পেসার লহেন বাড়িত বইয়া রইব, একটা কথা কইব না, টাইম সেন ওয়ারে পেসা কয়।
4: আপনি আর কইবেন না আব্বা, হে বেড়ার করে বইয়া কান্দে আর আপনি হাসেন, আমি পোলা হইলে এই দুনিয়া এক চটক না দিতাম রুস্তম মারে আর ওই ইবলিশ পোলা পানে রে, যে ওইখানে পইরা যাইতো উত্তমাইরা আর দনা পানি খাইবার পাইতো না।
2: সুবদে সুবদে বেটি সুবদে, এবার ইবলিশের পোলারা আইলে মুন্সি বেড়ারে কইয়া দিবাম, ওই রুস্তমারে ধইরা তার কান দুটা একরা মুত্তা কইরা কাইটা হালাইবে।
4: আব্বাজান
2: বেটি অহন থাক,

0: মুনসেন, নূরজাহানের লেখা চিন্তায় আমার বুক ফাইটা যায়।
1: আমার বেডি তোমার কি দাগা দিল বিবিজান?
0: আপনি তো হাইশাই খালাস। নূরজাহান পনেরোই পড়ল, ওর আহির পানি সাকাইতে পারি না।
1: নূরজাহান, নূরজাহান, হকলে কয় বেডি আমার বিরামপুরের জ্যোতি, হ্যাঁ জোহরা সেতারা।

0: শইলা গেলে ঘর আমার আধারে ডুববা যাইবে গো।
1: লোকে সব্বুরে লইয়া কানাকানি করে, শুইন্না আমার বুক শুকাইয়া যায়।
0: না না, তুমি চিন্তা করো না বিবিজান, চিন্তা করো না। সবুর যে বইল্যা দিবাম, ও যেন আমার নূরজাহানের ভালো কইরা উর্দু বলতে শিখায়।
1: আপনা গো পরিহাস, বুকের মধ্যে তান দুইটা কাইটা যায়। বেটির সাদির কথা ভাইবলে পরাণ জুড়ায়।
0: সুপ্তাও সুপ্তাও বিবিজান, আল্লাহর রহম, বেটির পরাণ চুরাইবাম, এ তোমার কইয়া দিতেছি। শুনছো, কাল রাতে আমাগো বাড়িতে মৌলুদ শরীফ আর ওয়াজান সিহত আইব। হ্যাঁ, সবুজে মৌলবি সাহেবের খিদমতগিরির ভার দিবাম।
1: আপনি যা আদেশ করিবেন তাই হইব। যাই যাই, এখন দেহি কামকাজ কদ্দুর হইছে।
0: আসো।

0: আইজ মৌল অভিশাহেব আইসেন, দেখবে খাইদিমির কাছে ভুল সুখ না হয়।
1: জানি না পারবাম কিনা।
0: আপনি পোলা না, এমন ডরপু কইলে হকলে কাটতে লাইবে।
1: আমার বড় ডর লাগে নুজাহান।
0: আমার মুখের পানে চাইতেও আপনি ডর লাগে?
1: সে কথা তো কই নাই নুজাহান।
0: সব কথা কইবার লাগে? মাইনসে কয় আমি নাকি বীররামপুরের জোহরা সেতারা, আপনি তো কখনো কন নাই।
1: আমার বড় ডর লাগে।
0: ডর ডর ডর, আপনার লাইকে আমার বুক ফাইটতে যায়, আর আপনি বাড়ির বইয়ে একটা কথা কইবেন না, সাহস কইরা দেখবেন না আমার বুকে কত দুঃখ জইরা যায়।
1: যাই নুরজাহান।
0: যাই বলতে নাই, বলেন আসি। আপনার লাইকে আমার মন কাইন্দা মরে সুব্বুর মিয়া।
2: নুরজাহান, অনুরজাহান,
0: যাই আম্মা। আপনি বই খাতা খুইলা রাখেন, কেউ কিছু বুঝবেন না পাই। যাই আম্মা।
3: বলো বাচ্চা,
1: জি
3: তোমার তারিফ
1: জানা। আমি এখানেই থাকি, আমি তালেবে আইলাম।
3: বহুত খুব বহুত খুব। মাদ্রাসা মে ধ্যান লগা কর পড়ো,
1: জি
3: জোর সে ধ্যান লগা কর পড়ো।
4: পয়সা মিয়া কি কইলো রে, শুনলি? পয়সা কইলো মুই তাল বিলিম।
5: কেডা তাল বিললি পয়সা মিয়া?
4: পেসা আইলো তাল বিল্লি, দেওবন যাইয়া যাইব দিল্লি,
5: আইয়া করব সিল্লা সিল্লি, কুত্তার চাওয়া ইল্লি বিল্লি।
6: শোর মচাতা হ্যায় কিউ, হ্যায় কিউ শোর মচাতা হ্যায়?
7: আফজল, ইয়ে মৌলভী বাবা শাল কা পেট জ্যাসা হ্যায়। চল চল চল চল, হম তো ভাগ চল চল চল চল চল চল চল চল চল।
4: উলু আয়া লাহর সে আজ পড়ে কা আলেম বে,
6: বেওকুফ আয়া লাহর, বেওকুফ আজ তুম সবকো জান নিকাল লেঙ্গে।
5: ঠিক হ্যায়, আজ হাম লোগ ভি ফির মিলেঙ্গে
8: মিলেঙ্গে মিলেঙ্গে মিলেঙ্গে।
3: बुजुर्गों ने कहा है, काजी मत पियो, हज करो, जाकत लगाओ, ईमानदारी से हर पल जियो, आयत सूरा सिपारा में ध्यान लगाओ।
7: बेटा खूब बुकनी साइड से अलर हाल होनी बिग्राया दीवा अलर अला ताल बिल्लरा गेलो कोथाय?
4: ओ बेटा पाए खाना है वर पदनाटा उड़ा गेलो याई।
7: हां हां अला ताल बिल्ली रे
3: ইমান আল্লাহ কা রহম হ্যায়, উনহোনে হাম সবকো ইস ধরতি মে ভেজা। ইব্রাহিম জব বুড্ঢা হো গিয়া, খোদা মালিক তুরন্ত ইসমাইল অর ইসহাক কো ভেজ দিয়া।
9: মরবো নাকি? উঠো উঠো উঠো উঠো।

0: এ হাতি, এখানে আইলো কেমনে?
1: ও মা, জানেন না, এ তো গফর গাঁয়ের জমিদারের হাতি, মাঝে মাঝে ঘুরতে পাইরায়।
0: ইডার ওজন কত?
1: তা আমি জানবো কেমনে? ওই দেখো রুস্তমার দলাইয়া পড়ছে।
2: কেন
1: সাইদা দিবাম, এত ডর কিসের আপনার? শোনেন, আর সুপ দিয়া থাকেন না, আপনি বেডা না, আপনার লইয়া ইবলিশা পোলাপান যা কইব, আর আপনি হইনা ল্যাজ উঠাইয়া চইলাইবেন। আল্লাহ আপনারে হাত মুখ দিছে না?
0: ওই ওই পোলাপানের যদি জবাব দি তুমি খুশি হও? নুরজান,
1: কে জবাব দিব? আপনি?
0: হ্যাঁ,
1: তাহলেই হইছে, এই ভাগ্য আমার হইব না কোনোদিন।
0: ব্যাস, এখন হাত ছাইড়া দাও।
1: দিবাম না, দিবাম না, দিবাম না।
3: রাগ করস না, কাইতছে আয়, বুকের মধ্যে লাইকা যা সবুর রে। নাই বইলাম নুরজাহান, একটিবার ভালোবাসা পরক কইরা দেহ ডার্লি।
4: পেসা মিয়া গো, ডাহো তুমি, ডাহো
3: পেসা রে, তুমি ডাহো,
4: ডাহো
0: তোফাত জাজু সম্মা।
4: ওই রে তাল বিল্লি, বড় সাহস হয়েছে তোর, আফজালের গায়ে হাত তুলস।
0: আজ তোরে অকলকে খেদাই মারুম।
3: এ হেলা গেল কই?
4: হালাড়ি হালাড়ি আজ খুন কইতা থালাম।
0: আয় দেহি,
4: আয় দেহি,
0: আয় দেহি ইবলিস এসা। আজ তো গো একরে কত রাখুম।
3: দেখো নাই
0: আরো কি মরণের স্বাদ হইছে,
3: মরার লগে তার স্বাদ উগলাইতেছে।
5: সবুর খুন করছে, এই কথা শুনলে ঘোড়ায় হাসবে।
4: আপনি আপনি আর আপনার পেডি ওর মা তাকাইছে, কোন সামাল দেন।
5: হেই রুস্তমা, ডাক্তার ডাইকান, পয়সা আমি দিমু। সবুর

0: কে এলো? কে তোমারে এমনটা করবার কইছিল? কেন এমনটা করলে?
1: তুমি তুমি খুশি হও নাই নুরজাহান?
0: তোমার জেল হইলে আমি খুশি হই? আল্লাহ এই বুদ্ধি দিয়েছেন তোমারে।
2: সুখে সুখে বেটি সুখ দে, দারোগার লগে আমি কথা কম, তুই ঘর যা বেটি, যা যা ঘর যা ঘর যা।
3: কেডা
4: দরজা খোলেন, দরজা খোলেন।
2: দারোগা সাহেব আইয়েন আইয়েন আইয়েন ভিতরে আইয়েন।
4: সবুর পোলাটা এখানে থাকে?
2: হ হ দারোগা বাবু, হানে থাকে।
4: পোলাডার নামে সিরিয়াস চার্জ আছে মিয়া সাহেব।
2: হ্যাঁ দারোগা বাবু, সবুর পোলাডা আফজল রে মারি নাই।
4: কে কারে মারছে কোর্ট তা দেখবে, পোলাডারে অহন থানা লইয়া যামু।
2: হুজুর আফজল বেটা অহন কেমন রয়েছে? বাইসা যাইবে তো?
4: হে অহন হসপিটালে শুইয়া কাতরাইতেছে, যদি বাইসা যায় তো খালাস। আফজলের বাপের লগে কেস মিটাইয়া লইবেন।
5: জাহানের আব্বা আপনি হুজুরে কইয়া দেন, সব্বুর আমাকে পোলা, আমি 10,000 টাকা দিবাম। হে হরে সাইরা দিয়া থাক।
2: কান্দো না ফিরোজা, হুজুর আমার গো মা বাপ, সবুরের কোনো খেতি হইব না। হ্যাঁ
4: মিয়া সাহেব, সবুরে ডাকাই আলন।
2: সবুর, ও সবুর, সবুর, হ্যাঁ
1: হ্যাঁ আয় আয় আয়। হুজুর
5: আমাগো আমাগো সাইরা যাইও না সবুর,
1: আম্মা খোদা মেহেরবান, আপনার লগে ফির ফিরাইবাম, ফির ফিরাইবাম আম্মা।
5: দারোগা বাবু সবুর খুন করে নাই, ওরে সাইরা দেন হুজুর।
1: কাইন্দো না নুরজাহান, কাইন্দো না, ভালো কইরা লেহা পড়া কর।
4: হেই পোলা পাই, ওয়াক্ত বরবাদ করস না, জলদি চল জলদি চল।
1: হসাই অন যাই নুরজাহান।
5: যাই কইও না, আসি কইয়া যাও, তোমারে না দেখা মাঝুম কি কইরা সবুর মিয়া।
6: কেউ তো কারো কথা শোনেই না, যে যা পারে করতেছে, যে যা পারে করতেছে।
7: আরে আরে শুনছো, আফজল পোলাডার ইন্তেকাল হইছে।
8: ইন্তেকাল হইছে?
9: কি কইছো ভাইজান?
6: সপনাস
9: মইনুল ভাইয়ার বাইটা নাই?
7: হ সবুর পোলাডা ওরে খুন কইরা ফলাইছে।
6: মিনমিনা কইছিলাম
9: আমি, আগেই কইছিলাম অমন মিনমিনা বাইটা ছেলে ভালো হয় না।
7: শুনছি নসিব মিয়ার বিটিটা ওরে নাকি আগাইয়ে দিছে, পীড়িত কইরা পোলাডারে কেড়ে খাইয়ে লইছে।
9: এ তো সকলে জানে, মাইয়াটা লাজ নাই, সকলের সামনে সবুরার পা ধইরা কাইন্দা মরে। হে পাপ রাইখবার নাই,
6: সবুরের কি ফাঁসি হইব মনসু চাচা?
7: কি কমু ভাই, ওই ফাঁসি হইতে পারে, দ্বীপ চালানো হইতে পারে। নসিব মিয়া যত টাহাই দি পোলাডা সারা নাই কইয়া দিলাম।
6: আচ্ছা চাচা, পোলাডার অহন কি বিলি হইছে?
7: অহন পুলিশ কাস্টডিতে আছে, জেল হইলে ওইলা
9: টানা 10 বছর ঘানি টাইম তৈব। আল্লাহ মেহরবান, যারা বাইলে আল্লাহ জানেন কেমন কইরা কমাইতে হয়।
7: চাচা হসপিটাল পানে যাইবা নাকি?
2: বিবিজান পোলাটারে বাঁচাইতে পারলাম না, বিবিজান বাঁচাইতে পারলাম না।
5: 7 বছর জেল হইল, পোলাটা একেবারে মইরা যাইব গো।
2: পোলাটা রইয়া কেউ খাড়াইল না, বিবিজান কেউ খাড়াইল না।

0: আফজলের আব্বা বেবাক কইয়া দিল আমাকে বেডির সাথে, ওর বেটার গুপ্ত প্রণয় ছিল বইল্যা সব্বুর ওরে খুন কইলাছে।
1: আল্লাহ, বাপ হইয়া এক কথা কইতে পারল?
0: নুরজানের আম্মা, অনাইকে পিছে ইমানদারি নাই, সবুর পোলাটাও আজীব মুখে একটা কথা নাই। জজ সাহেব তো কইলেন, লাসার পোলাটারে দণ্ড দিয়া উয়ার বুক ফাইটা যাইতেছে।
1: কি হইল মা, কি হইল, কান্দিস কেন, কান্দিস না?
0: চল আমরা মক্কায় গিয়া সাতটা বছর কাটাইয়া দি, এ পাপ পুরিতে আর থাকবাম না, আর না।
1: সত্য কইছো আব্বা জান, সত্য কইছো।
0: হামা আর আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, বেটা তাল বিল্লিরে কইয়া যাইবাম, হে যেন একদিবার আমাদের দেখা যায়। বেটা তাল বিল্লি সব্বুর রে ওলা আমার, সব্বুর।
2: তোমাকে বাড়ির লোক আইসে দেখা করবা লাগাম।
1: আব্বাজান, আব্বাজান, আপনারা হক কলে দেখতে আইবেন ভাবি নাই। ভালো করে এ সাত বছর আমি ঠিক কাটাইয়া দিবাম।
0: সবুর, আমরা মক্কা যাইবাম,
1: হকলে
0: হকলে যাইবাম,
1: আমারে লইয়া যাইবেন নি।
0: তুমি আমাদের দেখতে মক্কায় আইবা সবুর?
1: আচ্ছা, সাত বছর পর আমি যাইবাম আপনার লগে পরাণ জুড়াইতে, কথা দিতেছি আব্বা, আম্মা, কথা দিতেছি। নুরজাহান, তুমি একটা কথা কইবার না, কাইন্দ না, কাইন্দো না নুরজাহান, আব্বা আমার লগে কথা দিতাছি। আমার যদি এই দুনিয়ায় তোমার দেহবা না দেয়, যে দুনিয়াতে তুমি যাও, আমি আমি তোমার ঠিক কুইসা লইবা, ঠিক কুইসা লইবা।
3: তাই দোয়া করো আল্লাহ দোয়ায়, তোমারে যেন তার দুনিয়ায় খুঁজা পায়।
0: কান্দনামা, আল্লাহর উপর ভরসা রাখ, সবুরে তোমার টিকা কেউ সিনাইয়া লইতে পারবে না। সুতে বেটি, সুতে, মক্কা যাওনের তৈয়ারি কইরা লই।
3: চলো আব্বা জান, চলো আম্মা।
0: বেটি, বেটি, তুই হইলি এই দুনিয়ার জ্যোতি, চ আমরা অকলে তিন দুনিয়ার জ্যোতিরে দেখা পড়ান দূরাই, চ চ।
3: আব্বা জান, চলো,
0: চল, চল
3: আম্মা, চলো।

ইসলামের কাহিনী অবলম্বনে নূরজাহান নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন নসীব মিয়া, মুরারী চক্রবর্তী, ফকির চাচা গৌতম কুমার বসু, মনসুর হারাধন সাহা, আফজল পার্থপ্রতিম মজুমদার, রুস্তম পার্থপ্রতিম নাথ, মৌলভী

0: নূরজাহান, কেয়া মুখোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: এতক্ষণ শুনছিলেন নাটক নূরজাহান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। জানিয়ে দিই আজকের হারানো দিনের গানে কি শুনবেন শ্রোতা বন্ধুরা। সিনেমাই ছিল তার ধ্যান জ্ঞান, যেমন বিষয় বৈচিত্র্য তেমনই ব্যতিক্রমী ভাবনা। অন্য ধারার পরিচালক হলেও সিনেমায় সাংগীতিক প্রয়োগ তার দৃষ্টিকোণ আর দর্শনের এক অপার্থিব মিলবন্ধন। শত বছরেও অমলিন সেই সুরের আলো, সেই সমস্ত সঙ্গীত, যুক্তি আর তর্কের সীমানা ছাড়িয়ে তৈরি হয় যে গল্প, তার নাম ঋত্বিক ঘটক। আজ রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে, ঠিক সঙ্গে থাকবেন কিয়া মুখোপাধ্যায়।

ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবারে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসইর একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরিতে মাদ্রাজ এবং কানপুর আইআইটিকে সহায়তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ইবোলা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে 1 জন পদ্মশ্রী পাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর।
1: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
0: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনসাধারণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সবসময়ই আলোচনা ও কূটনৈতিক পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেন, ভারত সেদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: রাশিয়ায় সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিভে দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এর ফলে কিভের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70 জনেরও বেশি মানুষ আহত। ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি বিলা সেকারভা অঞ্চলে আঘাত হেনেছে। রাশিয়ায় অসামরিক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে মস্কো জানিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় চামন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 149,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 109,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়। 88% বেশি ভোট পড়ে সেখানে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরির উদ্দেশ্যে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই আইআইটির বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট প্রক্রিয়াটির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং পোর্টাল ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। তথ্য প্রযুক্তির পরিকাঠামোর পরীক্ষা করে

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে

0: যথাযথ লগ ইন, ব্যবহারকারীর অ্যাক্সেস সিস্টেম, পেমেন্ট গেটওয়েগুলির যাতে নির্ভুল ও যথাযথ থাকে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই দেশগুলিতে যদি কোনো ভারতীয় বসবাস করেন বা বেড়াতে যান তাহলে তাঁকে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো খবর নেই। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমসের চার সদস্যের একটি মেডিকেল টিম আজ ভোপালে প্রাক্তন মডেল এবং অভিনেত্রী তিশা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় 3 ঘন্টা ধরে চলে। আইনি স্তরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের কাছে দেওয়া হয়। এরপর ভোপালের ভদভদা শ্মশানে তিশার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তাঁর পরিবার মেডিকেল টিমকে আরও ভালো করে একটি ফরেন্সিক, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করে তদন্ত করার জন্য অনুরোধ করে। প্রথমে ময়নাতদন্তের সময় যে বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে পরিবারের সদস্যদের দাবি, বিশেষ করে সেগুলি আবারও পরীক্ষা করার আবেদন জানান তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এ সংক্রান্ত ঘোষণা করেছিল। 2026-এ পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম সম্মানে ভূষিত হবেন। এরা হলেন চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবলিয়া কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়, খাদি জামদানি শাড়ির তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, চারু ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখোপাধ্যায়, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, উত্তরবঙ্গের সাহিত্যিক গম্ভীর সিং ইয়ঞ্জনে এবং সমাজসেবায় অশোক কুমার হালদার এবারে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। আসামের কবীন্দ্র পুরকায়স্থকেও জনসেবার জন্য মরণোত্তর সম্মানে এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশচন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর সম্মান প্রদান প্রসঙ্গে তাঁর পুত্র কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানালেন,
1: আমার বাবা এবছর মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এটি আমাদের কাছে যুগপৎ অত্যন্ত আনন্দের এবং গর্বের খবর। বাংলার মূলধারার নাট্যচর্চার সমান্তরালে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে ওনার যে নিরলস নাট্য সাধনা, তার এই নাট্য সাধনাকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত আনন্দের খবর। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বাবার এই সম্মান প্রাপ্তির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
0: ভারতের আবহাওয়া দফতর IMT পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতিতীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিন ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন কিছু অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। IPL ক্রিকেটে আজ প্রথম খেলায় রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বেলা 3:30। মুম্বাই টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান করে। জবাবে ব্যাট করতে নেবে মুম্বাই 19 ওভার 1 বলে 9 উইকেট হারিয়ে 173 রান করেছে। অন্য খেলায় আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হয়েছে 6:30। KKR টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয়।

0: Bad.
1: আকাশবাণী মৈত্রী এখন নান্দনিক।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নান্দনিক অনুষ্ঠান। আজকের অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল, কথোপকথনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ প্রথম পর্ব।
1: কিছু কিছু মানুষ এমন আছেন যারা অদ্ভুত সব যুদ্ধ জয় করে এগিয়ে চলেন। সালটা 2011, ডানাওলা মানুষের জন্য কেন্দ্রীয় সাহিত্য একাডেমি যুব পুরস্কার পান এই মানুষটি তার লেখনীর জন্য। আর এই যে লেখনীর শিকড়, তার বিস্তৃতি অনেক দূর পর্যন্ত, কারণ তিনি যখন লিখছেন তখন তার কানের কাছে বা চারপাশে পাথর ভাঙার আওয়াজ হচ্ছে, সেই পরিস্থিতিতে তিনি লিখে যাচ্ছেন। এইরকম একজন মানুষ যার অনেক বই, অনেক রচনা আমরা জানি, তবে একটা নাম না বললে বোধহয় অন্যায় হয়ে যাবে, কে বাজায় বাঁশি। হ্যাঁ, কে বাজায় বাঁশির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব, যে কিছু বই মোটামুটি বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রইবে আমি দাবি করে বলতে পারি, কে বাজায় বাঁশিও তাদের মধ্যে থাকবে। মৈত্রী পরিবারে অনেক অনেক স্বাগত আপনাকে। সুন্দর মানুষ, সুদর্শন এবং সুলেখক বিনোদ ঘোষালকে মৈত্রী পরিবারে অনেক অনেক স্বাগত।
2: ধন্যবাদ, খুব ভালো লাগছে এসে। আজকে আড্ডায় আড্ডায় কি কি কথা হয় দেখা যাক।
1: হ্যাঁ, একদম বলা চলে আনপ্ল্যান্ড আড্ডা। ছোটবেলাটা বই লুকিয়ে আমরা পড়তাম, সেই পড়ার বইয়ের নিচে লুকিয়ে বই পড়া, এরকম পড়ুয়া পাঠক আমরা ছিলাম। তো আপনার ছোটবেলাটা কি এরকম ছিল নাকি খানিকটা অন্যরকম ছিল, কিরকম ছিল?
2: প্রশ্নটা শুনে আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, যে ছোটবেলাতে লুকিয়ে বই পড়েনি সে ভালো পাঠক তৈরি হয়নি, কারণ লুকিয়ে বই পড়া দিয়েই আমাদের বই পড়ার আগ্রহটা তৈরি হয়েছে। কারণ কি, আমরা যে কাজটা লুকিয়ে করি সে কাজটা আমরা প্রবলভাবে ভালোবাসি, তাই নয় কি? হ্যাঁ, মানে প্রবল ভালোবাসা না হলে সেটা লুকিয়ে করা যায় না। হ্যাঁ, সেটা লুকিয়ে আচার খাওয়া হোক, সেটা লুকিয়ে আইসক্রিম খাওয়া হোক, বা যে কোনো কিছু দুষ্টুমি। তো বাড়িতে স্বাভাবিকভাবেই, বাঙালি বাড়িতে, আমি তো আটের দশকটাতে আস্তে আস্তে বাল্যকালটা থেকে কৈশোরের দিকে যাচ্ছি, তো ওই সময়টাতে আমাদের তখন নন্টে ফন্টে, হাদাভোদা, বেতাল, বাহাদুর, ম্যান্ড্রেক, ওগুলো সব ওই ইন্দ্রজাল কমিক্স, সমরচিত্র কথা, টিনটিন, এই ধরনের সব কমিক্স বইগুলো বেরোতো। আর আমার বাবার ছিল স্টেশন বাজারের ওখানে একটা ফটো বাঁধাই এবং বই বাঁধাইয়ের দোকান, ছোট্ট একটা দোকান। তো বাবার কাছে যারা ওই সময় ওই কমিক্স টমিক্সগুলো বাঁধাতে দিতেন, সেগুলো বাবা আমার বাড়িতে নিয়ে আসতো, বাবাও পড়তো, আমিও পড়তাম। আর প্রতি মাসে ওই একটি করে হাদাভোদা বা নন্টে ফন্টে আমাকে কিনে দিতেন বাবা, ঠিক আছে? ওগুলো তখন সম্ভবত 75 পয়সা বা 1 টাকা, 1 টাকা 25, এরকম সব বিভিন্ন দাম হতো। গোগ্রাসে পড়তাম, এবং আমার মনে আছে আমি যখন KG-1 ভর্তি হলাম আমাদের পাড়ার স্কুল শিশু ভারতী প্রাথমিক বিদ্যালয়তে, পড়ার বইয়ের সঙ্গে সঙ্গে বাবা আমাকে নন্টে ফন্টের বই, এবং তখন না, যেহেতু তখনও সোভিয়েত ইউনিয়ন রয়েছে, রুশ বইগুলো বাংলা ভাষায় এখানে খুব কম দামে পাওয়া যেত, সেখানে কিছু 2-3টে বই বাবা আমাকে একই সঙ্গে কিনে দিয়েছিলেন। এবং ওই যে ছবির মধ্যে, ওই বাবলগুলোর মধ্যে কি লেখা রয়েছে, প্রবল আগ্রহ জানবার, তার জন্য আমার দ্রুত অক্ষর শিক্ষা হয়ে গেছিল। এবং আমি বন্ধুদের মধ্যে বোধহয় প্রথম, আমি পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বই একই সঙ্গে আমার শিক্ষা, এবং যার ফলে হয়েছিল কি, একই সঙ্গে পড়ার বই এবং তার সঙ্গে সঙ্গে গল্পের বই। আর যা হয়, গল্পের বইয়ের আকর্ষণটা স্বাভাবিকভাবেই পাঠ্য বইয়ের থেকে বেশি। তো ওই রাত্রিবেলাতে শীতকালে লেপে তলায় ঢুকে ওই টর্চ জ্বালিয়ে নন্টে ফন্টে পড়ছি, কি কখনো বাথরুমে লাইট জ্বালিয়ে পড়ছি, মানে এরকম যে শেষ, মানে অরণ্যদেব এবারে কি করবে, বাবা বলছে বা মা বলছে এবারে শুতে হবে, নিভিয়ে দিয়েছে হাতে কমিক্স বইটা নিয়ে বাথরুমে গেছি, দিয়ে লাইট জ্বালিয়ে বাকিটুকু পড়ছি, এইরকম প্রবল আগ্রহ। কিন্তু তখন তো আর বুঝিনি যে এইটা আমার পাঠাভ্যাসকে বা এটা আমাকে ভবিষ্যতে আরও অন্যান্য বই পড়তে অনেক বেশি সাহায্য করবে, এইভাবে তৈরি হয়েছিল আর কি ছোটবেলা।
1: কোথায় বেড়ে উঠেছেন?
2: আমার জন্ম হচ্ছে কোন্নগরের নবগ্রাম। নবগ্রাম হচ্ছে একটু

0: বলা দরকার, কুন্নগর একটি প্রাচীন জনপদ, বহু প্রাচীন। আমাদের মনসা মঙ্গল কাব্যে কুন্নগরের উল্লেখ রয়েছে, কিন্তু কুন্নগরের যেটা পূব দিক অর্থাৎ গঙ্গার দিক সেটা হচ্ছে প্রাচীন। আমি থাকি হচ্ছে গঙ্গার পশ্চিম দিকে অর্থাৎ রেললাইনের পশ্চিম দিকে। সেই দিকটা কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে তৈরি হয়, মোটামুটি ধরে নিন যে ওই স্বাধীনতার পরে ওই বাংলাদেশের উদ্বাস্তুরা এসে এই জায়গাটায় বসতি স্থাপন করে। 1948 সাল থেকে এখানে বসতি, এটা হচ্ছে পঞ্চায়েত এলাকা। সেই নবগ্রাম পঞ্চায়েত এলাকায় আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমি আজ 50 বছর বয়স পর্যন্ত ওখানেই আছি এবং আমার ইচ্ছে আছে এই বাকি জীবনটা ওখানেই থাকার।
1: আপনার কর্মজীবন প্রচণ্ড পরিমাণে বর্ণময়, আর বর্ণময় কারণ এই দিক থেকে বলছি আপনি অনেক ধরনের মানুষ দেখেছেন, কারণ অনেক ধরনের কাজও করেছেন, সে সম্পর্কে আমাদের যদি ছোট করে একটু বলেন।
0: হ্যাঁ, মানে আমার যেটা হয়েছিল সত্যি আমি তখন বুঝিনি যে ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না জীবনের ধন কিছুই যায় না ফেলা, তখন কাজগুলো করেছি, কাজগুলো করতে মজাও লেগেছে, কিন্তু তখন বুঝিনি যে এগুলো আমাকে আসলে লেখক হওয়ার দিকে ঠেলে দিচ্ছে, আমাকে অনেক বেশি প্রাণিত করছে, আমাকে অনেক বেশি পুষ্টি যোগাচ্ছে। হ্যাঁ, আমাকে মানুষ দেখাচ্ছে, আমাকে জীবন দেখাচ্ছে। ধরুন প্রথমে আমার বাবা পুরোহিত এর কাজ করতেন, তার সঙ্গে সঙ্গে ওই দোকানটি চালাতেন। এবার বাবা ছিলেন গৃহী সন্ন্যাসী মানুষ, একেবারে বছরের হয়তো অর্ধেক সময় তিনি কীর্তন বাউলদের সঙ্গে কীর্তনিয়াদের সঙ্গে এখানে ওখানে চলে যেতেন, কবে ফিরতেন কোনো ঠিক নেই। মা মোটামুটি আমাদের পড়াশোনাটা করিয়েছেন, দেখেছেন, তার জন্যে আমরা একটু পড়াশোনা শিখতে পেরেছি, বাবার কাছ থেকে ফিলোসফি পেয়েছি, বাবার কাছ থেকে অনেক বড় একটা জগৎ দেখতে পেয়েছি। বাবার সঙ্গে যেটুকু কথা হতো সেটা ভক্তিরসের কথা, জ্ঞান মার্গের কথা, গ্রহের কথা, কিন্তু পড়াশোনা নিয়ে বিশেষ কিছু কথা হয়নি। এবং বাবার অসম্ভব জ্ঞান ছিল হচ্ছে বৈষ্ণব সাহিত্য সম্পর্কে, যদিও জীবনে পড়তেন না, মুখস্থ থাকতো, বাবার পুরো চৈতন্য চরিতামৃত মুখস্থ ছিল, কণ্ঠস্থ, শুনে শুনে, কিন্তু অসম্ভব শ্রুতিধর ছিলেন। এবং বাবা বিভিন্ন রকমের যেহেতু পেশা করেছে সেই কারণেই হয়তো আমাকে খুব তাড়াতাড়ি বুঝতে হয়েছিল যে আমাকে এবার সংসারের হাল ধরতে হবে। তারপর দিয়ে যেটা হলো, বাবা যেহেতু ওই খুব উপোস করতেন, এই ঠাকুর মানে পুজো মুক্ত ইচ্ছা করতেন বলে, যার ফলে যেটা হলো বাবার খুব অল্প বয়সে একটা দুরারোগ্য ব্যাধি ধরলো, সিরোসিস অফ লিভার। তখন আমি কলেজ সবে পাশ করেছি, সংসারে স্বাভাবিকভাবে একটু টানাটানি শুরু হয়ে গেল এবং আমি বুঝলাম আমাকে এবারে এগোতেই হবে, বাবার আর কাজ করতে পেরে উঠছে না। তখন কি করব সেই মুহূর্তে বুঝতে না পেরে একবার ওখানে ঢুকি, মানে প্রথমে ঢুকলাম একটা বিস্কুট কারখানাতে আমাদের ওই ডানকুনির ওখানে, ওখানে বেশ কিছুদিন বিস্কুট কারখানায় সুপারভাইজারি করলাম, ওখানে আবার পোষালো না, কারণ হয়েছে কি ততদিনে আমার মধ্যে একটুখানি অল্প অল্প লেখবার ইচ্ছে তৈরি হয়েছে, মন বসে না। মানে আমি কমার্স নিয়ে পড়েছিলাম সেটাও একটা ঝোঁকের মাথায়, কারণ যে মাস্টারমশাই কমার্স পড়াতেন তিনি প্রচুর ভালো ভালো বই রাখতেন, ওই মাস্টারমশাইয়ের কাছে পড়লে আমি বইগুলো পাবো পড়তে, ওই লোভে আমি কমার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। মানে কতটা ছেলে মানুষই ভাবুন ওই বয়সে, লোকে তখন কেরিয়ার নিয়ে ভাবছি আর আমি ভাবছি ওই বইগুলো কীভাবে পাবো। তো যাই হোক, কমার্স পড়তে গিয়ে যথারীতি আমি ধরিয়েছি, ভালো রেজাল্ট হয়নি খুব একটা, পড়তে ভালো লাগতো না। তো হয়েছে কি এইবারে আমি ওই কিছুদিন এখানে একবার করছি এখানে, তারপরে ওখান থেকে চলে গেলাম একটা আয়রন স্টিল কোম্পানিতে, সেখানে বেশ কিছুদিন কাজ করলাম, তারপরে চলে গেলাম বড়বাজার। বড়বাজারে যখন ঢুকলাম আমি একটা আজব জগৎ, মানে আমরা যে বড়বাজার চিনি আমরা তো পাশ দিয়ে চলে আসি, বড়বাজার ইটসেলফ একটা আলাদা পৃথিবী। আমি যখন পরবর্তীকালে রাষ্ট্রপতি ভবনে 15 দিন থাকছি সেখানে যেমন একটা আলাদা পৃথিবী দেখেছিলাম যে বাকি ভারতবর্ষের সঙ্গে কোনো মিল নেই, বড়বাজারের ভেতরে যখন আমি কাজ করেছি সেখানে আমি দেখেছিলাম এটা বাইরের কলকাতা বা বাইরের ভারতবর্ষের সঙ্গে কোনো মিল নেই, একটা ইন্ডিভিজুয়াল একটা আলাদা জগৎ, আলাদা জাত। সে মানে
1: সেখান থেকে কোনো চরিত্র উঠে এসেছিল,
0: প্রচুর প্রচুর। এবং দুই পুরুষ বলে আমি একটা গল্প লিখেছিলাম, আমি এক তখন আমি টিউশন করি, ছাত্রের বাবা আমাকে একটা কাজ জুটিয়ে দিলেন, একটা ওই সুতো হয় না সুতোর হোলসেলার, এইটুকু গুমটি দোকান, মানে আপনি ভাবতে পারবেন না এইটুকু একটা ঘরের মধ্যে হয়তো 6টা অফিস, কেমন প্রত্যেকে আলাদা আলাদা কাজ করছে এবং সেখানে কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে, দেখে বুঝতে পারবেন না। এবং আমি যে গলিটার মধ্যে কাজ করতাম পরপর পরপর সার গলি, এরকম গাঁটরি গাঁটরি কোটি কোটি টাকা গোনা হচ্ছে। আমাকে তো একদিন ওই মালিক এত বড় দুটো বস্তার মধ্যে 8 না 10 লাখ টাকা ভরে দিয়ে বললো, যা বেটা ব্যাংক মে দেয়া। আমি ভাবছি আমি হাতে নিয়ে এই ভিড়ের মধ্যে দিয়ে যাবো, কিন্তু আমি কিছুতেই যাবো, বলে কিচ্ছু হবে না, মানে ওখানে এরমভাবে চলে। এবং ধরুন এখানটায় বসে আমি কোলে কম্পিউটারটা নিয়ে কাজ করছি, সামনেই মল পড়ে রয়েছে, হ্যাঁ কেউ সকালবেলা ওখানটাই ঢেলে দেয়, মানে এরকম পরিবেশ। তারপরে বাথরুম বলে কিছু ছিল না, সে দুর্বিষহ। এবং আমি যখন জয়েন করলাম, আমার যে জায়গায় যে কাজ করতো সে বললো এবার আমাকে ভাগিয়ে দেবে, কারণ তো এই যে ভাগিয়ে দেবে এবং আমরা দুজনে ওই টাকা বাঁচানোর জন্যে ওই বড়বাজার থেকে

0: হাঁটতে হাঁটতে পুরো হাওড়া ব্রিজ ছাড়িয়ে আমরা দুজনে এসে ট্রেন ধরতাম, যেটুকু বাস ভাড়া বাঁচে, খুব সামান্য 800 টাকা না 900 টাকা পেতাম। ওর কাছ থেকে গল্প শুনে আমার একটা অদ্ভুত চরিত্র তৈরি হয়, যেটা আমার পরবর্তীকালে শারদীয় দেশে বেরিয়েছিল, দুই পুরুষ। আবার ওখান থেকে চলে গেলাম এক শিল্পপতির বাড়িতে, বাজার সরকারের কাজ করলাম, মানে প্রত্যেক দিনে তাদের বাড়িতে কী কী বাজার হবে সেগুলো, এবং তার মানে তারা যে ফ্লোরটায় থাকতেন তার নিচের ফ্লোরে কাজ হচ্ছে, সেই ফ্লোরটায় 24 কোটি টাকা, আমার মনে আছে 24 কোটি টাকার ইন্টেরিয়র ডেকোরেশন হচ্ছে, বুঝতে পারছেন, এবং সে বিদেশ থেকে সব জিনিসপত্র আছে সেগুলো হিসেব রাখতে হতো। তখন আমি মিস্ত্রিদের সঙ্গে থাকতাম এবং ওদের সঙ্গেই খেতাম টেতাম, ওইখানটায় বসে পাথর কাটার যে তীব্র শব্দ, মানে বীভৎস, কান ফাটানো, ধুলোয় সাদা হয়ে যেত সা, ওইখানে এরকমভাবে একটা টুল ছিল, ওই টুলটার উপর বসতাম, ওই আওয়াজ হতো, এবং ওখানটায় বসে বসে আমি এই ডানাওয়ালা মানুষ গল্পটা লিখেছিলাম। এবং মজা যেটা হয়েছে জানেন তো, এই যে আমি ডিটাচ হয়ে যাওয়ার এই যে ক্ষমতাটা, অর্থাৎ এই যে শব্দগুলো, এই যে চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড়, গালাগাল, কিচ্ছু কানে আমার ঢুকতো না। আমি তখন ওই ডানাওয়ালা মানুষ লিখছি, আমি তখন সত্যি সত্যি সান্দাকফুতে পৌঁছে গেছি, এবং পরবর্তীকালে দেখেছি সামনে যদি 10 জন মানুষ বিচিত্রভাবে চিৎকার করে আমার লিখতে কোনো অসুবিধা হবে না তার মধ্যে, কারণ ওই জীবনযাত্রা বা ওই যাপনটা আমাকে শিখিয়ে দিয়েছিল কীভাবে তুমি বিচ্যুত হতে পারো বা তুমি নিজেকে একা করতে পারো। তো এইভাবে বিভিন্ন ওই
1: ওই ভিড়ের মধ্যে একা যেটাকে বলে,
0: যেটাকে বলে, এবং ওই যে ওখানে যে কাজ করেছিলাম, ওই কোটিপতিদের দেখেছি, তাদের জীবনযাত্রা দেখেছি, কোটিপতি মানে 500 কোটি টাকার কি 1000 কোটি টাকার মালিকের বাড়ি কেমন হয়, তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমন হয়, কারণ চাকর বাকরদের তারা না মানুষ বলে মনে করেন না, মানে তারা ধরুন চুলোচুলি করছেন বা হাজবেন্ড আর ওয়াইফ, আমরা যে সামনে রয়েছি আমরা হচ্ছে কীট পতঙ্গ, আমাদের সামনে তাদের কোনো রাগ ঢাক নেই, লজ্জা নেই, কারণ আমরা মানুষই না তাদের কাছে। এইটাও কিন্তু আমাকে শিখিয়েছিল। তো এইগুলোও কিন্তু আমার পরবর্তীকালে উপন্যাসে এসছে, গল্পে এসছে, ফলে আরও অনেক, মানে আমার কর্মজীবন নিয়ে বলতে শেষ হবে না, এরকম কিছু কিছু উদাহরণ আর কি দিলাম।
1: এই মুহূর্তে যে সমস্ত লেখকেরা আছেন, লেখক লেখিকা, ফুল ফ্রেজড লেখক, সেরকম হাতে গোনা কয়েকজন মানুষ আছেন, এটা নিয়েও তো আপনার বেশ বিচিত্র অভিজ্ঞতা, অনেকে অনেক কথা বলেছে।
0: হ্যাঁ, আমি শেষ চাকরিটা করছি যখন, তখন কিন্তু আমি একটু স্টেবল, আমি তখন একটা সংবাদপত্রে চাকরি পেলাম, কেমন বহু রকম করে অ্যাকাউন্ট স্যান্তান অমুক তমুক করে তখন একটা সংবাদপত্র প্রকাশ পেয়েছে, সেখানে এডিটোরিয়ালে চাকরি পেলাম, এবং কাজটা লেখার যেহেতু ফলে আমার করতে ভাল লাগছিল, কিন্তু কিছুদিন পরে দেখলাম আমাকে তাদের মতো করে লিখতে হবে, তাদের কারণ প্রত্যেক কাগজেরই একটা নিজস্ব বা মিডিয়ার একটা নিজস্ব পলিসি থাকে, তো সেই পলিসি অনুসারে লিখতে হয়, সেই পলিসি অনুসারে লিখতে গিয়ে দেখছি যে আমার লেখনির সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করছি, আমি যেটা লিখতে চাই না সেটা আমাকে জোর করে লেখানো হচ্ছে। তো এবং আমার ততদিনে ধরুন যুব একাডেমি হাতে এসেছে, বেশ কিছুটা পরিচিতি পেয়েছি, আমি আর পারছিলাম না, এবং সেখানে মায়নাটা ভালো পেতাম না, তখন আমি ভাবছি যে এবারে কি করব, আমি এর থেকে ভালো জব আর পাবো না, কিন্তু আমি এটাও আর পারছি না করতে। সুতরাং আমি একদিন বাড়িতে এসে আমার স্ত্রীকে বললাম, ও তখন একটি মিডিয়াতে চাকরি করে, তখন আমি বললাম যে আমি এক কাজ করি, আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে শুধুই লেখালেখি করি, দেখি আমি কতদূর পারবো, আমি 2 বছর টাইম নিই, যদি না পারি আবার কোথাও একটা ঢুকে যাব। তো আমার স্ত্রী সেটা আমার সঙ্গ দিয়েছিলেন, বলেছিলেন যে ঠিক আছে তুমি দেখো। তখন আমার মান্থলি অ্যাভারেজ রোজগার এসে দাঁড়ালো 2013 না 2014 সালে 2000 টাকা, এবং সেই সময়টা আমার খুব টাফ গেছে, কিন্তু আমি ওই হয় না, মানুষ যদি তার ফেরবার সব পথগুলো পুড়িয়ে দিয়ে কোথাও একটা এগোতে থাকে, সে জানে আমার এটা ছাড়া আর বিকল্প নেই, সে যেভাবে কামড়ে ধরবে, ডুবন্ত মানুষ খড়কুটো যদি জাপটে ধরে না, ওই খড়কুটো ধরেও কিন্তু সে পারে যেতে পারে। আমারও হয়েছিল তাই, আমি এমনভাবে লেখাটাকে আঁকড়ে ধরেছিলাম, লেখা আমাকে রিটার্ন দিয়েছে, এবং তারপরে যেটা হয়েছে যে আস্তে আস্তে বিভিন্ন লেখালেখির ফ্রেজগুলো খুলেছে, অমুক তমুক হেন তেন করতে করতে একটা জায়গায় পৌঁছেছি, এখন আর নিশ্চিন্তির একটা জায়গা এসেছে আর কি। হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেক মাসে যে রোজগার হয় তা তো নয়, আমাদের এই শিল্পীদের মতোই কোনো মাসে অনেক টাকা এলো, কোনো মাসে অনেক টাকা এলো না, এটা মেনে নিতে হবে। আজ তাছাড়া দিব্যি আছি, সব থেকে বড় কথা আমি নিজের মতো আছি, এর থেকে ভালো থাকা আর কি হতে পারে।
1: আপনি শিবুদার মুখ দিয়ে বলিয়েছিলেন যে সমাজে এখনো অনেকে আপনার মতো বিখ্যাত মানুষকেও বলতে হয় যে তুমি কি করো।
0: আমি যদি আজকে 1500 টাকা মাইনার একটা চাকরি সেজে গুজে বাড়ি থেকে বেরোই, ডিউটি যাচ্ছে, আমাদের ওই পাড়াটা এখনো যে ডিউটি বেরোসনি, ঠিক আছে, ওই রকম টাইপের কথা, তো
1: আপনাকে শুনতে হয়েছে যে তুমি,
0: আমি শুনতে হয় কিনা এখনো হয় টিল ডে,
1: মানে এত জনপ্রিয়
0: কি রে আজকে বেরোসনি, হয়তো কুটুপিসি পাশ দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমার লেখার ঘরটা হচ্ছে একদম জানলাটা থেকে দেখা যায় আমার গলিটা, কিরে বিনোদ আজকে বেরোসনি বলে আমি জিজ্ঞেস করলো, আরে না আজকে বেরোইনি, ব্যাস এই।

0: কিন্তু বেরোয়নি, কিন্তু কি করছি, বা কখনো বলে তোকে কালকে টিভিতে দেখলাম বা তোর অমুকটা কালকে শুনলাম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু চাকরিটা কি করছি, এটা খুব বড় ব্যাপার। এবং সেটা রেগুলার মানে শুনতে হয়েছিল, শুনতে হয় এবং শুনতে হবে, কারণ ওইটা না আমাদের একটা ভেতরে সেট আপ হয়ে রয়েছে যে চাকরি অথবা একটা দোকান বা মানে বিজনেস বা অমুক তমুক কিছু, এই যে এটাও যে করা যেতে পারে সেটা এখনও সেট আপটা তৈরি হয়নি। এবং এটার জন্য তারা দায়ী নয়, কারণ আমাদের এখানে এই চাকরি বা এই যে প্রচলিত পেশাগুলোর বাইরে অন্যান্য পেশাগুলোর জন্যে যে পেশাদারিত্ব দরকার সেটা আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। আমরা লেখালেখির জগতে যারা রয়েছি, আমাদের কলেজ পাড়াটা এত বড় একটা বই পাড়া, সেখানে প্রফেশনালিজম এখনও দশমিক ভাগে পড়ে রয়েছে। পুরো ব্যাপারটা পুরোটাই বিশ্বাসের উপর চলে বা অবিশ্বাসের উপর চলে, এটা তো প্রফেশনালিজম নয়। ফলে এটা শুনতে হবে, আমি জানি এটা নিয়েই চলতে হচ্ছে।
1: আপনি বাবার থেকে বললেন দর্শনটা পেয়েছেন, এটাও বললেন যে আপনি ডেডিকেট করেছিলেন নিজেকে যে দুবছর দেব না হলে কাজে ফিরে যাব, এবং বললেন যে নিজের রাস্তাগুলো পুড়িয়ে পুড়িয়ে এগোচ্ছেন ফেরার রাস্তাগুলো। ঠিক এই সময়টায় কি আপনি নজরুলকে পেলেন?
0: যে কোনো বড় কিছু বা ভালো কিছু আমি পেয়েছি একটা আঘাতের পিছনে একটা কারণ আছে। এটা আমি এখন বিশ্বাস করি যে যখন কোনো একটা দরজা বন্ধ হয় আমার সামনে, তার মানে আমি বুঝে যাই কোনো একটা দরজা খুলেছে। এটা আমি এখন দৃঢ় বিশ্বাস করি। আমি সে অর্থে আস্তিক নই, কোট আনকোট, কিন্তু এটা যদি আস্তিক্যবাদ হয় আমি সেই অর্থে আস্তিক, কারণ আমি বুঝি যে কোথাও একটা দরজা খুলেছে, সে দরজাটা খুঁজে বার করতে হবে আমাকে। আমি যখন নজরুল নিয়ে আমি কোনো দিন লিখতাম না, আমি একটি বড় হাউসে তখন রেগুলারলি লিখছি, নিয়মিত সেখান থেকে টাকা আসছে, যা হয় আমাদের এখানে যে যেহেতু আমি সেখানটায় লিখে খুব জনপ্রিয় হয়ে যাচ্ছিলাম, একটা গ্রুপ আমাকে কোনো একটা সেটা যে কোনো কারণে হলো তারা আমাকে ঝপ করে একদিন একটা বদনাম দিয়ে সেখানে লেখাটা বন্ধ করে দিল, এবং আমি জাস্ট আমার হাতে তখন টাকা পয়সা রোজগারটা শূন্য হয়ে গেল, এবং খুব মানে খুব খারাপ বদনাম যে আমি লেখা চুরি করেছি, এবং সেটা কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ বার করতে পারলো না, ঠিক আছে। এবং আমি না জাস্ট বিশ্বাস করুন, এত বছর লিখবার পরে 2002-03 সাল থেকে লিখছি, 2016 সালের শেষে গিয়ে যদি আমাকে শুনতে হয় কথা, এটা আপনার কাছে প্রায় মৃত্যুর সামিল,
1: মারাত্মক
0: মারাত্মক, এবং কেউ কোনো প্রমাণ দিচ্ছে না, কিন্তু যা হয় মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে যে বিনোদের মুখে একটা কোনটা কেউ বলতে পারছে না, কিছু নেই, কিন্তু আটকিয়ে দেওয়া হলো আমাকে। আমি তখন ভাবছি যে টাকা পয়সা রোজগারটা তো বন্ধ হলোই, কিন্তু এই বদনামটা এটাকে আমি সহ্য করবো কী করে। আমি তখন মনে আছে আমি প্রায় কয়েক মাস না আমার ঘুম হতো না, আমি উঠে ছাদে পাইচারি করতাম। ঠিক ওই সময়ে ওই রকম যখন একটা খুব খারাপ ফেজ যাচ্ছে, আমি তখন ভাবছি আমি আমার বাবার কাছ থেকে একটা জিনিস পেয়েছিলাম যে জীবনে কেউ যদি তোর কোনো ক্ষতি করে পাল্টা প্রতিশোধ নিস না, তাহলে তোর আরও ক্ষতি হবে, কারণ প্রতিশোধ জিনিসটা সবার জিনের মধ্যে থাকে না, তো ওটা আমি কোনো দিন নিতে পারিনি, আজও পারি না। হ্যাঁ, কেউ যদি খারাপ করে আমি সেখান থেকে সরে আসি, কিন্তু আমি পাল্টা ক্ষতি করবো এটা আমি পারি না করতে, কোনোদিন করিনি, চুপ করে আছি। তো আমি তখন ভাবছি এবারে আমি কী করব, তখন আমি ভাবলাম যে আমি প্রতিশোধটা এইভাবেই নেব, এমন একটা লেখা লিখব, তার আগে পর্যন্ত আমি কিচ্ছু জানি না, এমন একটা লেখা লিখব যেটা দিয়ে আমাকে চেনা যাবে। তার আগে পর্যন্ত আমি যা যা লিখছি কমার্শিয়াল উপন্যাস লিখছি, কিন্তু হ্যাঁ যেগুলো বাজার চলতি যেরকম লেখে কমার্শিয়াল লেখকরা, কী লিখবো কী লিখবো, সেই সময়টা আমি ওই পত্রিকাতে বিভিন্ন লেখকদের জীবন নিয়ে নানা রকমের ফিচার লিখতাম, তো ফলে অনেক রকমের বই পেতাম। একটা বই পেয়েছিলাম নজরুল জীবনে প্রেম, নজরুলের জীবনে যে এত প্রেম ছিল, যে মানুষটাকে বিদ্রোহী কবি হিসাবে চিনি তিনি প্রেমিক হিসাবে এত অসাধারণ, ওই যে আবিষ্কার করলাম আমার খুব ভালো লেগেছিল। তখন ভেবেছিলাম প্রেমিক নজরুল নিয়ে একটা ফিচার লিখবো, তারপর মনে হয়েছিল দূর প্রেমিক নজরুল লিখেও কোনো লাভ হবে না, একে এত আরও বড় করে লিখতে হবে মাথায় ছিল। ওই সময়টায় যখন ধাক্কাটা খেলাম আমি ভাবলাম যে আমি এই মানুষটাকে নিয়ে উপন্যাস লিখব, বিশাল আকারের একটা উপন্যাস লিখব, এবং কোথাও একটা ধারাবাহিক হিসেবে লিখব, তাহলে আমার প্রেশারটা থাকবে। আমি সংবাদ প্রতিদিনের রোববার পত্রিকাতে ফোন করলাম, মানে কীরকম কানেকশানটা দেখুন, আমি একটু আগে বললাম না যে কোথাও একটা দরজা খুলে যায়, সে দরজাটা খুঁজে বার করতে হবে, কাকতালীয়ভাবে সেদিনকে আমি দরজাটা খুঁজে পেয়েছিলাম। আমি যখন তাদের ফোন করে বলছি যে আমি একটা ধারাবাহিক উপন্যাস লিখতে চাই, আমি তার আগে পর্যন্ত কোনো দিন ধারাবাহিক লিখিনি, তারা আমাকে বলছে যে আমি জাস্ট তোমাকে সামনে সপ্তাহে ফোন করতে হবে এই কারণে যে তুমি কি আমাদের পত্রিকার জন্য একটা ধারাবাহিক উপন্যাস লিখবে। কি কাকতালীয় ব্যাপারটা, হ্যাঁ কিছু কিছু হয় না মিরাক্কেল।

0: আমি বললাম হ্যাঁ আমি লিখতে রাজি। বললো কি নিয়ে লিখবে? নজরুলের পুরো জীবন নিয়ে উপন্যাস লিখবো। বলে বেশ, তুমি আমাকে 4টে ব্যাংকিং পাঠিয়ে দাও, মানে 2500 করে, 10,000 শব্দ। বিশ্বাস করুন, আমার হাতে তখন 3টে মাত্র বই, তাই দিয়ে 1 বছরের উপন্যাস লেখার কোনো মেটেরিয়াল আমার কাছে নেই। প্রায় 15-20 দিন পেরিয়ে গেছিল, লিখতে পারছিলাম না একটা লাইন, কারণ যে মানুষটাকে ভিজুয়ালাইজ করতে পারছি না, আমি তাকে নিয়ে লিখবো কি করে, মেটেরিয়ালই নেই হাতে। একটা রাত্রিবেলাতে মিরাকল ঘটলো, রাত্রিবেলা ভোর রাত্রে পাইচারি করছি ছাদে, আচমকা মনে হলো যেন চোখের সামনে দুখুমিয়াকে দেখতে পেলাম, ওটা জাস্ট হ্যালুসিনেশন। রাত্রিবেলাতেই মানে ভোর রাত্রে নিচের ঘরে নেমে এসে প্রথম লাইনটা লিখলাম, একটু আগে ভোর নামলো, ব্যাস এই যে ভোর নামছে, ওই জাস্ট ওই লাইনটা। তারপরে কিভাবে কি ঘরে লিখতে শুরু করলাম, লিখতে লিখতে 8 বছর পেরিয়ে গেল।
1: একদম 3টে বই,
0: 3টে খণ্ড, 8 বছরে।
1: আর এই যে লিখছেন, লিখতে লিখতে কখনো কেঁদে পড়েছেন, ভেঙে পড়েছেন, বা তার জীবনের সাথে এরকম একটা যদি ছোট ঘটনা?
0: মানে এইটা না, যেটা হয়েছিল, আমি লিখতে লিখতে যেটা হয়েছে, যে নজরুল কারোর কাছে ঈশ্বর হয়েছেন, নজরুল কারোর কাছে ভগবান হয়েছেন, নজরুল কারোর কাছে উপাস্য হয়েছেন, গুরুদেব হয়েছেন, এমনকি বাংলাদেশের একজন প্রখ্যাত নজরুল গবেষক, অসাধারণ মানে প্রণম্য, তিনি নজরুলের খাদেম মনে করতেন, মানে ভৃত্য মনে করতেন নিজেকে। আমি নজরুলকে নিয়ে চর্চা করতে করতে আমি নজরুলকে নিজের বন্ধু মনে করি, তার বেশি কিচ্ছু না। ওর মানুষটাকে বন্ধু হিসেবে পাওয়ার থেকে বড় পাওয়ার কিছু হয় না। ওর সঙ্গে থাকতে থাকতে আমি যখন এই ঘরটার মধ্যে লিখতাম, ছোট্ট ঘরটার ভিতরে আমি ওর শ্বাস প্রশ্বাস টের পেতাম, ও যে ঘুরছে, ওর ঘামের গন্ধ টের পেতাম, ও হাসছে টের পেতাম, ও কাঁদছে টের পেতাম, মানে একদম জাস্ট দেখতে পেতাম। আমি এত বছর হয়ে আমার বলতে গেলে গায়ে কাঁটা দেয়, লিটারেরি বলছি। বাবা ওই চৈতন্যদেবের একটা কথা বলতে গিয়ে বলতেন, যদি হয় তার যোগ কভু না হয় বিয়োগ। এই যে একবার তার সঙ্গে যোগ হলে কখনো আর তার বিয়োগ হয় না। আমি যখন কেবাজারবাসীর লাস্ট লাইনটা অনেক রাত্রে লিখছি, মানে তৃতীয় পর্বে শেষটা, আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, এখনো বলতে গিয়ে আমার ঠোঁট কাঁপছে, যে আমি দুখুমিয়া আমাকে ছেড়ে চলে যাবে, আমি এবার থাকবো কি করে, যে আমি এবারে 8 বছর পরে আমি যে তোমার সঙ্গে থাকলাম, এবার আমি থাকবো কি করে। তখন বাবার কথাটা মনে পড়েছিল, যে একবার তোমার সঙ্গে যোগ হয়েছে মানে আর বিয়োগ হবে না। আমি এখন যেটা করি, আমার তো ধরুন 2 বছর হয়ে গেল লেখা, আমার যখন ইচ্ছে হয় আমি আমার বইটাকেই বার করি, দিয়ে ওইখানটা পড়তে থাকি, বা যে কোনো একটা বই, জাস্ট বইটা হাতে নিয়ে আমি আবার তাকে দেখতে পাই। ফলে তার সঙ্গে আমার যে, তার থেকে আমি যে বিযুক্ত হয়েছি তা নয়, এবং আমি জানি আমার যতদিন শ্বাস প্রশ্বাস চলবে আমি কাজী নজরুল ইসলামের সঙ্গেই থাকবো। এবং আমি দেখেছি, যখন এই ছোট ঘটনার কথা বলছেন তো, আমি যখন এই গ্রামোফোন কোম্পানিতে তার যে ঘরে বসে সে যে আড্ডা দিচ্ছে, আমি তার বন্ধুদের মধ্যে একজন হয়ে উঠে তাকে যেন জিজ্ঞাসা করছি। সে যখন নার্গিসের দ্বারা, মানে নার্গিসের পরিবারের দ্বারা বিশ্বাসঘাতকতার একটা শিকার হয়ে সে যখন কষ্ট পেয়ে রাত্রিবেলাতে ঝড়জলে ফিরছে কাঁদতে কাঁদতে, আমি যেন ফিল করছি সেই নজরুলের সঙ্গে যেন আমি পাশে হাঁটছি ঝড়জলের কাদা। যখন সে জেলখানাতে থাকছে, সবথেকে বড় কথা যে 1 বছরের জেলখানা, সেই ছোট্ট একটা 6x3 একটা ছোট্ট এইটুকু ঘরের ভেতর তাকে যখন একটা কনডেন্স সেলের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে, যেখানে আলো বাতাস নেই, হাতের মধ্যে ডান্ডা বেরি পড়িয়ে তাকে রেখে দিয়েছে, পিনাল ডায়েট মানে পচা মার ভাত খেতে দিচ্ছে, আমার চোখ দিয়ে জল গোটাত, যে আমাকে ভালো ভাত দিলেও মনে হতো আমি যেন পচা মার ভাত খাচ্ছি। আসলে আমি বুঝি যে এই ফিলটা বা এই গভীরতাটায়, ভেতরটায় যদি আমি না ঢুকতে পারতাম, আমি এই মানুষটাকে কিন্তু তৈরি করতে পারতাম না, মানে জীবনী লেখা যায়, উপন্যাস লেখা যায় না। কারণ উপন্যাস লিখতে গেলে সে মানুষটার মতো হয়ে উঠতে হবে, সে মানুষটার বন্ধু হয়ে উঠতে হবে। কারণ আমি তো শুধু তথ্য লিখছি না, সে মানুষটার কষ্ট যন্ত্রণা আনন্দ ভালো লাগা প্রেম, তার হটকারিতা, তার সমস্ত কিছু সে তাকে রক্ত মাংসে পোট্রে করছি। সে ফলে তার সঙ্গে তার আনন্দে যেমন হেসেছি, তার দুঃখে কেঁদেছি, তার অন্যায়তে রেগেওছি, এইভাবে প্রতিটা মুহূর্তই তার সঙ্গে আমার কেটেছে, বা বলা ভালো এখনো কাটে।
2: শুনলেন নান্দনিক অনুষ্ঠান, আজকের অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল, কথোপকথনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ ছিল প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।

ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবারে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক

0: শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘন্টা, 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘন্টা।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন বাংলা ব্যান্ডের গান। শ্রোতা বন্ধুরা, এই গ্রীষ্মের দাবদাহে যখন আমরা পরিশ্রান্ত, সেরকম সময়ে আজকের প্রথম গান থাকুক ব্যান্ড থেকে এমন কিছু যেখানে এক পশলা বৃষ্টির আশ্বাস থাকবে আমাদের জন্যে।

মঞ্চ জুড়ে ছড়ানো দেশি বিদেশি যন্ত্র, তার মধ্যে একদল নবীন, তাদের যন্ত্রের সঙ্গে বেজে ওঠে কণ্ঠ, এবং কোথাও যেন তার সঙ্গে তারুণ্যের অদম্য উচ্ছ্বাস। এভাবেই শুরু হয়েছিল দলগত সঙ্গীত পরিবেশন ব্যান্ডের গান। এক পশলা বৃষ্টির আশ্বাস এনে দিল যে ব্যান্ড এতক্ষণ আমাদের, সে ব্যান্ডের নাম কায়া। বৃষ্টির কথা ভাবলে মনটা প্রাণটা বড় ঠান্ডা হয়ে আসে, জুড়িয়ে যায়। তাই আরেকটু বৃষ্টির খোঁজ নিশ্চয়ই হবে, কি বলুন?

শ্রোতা বন্ধুরা, বৃষ্টি ব্যান্ডের এই বৃষ্টির আশ্বাস এনে দেওয়া গানের পর যদি পায়ে পায়ে একটু ঢেউ গুনতে চাই, কেমন হয় আমাদের সঙ্গে মাদল ব্যান্ড?

দলগত পরিবেশনার যে ব্যান্ড সঙ্গীতকে আমরা একেবারে আপন করে নিয়েছিলাম গত শতকের 90-এর দশকে, তার শুরুর দিনগুলো কিন্তু ছিল আরও কিছু বছর, আরও কয়েক দশক আগে, 70-এর দশকে। সেই ব্যান্ডের নাম মহিনের ঘোড়াঘুলি, যার প্রতিষ্ঠাতা গৌতম চট্টোপাধ্যায়। এবার শুনি সেরকম চিরকালের ভালো লাগা একটি গান মহিনের ঘোড়াঘুলি ব্যান্ড থেকে।

0: এতক্ষণ শুনলেন বাংলা ব্যান্ডের গান, আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
0: এখন হিন্দি সংবাদ।
3: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে জয়া ভারতী। भारत और अमेरिका ने नई दिल्ली में हुई उच्च स्तरीय वार्ता में व्यापार समझौते, ऊर्जा सुरक्षा और गतिशीलता को सहयोग के प्रमुख क्षेत्रों के रूप में महत्वपूर्ण बताया। पश्चिम बंगाल में फलता विधानसभा पुनर्मतदान में भाजपा उम्मीदवार देवांशु पांडा ने 1,00,000 से अधिक वोटों से जीत हासिल की, तृणमूल कांग्रेस उम्मीदवार की जमानत जब्त। पश्चिम बंगाल सरकार ने सभी जिलाधिकारियों को संदिग्ध अवैध प्रवासियों के लिए हिरासत केंद्र स्थापित करने का निर्देश दिया। सरकार ने CBSE पुनर्मूल्यांकन पोर्टल की खामियों को दूर करने के लिए IIT मद्रास और कानपुर के विशेषज्ञों को शामिल किया। कर्नाटक के उत्तर कन्नड़ जिले के थट्टे हक्कालू नदी में तेज बहाव के कारण

শ্রোতা বন্ধুরা, যার গানে আজ কথায় গানের সূচনা হল, যার গানের সুরে বাদলের সম্ভাবনা ছুঁয়ে গেল আমাদের মন, আজ তিনি সুপ্রভা সরকার। আজ কথায় গানে আমাদের শ্রদ্ধার্ঘ্য সুপ্রভা সরকারের প্রতি। কেমন করে এসে পড়লেন এই গানের দুনিয়ায়, এই কথা বলতে গেলে একটি ঘটনার কথা বলতে ইচ্ছে করছে, আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করছে। আচার্য তারাপদ চক্রবর্তী তার বাড়িতে গান শেখাতেন, আর তার বাড়ির কাছেই থাকতেন সুপ্রভা সরকার। তখন তিনি ছোট্ট মেয়ে, ফ্রক পরে বসে আছেন যেখানে তিনি গান শেখাচ্ছেন আচার্য চক্রবর্তী, তার ঠিক বাইরে। হঠাৎ প্রয়োজনে একদিন তিনি বেরিয়ে এলেন গান শেখাতে শেখাতে বারান্দায়। দেখলেন ফ্রক পরা ছোট্ট মেয়েটি বসে আছে। প্রশ্ন করে জানতে পারলেন মেয়েটি ঠিক এমনি করেই প্রতিদিন বিকেলে এসে বসে তার গান শেখানো শোনে। তারাপদবাবু জানতে চাইলেন, গান জানোস? হ্যাঁ বলাতে গাইতে বললেন। সুপ্রভা গেয়ে শুনিয়ে দিলেন ভূপালী। তারাপদবাবু জানতে চাইলেন, এমন গান কে শিখিয়েছে? সুপ্রভা সরকার বলছেন, বললাম আপনি আপনার ছাত্রছাত্রীদের শেখান, আমি শুনে শুনে শিখে নিয়েছি। তখন তিনি বললেন তার কাছে গান শিখব কি না? আমি বললাম আমার তো বাবা নেই, টাকা পয়সা দিতে পারবো না। তখন উনি বাঙাল ভাষায় বললেন, আমি কি তোরে টাকা পয়সার কথা কইছি? গানের জগতের বর্দি সুপ্রভা সরকার। আচার্য তারাপদ চক্রবর্তীর সান্নিধ্যেই তার সঙ্গীতে একটি বিশিষ্ট জায়গার পৌঁছনো। প্রথাগতভাবে তার শিক্ষা শুরু হয়েছিল ধ্রুপদিয়া শিশির গুহর কাছে, আর তারপর সঙ্গীতগুরু তারাপদ চক্রবর্তী।

মন চলে যায় চাঁদের দেশে, এই গানটি শুনলাম সুপ্রভা সরকার ও রবীন মজুমদার দ্বৈত কণ্ঠে। তার আকাশবাণীতে প্রথম গান গাওয়া গল্পদাদুর আসরে। ভবানীপুরের স্যার রমেশ মিত্র বালিকা বিদ্যালয়ে পড়তেন। স্কুলের একটি অনুষ্ঠানে তার গান শুনে মুগ্ধ হলেন আকাশবাণীর তৎকালীন প্রধান নৃপেন্দ্রনাথ মজুমদার। তারই উদ্যোগে আকাশবাণীর গল্পদাদুর আসরে গান গাইবার সুযোগ পেলেন সুপ্রভা। তখন বয়স মাত্র ১৩। সেই সময় গল্পদাদুর আসর পরিচালনা করতেন আরেক দিকপাল মানুষ, সে আসরের প্রবর্তক স্বয়ং দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিত। এভাবে অত্যন্ত অল্প বয়সে তার সঙ্গীত জগতে প্রবেশ। কিন্তু পাকাপাকি আসন করে নেওয়া খুব সহজ হয়নি, তার কারণ তার মার আপত্তি ছিল। আত্মীয় স্বজনরা মেয়ে গান গায় বলে বাড়িতে ঢুকতে দিতেন না। অত্যন্ত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তাকে চলতে হয়েছে। পঙ্কজ কুমার মল্লিক, দেবকী কুমার বসু এরা তখন ছিলেন এবং সুপ্রভা সরকারের গান গাওয়ার সেই যে পথ, সেই পরিসর যাতে খানিকটা হলেও সুগম হয় তারা চেষ্টা করেছেন। নীতিন বসুর পরিচালনায় এবং পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় লীলা দেশাই ও সাইগাল অভিনীত জীবন মরণ ছবিতে গান গাইলেন তিনি। হায় কভু যে আশায় কভু নিরাশায় দিন বয়ে যায় মরে নাহি চায়। গানটি আজকের ভাষায় বলতে গেলে সুপার ডুপার হিট হয়েছিল। এই গান শুনে কুন্দনলাল সাইগাল সাহেব এতটাই মুগ্ধ হয়েছিলেন, তিনি সুপ্রভা সরকারকে একটি হারমোনিয়াম উপহার দিলেন। আর সেই উপহার ছিল তার কাছে এক অমূল্য রত্ন। সারা জীবন সেই হারমোনিয়াম ব্যবহার করেছিলেন সুপ্রভা সরকার। পরের গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল গানটি সে সময়। গানের সুরে যা

সুপ্রভা সরকার আকাশবাণী সূত্রেই গান শিখেছিলেন কাজী নজরুল ইসলামের কাছেও। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে আজ কথায় গানে শেষ করবার সময় এসেছে। আবারও কখনো কিংবদন্তি শিল্পী সুপ্রভা সরকারের গান আমরা শুনব। আজকের মতো এখানেই শেষ করি। আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ভারত সফররত মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওর প্রতিনিধি পর্যায়ের বৈঠক, কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বার্তা দিল দুপক্ষ,
1: অনুপ্রবেশকারী

0: সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার।
1: ইবোলা প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো সাধারণতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ কেন্দ্রীয় সরকারের।
0: বাংলাদেশে হাম সংক্রমণ ক্রমে আরও মারাত্মক চেহারা নিচ্ছে, 24 ঘন্টায় 16 জনের মৃত্যুর খবর।
1: পাকিস্তানের বালুচিস্তানে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে ভয়াবহ বিস্ফোরণে 24 জনের প্রাণহানি।
0: চীনের উত্তরাঞ্চলে কয়লা খনিতে বিস্ফোরণে 82 জনের মৃত্যু।
1: আবাসনের খরচ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় স্পেনের রাজধানী মাদ্রিদে প্রতিবাদে পথে নামলেন হাজার হাজার মানুষ। আসছি বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা ভারত আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাণিজ্য, জ্বালানি, মানব সম্পদের চলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। প্রতিনিধি স্তরের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং আমেরিকার মধ্যে চলতি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শেষ করা উচিত। তিনি জ্বালানি সংক্রান্ত বাণিজ্যের পরিধি সম্প্রসারণকে স্বাগত জানিয়ে বলেছেন, ভারতের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে জ্বালানির উৎসে বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: Our government's fundamental responsibility is to address the needs of 1.4 billion people. Obviously, ensuring the accessibility and affordability of energy for them is our prime objective. Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India.
1: ইরান সংঘর্ষের বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখা এবং নির্বিঘ্ন বাণিজ্য সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুদেশেরই স্বার্থ রয়েছে। ভারত আলোচনা এবং কূটনীতির পাশাপাশি নিরাপদ এবং অবাধ সামুদ্রিক বাণিজ্যের পক্ষে। তিনি উল্লেখ করেন, ভারত বিশ্বের সেই হাতেগোনা দেশগুলির মধ্যে একটি যাদের মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলির সঙ্গে সুদৃঢ় সম্পর্ক রয়েছে। এই অঞ্চলে ভারতের নিজস্ব স্বার্থ রয়েছে।
2: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. And in our meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent and to East Asia.
1: ডক্টর জয়শঙ্কর বলেছেন, সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কিভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা যায় সেটাই ভারতের সামনে মূল চ্যালেঞ্জ। তিনি আবারও স্পষ্টভাবে বলেন যে ভারত এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা, প্রবাসী ভারতীয়দের কল্যাণ এবং জ্বালানির সাশ্রয়ী মূল্য চায়। ডক্টর জয়শঙ্কর দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, আইনি উপায়ে মানুষের যাতায়াতের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়া উচিত নয়।
2: People to people ties are at the heart of our relationship. I apprised Secretary Rubio of challenges that legitimate travelers face in respect of visa issuance. While we cooperate to deal with illegal and irregular mobility, our expectation is that legal mobility would not be adversely impacted as a consequence.
0: মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এই অংশীদারিত্বের কৌশলগত দিকগুলি তুলে ধরে ভারতকে আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সব প্রধান আন্তর্জাতিক ইস্যুতে ভারত আমেরিকার এই কৌশলগত অংশীদারিত্ব নতুন শতাব্দীর সংজ্ঞা নির্ধারণ করবে। দুই দেশই সন্ত্রাসবাদের শিকার উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক যেন ভারতের সঙ্গে তার কৌশলগত অংশীদারিত্বের ক্ষতির কারণ না হয়।
3: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: মার্কো রুবিও বলেন, জ্বালানি খাতেও দুদেশের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। মার্কিন ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকা তাদের অভিবাসন ব্যবস্থাকে 21শ শতকের উপযোগী করে আরও আধুনিক করছে। এই ভিসা নীতি কেবল ভারতের জন্য পরিবর্তন করা হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি আমেরিকায় ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। আমেরিকায় ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ প্রসঙ্গে মার্কো রুবিও বলেন, বিশ্বের সব দেশেই কিছু অজ্ঞ মানুষ থাকে। ইরান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, এই ইস্যুতে একটি ইতিবাচক খবর রয়েছে, খুব

0: শীঘ্রই এই ইস্যুতে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।
1: The United States remains committed to finding a peaceful, a diplomatic solution to this crisis. But let's be clear who we're talking about here. We're not talking about some pacifist government over there, some pacifist regime. We're talking about one of the most vicious regimes.
2: দুদেশের নেতারা আসন্ন কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকের আগে উপসাগরীয় অঞ্চল এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। এর আগে আলোচনার শুরুতে ডক্টর জয়শঙ্কর ভারত এবং আমেরিকার মধ্যে ব্যাপক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, এই সহযোগিতার পরিধি অত্যন্ত ব্যাপক এবং এই সম্পর্ক বিশ্বের অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলে। এই কারণে অনেক আন্তর্জাতিক ইস্যুতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে দুদেশের স্বার্থ অভিন্ন। বিদেশমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন যে এই আলোচনা অত্যন্ত স্বচ্ছ এবং ইতিবাচক হবে। উল্লেখ্য, আগামী 26 অনুষ্ঠিত হতে চলা কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চার দিনের সফরে গতকাল ভারতে পৌঁছান মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগিও অংশ নেবেন।
0: পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক এবং সাজা শেষের পর প্রত্যর্পণের অপেক্ষায় থাকা বন্দীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিল রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে, 2024 সালের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছেন তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। এছাড়া একই অভিযোগে এতদিন যারা কারাবন্দী ছিলেন তাদেরও এভাবেই হোল্ডিং সেন্টারে রাখার পর পুশব্যাক করা হবে। সরকারি নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনের গত বছরের একটি নির্দেশিকাকে ভিত্তি করেই এই পদক্ষেপ করা হচ্ছে। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে এই উদ্যোগ। মূল চিঠির সঙ্গে এই সংক্রান্ত 8 পাতার একটি নির্দেশিকাও জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশ বা সাজার কারণে আটকে রাখা হয়েছে কিংবা যেসব বিদেশি বন্দী মেয়াদ শেষের পর নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাদের সাময়িকভাবে এই হোল্ডিং সেন্টারগুলিতে রাখা হবে। জেলা শাসকদের অবিলম্বে নিজ নিজ এলাকায় এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
2: পশ্চিমবঙ্গে ফলতা বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী বিজেপি, একটি প্রতিবেদন।
3: প্রত্যাশিতভাবেই ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বড় জয় পেল বিজেপি। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা বিপুল ব্যবধানে জয়ী হয়ে কার্যত একতরফা লড়াইয়ের ছবি তুলে ধরলেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে হওয়া ভোট গণনা শুরু থেকে লিন নিতে শুরু করেন দেবাংশু, যা রাউন্ড গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত 1,09,021 ভোটে জয়ী হন তিনি। সকাল থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে 19টি টেবিলে ভোট গণনা শুরু হয়। মোট 22 রাউন্ড গণনা সম্পন্ন হয়। রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত বিষয় ছিল, তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকে গণনা কেন্দ্রে দেখা যায়নি, ফলে প্রকাশ্যে আসতেই জল্পনা আরও জোরদার হয়। চূড়ান্ত ফলাফলে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেয়েছেন 1,49,666 ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট 40,645। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি পেয়েছেন 10,084 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র 7,783 ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন। এর ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ফলতার এই রায় তথাকথিত ডায়মন্ড হারবার মডেল খান খান হয়ে গেল। ভোটের ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণেও নতুন বার্তা দিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
2: উল্লেখ্য, ফলতায় 29 এপ্রিল ভোটদানের পর ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন 21 মে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয়। ফল জানা গেল আজ। এর ফলে 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির জেতা আসনের সংখ্যা দাঁড়াল 208।
0: বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লে ঘর্মাক্ত অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাপমাত্রাও বৃষ্টিপাতের ফলে কিছুটা কমতে পারে, তবে মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ ও নদিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতেও বুধবারের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে 27 তারিখ থেকে কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
4: দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ ও নদিয়া। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য কিভাবে সম্ভাবনা কমের দিক, অর্থাৎ গরম এবং আর্দ্র অস্বস্তিকর ওয়েদারই থাকার সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের ক্ষেত্রে 24-26 তারিখের মধ্যে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার।
2: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাষ্ট্রপতি

0: ভবনে এক অনুষ্ঠানে এই বছরের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবার 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাবেন। ক্রীড়াবিদদের মধ্যে বিশ্বকাপ ক্রিকেট যে অধিনায়ক রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর, প্রাক্তন হকি খেলোয়াড় বলদীপ সিং, প্রাক্তন মহিলা হকি খেলোয়াড় সবিতা পুনিয়া, সোনাজয়ী প্যারাঅলিম্পিয়ান প্রবীণ কুমার পদ্মশ্রী পাচ্ছেন। মার্শাল আর্টকে জনপ্রিয় করে তোলার জন্য কে ভাজানিভেল বুন্দেলি মার্শাল আর্টের জন্য ভগবান দাস রাইকার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। প্রাক্তন কুস্তিকো জর্জিয়ার ভ্লাদিমির মেস ফিরিসভিলি মরণোত্তর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। প্রাক্তন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন।
1: পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন পশ্চিমবঙ্গের কালনার মসলিন শিল্পী জ্যোতিষ দেবনাথ। মসলিন কাপড়ের বিশ্বব্যাপী চাহিদা থাকায় নতুন প্রজন্ম এই শিল্পের প্রতি আগ্রহী বলে জানান তিনি।
2: আমি প্রথমে ভেবেছিলাম যে এটা বোধহয় শিল্পটা বোধহয় হারিয়ে যাবে, কিন্তু আমরা দেখছি কি যে নতুন যে প্রজন্ম যারা এসব কাজের প্রতি তাদের কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা একটা ট্রেনিং স্কুলের মাধ্যমে দেখলাম কি যে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে বা ছেলেদেরকে নিয়ে ওরা যে কাজের প্রতি যে আগ্রহ বা ওরা যে আনন্দটা পাচ্ছে বা ওদের ছেলে মেয়েকেও ওরা শেখাচ্ছে। তাই ভাবলাম যে না, এই শিল্পটা হারাবে না, যদি সবাই সহযোগিতা করে তাহলে এই শিল্পটা আবার একটা জায়গায় আসবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাইগভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানো যাবে। টোল ফ্রি নম্বর 1800117800 মারফতও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 29 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী এবং দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর ই দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা।
1: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড CBSএর পুনর্মূল্যায়ন প্রক্রিয়া ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করার কাজে সহায়তার লক্ষ্যে IIT মাদ্রাজ এবং IIT কানপুর থেকে অধ্যাপক এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দলকে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। CBSএর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত।
0: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস AIIMSএর 4 সদস্যের একটি মেডিকেল দল আজ ভোপালে প্রাক্তন মডেল থেকে অভিনেত্রী হওয়া তিশা শর্মার দ্বিতীয় ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে প্রায় 3 ঘন্টা ধরে চলে ময়নাতদন্ত। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর দেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ভোপালের ভদভারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। তিশার পরিবার ওই চিকিৎসক দলের কাছে অনুরোধ জানিয়েছিল যেন তারা একটি বহুমুখী ফরেন্সিক, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করেন এবং এমন কিছু বিষয় স্বাধীনভাবে পরীক্ষা করে দেখেন যা তাদের দাবি অনুযায়ী শহরে হওয়া প্রথম ময়নাতদন্তের সময় যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি।
1: সরকার সব ভারতীয় নাগরিকদের ইবোলা প্রাদুর্ভাবের পরিস্থিতির প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণতান্ত্রিক কঙ্গো, সাধারণতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে। সরকার বর্তমানে এই দেশগুলিতে বসবাসরত অথবা ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে এবং কঠোর সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে ইবোলা রোগ সংক্রান্ত কোনো ঘটনার খবর এখনও পাওয়া। এবার বিদেশের খবর।
0: বাংলাদেশে হাম জাতীয় সংক্রমণে 24 ঘন্টা আরও 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে এবছর এই সংক্রমণে মৃতের সংখ্যা 528 দাঁড়ালো বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত মহানির্দেশনালয়। 24 ঘন্টায় বাংলাদেশে 1306 জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। গত 15 মার্চ থেকে সেদেশে 8622 জন আক্রান্ত বলে চিহ্নিত। আরও অন্তত 63,800 জন আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ উঠেছে পূর্বতন মোহাম্মদ ইউনুস প্রশাসনকে ইউনিসেফের তরফে প্রতিষেধকের ঘাটতি সম্পর্কে বারবার সতর্ক করে দেওয়া হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশ ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে 2024 সালের পর 10 বার বৈঠক করা হয়েছে এবং একের পর এক চিঠি দেওয়া হয়েছে, তাতে কোনো লাভ হয়নি। বরং 2025 সেপ্টেম্বরে ইউনিসেফের থেকে প্রতিষেধক কেনা বন্ধ করে দেয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সংক্রমণ প্রথম ধরা পড়ে মায়ানমার সীমান্তের কাছে রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে। এরপর বাংলাদেশের 64টি জেলার মধ্যে 58টি ছড়িয়ে পড়ে সংক্রমণ। হাসপাতালে ভর্তি হতে হয় 21,000েরও বেশি মানুষকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা এরপর মায়ানমার এবং ভারতেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে। বিএনপি সরকার আসার পর এবছর এপ্রিলে বাংলাদেশ প্রশাসন ইউনিসেফের তরফ থেকে আবার প্রতিষেধক কেনা শুরু করেছে। টিকাদানের কাজও চলছে জরুরি ভিত্তিতে। প্রতিষেধক কেনা নিয়ে

0: কেন টালবাহানা করা হলো সে নিয়ে তদন্ত হচ্ছে এখন।
1: জেনিভায় 79তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি শেষ হয়েছে। ছদিনের এই আলোচনা সভার থিম ছিল রিশেপিং গ্লোবাল হেলথ এশিয়ার রেসপন্সিবিলিটি।
0: পাকিস্তানের বালুচিস্তান একটি রেল স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 24 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে এই ঘটনাটি ট্রেন এবং আরও 10টি যানবাহন দারুণভাবে ক্ষতিগ্রস্ত। এই ঘটনার পর ওই অঞ্চলের

0: সহজ। শুক্রবার বিস্ফোরণের সময় ওই খনিতে কাজ করছিলেন 247 জন শ্রমিক। সরকারি গণমাধ্যমের খবর অনুযায়ী বিষাক্ত গ্যাসের কারণেই প্রাণহানির সংখ্যা এতটা বেশি। এই ঘটনার প্রেক্ষিতে ওই অঞ্চলের কয়লা খনিগুলির নিরাপত্তা ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য কড়া নির্দেশ জারি হয়েছে। তল্লাশি এবং অসুস্থদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ফাঁক রাখা হবে না বলে আশ্বাস দিয়েছেন চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং।
1: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি বাসভবন হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তীব্র চাপানোতে সারা বিশ্বে বছরে কিশোরী বন্দুকবাজ নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারিয়েছেন। গোলাগুলির মাঝে পড়ে আরও একজন আহত। ঘটনার সময় ট্রাম্প হোয়াইট হাউসেই ছিলেন। নিরাপত্তারক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এ নিয়ে সম্প্রতি তিনবার ট্রাম্পের খুব কাছাকাছি গোলাগুলির ঘটনার খবর পাওয়া গেল। এপ্রিলে হোয়াইট হাউস করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের নৈশ ভোজে এবং এই মাসে ওয়াশিংটন মনুমেন্টের কাছে এই ধরনের ঘটনা ঘটেছে।
0: হরমুজ প্রণালী খোলা সহ আরও নানা বিষয়ে ইরানের সঙ্গে বোঝাপড়া নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন জোট সঙ্গীদের সঙ্গেও আলোচনা হয়েছে বলে ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছেন। চুক্তির বিষয়ে খুব শীঘ্রই ঘোষণা হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
1: ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে সাহায্য করার অভিযোগে বাহরিনের একটি আদালত 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। 2 জনের 3 বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের ওই বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখা বাহরিনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার সমতুল্য এমনটাই মনে করে বাহরিন সরকার। সে দেশের অভ্যন্তরীণ মন্ত্র জানিয়েছে এ মাসের 9 তারিখ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
0: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন প্রাণ হারিয়েছেন। মস্কো এই হামলায় হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আহত হয়েছেন 70 জনেরও বেশি, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের অবশ্য দাবি ইউক্রেনের সামরিক পরিকাঠামো লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
1: আবাসনের খরচ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার প্রতিবাদে স্পেনের রাজধানী মাদ্রিদে পথে নামলেন হাজার হাজার মানুষ। 2027 সাধারণ নির্বাচনের আগে এই বিষয়টি সেদেশের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজের কাছে বড় মাথা ব্যথার কারণ। পরিসংখ্যান অনুযায়ী স্পেনে আবাসনের ব্যয় বছর বছর ভিত্তিতে প্রায় 13% বৃদ্ধি পেয়েছে। পর্যটনের প্রসার, শরণার্থীদের সংখ্যা বৃদ্ধি সহ নানা কারণ রয়েছে এর পেছনে বলছেন বিশ্লেষকরা।
0: মায়ানমার সরকার সেদেশের মর্যাদাপূর্ণ ধর্মীয় সম্মান মহাসাধাম্মা জ্যোতিকা ধাজ শিরোপায় ভূষিত করেছে নেপালের লুম্বিনী ডেভেলপমেন্ট ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডক্টর লার্কিয়া লামাকে। নেপালে কর্মরত মায়ানমারের রাষ্ট্রদূত তাঁর হাতে এই সম্মান তুলে দিয়েছেন। বৌদ্ধ ভাবধারার প্রসারে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে ডক্টর লামাকে এই সম্মান দিল মায়ানমার। এবার খেলার খবর।
1: ফুটবল বিশ্বকাপের জন্য ইরানের ফুটবল দল তাদের প্রশিক্ষণ শিবির মার্কিন মুলুকে না রেখে মেক্সিকোতে করার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে ফিফার অনুমতি মিলেছে বলে জানিয়েছে ইরানের ফুটবল কর্তৃপক্ষ। এবছর বিশ্বকাপ ফুটবলের আসর বসছে জুনের 11 থেকে জুলাইয়ের 19 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার 16টি শহর জুড়ে।
0: এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগীররা 1টি সোনা, 2টি রূপো এবং 3টি ব্রোঞ্জ পেয়েছেন। ভিয়েতনামের দানাংয়ে পুরুষের গ্রেকো রোমান বিভাগে সুমিত দালাল 63 কেজি ওজনের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানের ওজদেপেক খালিমবোয়েভকে 12-2 ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন। অন্যদিকে মহিলাদের খেলায় 50 কেজি ওজনের ফাইনালে ভিয়েতনামের এনকক লিন দোর কাছে 7-5 ব্যবধানে হেরে রূপো জিতেছেন ভারতের সুইটি।
1: দাবায় জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেইমার সুপার চেস ক্লাসিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। রোমানিয়ার বুখারেস্টে সারা বিশ্বের 10 জন শীর্ষস্থানে দাবারও রাউন্ড রবিন প্রতিযোগিতায় 6 পয়েন্ট পেয়ে তালিকা শীর্ষে থেকে শিরোপা জিতলেন তিনি। উল্লেখ্য, গ্র্যান্ড চেস ট্যুরের দ্বিতীয় পর্বের এই প্রতিযোগিতায় এই প্রথম অংশ নিয়েই তার এই সাফল্য। 5.5 পয়েন্ট পেয়ে ইতালীয় বংশোদ্ভূত মার্কিন গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ারা রানার্স আপ হয়েছেন। 5 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন আসন্ন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার উজবেকিস্তানের জাভোকির সিন্দারভ। 4.5 পয়েন্ট পেয়ে ভারত থেকে অংশ নেওয়া একমাত্র দাবারু গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা রয়েছেন 8ম স্থানে।
0: ইডেনে আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্সের সামনে জয়ের জন্য 204 রানের লক্ষ্য রেখেছে। কলকাতা টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দুদলই এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে।
1: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে 30 রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে আইপিএল এর প্লে অফে পৌঁছেছে। মুম্বাই টসে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠালে রাজস্থান 20 ওভারে 8 উইকেটে 205 রান তোলে। জয়ের জন্য 206 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মুম্বাই নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 175 রান তুলতে সমর্থ হয়।
0: খিদিরপুর স্পোর্টিং ক্লাব সিএবি প্রথম ডিভিশন সিনিয়র নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে আজ ফাইনাল ম্যাচে তারা 7 উইকেটে এরিয়ান ক্লাবকে হারিয়ে দেয়।
1: এবার দৃষ্টিকোণ।

একরাশ অভিমান, অফুরান ভালোবাসা, সমস্ত নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার, শোষণের বিরুদ্ধে বুক চেরা গর্জন, জাতপাত অসাম্যের তীব্র প্রতিবাদ আর লাগাম ছাড়া অনুভবের সংমিশ্রণের মূর্ত প্রকাশটির নাম কাজী নজরুল ইসলাম।

0: চরম দারিদ্র, দুঃখ যন্ত্রণা, অবাধ প্রতিকূলতার মধ্যে ছোটবেলা কাটে। দুঃসহ সহন আর সব অন্যায়ের বিরুদ্ধে গুমরে গুমরে তার মধ্যে জেগে ওঠে এক বিদ্রোহী সত্তা।
1: আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন শোক তাফানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শির।
0: তার লেখনি গর্জে ওঠে সব ধরনের শোষণের বিরুদ্ধে, পরাধীনতার শৃঙ্খল পাশের লজ্জা আর যন্ত্রণা থেকে মুক্ত হতে বারে বারে তিনি ডাক দেন কারা ভাঙার।

0: জাতপাতের বিরুদ্ধে এত সোজা সাপটা, অথচ কঠিন ভাষায় সোচ্চার হতে পারেন তিনি। সৃষ্টিকে ঘৃণা করে স্রষ্টাকে পূজার অর্থহীন পরিহাসে তিনি কষাঘাত হানেন সমগ্র জাতির বিবেকে।
1: জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়া খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া।
0: সমস্ত ধরনের অসাম্যের বিরুদ্ধেই তার লড়াই। তিনি বলেন, যা কিছু সুন্দর অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। তিনি মনে করান একই দেশমাতৃকার বুকে প্রস্ফুটিত দুটি কুসুমই হিন্দু মুসলমান। তার শানিত প্রশ্ন নাড়া দেয় সমগ্র মানব জাতিকে, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। কবির সাম্যের গানে হিন্দু মুসলিম দুজনেই তাকে পর ভাবলেন হয়তোবা, নারী পুরুষ দুজনেই তাকে ভাবলেন বিদ্বেষী, অন্তত কবির তাই বক্তব্য। তবু শ্যাম শ্যামা বারবার জীবন্ত হয়েছেন তার বেহ।

রেখেছেন অগণিত মানুষকে। এ নজরুলের এক দিক। অন্যদিকে তার গান কবিতা কখনো শিশুর সারল্যে ভরা, তাদেরই জন্য রচিত, কখনো বা অভিমানী অভিলাষী প্রেমিক।

0: হাস্যমদি হিসেবেও খ্যাতি ছিল তার। জীবনে বহু যন্ত্রণা পেয়েছেন, হারিয়েছেন প্রিয় পুত্র আর পত্নীকে, ভেঙে পড়েছেন। বহু বছর আর বাকশক্তি ছিল না তার। মৃত্যুর পরও দুই বাংলা তাদের উত্তরাধিকার ছাড়তে চায়নি কবিকে নিয়ে। সৃষ্টি সুখের উল্লাসে ছন্ন ছাড়া এক উদ্দাম কবি যে ঝড়ের মতো, কবিগুরু তাকে বর্ণনা করেন ধূমকেতু রূপে। তার চলে যাওয়ায় আধুনিক কবি লেখেন, নামটাই তার নজরুল, সে নয় মোটে এক জনা, তার মধ্যে তিন শরিকের কোথায় বনি বনা। বাংলা
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ভারত সফররত মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও প্রতিনিধি পর্যায়ের বৈঠক, কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বার্তা দিল দুপক্ষ।
2: অনুপ্রবেশকারী সন্দেহ ধৃতদের রাখার জন্য জেলা জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার।
1: ইবোলার প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো সাধারণতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ কেন্দ্রীয় সরকারের।
2: বাংলাদেশে হাম সংক্রমণ ক্রমে আরও মারাত্মক চেহারা নিচ্ছে, 24 ঘন্টায় 16 জনের মৃত্যুর খবর।
1: পাকিস্তানের বালুচিস্তানে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে ভয়াবহ বিস্ফোরণে 24 জনের প্রাণহানি।
2: চীনের উত্তরাঞ্চলে কয়লা খনিতে বিস্ফোরণে 82 জনের মৃত্যু।
1: আবাসনের খরচ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় স্পেনের রাজধানী মাদ্রিদে প্রতিবাদে পথে নামলেন হাজার হাজার মানুষ। বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
2: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী। এখন গ্রন্থ পরিচয়। এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ। পরিচয় করাবেন শ্রাবণী মুখোপাধ্যায়। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ বইটিতে কাজী নজরুল ইসলাম রচিত মোট ছটি গান সংকলিত হয়েছে এবং এই ছটি গান প্রথম সূচি অর্থাৎ সাধারণ সূচি এবং তৃতীয় সূচিতে অর্থাৎ অনুবাদ ও অ্যাডাপ্টেশনের পর্যায়ভুক্ত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধোত্তর বাংলার আশা ও আকাঙ্ক্ষা, বেদনা, নৈরাশ্য সবচেয়ে সার্থকভাবে ফুটে উঠেছিল নজরুলের কবিতা ও গানে। প্রথমে আসি এক নম্বর সূচিতে স্থান পাওয়া নজরুলের গণসঙ্গীতগুলি সম্পর্কে। বইটির ৩৫, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর পৃষ্ঠায় তোরা সব জয়ধ্বনি কর, মোরা একই বৃন্তে দুটি কুসুম, কারারই লৌহ কপাট, জাগরে তরুণ জাগরে ছাত্রদল, এই শিকল পরা ছল পরপর এই পাঁচটি গান স্থান পেয়েছে। গানগুলি রচনার প্রেক্ষাপট ও ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনায় আসা যাক। তোরা সব জয়ধ্বনি কর গানটি নজরুলের স্বদেশ পর্যায়ের প্রলয় উল্লাস কবিতার অংশ।

এই কবিতার মূল কথা হল ধ্বংসের মধ্যে দিয়ে নতুনের আগমন। ঔপনিবেশিক শক্তির ভিত নাড়িয়ে স্বাধীনতা ছিনিয়ে আনতে প্রলয়ঙ্কারী শক্তির জয়ধ্বনি করেছেন নজরুল এই কবিতায়। 1922 সালে ভারতবর্ষে যখন অসহযোগ আন্দোলন চলছিল, তখন 15 ও 16 এপ্রিল কংগ্রেসের বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামে। সেই সময় 23 বছর বয়সে কুমিল্লার বীরেন্দ্র সেনগুপ্তের বাড়িতে নজরুল এই কবিতাটি রচনা করেছিলেন। 8টি স্তবক বিশিষ্ট এই কবিতার প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্তবকে নজরুল নিজেই মালকোষ ও ভৈরব রাগে এবং দ্রুত দাদরা তালে সুরারোপ করে এটিকে গানের রূপ দিয়েছিলেন। এই গানটির পরেই গণসঙ্গীত সংগ্রহ বইতে স্থান পেয়েছে নজরুলের মোরা একই বৃন্তে দুটি কুসুম বিখ্যাত এই গানটি। 1932 সালের জুলাই মাসে অর্থাৎ 1339 বঙ্গাব্দের আষাঢ় মাসে প্রকাশিত সুর সাকী গ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম ছাপা হয়। এটি আসলে একটি নাট্যগীতি, হিন্দু মুসলমান সম্প্রীতির ওপর আধারিত, শিশুদের জন্য রচিত পুতুলের বিয়ে রেকর্ড নাটিকার অন্তর্গত। নাটিকাটিতে খেদি নামের এক বালিকা যখন জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, মুসলমান পুতুলের সাথে তোর পুতুলের বিয়া হবে কি করে খ, তখন তার উত্তরে কমলি বলে, না ভাই, ও কথা বলিস নে, বাবা বলেছেন হিন্দু মুসলমান সব সমান, অন্য ধর্মের কাউকে ঘৃণা করলে ভগবান অসন্তুষ্ট হন, ওদের আল্লাহ যা আমাদের ভগবানও তা। এই কথোপকথনের পরেই মোরা একই বৃন্তে দুটি কুসুম এই গানটি নাটিকাটিতে গাওয়া হয়। গানটিতে নজরুল নিজেই সুর দিয়েছিলেন কাহার বাতালে, কিন্তু রেকর্ডে সুরটি পরিবর্তিত হয়েছিল, পরিবর্তন করেছিলেন কাজী অনিরুদ্ধ। রেকর্ডের সুরটি প্রচলিত হওয়ায় মূল সুরটি বর্তমানে বিলুপ্তই বলা চলে। 1921 সাল নাগাদ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সম্পাদনায় বাংলার কথা নামক একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হতো। আমাদের দেশে তখন সত্যাগ্রহ আন্দোলন চলছে। ব্রিটিশ বিরোধী এই আন্দোলন দমনের জন্য বহু তরুণকে ব্রিটিশ পুলিশ তখন গ্রেপ্তার করে। 1921 সালের 10ই ডিসেম্বর দেশবন্ধুও গ্রেপ্তার হন। তখন তার স্ত্রী বাসন্তী দেবী পত্রিকার হাল ধরেন এবং কাজী নজরুলের কাছে পত্রিকার জন্য একটি কবিতা চেয়ে অনুরোধ জানালে নজরুল কারার ওই লৌহ কপাট কবিতাটি লেখেন এবং তাতে নিজেই সুর দেন। নজরুল ছিলেন ভাবগুরু রুশোর শিষ্য। রুশো বলেছিলেন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। স্বাধীনতার প্রতি মানবতার এই অগাধ বিশ্বাসই নজরুলকে ইংরেজ বিদ্বেষী ও বিদ্রোহী করে তুলেছিল। তাই দেশের স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে বিদ্রোহী কবি তার লেখনীর তীক্ষ্ণ অদম্য ভাষায় প্রকাশ করেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। হুগলি জেলে থাকাকালীন সময়ে স্বদেশী আন্দোলনের অন্যান্য বন্দীদের সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নজরুলের এই গান গাইতেন। ভাঙার গান শিরোনামে বাংলার কথা পত্রিকায় 1922 সালের 20 জানুয়ারি প্রকাশিত হওয়া সেই গান গণসঙ্গীত সংগ্রহ বইটির 37 নম্বর পৃষ্ঠায় সংকলিত হয়েছে। বইটিতে এর পরেই রয়েছে জাগরণী কবিতা অর্থাৎ জাগরে তরুণ জাগরে ছাত্রদল কবিতা তথা গানটি। ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে তরুণ সমাজকে একত্রিত করে পরাধীনতার শৃঙ্খল মোচনের উজ্জীবনী মন্ত্র হিসেবে বিখ্যাত নজরুলের এই গান। কাজী নজরুল ইসলামের 38 বছর বয়সে বুলবুল পত্রিকার পৌষ 1344 সংখ্যায় কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল। পুরো কবিতাটি দীর্ঘ। গান হিসেবে গাওয়া হয় যে কটি পংক্তি, সেগুলিই মুদ্রিত হয়েছে গণসঙ্গীত সংগ্রহ গ্রন্থে। আলোচিত গ্রন্থের 1 নম্বর সূচিতে কাজী নজরুল ইসলামের বিখ্যাত শিকল পরা ছল মোদেরে শিকল পরা ছল গানটি গৃহীত হয়েছে। ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হওয়ার পরে ব্রিটিশ সরকার রাজদ্রোহের অভিযোগে 1923 সালের 7ই জানুয়ারি কাজী নজরুল ইসলামকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে কলকাতায় আনে এবং বিচারে নজরুলের 1 বছরের সশ্রম কারাদণ্ড হয়। হুগলি জেলে কারারুদ্ধ থাকার সময় জেল কর্তৃপক্ষের অপমান সূচক আচরণ ও নির্যাতনের শিকার হয়ে নজরুল সহ 21 জন রাজবন্দী প্রায় 40 দিন ব্যাপী অনশন করেছিলেন। সেই সময়েই কারারুদ্ধ অবস্থায় নজরুল এই শিকল পরা ছল মোদেরে শিকল পরা ছল গানটি রচনা করেছিলেন। এই গান শুনে বন্দীরা যেমন দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে উঠতেন, তেমনি আবার জেলের সুপার বন্দীদের সেল পরিদর্শন করতে এলে এই গান গেয়েই রাজবন্দীরা তাদের ক্ষোভ উগরে দিতেন। এর ফলে অত্যাচার আরো বেড়ে যায়, বন্ধ হয়ে যায় বন্দীদের কাগজ পড়া ও উঠোনে বেড়ানো। নজরুলকে বন্দী করে রাখা হয় অত্যন্ত অপরিসর একটা সেলে, যার দরজা বন্ধ করে দিলে ঘরে আলো বাতাস কিছুই ঢুকত না, তবুও 6 ফুট বাই 4 ফুট

কোর্ট সেলে বন্দি হয়েও নজরুলের গান রচনা বন্ধ হয়নি। হাতে হাত করা বাঁধা অবস্থাতেও বিদ্রোহী নজরুল সেলের ভেতর থেকেই গেয়ে উঠতেন এই শিকল পরা ছল মোদেরে শিকল পরা ছল। শিকল পরার গান শিরোনামে ভারতী পত্রিকায় ১৩৩১ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। তবে গানটি নজরুল হুগলি না আলিপুর ঠিক কোন জেলে বসে রচনা করেছিলেন তা নিয়ে কিছু মতপার্থক্য আছে। এবারে আসব গণসংগীত সংগ্রহ গ্রন্থের ৩ নম্বর সূচিতে স্থান পাওয়া কাজী নজরুল ইসলামের অন্তর ন্যাশনাল গানটি সম্পর্কে কিছু কথায়। তবে নজরুলের বিদ্রোহী সত্তাটিকে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে গেলে বুঝে নিতে হয় নজরুলের আন্তর্জাতিকতা বোধকে। স্মরণে রাখতে হয় ১৯১৭ সালে কিশোর বয়সে ঠিক কোন রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল স্কুলের দশম শ্রেণীর পড়া ছেড়ে দিয়ে সৈন্যবাহিনীতে যোগ দিয়েছিলেন। লেনিন, লাল ফৌজ, রুশ বিপ্লব, এই শব্দগুলো নজরুল মননে গভীরভাবে রেখাপাত করেছিল। তাই করাচির সেনা ছাউনিতে কর্তৃপক্ষের তীক্ষ্ণ দৃষ্টি এড়িয়েও নজরুল জোগাড় করতেন রুশ বিপ্লবের খবর, নিষিদ্ধ সাহিত্য ও পত্রপত্রিকা। ব্রিটিশ বিরোধী আইরিশ বিদ্রোহের সংবাদও নজরুলের কাছে গোপন উপায়ে পৌঁছত। তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে তা নিয়ে আলাপ আলোচনাও করতেন এবং তাঁর বিদ্রোহ ও আবেগ প্রকাশের পথই ছিল গান ও কবিতা, এর সঙ্গে ছিল কিছু কিছু গল্প। তারপর ১৯২০ সালের ৪৯ নম্বর বেঙ্গলি রেজিমেন্ট ভেঙে যাওয়ায় নজরুল কলকাতায় ফিরে আসেন এবং এদেশে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার অন্যতম হোতা মুজাফফর আহমেদের সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় নজরুলের। এই প্রেক্ষাপটটা মনে না রাখলে নজরুলের অন্তর ন্যাশনাল গানকে বোঝা অসম্পূর্ণ থেকে যায়। আলোচ্য গণসংগীত সংগ্রহ গ্রন্থটির ৩ নম্বর সূচিতে অর্থাৎ অনুবাদ ও অ্যাডাপ্টেড গণসংগীতের তালিকায় খুব স্বাভাবিকভাবেই একেবারে প্রথমে রয়েছে পৃথিবীর প্রথম গণসংগীত অর্থাৎ প্যারি কমিউনের গর্ভজাত ১৮৭১ সালে ইউজিন পোতিয়ের লেখা ও ১৮৮৮ সালে বিখ্যাত ফরাসি সুরকার ও গায়ক পিয়েরে দেগেতার গাওয়া অ্যারাইজ ইয়ে প্রিজনার্স অফ স্টারভেশন অর্থাৎ ১৮৮৯ সালে কমিনটার্ন হিসেবে আখ্যায়িত হওয়া নজরুল ইসলামের অ্যাডাপ্টেশন জাগো অনশন বন্দী ওঠরে যত গানটি। গানটির সুরও নজরুলের নিজেরই দেওয়া। এই গানটির রচনা ও প্রেক্ষাপট প্রসঙ্গে ভূমিকায় সুব্রত রুদ্র একটু বিস্তারেই জানিয়েছেন। তিনি লিখেছেন, অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের পর এদেশে প্রলেতারীয় মতাদর্শের সূচনা হয়। গানে এর রূপ পায় নজরুলের লেখায়। নজরুল কলকাতায় এলে তখনকার কমিউনিস্ট নেতাদের সঙ্গে তাঁর পরিচয় ঘটে। ইতিপূর্বে রাশিয়ার বিপ্লব তাঁকে প্রচণ্ডভাবে ধাক্কা দিয়েছিল। কলকাতায় এসে কমিউনিস্টদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন নজরুল। ১৯২১ সালে কমিউনিস্ট পার্টি গড়ার যে পরিকল্পনা নেওয়া হয় সেখানে অংশ নেন তিনি। শুরু হল শ্রমিকের রক্ত পতাকার জয়গান। ১৯২৬ সালে কৃষ্ণনগরে নিখিল বঙ্গীয় প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বঙ্গীয় কৃষক ও শ্রমিক দল তৈরি হল। নজরুল সম্ভবত এই সময়ই আন্তর্জাতিক সঙ্গীতটির ভাবানুবাদ করেন। অক্টোবর বিপ্লব থেকে রুশ দেশের জনগণ যা পেয়েছিলেন সেই পাওয়াকেই গোটা পৃথিবীর জনগণ নিজেদের পাওয়া বলে ধরে নিয়েছিলেন। পুঁজিবাদের ভিত্তি যে আসলে শ্রমিক শ্রেণীর রক্ত, কার্ল মার্ক্সের মতো নজরুলও একথা বিশ্বাস করতেন। তাই জগতের শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত ও নিগৃহীত মানুষ প্রাচীন শৃঙ্খল, শাস্ত্র ও আচার সর্বস্বতা, কুসংস্কারচ্ছন্নতা থেকে মুক্তি লাভ করে মাথা উঁচু করে সারা পৃথিবীতে মর্যাদার স্থান লাভ করুক, এমনটাই ছিল নজরুলের আগামী দিনের শোষণমুক্ত পৃথিবীর স্বপ্ন। তাই তো তিনি লিখেছিলেন, এই সংগ্রাম মাঝ ওরে সর্বশেষের এই সংগ্রাম মাঝ নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ, এই অন্তর ন্যাশনাল সংহতিরে হবে নিখিল মানব জাতি সমুদ্ধত। একথা বলাই বাহুল্য যে বিদ্রোহী কবি নজরুল বিশ্বে এক মহৎ মানব পরিত্রাতার সৈনিক, কিন্তু তিনি যে বাঙালির একান্ত প্রাণের মানুষ, আমাদের পরম প্রিয়জন। তাই গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে গণসংগীত সংগ্রহ গ্রন্থের আলোচনায় নজরুলের গানগুলিকে একটু বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হল। তবে প্রসঙ্গক্রমে উল্লেখ করতেই হয় পৃথিবীর প্রথম শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংগীত অর্থাৎ ইন্টারন্যাশনালের মোহিত বন্দ্যোপাধ্যায়ের বাংলা অনুবাদটি নজরুলের অন্তর ন্যাশনাল গানটির পরের পৃষ্ঠাতেই সংকলিত হয়েছে। তাছাড়াও ইন্টারন্যাশনাল সং বা কমেন্টার্নের আরও দুটি হিন্দি অনুবাদও দুটো পৃথক গণসংগীত হিসেবে এই বইতে জায়গা করে নিয়েছে একদম শেষের দিকে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গান এই বইতে নেই। কেন নেই তার যুক্তিগ্রাহ্য কৈফিয়ত অবশ্য ভূমিকাতেই সম্পাদক দিয়ে রেখেছেন, সেটি তার ভাষাতেই উদ্ধৃত করা যাক।

0: তিনি লিখেছেন, এ সংগ্রহে রবীন্দ্রনাথের গানের অভাবের কথা কারো মনে হতে পারে। রবীন্দ্রনাথের অনেক কালজয়ী স্বদেশী গান আমাদের বিশেষ সম্পদ, তবে তাকে ঠিক গণসঙ্গীতের পর্যায়ে ভুক্ত করা বোধহয় সঙ্গত নয়। তাঁর এই কৈফিয়ত সমস্ত পাঠককেই সন্তুষ্ট করবে কিনা তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু সুব্রত রুদ্র সম্পাদিত নাথ পাবলিশিং থেকে প্রকাশিত গৌতম রায়ের প্রচ্ছদ পট সম্বলিত দৈর্ঘ্যে প্রস্থে 5.5 ও 8.5 ইঞ্চির মাঝারি আয়তনের বইটিতে গণসঙ্গীতের যে বিপুল সম্ভার রয়েছে তা সাধারণ পাঠক, সঙ্গীত মনস্ক ব্যক্তি ও বিশেষ করে গণসঙ্গীত গবেষকদের জন্য যে যথেষ্ট উপকারী তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। এই গ্রন্থে সংকলিত গণসঙ্গীতগুলিকে জনসাধারণের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে 1397 বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি 1990 সালের নভেম্বর মাসে প্রথম সংস্করণ প্রকাশিত হওয়ার পর খুব সম্ভবত বইটির আর কোনো সংস্করণ এখনো পর্যন্ত বেরোয়নি। আন্দাজ করা যেতে পারে যথেষ্ট চাহিদা না থাকাই হয়তো এর অন্যতম কারণ, কিন্তু এই ধারার গানের সংরক্ষণের জন্য এবং গণসঙ্গীতের অতীত গৌরবকে উপলব্ধি করার জন্য গণসঙ্গীত সংগ্রহ যে অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্রন্থ, আরও বেশি সংখ্যক মানুষের কাছে যে এই বইয়ের সন্ধান থাকা উচিত তা নিয়ে কোনো সন্দেহ নেই।
1: শুনলেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ, পরিচয় করালেন শ্রাবণী মুখোপাধ্যায়। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব, প্রযোজনা দুর্বাদে আকাশবাণী মৈত্রী।

0: ছুটি ছুটি ছুটি, ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্পবিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনিক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক সৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী, তৃণমূল কংগ্রেস প্রার্থী জামানত বাজেয়াপ্ত। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার নির্দেশ রাজ্য সরকারের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে 2026-এর পদ্ম পুরস্কার প্রদান করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে 1 জন সহ মোট 131 জন পদ্ম সম্মান পাচ্ছেন। কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় আজ নদীতে ডুবে একই পরিবারের 7 মহিলা সহ 8 জনের মৃত্যু। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুই দেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর। বিদেশমন্ত্রী দুদেশের জনগণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সর্বদাই আলোচনা ও কূটনীতির পথে সমস্যা সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেন, ভারত সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার, উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, সব আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতি সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে আদিবাসীদের কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের উপর আদিবাসীদের মালিকানা রয়েছে। ইউপিএসসি সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 2026 আজ সম্পন্ন করেছে। ইউপিএসসি জানিয়েছে, দেশের 83টি শহরে 2000-এরও বেশি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী 8 লক্ষেরও বেশি আবেদনকারীর মধ্যে প্রায় 5,49,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইর ফলাফল পরবর্তী এবং পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার সময় শিক্ষার্থীদের প্রযুক্তিগত অর্থ প্রদান সংক্রান্ত সমস্যা নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেছেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ব্যাংক অব বরোদা, কানাডা ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক সিবিএসইকে তাদের পেমেন্ট গেটওয়ে পরিকাঠামো শক্তিশালী করতে সহায়তা করবে। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার জন্য আইআইটি মাদ্রাজ এবং সিঙ্গাপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল দিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 1,09,000 বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা। তার প্রাপ্ত ভোট 10,084। 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। 21শে মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনের ভোট নেওয়া হয়। 88% বেশি ভোট পড়ে এই কেন্দ্রে। বিজেপির জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সোনার ফলতা গড়ার জন্য তার সরকার দায়বদ্ধ। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন, আগামী নির্বাচনে নোটার সঙ্গে তৃণমূল কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবার মডেল কার্যত ধূলিসাৎ হয়েছে বলে কটাক্ষ করেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূল কংগ্রেস দলটির একসময় আর অস্তিত্ব থাকবে না।
3: তৃণমূল পার্টিটা আগামী দিনে থাকবে না, এই ইঙ্গিতই বহন করছে। পুষ্পা পালিয়ে গেছে দোকান থেকে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন যা অবস্থা, পার্টিটা আগামী দিনে কোথায় থাকবে? সংগ্রহালয়ে থাকবে নাকি রাস্তায় থাকবে, না পার্টি অফিসের ভেতরে থাকবে, সে আগামী দিনে বোঝা যাবে।
2: সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগামী দিনে রাজ্যে বামপন্থার পুনরুত্থান হবে, ফলতার ফলাফলই তা স্পষ্ট।
4: তৃণমূল যেভাবে একেবারে বরফের মতো গলে যাচ্ছে গরমে, সেখানে দাঁড়িয়ে সিপিআইএম লাল ঝান্ডার শক্তি তাকে সংহত করছি, আমরা প্রান্তিক মানুষের পাশে দাঁড়াচ্ছি, তার স্বীকৃতি এটা। মানুষ যদি মত দেওয়ার সুযোগ থাকে এবং গণতন্ত্রকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বামপন্থারও পুনরুত্থান হবে, ফলতার ফল দিয়ে এটা বোঝা যাচ্ছে।
2: প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বলেছেন, এই নির্বাচনে তথাকথিত ডায়মন্ড হারবার মডেল, সন্ত্রাসের মডেল, ভোট চুরির মডেলের সমাপ্তি ঘটেছে। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 2024 31শে ডিসেম্বরের পরে যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছে তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। পাশাপাশি একই অভিযোগে যারা ধরা পড়েছিল বা বন্দী ছিল, যাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাদেরও সেখানে রাখা যাবে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা সব জেলা শাসক, পুলিশ সুপার, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা সহ সব পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। জেলাশাসকদের অবিলম্বে এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনিশ্চিত করতেই এই উদ্যোগ। 2025 কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশন রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে 8 পাতার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে অনুপ্রবেশকারীদের রাখার জন্য ওই হোল্ডিং সেন্টার তৈরির কথা

0: বলা হয়। উল্লেখ, অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে নবনির্বাচিত বিজেপি সরকার ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতি নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে জানান, যারা সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত নন তাদের অবিলম্বে চিহ্নিত করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026 পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবছর 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পাচ্ছেন। পশ্চিমবঙ্গে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা ইত্যাদি ক্ষেত্রে অসাধারণ অবদানে স্বীকৃত স্বরূপ 11 জন এবং ত্রিপুরায় 1 জন পদ্মশ্রী পাচ্ছেন। এর মধ্যে শিক্ষা ও সাহিত্যে অশোক কুমার হালদার, গম্ভীর সিং ইয়াঞ্জনে, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। শিল্পকলা ক্ষেত্রে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, তবলবাদক কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, তন্তুবায় জ্যোতিষ দেবনাথ, চারু ও হস্তশিল্পী তৃপ্তি মুখার্জি, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায় মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন। চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল। কালনার মুসলিন শিল্পী জ্যোতিষ দেবনাথ জানিয়েছেন, পূর্বপুরুষদের কাছ থেকেই এই কাজ শিখেছেন। মুসলিন কাপড়ের বিশ্বব্যাপী চাহিদা থাকায় নতুন প্রজন্ম এই শিল্পের প্রতি আগ্রহী বলে তিনি জানান।
1: আমি প্রথমে ভেবেছিলাম যে শিল্পটা বোধহয় হারিয়ে যাবে, কিন্তু আমরা দেখছি কি যে নতুন যে প্রজন্ম যারা যারা এসব কাজের প্রতি তাদের কোনো অভিজ্ঞতা নেই। আমরা একটা ট্রেনিং স্কুলের মাধ্যমে দেখলাম কি যে নতুন নতুন মেয়েদেরকে নিয়ে বা ছেলেদেরকে নিয়ে ওরা যে কাজের প্রতি যে আগ্রহ বা ওরা যে আনন্দটা পাচ্ছে বা ওদের ছেলে মেয়েকেও ওরা শেখায়। তাই ভাবলাম যে না, এই শিল্পটা হারাবে না, যদি সবাই সহযোগিতা করে তাহলে এই শিল্পটা আবার একটা জায়গায় আসবে।
0: আসামের রবীন্দ্র পুরকায়স্থকে জনসেবার জন্য মরণোত্তর সম্মান এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশ চন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় আজ টাট্টে হাক্কালু নদীতে ডুবে একই পরিবারের 7 মহিলাসহ 8 জনের মৃত্যু হয়েছে। মিষ্টি জলের ঝিনুক সংগ্রহ করার সময় নদীর তীব্র স্রোতে ভেসে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শিরালি গ্রামের প্রায় 14 জন বাসিন্দা ঝিনুক সংগ্রহের জন্য নদীতে নেমেছিলেন। এখনও পর্যন্ত 3 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ 3 জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন। এদিকে এই ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হয়েছে সন্ধ্যে 7:30। কেকেআর টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। দিল্লি প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 203 রান করে। কেএল রাহুল 60 রান করেন, সৌরভ দুবে নেন 2 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে কলকাতা 5 ওভারে 1 উইকেট হারিয়ে 47 রান করেছে। এর আগে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সকে 30 রানে হারিয়ে দেওয়ায় আজকের খেলা নিয়ম রক্ষার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। খবর শেষ হল, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল সোমবার 25 মে'র অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। আগামীকাল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। 6:05 সুচিন্তন, দেবেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, শুনবেন খেয়াল পরিবেশনে পণ্ডিত নারায়ণ রাও যোশী, রাগ আহির ভৈরব ও জৌনপুরী। 6:30 এই মহাজীবন, রাসবিহারী বসুর জীবনকথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন রিয়া চট্টোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য, কথিকা ডাল শস্যের ব্যবহার, প্রক্রিয়াকরণ ও মূল্য। 7:05 লোকগীতের অনুষ্ঠান। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, তামিলনাড়ুর কন্যা।

কুমারী, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, 8:30 অতিথি জীবনানন্দ অনুসন্ধান। এই অনুষ্ঠানে গৌতম মিত্রের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। দ্বিতীয় পর্ব শুনবেন, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন মধুমিতা চট্টোপাধ্যায়, রাগ জনপুরি, তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পৃথা কুণ্ড। 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন সুনন্দা মুখোপাধ্যায় পরিবেশনের রাগ প্রধান গান, এরপর আধুনিক গান পরিবেশন করবেন সুস্মিতা দাস সরকার। বেলা 11:00 প্রামাণ্য অনুষ্ঠান আকাশবাণীর সংগ্রহশালা থেকে। 11:15 নজরুল গীতি পরিবেশনে সোহিনী বসু। 11:30 রম্যগীতি। বেলা 12:00 অল্প অল্প গল্প কথা শুনবেন যুববাণী থেকে, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী। 12:30 লোকসঙ্গীত। বেলা 1:00 বেতার নাটক অমরাবতী, রচনা সাগরিকা রায়, প্রযোজনা সৌম্যেন বসু। 1:40 বাংলা ব্যান্ডের গান। বেলা 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল 3:30। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় ব্রততী দাস। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় শাগনিকা চৌধুরী ও দুর্বা দে। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সুদীপ্তা ব্রহ্ম। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় পশ্চিমবঙ্গের সুগন্ধি ও ঔষধি গাছপালা চাষের সুযোগ এবং সম্ভাবনা। ডক্টর সুশীল কুমার কোঠারির সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় জলবাহিত রোগ থেকে সাবধান, কথিকা ডাক্তার তুষার কান্তি সাহার লেখা। শুনবেন দ্বিতীয় পর্ব। 7:00 বেতার নাটক অমরাবতী, রচনা সাগরিকা রায়, প্রযোজনা সৌম্যেন বসু। 7:45 নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী কলকাতার নিবেদন। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, হিমালয়ের খনিজ সংবাদ নিয়ে অধ্যাপক বিমলেন্দু ভট্টাচার্যের সাক্ষাৎকার শুনতে পাবেন। 10:35 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল পরিবেশনে মধুমিতা চট্টোপাধ্যায়, রাগ কেদার, তবলায় সহযোগিতা করেছেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। 10:45 উপমহাদেশের খবর এবং রাত 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান, উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। রাত 12:00 মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকাল অনুষ্ঠান সম্পর্কে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল পরিবেশনে সুনীল চট্টোপাধ্যায়, রাগ বাগেশ্রী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র ও হারমোনিয়ামে রতন নট্ট। সুনীল চট্টোপাধ্যায়ের পরিবেশনে রাগ বাগেশ্রী।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল, পরিবেশনে সুনীল চট্টোপাধ্যায়। রাগ বাগেশ্রী তবলায় সহযোগিতা করেছেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে রতন নট্ট। একটু পরে শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন দিব্য দে। আজকের শিরোনাম, নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ভারত সফররত মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর প্রতিনিধি পর্যায়ের বৈঠক, কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বার্তা দিল দুপক্ষ।
1: অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার।
0: ইবোলার প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো সাধারণতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ কেন্দ্রীয় সরকারের।
1: বাংলাদেশে হাম সংক্রমণ ক্রমে আরও মারাত্মক চেহারা নিচ্ছে, 24 ঘন্টায় 16 জনের মৃত্যুর খবর।
0: পাকিস্তানের বালুচিস্তানে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে ভয়াবহ বিস্ফোরণে 24 জনের প্রাণহানি।

0: আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা ভারত আমেরিকার কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বাণিজ্য, জ্বালানি, মানব সম্পদের চলাচল এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি তুলে ধরেন। প্রতিনিধি স্তরের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং আমেরিকার মধ্যে চলতি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শেষ করা উচিত। তিনি জ্বালানি সংক্রান্ত বাণিজ্যের পরিধি সম্প্রসারণকে স্বাগত জানিয়ে বলেন, ভারতের জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে জ্বালানির উৎসের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: Our government's fundamental responsibility is to address the needs of 1.4 billion people. Obviously, ensuring the accessibility and affordability of energy for them is our prime objective. Secretary and I therefore welcome the

0: expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India.
1: ইরান সংঘর্ষের বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখা এবং নির্বিঘ্ন বাণিজ্য সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুদেশেরই স্বার্থ রয়েছে। ভারত আলোচনা এবং কূটনীতির পাশাপাশি নিরাপদ এবং অবাধ সামুদ্রিক বাণিজ্যের পক্ষে। তিনি উল্লেখ করেন, ভারত বিশ্বের সেই হাতে গোনা দেশগুলির মধ্যে একটি যাদের মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলির সঙ্গে সুদৃঢ় সম্পর্ক রয়েছে। এই অঞ্চলে ভারতের নিজস্ব স্বার্থ রয়েছে।
0: In terms of the political understanding between India and the United States, we have a strategic partnership which emanates from a convergence of national interests in many areas. And in our meeting at the embassy, we took up developments pertaining to West Asia, Middle East, to the Indian subcontinent and to East Asia.
1: ডক্টর জয়শঙ্কর বলেছেন, সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কিভাবে জাতীয় স্বার্থ রক্ষা করা যায় সেটাই ভারতের সামনে মূল চ্যালেঞ্জ। তিনি আবারও স্পষ্টভাবে বলেন যে ভারত এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা, প্রবাসী ভারতীয়দের কল্যাণ এবং জ্বালানির সাশ্রয়ী মূল্য চায়। ডক্টর জয়শঙ্কর দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের গুরুত্বের কথা উল্লেখ করে বলেন, আইনি উপায়ে মানুষের যাতায়াতের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়া উচিত নয়।
2: মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এই অংশীদারিত্বের কৌশলগত দিকগুলি তুলে ধরে ভারতকে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সব প্রধান আন্তর্জাতিক ইস্যুতে ভারতে আমেরিকার এই কৌশলগত অংশীদারিত্ব নতুন শতাব্দীর সংজ্ঞা নির্ধারণ করবে। দুদেশই সন্ত্রাসবাদের শিকার উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, বিশ্বের অন্য কোনো দেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক যেন ভারতের সঙ্গে তার কৌশলগত অংশীদারিত্বের ক্ষতির কারণ না হয়।
3: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
2: মার্কো রুবিও বলেন, জ্বালানি খাতেও দুদেশের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। মার্কিন ভিসা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমেরিকা তাদের অভিবাসন ব্যবস্থাকে একবিংশ শতাব্দীর উপযোগী করে আরও আধুনিক করছে। এই ভিসা নীতি কেবল ভারতের জন্য পরিবর্তন করা হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি আমেরিকায় ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন। আমেরিকায় ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ প্রসঙ্গে মার্কো রুবিও বলেন, পৃথিবীর সব দেশেই কিছু অজ্ঞ মানুষ থাকে।
1: দুদেশের নেতারা আসন্ন কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকের আগে উপসাগরীয় অঞ্চল এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেন। এর আগে আলোচনার শুরুতে ডক্টর জয়শঙ্কর ভারত এবং আমেরিকার মধ্যে ব্যাপক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, এই সহযোগিতার পরিধি অত্যন্ত ব্যাপক এবং এই সম্পর্ক বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রভাব ফেলে। এই কারণেই অনেক আন্তর্জাতিক ইস্যুতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে দুদেশের স্বার্থ অভিন্ন। বিদেশমন্ত্রী আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন যে আলোচনা অত্যন্ত স্বচ্ছ এবং ইতিবাচক হবে। উল্লেখ্য, আগামী 26 মে অনুষ্ঠিত চলা কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চার দিনের সফরে গতকাল ভারতে পৌঁছান মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগিও অংশ নেবেন।
2: পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক এবং সাজা শেষের পর প্রত্যর্পণের অপেক্ষায় থাকা বন্দীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আবাসন গড়ে তোলার নির্দেশ দিল রাজ্য সরকার। 2024 সালের পর যারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢুকেছেন তাদের চিহ্নিত করে এই হোল্ডিং সেন্টারে রাখা হবে। এছাড়া একই অভিযোগে এতদিন যারা কারাবন্দি ছিলেন তাদেরও এভাবেই হোল্ডিং সেন্টারে রাখার পর পুশব্যাক করা হবে। সরকারি নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ফরেনার্স ডিভিশনের গত বছরের একটি নির্দেশিকাকে ভিত্তি করে এই পদক্ষেপ। এদেশে অবৈধভাবে থাকার অপরাধে আটক হওয়া বাংলাদেশি এবং রোহিঙ্গা নাগরিকদের প্রত্যর্পণ বা নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সুনির্দিষ্ট করতেই এই উদ্যোগ। মূল চিঠির সঙ্গে এই সংক্রান্ত 8 পাতার একটি নির্দেশিকাও জেলা শাসকদের কাছে পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশ বা সাজার কারণে আটক করা হয়েছে কিংবা যেসব বিদেশি বন্দী মেয়াদ শেষের পর নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তাদের সাময়িকভাবে এই হোল্ডিং সেন্টারগুলিতে রাখা হবে। জেলা শাসকদের অবিলম্বে নিজ নিজ জেলায় এই সেন্টারগুলি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
1: পশ্চিমবঙ্গে ফলতা বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী বিজেপি। একটি প্রতিবেদন,
4: প্রত্যাশিতভাবেই ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে বড় জয় পেল বিজেপি। বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা বিপুল ব্যবধানে জয়ী হয়ে কার্যত একতরফা লড়াইয়ের ছবি তুলে ধরলেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যে হওয়া ভোট গণনা শুরু থেকে লিন নিতে শুরু করেন দেবাংশু, যা রাউন্ড গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত 1,09,021 ভোটে জয়ী হন তিনি। সকাল থেকে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে 19টি টেবিলে ভোট গণনা।

0: করা শুরু হয়। মোট 22 রাউন্ড গণনা সম্পন্ন হয়। রাজনৈতিক মহলে বিশেষভাবে চর্চিত বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের কোনো এজেন্টকে গণনা কেন্দ্রে দেখা যায়নি, ফলে প্রকাশ্যে আসতেই জল্পনা আরো জোরদার হয়। চূড়ান্ত ফলাফলে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা পেয়েছেন 1,49,666 ভোট। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সিপিএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী, তার প্রাপ্ত ভোট 40,645। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি পেয়েছেন 10,084 ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান মাত্র 7,783 ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন, এর ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ডায়মন্ড হারবার মডেল নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ফলতার এই রায় তথাকথিত ডায়মন্ড হারবার মডেল খান খান হয়ে গেল, ভোটের ফলাফল রাজ্যের রাজনৈতিক সমীকরণেও নতুন বার্তা দিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা।
1: উল্লেখ্য, ফলতায় 29 এপ্রিল ভোটদানের পর ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন 21 মে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয়। ফল জানা গেল আজ। এর ফলে 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির জেতা আসনের সংখ্যা দাঁড়ালো 208।
2: বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লে ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাপমাত্রাও কিছুটা কমতে পারে। তবে মঙ্গলবার পর্যন্ত মুর্শিদাবাদ, নদিয়া সহ পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বুধবারের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তার আগে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও 27 তারিখ থেকে কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
3: উত্তরবঙ্গের ক্ষেত্রে 24 থেকে 26 তারিখের মধ্যে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের উত্তর জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার।
2: শুনছেন উপমহাদেশের খবর।

0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বছরের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবার 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাবেন। ক্রীড়াবিদদের মধ্যে বিশ্বকাপ ক্রিকেট যে অধিনায়ক রোহিত শর্মা, হরমনপ্রীত কৌর, প্রাক্তন হকি খেলোয়াড় বলদেব সিং, প্রাক্তন মহিলা হকি খেলোয়াড় সবিতা পুনিয়া, সোনাজয়ী প্যারাঅলিম্পিয়ান প্রবীণ কুমার পদ্মশ্রী পাচ্ছেন। মার্শাল আর্টকে জনপ্রিয় করে তোলার জন্য কে পাজা নিভেল, বুন্দেলি মার্শাল আর্টের জন্য ভগবান দাস রাইকার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। প্রাক্তন কুস্তি কোচ জর্জিয়ার ভ্লাদিমির মেস ভিরিশভিলি মরণোত্তর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন। প্রাক্তন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 31 মে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। রবিবার 31 মে সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
0: সরকার সব ভারতীয় নাগরিকদের ইবোলা প্রাদুর্ভাবের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণতান্ত্রিক কঙ্গো সাধারণতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে। সরকার বর্তমানে এই দেশগুলিতে বসবাসরত অথবা ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে এবং কঠোর সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে ইবোলা রোগের সংক্রান্ত কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
1: বাংলাদেশে হাম জাতীয় সংক্রমণে 24 ঘন্টায় আরও 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে এবছর এই সংক্রমণে মৃতের সংখ্যা 528 দাঁড়ালো বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত মহানির্দেশনালয়। 24 ঘন্টায় বাংলাদেশে 1,306 জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। গত 15 মার্চ থেকে সেদেশে 8,622 জন আক্রান্ত বলে চিহ্নিত। আরও অন্তত 63,800 জন আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অভিযোগ উঠেছে পূর্বতন মোহাম্মদ ইউনুস প্রশাসনকে ইউনিসেফের তরফে প্রতিষেধকের ঘাটতি সম্পর্কে বারবার সতর্ক করে দেওয়া হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি। বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন, স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে 2024 সালের পর 10 বার বৈঠক করা হয়েছে এবং একের পর এক চিঠি দেওয়া হয়েছে, তাতে কোনো লাভ হয়নি। বরং 2025 সেপ্টেম্বরে ইউনিসেফের থেকে প্রতিষেধক কেনা বন্ধ করে দেয় ইউনিসেফ নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সংক্রমণ প্রথমে ধরা পড়ে মায়ানমার সীমান্তের কাছে রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে। এরপর বাংলাদেশের 64টি জেলার মধ্যে 58টিতেই ছড়িয়ে পড়ে সংক্রমণ। হাসপাতালে ভর্তি হতে হয় 21,000-এর বেশি মানুষকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা এরপর মায়ানমার ও ভারতেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে। বিএনপি সরকার আসার পর এবছর এপ্রিলে বাংলাদেশ প্রশাসন ইউনিসেফের তরফ থেকে আবার প্রতিষেধক কেনা শুরু করেছে। টিকাদানের কাজও চলছে জরুরি ভিত্তিতে। প্রতিষেধক কেনা নিয়ে কেন টালবাহানা করা হলো সে বিষয়ে তদন্ত হচ্ছে এখন।
0: পাকিস্তানের বালুচিস্তান একটি রেল স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 24 জন প্রাণ হারিয়েছেন, আহত বেশ কয়েকজন। প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে এই ঘটনা একটি ট্রেন এবং আরও 10টি যানবাহন দারুণভাবে ক্ষতিগ্রস্ত। এই ঘটনার পর ওই অঞ্চলের সরকারি হাসপাতালগুলিতে আপৎকালীন পরিস্থিতি

0: ঘোষণা করা হয়েছে, জারি হয়েছে উচ্চ সতর্কতা।
1: মায়ানমার সরকার সেদেশের মর্যাদাপূর্ণ ধর্মীয় সম্মান মহাসাধাম্মা জ্যোতিকা ধাজ শিরোপায় ভূষিত করেছে। নেপালের লুম্বিনী ডেভেলপমেন্ট ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডক্টর লার্কিয়া লামাকে নেপালে কর্মরত মায়ানমারের রাষ্ট্রদূত তাঁর হাতে এই সম্মান তুলে দিয়েছেন। বৌদ্ধ ভাবধারার প্রসারে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি ডক্টর লামাকে এই সম্মান দিল মায়ানমার।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসইর পুনর্মূল্যায়ন প্রক্রিয়া ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করার কাজে সহায়তার লক্ষ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দলকে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স এইমস এর 4 সদস্যের একটি মেডিকেল দল আজ ভোপালে প্রাক্তন মডেল থেকে অভিনেত্রী হওয়া তিশা শর্মার দ্বিতীয় ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে প্রায় 3 ঘন্টা ধরে চলে ময়নাতদন্ত। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর দেহটির পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ভোপালের ভাদভাদা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। তিশার পরিবার ওই চিকিৎসক দলের কাছে অনুরোধ জানিয়েছিলেন যেন তারা একটি বহুমুখী ফরেন্সিক, প্যাথোলজিক্যাল ও রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করেন এবং এমন কিছু বিষয় স্বাধীনভাবে পরীক্ষা করে দেখেন যা তাদের দাবি অনুযায়ী শহরে হওয়া প্রথম ময়নাতদন্তের সময় যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি।
0: ফুটবল বিশ্বকাপের জন্য ইরানের ফুটবল দল তাদের প্রশিক্ষণ শিবির মার্কিন মুলুকে না রেখে মেক্সিকোতে করার সিদ্ধান্ত নিয়েছে। এই মর্মে ফিফার অনুমতি মিলেছে বলে জানিয়েছে ইরানের ফুটবল কর্তৃপক্ষ। এবছর বিশ্বকাপ ফুটবলের আসর বসছে জুনের 11 থেকে জুলাইয়ের 19 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার 16টি শহর জুড়ে।
1: এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিররা 1টি সোনা, 2টি রূপো এবং 3টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। ভিয়েতনামের দানাংয়ে পুরুষদের প্রোকোরমান বিভাগে সুমিত দালাল 63 কেজি ওজনের ফাইনাল ম্যাচে উজবেকিস্তানের ওজোদবেক খালিম বয়েভকে 12-2 ব্যবধানে হারিয়ে সোনা জেতেন।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং ভারত সফররত মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর প্রতিনিধি পর্যায়ের বৈঠক। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বার্তা দিল দুপক্ষ।
1: অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার।
0: ইবোলার প্রাদুর্ভাবের প্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো সাধারণতন্ত্র, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ কেন্দ্রীয় সরকারের।
1: বাংলাদেশে হাম সংক্রমণ ক্রমে আরও মারাত্মক চেহারা নিচ্ছে, 24 ঘন্টায় 16 জনের মৃত্যুর খবর।
0: পাকিস্তানের বালুচিস্তানে প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে ভয়াবহ বিস্ফোরণে 24 জনের প্রাণহানি। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী, এখন হারানো দিনের গান, উপস্থাপনায় কেয়া মুখোপাধ্যায়।

যুক্তি তর্ক আর গল্পের মাঝখানে পড়ে আছে অনন্ত জীবন, সেই বিচিত্রগামী জীবনের ছবি ধরা আছে তার সিনেমায়। সিনেমায় সাংগীতিক প্রয়োগ, সেও তার দৃষ্টিভঙ্গি আর দর্শনের এক অপার্থিব মেলবন্ধন। গান সঙ্গীত তার কাছে শুধু চলচ্চিত্রের আভরণ নয়, এ যেন ছিল চলচ্চিত্রের আত্মার সঙ্গীত। এই মানুষটির শতবর্ষ পেরিয়ে এসেছি আমরা। আজ আমাদের স্মরণে ঋত্বিক কুমার ঘটক। মাত্র 8টি পূর্ণ দৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্রের পরিচালনা, হিন্দি আর বাংলা মিলিয়ে 7টি ছবির চিত্রনাট্য লেখা, কিছু ডকুমেন্টারি পরিচালনা আর কয়েকটি ছবিতে অভিনয়, এর মধ্যে দিয়েই কিংবদন্তি হয়ে আছেন তিনি, ঋত্বিক কুমার ঘটক। শুধু হারানো দিন দিনের গান বলে যদি তার সঙ্গীত ভাবনার কথাটা ভাবি, মার্গসঙ্গীত, লোকগীতি, গাথা, চর্চা কিংবা গণসঙ্গীত, এই সব কিছুতে, এই পরিধির মধ্যে যা যা কিছু আছে সে বিষয়ে তার যে বোধ, তার যে পারদর্শিতা, তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি সরাসরি সঙ্গীত পরিচালনা করেছেন মাত্র কয়েকটি তথ্যচিত্রে, কিন্তু নিজের যে কটি ছায়াছবি প্রতিটিরই নেপথ্যে সঙ্গীতায়োজনে

জলছবির মতো রয়ে গেছেন স্বয়ং ঋত্বিক ঘটক। আজ তাঁরই সিনেমার গানের কথা প্রসঙ্গ আর গান শুনিয়েই হারানো দিনের গানের পরিক্রমা। প্রথম যে গানটি শুনব সে প্রসঙ্গে যাবার আগে একটি কথা বলা, তিনি এক মহিরহ আমাদের ভারতীয় চলচ্চিত্রে, আর ছবির পর ছবিতে খুবই পরিকল্পিতভাবে তিনি একটি কণ্ঠ ব্যবহার করেছেন, দেবব্রত বিশ্বাসের কণ্ঠ। আর সেই কণ্ঠ দিয়েই নানা সিচুয়েশনে উন্মোচন করেছেন নতুন নতুন দিগন্ত। সেসব চলচ্চিত্রের সঙ্গীতের প্রয়োগ ইতিহাস হয়ে আছে। আর সরাসরি তিনি বলেওছেন বারবার, জর্জদা শব্দকে দেখতে পায়, তাই তার কণ্ঠ তিনি ব্যবহার করেছেন বারবার। তেমনি অব্যর্থ একটি সাংগীতিক প্রয়োগ দিয়েই শুরু হোক আজকের গান।

সিনেমা, সঙ্গীত আর সিনেমার মধ্যে সম্পর্ক বোধহয় ঠিক ততটাই যতটা একই সঙ্গে যখন আমরা অবসরে বই পড়ছি এবং নেপথ্যে পিয়ানো বেজে চলেছে। এই কথাটাই আমাদের অনেকবার বোঝাবার চেষ্টা করেছেন ঋত্বিক ঘটক তার লেখায়। এত বছর পরেও যখন তার সিনেমার সঙ্গীত, সঙ্গীতের প্রয়োগ কিংবা সুর নিয়ে তার ভাবনা চিন্তা কিংবা তার যে দেশি দেশজ ভাবনা, লোকায়ত দৃষ্টিকোণ এগুলোর কথা ভাবি, তখন মনে হয় সেখানে এক আশ্চর্য সমন্বয় ঘটেছে। ভারী একরোখা বেপরোয়া মানুষ ছিলেন, তাই তার সাংগীতিক যে প্রয়োগ একেবারে তার মতোই হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঋত্বিক ঘটকের প্রথম পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের ছায়াছবি নাগরিক, একই সঙ্গে এ ছবির মুক্তি হয়েছিল সবশেষে। দীর্ঘ সময় বাক্সবন্দি ছিল, প্রায় ২৫ বছর, এবং ঋত্বিক ঘটকের মৃত্যুর পর ১৯৭৭ সালের ২০শে সেপ্টেম্বর কলকাতা নিউ এম্পায়ারে মুক্তি পেয়েছিল। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন রামানন্দ সেনগুপ্ত, শব্দগ্রহণে সত্যেন চট্টোপাধ্যায়, আর এই ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন সে যুগের বিখ্যাত সুরকার হরিপ্রসন্ন দাস। এই ছবিতে আবহ একটি বিশেষ ভূমিকা নিয়েছিল। আবহ এবং সঙ্গীত, সেই অর্থে যাকে আমরা বলি ছবির গান, দুয়ে মিলে এক আশ্চর্য সমাপতন এই ছবিতে আমরা দেখতে পাই। তিনি নিজে শরৎ বাজাতে ভালোবাসতেন, সেতার আর শরতের যুগলবন্দি ব্যবহার হয়েছে বারবার। যখন আমরা সেতারের ঝালা অংশটা মিলিয়ে যেতে দেখি এই ছবিতে, সেখানে চলে আসে হাওড়া ব্রিজ, ব্যস্ত রাস্তা, ট্রামলাইন। এই ছবিতে ব্যবহার করেছেন বেহালাও এবং কিছু গানও ব্যবহার করেছেন যেগুলো অত্যন্ত স্বতন্ত্র গান। একটি দৃশ্যে এই ছবির সীতা, সে তার ছোট ভাইকে গান গিয়ে ঘুম পাড়াচ্ছে এবং তখন ব্যবহার হচ্ছে সেই গানটি, খোকা ঘুমালো পাড়া চোরালো। আশ্চর্যভাবে কখন যে শরৎ আর ছেলে ভুলোনো গান মিলেমিশে যায় আমরা বুঝতে পারি না, কিন্তু আশ্চর্য এক অভিঘাত তৈরি করে।

আমরা প্রথমেই বলছিলাম তার ছবিতে কিভাবে বারবার রবীন্দ্রসঙ্গীত ব্যবহার হয়েছে সে প্রসঙ্গ। আসলে তিনি মনে করতেন রবীন্দ্রসঙ্গীতের যে এক সর্বব্যাপী স্পর্শ আছে সেটি আশ্চর্যভাবে এনে দিতে পারে দেবব্রত বিশ্বাস, জর্জ বিশ্বাসের কণ্ঠ।

তার ছবিতে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছেন, বারবার এই কণ্ঠটি ফিরে ফিরে এসেছে। আর শুধু দেবব্রত বিশ্বাসের কণ্ঠ নয়, রবীন্দ্রনাথের গান আরও নানা কণ্ঠে ফিরে এসেছে। এরপরে আমরা সেরকমই একটি গান শুনব কোমল গান্ধার ছবি থেকে।

রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র দর্শনের পর চলে আসে অন্য একটি ছবির কথায়। তার 1958 সালে মুক্তি পাওয়া ছবি বাড়ি থেকে পালিয়ে, শিবরাম চক্রবর্তীর ছোট গল্প থেকে তৈরি শিশু চলচ্চিত্র। এই ছবিটি তার চলচ্চিত্র জীবনের নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর আগে তিনি নাগরিক তৈরি করলেন, সে ছবি মুক্তি পেল না। তারপর অযান্ত্রিক, এবং তারপর তিনি যে এরকম একটি শিশুদের জন্য চলচ্চিত্র তৈরি করবেন, সেটা আমাদের এই বাংলাদেশের যারা ছবি ভালোবাসেন সেই মানুষরা হয়তো গুনাহ করেও ভাবতে পারেননি। আসলে অসম্ভব কঠিন যে অ্যাপ্রোচ ছিল তার আগের দুটি ছবির, তারপরে পাশাপাশি দেশভাগের যে যন্ত্রণা, যে যন্ত্রণা ঘুরে ঘুরে ফিরে ফিরে এসেছে তার ছবিতে বারবার, সেই সময় একই সঙ্গে বাড়ি থেকে পালিয়ের মতো একটা বিষয় নিয়ে কাজ করা, শিবরাম চক্রবর্তীর অসামান্য গল্পটিকে সিনেমায় রূপদান করা খুব সহজ ছিল না। কারণ এই ছবিতে অনেকগুলি স্বপ্ন দৃশ্য ছিল, এবং তার যে এতদিন পর্যন্ত যেভাবে সঙ্গীত আয়োজন করেছেন, গান ব্যবহার করেছেন, এই ছবিতে কিন্তু একেবারে পাল্টে গেল। এই ছবিতে প্রথম তার সঙ্গে যোগ দিলেন তার বন্ধু, আইপিটিএ বা গণনাট্য সংঘ থেকে, যার সঙ্গে বন্ধুত্বের সূচনা এবং দীর্ঘ

দীর্ঘদিন আজীবন ছিল সেই বন্ধুত্ব। বিখ্যাত সঙ্গীতকার শ্রী সলিল চৌধুরী যোগ দিলেন তার সঙ্গে, সহকারী সঙ্গীত পরিচালকের দায়িত্ব নিলেন অনল চট্টোপাধ্যায়। এই ছবির গান, এই ছবির সঙ্গীতায়োজন আমাদের বাংলা ছায়াছবিতে নিঃসন্দেহে আরেকটি মাইলস্টোন। ঋত্বিক ঘটক দেখিয়ে দিলেন ছোটদের সিনেমা দিয়েও কিভাবে এই বঙ্গদেশের আবাল বৃদ্ধ বনিতাকে এক সূত্রে বাঁধা যায়। বিশেষ করে এই ছবিতে উঠে এলো আমাদের শহর কলকাতার আরেকটি দিক, অন্য একটি দিক বা আরেকটি অধ্যায় যা আমরা সচরাচর দেখতে পাই না। কিন্তু আমাদের ঋত্বিক ঘটক দেখালেন কিভাবে গুরুগম্ভীর যে আমাদের দেখা প্রতিদিনের জীবন, তার বাইরে সেখানে ফোক গান, প্যারোডি গান, ছেলে ভুলুনো ছড়া, এই সব কিছু দৃশ্য থেকে দৃশ্যান্তরে গান হয়ে ওঠে এবং ছবিটিকে অন্য একটি মাত্রা দেয়। এই ছবির গান শ্যামল মিত্রের কণ্ঠে।

0: আমরা আজ কথা বলছি শতবর্ষ অতিক্রম করলেন যিনি সেই ঋত্বিক কুমার ঘটকের ছবি, ছবির সঙ্গীত, ছবির সঙ্গীতায়োজন নিয়ে। চল্লিশের দশকের মাঝামাঝি থেকেই আইপিটিএ বা ভারতীয় গণনাট্য সংঘ তার সামনের সারিতে ছিলেন ঋত্বিক কুমার ঘটক। এমন একটা সময় যখন সেখানে রয়েছেন সলিল চৌধুরী, শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, জ্যোতিরিন্দ্র মৈত্র, হেমাঙ্গ বিশ্বাস, সোমনাথ থোর, উৎপল দত্ত, এক একজন দিকপাল কিংবদন্তি মানুষ তাঁদের উপস্থিতি সেখানে। এলো 1946 সাল, কলকাতায় ভ্রাতৃঘাতী দাঙ্গা, প্রায় 8,000 মানুষ নিহত সেখানে, অজস্র মানুষ আহত, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। এই সময় উপার বাংলার রাজশাহীর কলেজ ছেড়ে ছিন্নমূল ঋত্বিক চলে এলেন বহরমপুর, তারপর দাঙ্গা বিধ্বস্ত কলকাতায় এবং এসে যুক্ত হলেন আইপিটিএতে। এই যে ফেলে আসা জীবন, ফেলে আসা উপার বাংলা, বাকি জীবন ঋত্বিক খুঁজে বেড়ালেন সেই বাংলাকে, কখনো চলচ্চিত্রে, কখনো গল্পে, কখনো নাটকে। এরকম সময় বিজন ভট্টাচার্যের নবান্ন দাবানল হয়ে দেখা দিল, সেই নাটকে অভিনয় করলেন ঋত্বিক কুমার ঘটক। তারপর নাটক নির্মাণ আর পরিচালনায় এলেন। তার লেখা নাটক দলিল অভিনীত হল বম্বেতে গণনাট্যের অধিবেশনে এবং প্রথম পুরস্কার পেল। এই নাটকের একটা সংলাপ সে সময় খুব বিখ্যাত হয়েছিল, বাংলারে কাটিবারে পারিসো কিন্তু দিলটারে কাটিবারে পারুনি। গণনাট্য সংঘের যে জীবন, তার পর্বে দেশভাগের প্রেক্ষাপটে ছবি তৈরি করছেন, সেই ভাবনা থেকে লিখছেন ঋত্বিক ঘটক। কিন্তু কি দেখাতে চান তিনি তার ছবিতে? তিনি যখন নিজে লিখেছেন বায়োস্কোপ নিয়ে, সেখানে বলছেন আমরা খুঁজি কি, সেটাই বড় প্রশ্ন। তিনি একটা নতুন ভাষা খুঁজছিলেন, সেই ভাষা যা বলবে কম, যার নিজস্ব একটা দোতনা আছে, যার ভার নেই কিন্তু পরিপূর্ণ ধার আছে। রেফারেন্স দিয়ে সে ভারাক্রান্ত করবে না, কিন্তু মনে পড়িয়ে দেবে, ধরিয়ে দেবে। একটা ভালোই চমৎকার উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন, যেন আপাত শুষ্ক কিন্তু ভিতরে মালদহের কালাচাঁদ ভোগ আমটি একেবারে টইটুম্বুর। আর ঠিক কীরকম হবে এই ভাষা, অন্যরকম ভাষা, বুঝিয়ে দিলেন যে ছবিটির গান আমরা ঠিক একটু আগে শুনলাম সেই ছবিটির প্রসঙ্গেই। আরেকটি গান আমরা শুনব, সেভাবে বুঝিয়ে দিলেন কিভাবে শিশুদের ছবি দিয়েও অনেক বড় ব্যাপ্তির কথা ধরা যায়। পরের গান বাড়ি থেকে পালিয়ে ছবি থেকেই, 1958 সালের ছবি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: ওরে ওরে নরে হরে শঙ্কুরে রামা শামা খেদি বুঝি আয় ছুটে আয়, ওরে জগা মাদা ভাজা কে খাবি আমার ভাজা দাঁতে শান দিয়ে ছুটে আয়, আমার এই হরিদাসের বুলবুল ভাজা উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা, উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা।

আমারে বুলবুল দানা নিতে কারো নেই কমানা সোনা দানার গরবে যায় না কেনা আমারে বুলবুল দানা নিতে কারো নেই কমানা সোনা দানার গরবে যায় না কেনা কুকুমনি খোকন সোনা এ তোদের জন্যে আনা তোদের ওই মুখের হাসি ঝরিয়ে দে না আয় রে আয় রে আয় রে আয় রে আয় ছুটে আয় আমার এই বুলবুল ভাজা এ শুধু চল তোদের খোঁজা আমার এই বুলবুল ভাজা এ শুধু চল তোদের খোঁজা আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা উল্টে খাও কিংবা সোজা ডাইনে খেলে বায়ে মজা আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা আমার এই হরিদাসের বুলবুল বুলবুল বুলবুল ভাজা।

শ্রোতা বন্ধুরা, ঋত্বিক সঙ্গীত পরিক্রমার মধ্যে আপনাদের জানিয়ে দিই আগামীকালের হারানো দিন গান সম্পর্কে। আগামীকাল সোমবার 25শে মে উকরিতে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে নেমে গুপিবাঘার হাত পা গেল জমে। আবার ট্রেনে করে যাওয়ার সময় উত্তম কুমারের গায়ের উপর হুড়মুড়িয়ে পড়তে লাগল যাত্রীদের মালপত্র। দর্শকের মনোরঞ্জনের প্রয়োজনে চিত্রনাট্যের দাবি মেটাতে কিংবা দৃশ্যের বিশ্বাসযোগ্যতা আনার জন্য কখনো শুধু গান বা বিশেষ কোনো দৃশ্যের জন্য প্রয়োজন পড়ে আউটডোর লোকেশনের, আর সেখানেই ঘটে এসব বিচিত্র মজার কাণ্ড। কোনো কোনো জায়গা আবার বিখ্যাত হয়ে যায় এই কারণেই। এরকমই মজার ঘটনা আর আউটডোর লোকেশনের গল্প নিয়ে আগামীকালের হারানো দিনের গান। গল্পের ঝুলি নিয়ে অপেক্ষায় অনন্যা গঙ্গোপাধ্যায়, মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত 11:00।

শ্রোতা বন্ধুরা, যে গানটি আমরা শুনলাম সমবেত কণ্ঠে, আমের তলায় জামুর জুমুর, আবারও কোমল গান্ধার ছবি থেকে। কোমল গান্ধার ছবিটি যখন তৈরি হলো, এই ছবির নামের উৎস রবীন্দ্রনাথের লেখা। এই ছবিতেও যখন গান ব্যবহার হলো, সঙ্গীতায়োজন হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছবিতে গান লিখলেন সুলীল চৌধুরী, বিজন ভট্টাচার্য, জ্যোতিরিন্দ্র মৈত্র। কবি সুকান্ত ভট্টাচার্যর লেখাও এই ছবিতে স্থান পেয়েছে। এই ছবিতে গণসঙ্গীতের গায়নে হেমাঙ্গ বিশ্বাস, লোকসঙ্গীত পরিবেশন করলেন রণেন রায় চৌধুরী, আর আবহ যারা তৈরি করলেন তারাও অত্যন্ত কৃতবিদ্য মানুষ, ওস্তাদ বাহাদুর খান এবং সহকারী পরিচালনায় মন্টু ঘোষ। আর ঋত্বিক ঘটক স্বয়ং যাকে বলেছেন তার সিনেমা সঙ্গীতের কাণ্ডারি, সেই জ্যোতিরিন্দ্র মৈত্র ছিলেন এই সিনেমার সঙ্গীত পরিচালক। এখানে একই সঙ্গে ব্যবহার করা হয়েছে লোকসঙ্গীত, গণনাট্য সঙ্গীত এবং রবীন্দ্রনাথের গান।

যে গানটি শুনলাম বলার অপেক্ষা রাখে না। এই ছবিটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে তার সঙ্গীতের দিক হোক, তার যে প্রভাব সেদিকটি হোক, তার মধ্যে অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল মেঘে ঢাকা তারা। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের আধারে এর নেপথ্য আবহ তৈরি। রবীন্দ্রনাথের গান আছে এবং এই ছবিটি আজও বাঙালি দর্শকদের প্রবলভাবে নাড়া দেয়। কোমল গান্ধারের মতো এই ছবিটিও জ্যোতিরিন্দ্র মৈত্রর সঙ্গীত পরিচালনার এক অক্ষয় কীর্তি। আর এই ছবিতেই আমরা বোধহয় প্রথম বুঝতে পারি তার নারী ভাবনার শিকড় কতখানি গভীরে, যেভাবে তিনি প্রতিটি চরিত্রকে, নারী চরিত্রকে বিশ্লেষণ করেছেন তার মধ্যে দিয়ে। মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, যুক্তি তক্ক গপ্প, এই যে ছবিগুলি, প্রতিটিতেই তার সঙ্গীত, সঙ্গীত ভাবনা, সেখানে রবীন্দ্রনাথের গানের ব্যবহার, পাশাপাশি লোকগানের ব্যবহার আমাদের মুগ্ধ করে। পরপর সেরকমই দুটি সঙ্গীত আমরা শুনব রনেন রায়চৌধুরীর কণ্ঠে, এবং সমবেত সঙ্গীত কিভাবে সেখানে মিশে যায় তার প্রয়োগে।

ঋত্বিক ঘটকের একটি অমর সৃষ্টি সুবর্ণরেখা। 1962 সালের গোড়ার দিকে তৈরি হয়েছিল, কিন্তু মুক্তি পেল আরও কয়েক বছর পর। তৎকালীন যে পূর্ব পাকিস্তান, সেখান থেকে চলে আসা যারা হিন্দু উদ্বাস্তু, তাদের সমাজের দুঃখ দুর্দশা, এসব কিছু ধরা পড়েছে এই সিনেমায়। এখানে জ্যোতিরিন্দ্র মৈত্রের পরিবর্তে প্রথম সুরারোপে এলেন বিখ্যাত সরোদিয়া উস্তাদ বাহাদুর হোসেন খাঁ সাহেব, এবং সঙ্গীত গ্রহণ করলেন শ্যামসুন্দর ঘোষ। এই প্রথমবার ঋত্বিক ঘটক একটি নতুন কণ্ঠ খুঁজে পেলেন। রণেন রায়চৌধুরী রইলেনই, কিন্তু সেই নারী কণ্ঠ তখন সদ্য একটি সঙ্গীত প্রতিযোগিতা জিতে এসেছে এবং এই ছবিতে প্রথমবার ব্যবহৃত হল আমাদের প্রিয় শিল্পী আরতি মুখোপাধ্যায়।

সত্তরের দশক উত্তাল সময়, সেরকম একটি সময় দাঁড়িয়ে একেবারে অন্য ধারার গল্প শোনাতেই ঋত্বিক বেছে নিলেন পূর্ববাংলার নদী কেন্দ্রিক এই আখ্যানকে। সত্তরের দশকের অস্থির সময়ে গোটা বাংলা যখন জ্বলছে, সে সময় সমাজে যারা পিছিয়ে পড়া অন্তজ শ্রেণী, তাদের গল্প শোনাতে ঋত্বিক ঘটক যা বেছে নিলেন তা সাহিত্যগুণেও অনবদ্য। উপার বাংলার বাংলাদেশের এক ঝাঁক লোকশিল্পীর ঐক্যতান এই ছবিতে যুক্ত হয়েছিল। আর ভাটিয়ালি অঙ্গনির্ভর বাউল গান গাইলেন প্রখ্যাত বাউল দেরাজউদ্দিন ফকির।

তিতাস একটি নদীর নাম ছবির নির্দেশনা যখন চলছে, সে সময় পাশাপাশি ঋত্বিক বুনে ফেললেন যুক্তি, তক্ক আর গব্বর প্লট। নিজের এই শেষ প্রযোজনা হয়তো বুঝতে পেরেছিলেন সময় বুঝি কমে আসছে, তাই কোথাও যেন আত্মসমীক্ষণের দরকার ছিল, আর তাই এই যুক্তি, তক্ক আর গব্বর অবতারণা। এখানকার যে কেন্দ্র চরিত্র, প্রধান চরিত্র অন্যতম নীলকণ্ঠ বাগচি, সেই চরিত্র ফুটিয়ে তুলতে নিজেই অবতীর্ণ হলেন স্বমহিমায়। আজ সেই চরিত্র প্রায় মৃত, তাই তিতাস শেষ করার এক বছরের মধ্যে যখন নিজেকে নিয়েই এই অতীন্দ্রিয় খনন তার চলছে, সেই ছবি যখন পর্দায় এলো আমরা তাকে চিনলাম যুক্তি, তক্ক আর গপ্প নামে। এই ছবির গান দ্বিতীয় ছবি, যেখানে আরতি মুখোপাধ্যায় আবারও কণ্ঠ দিলেন।

বিদায় লগ্ন আসন্ন, আর বেশি দেরি নেই। 1976 সালের 6ই ফেব্রুয়ারি শেষ হবে ঋত্বিকের পথ চলা। কিন্তু নিভে যাওয়ার আগেই প্রদীপ শিখা যেমন শেষবার তপ করে জ্বলে ওঠে, ছড়িয়ে দেয় তার আলো অন্ধকারে মিশে যাবার আগে, ঠিক তেমনই ঋত্বিক নির্মাণের একটি আশ্চর্য ফসল, অসমাপ্ত ফসল রামকিঙ্কর। এই তথ্যচিত্র তৈরি করতে দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন রামকিঙ্করের সান্নিধ্যে, রবীন্দ্রনাথের সান্নিধ্যে। এক অসামান্য নির্মাণ এই তথ্যচিত্র, যেখানে অসমাপ্ত অবস্থায় শেষ হচ্ছে সেখানে ঋত্বিকের কাছে নিজের গল্প শোনান রামকিঙ্কর। দেখান কিভাবে তার আঁকা ক্যানভাস দিয়ে ফুটো ছাদ সারিয়ে তুলে জীবন ধারণ করেন তিনি। সেখানেই শেষ হয়েছে অসমাপ্ত যুদ্ধচিত্রটি, কিন্তু ঋত্বিকের ছোঁয়ায় তা হচ্ছে সম্পূর্ণতা। সঙ্গীতের মাধুর্য বজায় আছে সেখানে, কখনো রামকিঙ্কর, কখনো আলাউদ্দিন, কখনো ছায়াছবি, কখনো তথ্যচিত্র। সাঙ্গীতিক প্রয়োগে ঋত্বিক ঘরানা অবিনশ্বর, অজেয়, অপ্রতিরোধ। আর যখন তিনি ব্যবহার করেন রবীন্দ্রনাথের গান, তখন তিনি যেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠ ব্যবহার করে সেই প্রাবল্যে রুদ্ধ দ্বার ভেঙে রবীন্দ্রনাথের গানের সব স্বর্ণশস্য সকলের মাঝে, আপামর সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে চেয়েছেন। এভাবেই তার গানের নির্মাণ, তার ছায়াছবির সঙ্গীতায়োজন। আজ বিদায় নেব দেবব্রত বিশ্বাস ও সুশীল মল্লিকের কণ্ঠে, সেই গানটি শুনে যেখানে যুক্তিতক্ক গপ্পের সীমানা ছাড়িয়ে রবীন্দ্রগান হয়ে উঠেছে একটি মিথ।

0: শিশুলু হারানো দিনের গান আপনাদের সঙ্গে ছিলাম কেয়া মুখোপাধ্যায়। এই সঙ্গে শিশুলু আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56, বাংলাদেশ সময় 6:28। এখন ভারতীয় সময় 12:00 এবং বাংলাদেশ সময় 12:30।
1: কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। যদিও প্রচণ্ড গরম, কিন্তু স্টুডিওতে আসার পথে একটু একটু খবর পেলাম কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে। সেটা একটা আমাদের সকলের কাছে স্বস্তির খবর। তার কারণ, সত্যিই তো এই প্রচণ্ড দাবদাহ থেকে আমরা মুক্তি চাই। অনেকদিন পর আপনাদের সঙ্গে আড্ডা দিতে আসলাম আমি শুভদীপ, গানে গানে। আগামী 4 ঘন্টা থাকবো আপনাদের সঙ্গে। আজকে একেবারে শুরুতেই যেটা নিয়ম, আধুনিক গান রাত 2 পর্যন্ত, ভিন্ন শিল্পীর কণ্ঠে ভিন্ন ধরনের গান, আর চেষ্টা করেছি একটু বৃষ্টির গান রাখার। জানি না কতটা আজকের এই বৃষ্টিতে আমাদের প্রকৃতি, আমাদের চারপাশ শান্ত হবে, কিন্তু গানে গানে আসুক না, সুর হয়ে নেমে আসুক আমাদের অন্তরে বৃষ্টি। বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান, একেবারে শুরুতেই শিল্পী অনুসুয়া চৌধুরী।

শুনছেন আধুনিক গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। সঙ্গীতা নাম্বিয়ারের পর এবারে শিল্পী নচিকেতা চক্রবর্তী।

0: অন্যায় অবিচার থেকে এবারের গানটি শুনবেন আশা ভোসলে শৈলেন্দ্র সিংয়ের দ্বৈত কণ্ঠে।
1: বাজি যাও, বাজি যাও।

শুনছিলেন অন্যায় অবিচার ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। এবারে ধূমকেতু ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন আরমান রশিদ খানের কণ্ঠে।

শুনছিলেন ধূমকেতু ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান। এবারে চালচিত্র ছায়াছবি থেকে পরপর দুটি গান শুনবেন। প্রথম গানটি শিল্পী ইমন চক্রবর্তী, তার পরের গানটি শিল্পী রূপম ইসলাম।

পরের গানগুলি শুনবেন জানি দেখা হবে ছায়াছবি থেকে। প্রথম গানটির শিল্পী কৌশিকী চক্রবর্তী।

ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

ডিটিএইচ বাংলায় অনুষ্ঠান শুনছেন। স্টুডিওর ঘড়িতে এখন 2:59 হয়ে 32 সেকেন্ড, আর কিছুটা সময় পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানের শুরুতেই রাগ প্রধান গান, শিল্পী শিপ্রা বসু।

রাগ প্রধান গানের পর নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

নানা রঙের গানের অনুষ্ঠানে নজরুল গীতির পর এবারে শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুস্মিতা গোস্বামী।

ডিটিএইচ বাংলা পরিষেবার আজকের নানা রঙের গানের অনুষ্ঠানের আসর এখানেই শেষ হলো। প্রত্যেকে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু আজকের দিন নয়, জীবনের প্রতিটা দিন আমরা প্রত্যেকে নিজেদের প্রতি যত্ন নেব, ভালো থাকব, সুস্থ থাকব, আর আমাদের সমাজকে, চারপাশের মানুষকে সুস্থ করে তোলবার জন্য নিজেকে ব্যস্ত রাখব। সকলের শুভকামনা জানিয়ে শেষ করি আজকের অনুষ্ঠান। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি। প্রভাতিতে প্রথমে শুনবেন সেতার, ললিত রাগে সেতার পরিবেশনায় পণ্ডিত কুশল দাস, তবলায় সন্দীপ ব্যানার্জি, ললিত রাগে সেতার শিল্পী পণ্ডিত কুশল দাস।

প্রভাতিতে এতক্ষণ শুনলেন সেতার, শিল্পী পণ্ডিত কুশল দাস, শুনলেন রাগ ললিত। এরপর শুনবেন একক তবলা পরিবেশনায় শিল্পী তাপস পাল, শুনবেন তাল তিন তাল, হারমোনিয়মে হিরণময় মিত্র। তিন তালে একক তবলা পরিবেশনায় শিল্পী তাপস পাল।

0: এতক্ষণ শুনলেন একক তবলা পরিবেশনায় শিল্পী তাপস পাল, শুনলেন রাগ তিন তাল। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

শ্রুতিঘড়ি বলছে ভোর 5:02, পেরিয়ে গেছে অর্থাৎ এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি এই অনুষ্ঠানে 107 মেগাহার্টজ FM রেইনবো। আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকে প্রথম শিল্পী অমৃতা দে এবং তন্ময় বিশ্বাসের দ্বৈত কণ্ঠে প্রথম গানটি শুনবো।

পরবর্তী শিল্পী, প্রথমে দ্বৈতকণ্ঠে গান শুনব সুকান্ত চক্রবর্তী এবং অভিজিৎ মজুমদারের, তারপরের শিল্পী সুস্মিতা পাত্র।